নেক্সোশট মেগাহার্টজ এফএম রেইনবো শুনছেন আনন্দধ্বনি, রবীন্দ্রনাথের গান এবং আপনাদের সঙ্গে স্টুডিওতে আমি তপারুতি। মূলত বাউলঙ্গের গান শুনছি আজ বিভিন্ন পর্যায়ে। এরপরের শিল্পী প্রথমে পূরবী মুখোপাধ্যায়, তারপরে হেমন্ত মুখোপাধ্যায়।

ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে

রাত শেষে ভোর, মেঘের চাদর সরিয়ে 5:11 সূর্য উঠেছে। তবে আছে সে কিন্তু এখনও সেই মেঘের আড়ালেই। আকাশের পূব দিকটা ফর্সা হয়েছে বটে, তবে এখনও কিন্তু আলো আঁধারি আবহ। ঘুম ভাঙছে শহর কলকাতার, নতুন দিন নতুন সকাল। আজকে 12th August। এই অগস্ট মাস আমাদের ভারতীয়দের কাছে একেবারে বিশেষ এক মাস, স্বাধীনতা দিবসের মাস। যে মাত্র 3 দিন পরেই আমরা সেলিব্রেট করব নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে 15th August। স্মরণ করব, শ্রদ্ধা জানাব সেই সব বীর বিপ্লবীদের যাঁদের জন্য আজকে আমরা স্বাধীন দেশের নাগরিক। এই মুহূর্তে ফিরে যাচ্ছি বেশ কিছুটা পেছনে, প্রায় 100 বছর বলা যায়, 94 বছর আগে। হ্যাঁ, 1932 February কলকাতা ইউনিভার্সিটি সমাবর্তন অনুষ্ঠান, উপস্থিত বিশ্ববিদ্যালয়ের বিশিষ্টজনেরা এবং স্টুডেন্টরা। সমাবর্তন কক্ষে অভিভাষণ পাঠ করছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বাংলার গভর্নর স্ট্যানলি জ্যাকসন। মঞ্চের দিকে তখন ধীরে সুস্থে এগিয়ে গেলেন গাউন পরা এক ছাত্রী। আচমকাই তাঁর হাতে গর্জে উঠল বন্দুক, আত্মরক্ষার মাটিতে হুমড়ি খেয়ে পড়লেন জ্যাকসন। অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয় সেই মেয়ের হাতের গুলি। সম্বিত ফিরে পেয়েই মঞ্চ থেকে নেমে এসেই ওই ছাত্রীকে ধরে ফেলেন উপাচার্য স্ট্যানলি। তখনও থামেনি বন্দুকের গর্জন, 5-5টা গুলি বেরিয়ে যায় মেয়েটার বন্দুক থেকে। গুলি লক্ষ্যভ্রষ্ট হলেও ব্রিটিশ শাসনের অন্যায় অত্যাচার নিপীড়নের শিকল ছিঁড়ে ফেলার আরও এক সাহসিকতার গল্প ওই সমাবর্তন কক্ষের বাইরে মুহূর্তের মধ্যেই ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলেই গ্রেপ্তার হন সেই স্টুডেন্ট, সেই ছাত্রী। তাঁরও সেদিন সেখানে আর সব ছাত্রছাত্রীদের সঙ্গেই শংসাপত্র নেওয়ার কথা ছিল, কিন্তু ব্যক্তিগত নাম স্বার্থের পরোয়া না করেই হাতে তুলে নিয়েছিলেন 21 বছর বয়সী সেই ছাত্রী অগ্নিকন্যা সেই বন্দুক। নাম বীণা দাস। সাইমন কমিশন বয়কট আন্দোলনে যোগ দেওয়া থেকে, কলেজ পিকেটিংয়ে যোগ দেওয়া, মহাত্মা গান্ধীর অহিংস আন্দোলনে জড়িয়ে পড়া থেকে লাঠি খেলা ছোড়া খেলায় পারদর্শী অগ্নিকন্যা বিপ্লবী বীণা দাসের জন্মদিনও এই অগস্ট মাসে, 24 August। আর আজকে তো বুধবার, সময়টা এখন ভোরাইয়ের। বুধবার যেহেতু, তাই ভোরাইতে রত্নগর্ভা আজকে। আর আজ রত্নগর্ভাতে সেই গুণী সন্তান, কৃতি সন্তান, বিপ্লবী অগ্নিকন্যা বীণা দাসের মা সরলা দেবী, যিনি নিজে ছিলেন রত্নগর্ভা, ঠিক তেমনই কিন্তু ছিলেন নিজেও অনেক গুণের অধিকারিণী। 107 FM রেনবোর ভোরাইতে অচেনা অজানা গল্পে ঘটনায় স্মরণ করব আজকে সেই রত্নগর্ভাকে, যিনি নিজে মেয়েদের জন্য সমিতি তৈরি করেন, যার মাধ্যমে দুস্থ মেয়েদের পড়াশোনা, সঙ্গে সেলাই ফোঁড়াই আরও অনেক হাতের কাজ শেখাতেন তিনি নিজে হাতে। আজ তাঁর কথা হবে স্মরণে শ্রদ্ধায় রত্নগর্ভা সরলা দেবী। আপনার সঙ্গে আছি আমি আরজে মৌমিতা।

মা, এই একটা মাত্র অক্ষর, অথচ এর বিশালতা গভীরতা এতটাই বেশি যে পৃথিবীর শত শত শব্দ এক জায়গায় করেও এর বিশালতার ধারে কাছে আনা যাবে না। গানটাও কিন্তু শুনতে শুনতে ঠিক সেরকমটাই মনে হচ্ছিল। তাই মা একটাই অক্ষর শুধুমাত্র নয়, মা মানে অনেক অনেক কিছু। আজকে ঠিক তেমনই এক মা, তেমনই এক রত্নগর্ভাকে নিয়ে আজকে কথা বলছি। উত্তাল বাংলা তখন এপার ওপার ভাগ হয়নি সেই সময়, তখন কখনো চট্টগ্রামে কখনো বা উড়িষ্যাতে কেটেছে তাঁদের। সেই উত্তাল বাংলায় পিছিয়ে থাকা সমাজে কুসংস্কার আর অরাজকতায় ভরা সমাজেও কলম তুলে নিয়েছিলেন এক মা। লিখেছেন প্রবন্ধ, বই পড়ার দারুণ শখ ছিল তাঁর, নেশা ছিল বলা যায়। বাড়ির সব কাজ সেরে সংসারের সব কিছু গুছিয়ে সবাইকে খাইয়ে দাইয়ে নিজে পড়তে বসতেন। রাত জেগেও মা পড়তেন, রামায়ণ মহাভারতে পাঠ করতেন। তাঁর কাছেই রান্নাঘরের মধ্যে বসে প্রথম অক্ষর চেনা এবং প্রথম ইংরেজি শেখা সেই ছোট্ট মেয়ে বিনার। সেই রান্নাঘরের একপাশেই দিদি কল্যাণী রবীন্দ্রনাথের কবিতা চর্চা করতেন, আর বাবা বেণীমাধব দাস জাতীয়তাবাদী নাটকের অংশ আবৃত্তি করতেন। বাড়ির ওই রান্নাঘরটাই ছিল ছোট্ট ঘরোয়া শিক্ষালয়। এই সমস্ত কথা জানা যায় বীণা দাসের আত্মজীবনী শৃঙ্খল ঝংকার থেকে। মায়ের হাতের লেখাও ছিল খুব সুন্দর, চমৎকার, সাহসও ছিল খুব। যখন গ্রামে থাকতেন তখন সেখানে ভূত প্রেতের গুজব ছড়াত, অথচ মা সরলা দেবী কোনো ভ্রুক্ষেপ তাঁর ছিল না। সটান বাড়ি থেকে বেরিয়ে পড়তেন সরেজমিনে, সেটা দেখে অন্যের ভয় ভাঙাতেন, এতটাই সাহসী আর কুসংস্কার মুক্ত মন ছিল তাঁর। তিনি শুধু বিপ্লবীর মা ছিলেন না, তিনি ছিলেন মেয়েদের শিক্ষার প্রথম দিকের শিক্ষকও। সরলাদেবী নিজেই ছিলেন সমাজের মেয়েদের এক আদর্শ নারী। নিজে তো সমাজসেবার সঙ্গে যুক্ত ছিলেনই, আর কলকাতায় এসে তিনি পূর্ণাশ্রম নামে এক মহিলা আবাস আশ্রম পরিচালনা করতেন। ছোট থেকেই তাই মেয়ে বিনা, মা বা ওই কল্যাণীর মনেও কিন্তু সেই বীজটাই পুঁতে গিয়েছিল যে মেয়ে মানেই শুধু সংসার নয়, মেয়েরা নিজের মতো থাকতে পারে, মেয়েরা প্রশ্ন করতে পারে, নিজের জীবন নিয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার আছে। আর এই সমস্ত কিছু কিন্তু তাঁদের কাছে একেবারে জলের মতন সোজা করে দিয়েছিলেন মা সরলা দেবী। হ্যাঁ, সরলাদেবীর নিজের জীবনই মেয়েদের কাছে সত্যিকারের একেবারে বাস্তব উদাহরণ ছিল। সরলাদেবী নিজেই ছিলেন শিক্ষিত এবং সমাজ সচেতন ব্রাহ্ম পরিবারে বেড়ে ওঠা এক নারী। তার বাবা মধুসূদন সেন কলকাতার সাধারণ ব্রাহ্ম সমাজের সঙ্গে যুক্ত ছিলেন এবং একসময় সেখানে গুরুত্বপূর্ণ একটা দায়িত্বও কিন্তু সামলেছেন বাবা মধুসূদন সেন। পরে তিনি পরিবার নিয়ে আবার ঢাকায় ফিরে যান। সরলাদেবীও এমন উদার ব্রাহ্ম পরিবারেই মানুষ এবং সেখানেই মেয়েদের লেখাপড়া, স্বাধীন চিন্তা, আত্মমর্যাদাকে গুরুত্ব দেওয়ার এই সমস্ত পারিবারিক পরিবেশ থেকেই কিন্তু তিনি পেয়েছিলেন। সরলাদেবী এগুলো নিজের বাড়ি থেকেই পেয়েছিলেন। তারপর তো বিয়ে হয়ে যায় শিক্ষক বেণীমাধব দাসের সঙ্গে। শিক্ষক শুধু না, শিক্ষাবিদও তিনি, আর তিনি সমাজ সংস্কারক, জাতীয়তাবাদী চেতনার শিক্ষকও। এই সমস্ত কথা বীণা দাসের স্মৃতিচারণ ওই শৃঙ্খল ঝংকার থেকেই জানা যায়। সরলাদেবীর স্বামী বীণা দাসের বাবা বেণীমাধব দাস সেই সময় কটকের রেভেনশা কলেজের স্কুলে শিক্ষকতা করতেন। শুধু শিক্ষকতাই নয়, পরে প্রধান শিক্ষকের দায়িত্বও তিনি সামলেছেন সেখানে। সরলাদেবীর সংসার ছিল বাড়ির একেবারে যে পরিবেশটা ছিল শুধু মধ্যবিত্ত এক পরিবার যে তা নয়, বাড়ির পরিবেশই ছিল শিক্ষা, সমাজ সংস্কার, দেশ চিন্তা, দেশের জন্য যে চিন্তা ভাবনা করা, স্বাধীন মতামতের এক গুরুত্বপূর্ণ পরিবেশ। আর মা সরলাদেবী এবং বাবা বেণীমাধব ছেলে মেয়েদেরও স্বাধীনভাবে বেড়ে ওঠার স্বাধীনতা দিয়েছিলেন, যা ওই সময়কার মানে সেই বিশ শতকের গোড়ার দিকের সমাজে যথেষ্ট কিন্তু ব্যতিক্রমী ব্যাপার ছিল। বাড়িতে অন্ধশাসন ছিল না, বরং দেশের অবস্থা, মানুষের দুঃখ, অন্যায়, স্বাধীনতার বিষয়ে যে কোনো প্রশ্ন নিয়ে ছেলেমেয়েদের ভাবার সুযোগ দিয়েছিলেন সুশিক্ষিত বাবা এবং শিক্ষিত মনস্কা মার রত্নগর্ভা সরলাদেবী। সরলাদেবীকে ইংরেজরাও নিজেরা বলতেন, ইংরেজরা সেই সময় ব্রিটিশরা বলতেন, ছদ্মবেশী বিপ্লবী তিনি ছিলেন। ব্রিটিশদের বিরুদ্ধে গর্জে ওঠা, রুখে দাঁড়ানো উদারমনা মায়ের কাছ থেকে শিক্ষা নিয়ে মেয়েদের মনে উচ্চ নৈতিক বোধ, মূল্যবোধ, আত্মনির্ভরতার বীজটা ছোট্টবেলাতেই পুঁতে দিয়েছিলেন। তাই তো সব প্রতিবন্ধকতাকে সরিয়ে সুশিক্ষিতা হয়েও দুই মেয়ে কল্যাণী এবং বীণা দাস দুজনেই পেরেছিলেন বিপ্লবী হতে, দেশের জন্য নিজেদেরকে সঁপে দিয়েছিলেন। বীণা দাসের বিপ্লবী হয়ে ওঠা, মানুষ হিসেবে যে আদর্শ নিয়ে চলেছেন, সব কিছুর পিছনেই কিন্তু আছেন তিনি, সেই নারী, সেই মা। সরলাদেবীর অবদান
অবশ্যই এখানে একজন মা হিসেবে অনেকখানি হবে। আজকে আরও অনেক কথা আছি তো একদম সাতটা পর্যন্ত। আজকে রত্নগর্ভা সেই মায়ের কথাই হচ্ছে, মা সরলা দেবী, বিপ্লবী বীণা দাস এবং বিপ্লবী কল্যাণী দাসের মা। হ্যাঁ, আজ তিনিই রয়েছেন আমাদের রত্নগর্ভায়।

0: ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে
1: স্টুডিও ঘড়িতে সময় এখন ঠিক 6:19 হয়ে 23 সেকেন্ড। সময়টা ভোরাইয়ের, আর আজকে বুধবার। ভোরাইতে রত্নগর্ভা মা হলেন আরাধনার পাত্রী। আজকে এমনই এক রত্নগর্ভার কথা হচ্ছে ভোরাইতে, বিপ্লবী বীণা দাসের মা সরলা দেবী, যিনি নিজে ছিলেন একজন অসাধারণ নারী, যাঁর জীবন, ব্যক্তিত্ব এবং মূল্যবোধ মেয়ে বীণা দাসের উপর গভীরভাবে ছাপ ফেলেছিল একেবারে ছোটবেলা থেকেই। সেই 100 বছরেরও আগে জন্ম হয়েও তিনি কিন্তু মানসিকভাবে ছিলেন অনেক এগিয়ে, আধুনিক মনুষ্কা ছিলেন সরলা দেবী। ছোট্ট থেকেই তিনি ছিলেন আত্মপ্রত্যয়ী এবং প্রজ্ঞাবান। যে সময় নারী শিক্ষা, নারীর অধিকার নিয়ে খুব বেশি একটা আলোচনা বা উদ্যোগই ছিল না, তখন সমাজ যখন ছিল একেবারে পুরোপুরি পুরুষতান্ত্রিক বলা যায়, রক্ষণশীল, ব্রিটিশ শাসিত, তখন তিনি সরলা দেবী, তিনি পড়াশোনা করেছেন, সংসার সামলেছেন, এমন মেয়েরা, এমনকি সেই সময় মেয়েদেরকে লেখাপড়া যাতে করে, মেয়েরা শিক্ষা যাতে পায়, সব মেয়ে হাতের কাজ শিখুক, সেই ইচ্ছে থেকে কিন্তু কলকাতায় তিনি আশ্রম তৈরি করেছিলেন, পূর্ণাশ্রম নামে প্রতিষ্ঠান গড়েছিলেন তিনি। সে এমন এক আবাস ছিল, এমন এক আশ্রম ছিল, সেখানে অসহায়, দরিদ্র, আশ্রয়হীন মেয়েদের সাহায্য করা হতো। বিভিন্ন সূত্রে এই পূর্ণাশ্রমকে মেয়েদের জন্য একটা হোস্টেল বা আশ্রয়কেন্দ্র হিসেবেই কিন্তু পরিচিত। এখানে শুধু দাতব্য ব্যাপারটা কিন্তু একেবারেই ছিল না, যে অসহায় মেয়েদের আশ্রয় দেওয়া, নিরাপত্তা দেওয়া, এবং অবশ্যই যেটা ছিল সেটা হচ্ছে জীবন ধারণের ব্যবস্থা করা। তাই হাতের কাজ শেখান এবং লেখাপড়া শেখান, অর্থাৎ কিনা আত্মনির্ভর হওয়ার সুযোগ তিনি দিয়েছিলেন। তিনি স্বাবলম্বী করবার জন্য মেয়েদের দিকে সবসময় নজর রাখতেন, মেয়েদের সামাজিক অবস্থার উন্নতির জন্য কাজ করেছেন দু হাতে সরলা দেবী। এই পূর্ণাশ্রমের আরও একটা ঐতিহাসিক দিক রয়েছে। সেই সময় কলকাতার নারী বিপ্লবীদের একটা অংশের সঙ্গে এই আশ্রমের যোগাযোগ ছিল, তবে সেটা বেশ কিছুটা পরে হয়েছিল। কিছু বিপ্লবী তরুণী সেখানে থাকতেন, পরে বিভিন্ন সূত্রে বলা হয়েছে যে বিপ্লবীদের গোপন কাজের ক্ষেত্রে এই আশ্রমটি ব্যবহার হতো, আর সেজন্যই বোধহয় ইংরেজরা তাকে ছদ্মবেশী বিপ্লবী বলতেন সরলা দেবীকে। এই আশ্রমের প্রতিষ্ঠাতাই হলেন সরলা দেবী। তিনি সমাজসেবী, তিনি নারী কল্যাণ কর্মী এবং স্বাধীনতা সমর্থক, পারিবারিক পরিবেশের নির্মাতাও। সরলা দেবীকে আমরা মা হিসেবে, সমাজসেবী হিসেবে এবং স্বাধীনতা আন্দোলনের নেপথ্যে মানুষ হিসেবেই কিন্তু পাচ্ছি। সেখান থেকেই কল্যাণী দাস, বীণা দাসের মতো দুই অসাধারণ নারী উঠে এসেছিলেন ইতিহাসে। আমরা বীণা দাসের নাম খুব সহজেই পাই, কিন্তু যেটা তার মাকে, তাকে এমন মানসিক পরিবেশে বড় করেছিলেন, সেই সরলা দেবীর নিজের জীবন অনেকটাই কিন্তু ইতিহাসের আড়ালে চলে গেছে। এই মা সরলা দেবীই ছিলেন বীণা দাস বা দিদি কল্যাণীর আদর্শ। হবে আজকে আরও অনেক কথা 107 FM রেনবোয়ের রত্নগর্ভা সরলা দেবী, যিনি অগ্নিকন্যা বিপ্লবী বীণা দাস এবং কল্যাণী দাসের মা। মা সরলা দেবী ছিলেন অসাধারণ এক চরিত্রের মানুষ, ছিলেন অবশ্যই পরোপকারী, উদার হাতে দান করতেন, এবং সেই ধারাই পেয়েছিলেন মেয়েরাও। মায়ের প্রভাব ছিল পুরোপুরি মেয়ে বীণা দাসের উপর, আর আমরা তো সবাই জানি মা আমাদের প্রত্যেকের কাছে প্রধান গুরু। আর বীণা দাসের মানসিক গঠনের ভিতটা যে তাঁর মায়ের কাছেই তৈরি হয়েছিল, সরলা দেবী ছিলেন মধুসূদন সেনের মেয়ে, তাঁর জীবনের ভিতটা গড়ে উঠেছিল বাবার আদর্শে, আর সেই বাবার আদর্শে গড়ে ওঠা সেই মেয়েটি সরলা দেবী, তিনিই আবার মা হিসেবে তাঁর মেয়েদের কাছে একেবারে আদর্শ হয়ে উঠেছিলেন। তাঁর মেয়ে

বীণা দাস এবং কল্যাণী দাস, আরও মানে মোট ছয় ভাই বোন তাঁরা ছিলেন। তো যাই হোক, তাঁর জীবনের যে ভিতটা সেটাও গড়ে উঠেছিল সেই মায়ের জন্য। উদার মন, স্বাধীন চেতা আর শিক্ষিত মনের মানুষটিকে দেখেই কিন্তু তাঁরা বড় হয়েছেন। আজকে হবে আরও অনেক কথা, সাতটা পর্যন্ত আছি তো আমি আর যে মৌমিতা।

0: 6:30:12 সময়টা এগিয়ে চলেছে তার মতো করে, আর জীবনও কিন্তু এগোচ্ছে ওই সময়কে মেনে। জীবনে চলতে গেলে চাই তো একজন পথপ্রদর্শক, একজন গাইড চাই, আদর্শ হিসেবে এমন কাউকে চাই যার জীবন, যার কাজ অন্যকে অনুপ্রাণিত করে। ঠিক তেমনই ছিলেন তিনি, সরলা দেবী। আজকের চোখে মনে হতেই পারে যে সন্তানকে স্বাধীনভাবে বড় করা এটা খুব সহজ স্বাভাবিক ব্যাপার, কিন্তু যে সময়ের কথা বলছি সেই সময় ব্রিটিশ পিরিয়ডে সমাজটা ছিল কিন্তু একেবারে অন্যরকম, গোঁড়ামি কুসংস্কারে আচ্ছন্ন। সেখানে শিক্ষিত পরিবারের মেয়েদের নানা বাধা নিষেধের মধ্যেই কিন্তু বড় হতে হতো, যতই পরিবার শিক্ষিত হোক না কেন। কিন্তু মেয়েরা বাইরে বেরোবে, তারা লেখাপড়া করবে, এই ব্যাপারগুলো অনেক রকম বাধা নিষেধ কিন্তু ছিল। আর সেই সময়ে মেয়েদেরকে উচ্চশিক্ষা, নিজের মত প্রকার, সামাজিক কাজে অংশ নেওয়া বা রাজনৈতিক বিষয়ে আগ্রহ দেখানো, এই সমস্ত একেবারেই মোটেই সহজ ছিল না। কিন্তু মা হিসেবে সরলা দেবী এতটাই উন্নত মনের সুশিক্ষিত মানুষ ছিলেন, তিনি সেটাই কিন্তু করেছিলেন। সমাজে স্রোতের একেবারে উল্টো পথে তিনি হেঁটেছিলেন। তিনি মেয়েদের শিখিয়েছিলেন মানুষের জন্য কিছু করা শুধু কথার বিষয় নয়, জীবনের কাজেও কিন্তু সেটা হতে পারে। মায়ের একদম সংস্কারমুক্ত মন ছিল, উদার মন, সংস্কারমুক্ত মন, ধৈর্য, এই সমস্ত কিছু মেয়েদের মনে ছাপ ফেলেছিল জীবনে এগিয়ে যাওয়ার, এগুলোই ছিল মেয়েদের কাছে রসদ। আজ সেই রত্নগর্ভা সরলা দেবী, তাঁর কথা হচ্ছে, যিনি বীণা দাসের মা, তাঁকেই আমরা আজকে স্মরণ করছি। অজানা ঘটনা গল্পে ফিরে দেখছি সেই মাকে, সেই মায়ের আদর্শকে। আজ হবে আরও অনেক কথা, কিছু কথা আরও, আর একজন সরলা দেবীর কথা বলতে বলতেই আর এক সরলা দেবীর কথাও মনে হচ্ছে, সরলা দেবী চৌধুরানী, যাকে আমরা স্বর্ণকুমারী মেয়েকে আমরা তাঁকেও পেয়েছি। তিনিও কিন্তু স্বাধীনতা সংগ্রামী, একেবারে পুরোপুরি বিপ্লবী না হলেও কিন্তু তাঁর কাজের মধ্যেও এই সময়টায়, মানে এই অগস্ট মাসটায় তাঁর কথা বললেও কিন্তু ভালোই হতো, কারণ তিনিও কিন্তু এইভাবেই নিজেকে সঁপে দিয়েছিলেন নানাভাবে, নানা কাজের মধ্যে দিয়ে। যাই হোক, আজকে তো 12th August, জুলাই বদলে এখন আমি আপনি, আমরা সবাই অগস্টে এসে গেছি, 11টা দিন চলেও গেছে অলরেডি, মাস চেঞ্জ হয়েছে, বিষয়টাও তো বদলেছে। আমি শনিবার রবিবার ভোরায়ের বিষয়ের কথা বলছি। আপনি কোন বিষয়ের ওপর বার্তা সেন্ড করবেন হয়তো আপনি শোনেননি, বা হয়তো শুনেছেন কিন্তু লিখছি লিখবো করে ভাবছেন আরও একবার যদি একটুখানি বিষয়টা শুনে নিই তা বেশ ভালো হতো, তাহলে চলুন আর যখন ভালোই হতো তখন শুনে নিই। আর সেই বিষয় শোনার পর ফিরছি গানের ওপারে। বিপ্লবী বীণা দাস, কল্যাণী দাসের মা রত্নগর্ভা সরলা দেবীর কথা নিয়ে ফিরছি আমি আর যে মৌমিতা। আপাতত এই অগস্ট মাসের বিষয়টা, চলুন শনিবার আর রবিবার কোন বিষয়ে আপনি আপনার মতামত, আপনি আপনার বার্তা সেন্ড করবেন আমাদের, সেটা ঝট করে শুনে নিই।
1: ছোটবেলায় ঘুম ভাঙত এক মোলায়েম সুরে। পাড়ার হরিহর কাকা করতাল বাজিয়ে কীর্তন করতে করতে পুকুর পাড়ে মন্দির পর্যন্ত যেত। উপুদের আম বাগানে সেই সুর প্রতিধ্বনিত হয়ে চারপাশের সব বাড়ির জানালায় টোকা দিয়ে যেত। হরিহর কাকা এখন আর নেই। কোনো কোনো বাড়িতে তাও প্রভাতীর সুর হিসেবে বাজে রেডিও, বাজে রবীন্দ্রসঙ্গীত বা শ্যামাগীতি। তোমার প্রিয় প্রভাতী গান যা এখন রোজ শুনতে না পেলেও মনে মনে গুনগুন করে যাও, আমাদের সঙ্গে সেই সুর ভাগ করে নাও। অগস্ট মাসের ভোরাইতে আপনার বার্তা পাঠানোর বিষয় রইল প্রভাতী সুর। বার্তা পাঠান এই ঠিকানায়: ভোরাই, FM রেইনবো, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 701। আমাদের হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে 9903653992, 9903659992 এই নাম্বারে। আমাদের মেইল করুন এই অ্যাড্রেসে AIR FM Rainbow Kolkata, that is AIR FM RAINBOWKOLKATA, AIR FM Rainbow Kolkata@gmail.com। অগস্ট মাসের বিষয় আমরা রাখলাম প্রভাতী সুর। বার্তা পাঠানোর শব্দ সংখ্যা সর্বাধিক 200। নির্ধারিত শব্দ সংখ্যা অতিক্রম করলে সেই বার্তা বাতিল হতে পারে। প্রতি শনি ও রবিবার ভোরাইতে পড়া হবে আপনার চিঠি ঠিক সকাল 6টায়, শুধুমাত্র 107 FM রেইনবোতে।

ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে।

বিপ্লবী বীণা দাস এবং তাঁর দিদি বিপ্লবী কল্যাণী দাসের মায়ের কথা আজকে ভোড়াইতে, যিনি নিজে ছিলেন একজন অসাধারণ নারী, সরলা দেবী, যাঁর জীবন, ব্যক্তিত্ব এবং মূল্যবোধ বীণা দাসের মনে গভীরভাবে ছাপ ফেলেছিল। ছোট্ট থেকেই তিনি ছিলেন আত্মপ্রত্যয় এবং প্রজ্ঞাবান। যে সময় সরলা দেবী পূর্ণাশ্রম তৈরি করেছিলেন, তখন একা বা অসহায় মেয়েদের জন্য নিরাপদ আশ্রয়ের সুযোগ অত্যন্ত কম ছিল। পরিবারের বাইরে বেরিয়ে কোনো মেয়ের নিজের পায়ে দাঁড়ানোর পথ অত কিন্তু সহজ ছিল না। সেই সময় তিনি সরলা দেবী দেখালেন, সমাজে মনে করলে, চিন্তাভাবনা সৎ থাকলে, ভালো উদ্দেশ্য থাকলে কাজেও কিন্তু করে দেখানো যায়। তৈরি করলেন সেই নারী আবাস বা সেই হস্টেল। তবে হ্যাঁ, এই আশ্রয়স্থান বা আবাস বা আশ্রমকে হস্টেল হিসেবে দেখলে সরলা দেবীর কাজের গুরুত্ব ঠিক বোঝা যাবে না। এটা এমন এক জায়গা ছিল এই আশ্রম, যেখানে মেয়েরা নিজেদের জীবনের একটা বিকল্প পথের সন্ধান পেতে পারতেন, স্বাবলম্বী হওয়ার পথ খুঁজে পেতেন। সরলা দেবী বুঝেছিলেন একজন অসহায় মেয়ের সমস্যা শুধুমাত্র দান করে সমাধান কিন্তু কখনোই করা যাবে না। একজন মেয়ে বা নারীর দরকার যেটা, সেটা হচ্ছে নিরাপত্তা, শিক্ষা, আশ্রয় এবং নিজের জীবন সম্পর্কে সিদ্ধান্ত নেওয়ার একটা সুযোগ। যার ঘরে এমন সুশিক্ষিতা মা, এমন বড় মনের মা থাকেন, সেখানে মেয়েও যে তেমন ধারারই হবে, এটা তো একেবারে স্বাভাবিক, তাই না? পারিবারিক পরিবেশটাই ছিল একেবারে অন্যরকম। বলা যায় বাড়িটাই ছিল তাঁদের শিক্ষালয়। শিক্ষা, স্বাধীনভাবে ভাবার সুযোগ এবং নিজের মতটা প্রকাশের অধিকার দেওয়ার ব্যাপারে তাঁর, মানে তাঁরা সময়ের তুলনায় অনেকটা বেশি প্রগতিশীল ছিলেন, অনেক এগিয়েছিলেন। সরলা দেবী শুধু মা নন, কারণ ছোট্ট মেয়ে বীণার চোখের সামনে দেখেছেন সেই মাকেই, যিনি কর্মরত, সমাজের জন্য কাজ করা নারী একজন। মা নিজে সমাজের জন্য কাজ করে সেই স্বাধীনতার একটা সত্যিকারের বাস্তব উদাহরণ তিনি নিজেই নিজেকে তৈরি করে দিয়েছিলেন। আর সরলা দেবীর স্বামী বীণা দাসের বাবা শিক্ষাবিদ বেণী মাধব দাস, তিনিও ছিলেন একজন মুক্ত মনের মানুষ। চিন্তাভাবনায় যেমন উদার ছিলেন, ছিলেন বাস্তববাদী। তিনিও যদি সে সময় মা সরলা দেবীর পাশে না থাকতেন, তাহলে কিন্তু সরলা দেবীর হাজার ইচ্ছে থাকলেও কিন্তু কাজে তিনি করে দেখাতে পারতেন না। বাবার কাছ থেকে মেয়েরা, অর্থাৎ বীণা এবং দিদি কল্যাণী, সবাই পেয়েছিলেন অবাধিত স্বাধীনতা। সঙ্গে ছিল বাবার স্নেহ, বাবার ভালোবাসা। বাবা বেণী মাধব শুধু ভাবতে শেখাননি, মেয়েদের স্বাধীনভাবে ভাবার অধিকারও তিনি দিয়েছিলেন। মা সরলা দেবীর প্রভাব তো ছিলই মেয়েদের ওপর, মেয়েরা মায়ের একেবারে অনুরক্ত ছিলেন। মেয়েরা যে শিক্ষিত হয়েছিলেন, বিপ্লবী হয়েছিলেন, সব সম্ভব হয়েছিল মায়ের জন্য। আর মা এতটাই প্রতিভাময়ী ছিলেন, একবার কিছু শুনলেই না তার মুখস্থ হয়ে যেত। আর হাতের লেখার কথা তো বললাম, একেবারে চমৎকার ছিল। সংসার সামলিয়ে রান্নার ফাঁকে পড়তেন, লিখতেন, সেলাই ফোঁড়াই করতেন নিয়মিত। সঙ্গে তো ছিলই তার সঙ্গে যে পূর্ণাশ্রম, সেটা তো দেখাশোনা। আর ওই আশ্রমে অসহায় মেয়েদের উৎসাহিত করতেন লেখাপড়ার জন্য, নিজে পড়াতেন। স্বাবলম্বী হওয়ার জন্য কাজকর্ম তিনি শিখিয়েছেন নিজে হাতে। এতটাই অন্যরকম প্রতিভাময়ী, গুণবতী ছিলেন মা সরলা দেবী। রত্নগর্ভা বিপ্লবী অগ্নিকন্যা বীণা দাস এবং কল্যাণী দাসের মা এমনই কিন্তু ছিলেন। তিনিই কিন্তু শিখিয়েছিলেন মেয়েদের অবশ্যই এগিয়ে আসতে হবে, দাঁড়াতে হবে, শিক্ষিত হতে হবে, স্বাবলম্বী হতে হবে।

সমাজে নারীর অধিকার এবং মেয়েদের শিক্ষার জন্য এগিয়ে এসেছেন তিনি। দরিদ্র অবহেলিত মেয়েদের স্বাবলম্বী হতে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন তিনি। তিনিই হচ্ছেন সরলা দেবী, যিনি বিপ্লবী বীণা দাস এবং কল্যাণী দাসের মা। সেই প্রতিভাময়ী গুণবতী রত্নগর্ভার কথাই আজকে হচ্ছে 107 FM রেনবোর ভোরাইতে। বীণা দাসের বাবা বেণীমাধব দাস ছিলেন কটকের রেভেনশা কলেজিয়েট স্কুলের শিক্ষক। এর আগেই আপনাদেরকে বলেছি, যাঁর ছাত্র ছিলেন আর অবশ্যই আর এক বিখ্যাত মানুষ সুভাষচন্দ্র বসু, নেতাজি সুভাষচন্দ্র তাঁর শিক্ষককে খুব শ্রদ্ধা করতেন এবং তাঁদের বাড়িতে নিয়মিত যাতায়াত করতেন। বীণা দাসের স্মৃতিকথায় এই সমস্ত কিছু যেটা জানা যাচ্ছে সেটা একটু বলি। একটা স্মরণীয় ঘটনা বা একটা স্মরণীয় কথোপকথন যেটা পেয়েছি বীণা দাসের স্মৃতিকথা থেকে, সেখানে তিনি বলছেন তাঁর মায়ের মুখে সুভাষচন্দ্রকে নিয়ে একটা স্মরণীয় কথোপকথন, সে কথা অবশ্যই বলবো। তবে তার আগে আবারও একটু বলবো, সরলা দেবীদের বাড়ি এমনই ছিল, সেখানে তরুণদের সঙ্গে দেশের ভবিষ্যৎ নিয়ে আলোচনা হওয়া একদম অস্বাভাবিক ছিল না, সেটাই স্বাভাবিক ছিল। একদিকে সুভাষ বোস, অন্যদিকে নিজের মেয়ে বীণা দাস, যিনি কয়েক বছরের মধ্যে ব্রিটিশ বিরোধী সশস্ত্র প্রতিবাদের অন্যতম পরিচিত মুখ হয়ে উঠবেন, এমন একটা সময় দুই প্রজন্মের সংযোগের মাঝখানে দাঁড়িয়েছিলেন মা সরলা দেবী। বীণা দাস তখন সুভাষ বোসের কাজের প্রতি গভীরভাবে আকৃষ্ট। তখনই মা সরলা দেবী সেই কথাটি বলেন সুভাষকে, বলেছিলেন, সুভাষ, মাই ডটার ইজ আ গ্রেট অ্যাডমায়ারার অফ ইয়ার্স, সুভাষ, আমার মেয়ে তোমার খুব বড় ভক্ত। এই কথাটা পাওয়া যায় বীণা দাসের আত্মকাহিনীতে, সেখান থেকেই আপনাদেরকে তুলে ধরলাম। ভাবুন, সময়টা 1920, এক কিশোরী মেয়ে এক রাজনৈতিক বীরের কাজের প্রতি আকৃষ্ট। সাধারণ যে কোনো পরিবার হলে মা হয়তো কি বলতেন, এসব রাজনীতিতে তুমি মাথা ঘামিও না, কিন্তু সরলা দেবীর কথাতে সেই নিষেধাজ্ঞা নেই, সেই নিষেধের সুর নেই। এখান থেকেই বোঝা যায় বীণা দাসের পরিবার মেয়ের নিজস্ব মত চেতনা নিয়ে কথা বলার জায়গা ছিল, একদম স্বাধীনতা ছিল যাকে বলে। এই ঘটনাটা সরাসরি বীণা দাসের আত্মকথা থেকেই পাওয়া যায়। বীণা দাস 1911 24 অগস্ট তাঁর জন্ম কৃষ্ণনগরে। তাঁর আত্মকথাতেই আছে তিনি তাঁর শৈশবকে, ছোটবেলাকে সুখী শৈশব হিসেবে স্মরণ করছেন। ভাই বোনে ভরা পরিবার, দিদি কবিগুরুর কবিতা বলতেন সবসময়, আর বীণা দাস নিজে ছিলেন ছোটবেলায় খুব লাজুক আর অন্তর্মুখী, খুব ইন্ট্রোভার্ট ছিলেন তিনি। আবার মায়ের অনুরক্তও ছিলেন, মা ন্যাওটা ছিলেন, এই সব কিছু লিখেছেন তিনি নিজেই। আবার সেই অন্তর্মুখী লাজুক সংবেদনশীল মেয়েটাই কলকাতা ইউনিভার্সিটির সমাবর্তন মঞ্চে ব্রিটিশ গভর্নরকে লক্ষ্য করে গুলি চালাবেন, কোনোভাবেই যেন মেলানো যায় না। প্রথম থেকে বীণা দাস সশস্ত্র বিপ্লবী ছিলেন না, কিন্তু বীণা দাসের রাজনৈতিক বিকাশ ধীরে ধীরে হয়েছে, তার পরিবর্তনটা বোঝা খুব গুরুত্বপূর্ণ। প্রথম দিকে গান্ধীজির অসহযোগ আন্দোলনের প্রভাব ছিল তাঁদের পরিবারের ওপর। তাঁরই এক ভাই ওই আন্দোলনে যোগ দিয়ে জেলেও গিয়েছিলেন। পরিবারে চরকা খাদির ব্যবহার ছিল, অর্থাৎ বীণা দাসের রাজনৈতিক শিক্ষা প্রথমে ছিল দেশপ্রেম, স্বদেশী, গান্ধীবাদী আন্দোলন, ব্রিটিশ বিরোধী চেতনা, তারপর ধীরে ধীরে সশস্ত্র বিপ্লবের দিকে যাত্রা, যেটা করলে তবেই দেশকে স্বাধীন করা যাবে, এটাই তিনি তখন বিশ্বাস করতেন। সেভাবেই এগিয়ে গেলেন, হাতে অস্ত্র তুলে

বীণা দাসের জীবনে সত্যি জেতার মন্ত্র তাঁর মায়ের কাছ থেকেই পাওয়া, মায়ের কাছ থেকেই শেখা। বীণা দাসের জীবনে একটা ঘটনা তার ব্রিটিশ বিরোধী মনোভাবকে একেবারে জাগিয়ে তোলে। স্কুলে ব্রিটিশ ভাইসরয়ের স্ত্রী আসবেন, ছাত্রীদের তাঁকে অভ্যর্থনা জানানোর জন্য তৈরি হতে বলা হয়। বীণাকে ক্লাস থেকে ডেকে এনে টিচাররা বলেন যে রিহার্সালে যোগ দাও, তিনিও যোগ দিলেন। কিন্তু ছোট্ট বীণার কাছে এই সমস্ত একেবারে অসহ্য লাগছিল। তিনি সেই সময় মনে করেছিলেন যে তখন যে শাসক তাঁর দেশকে পরাধীন করে রেখেছে তার প্রতিনিধিকে ফুল দিয়ে অভ্যর্থনা করতে হবে কেন, এটা তো একেবারে অপমানজনক। দেশবাসী হিসেবে তাঁর কাছেও কিন্তু এটা কম অপমানের নয়। সেই ছোট্ট মেয়েটা বেরিয়ে আসে সেই প্রস্তুতি পর্ব থেকে। এই ঘটনাকে তাঁর বিপ্লবী মানসিকতা বিকাশের একটা গুরুত্বপূর্ণ শুরু হিসেবে কিন্তু বলতে পারি, আমরা ধরতে পারি, সূচনা হিসেবে ধরতে পারি। সেই দিন ছোট্ট মেয়েটা এমনটা করতে পেরেছিল শুধুমাত্র বাড়িতে বিবেক অনুযায়ী সিদ্ধান্ত নিতে শেখানো হয়েছিল। এই কারণেই বাচ্চা ছাত্রী মেয়েটা এমন একটা মারাত্মক ঘটনা ঘটাতে পেরেছিল। আর দিদি কল্যাণীও বীণা দাসের আরেক অনুপ্রেরণা। দিদি করেছিলেন মেয়েদের নিয়ে ছাত্রী সংঘ, তিনি ছিলেন সংগঠক, তিনিও স্বাধীনতা আন্দোলনে জড়িয়ে পড়ে কারাবাস করেছেন। একই পরিবারে একদিকে দিদি রবীন্দ্রনাথের কবিতা পাঠ, অন্যদিকে স্বাধীনতার রাজনীতি, আর মা সরলা দেবীর সমাজসেবা। এই তিনটে জগৎ একসঙ্গে বীণা দাসের ছোটবেলাটা তৈরি করে দিয়েছিল। বীণা দাসের আত্মকথাতেই আছে মায়ের পুণ্যাশ্রমে অসহায় দুস্থ মেয়েরা লেখাপড়া শিখে, হাতের নানা কাজ শিখে যেমন স্বাবলম্বী হওয়ার চেষ্টা করতেন, ঠিক তেমন সেখানেই পরে আবার স্বাধীনতা আন্দোলনের যুক্ত তরুণীরাও কিন্তু আসতেন। এবং শুধু আসতেন না, তাঁরাও কিন্তু দেশের জন্য নানা রকম মিটিং, মিছিল, এই সমস্ত কিছু ওই আশ্রমে বসেই ঠিক করতেন, প্ল্যান করতেন, সেই পুণ্যাশ্রম। তাই ব্রিটিশরা সরলা দেবীকে ছদ্মবেশী বিপ্লবী বলেছিলেন।

এই দেশ আমার, এই দেশ আপনার, আমরা সবাই স্বাধীন দেশের নাগরিক। আর এই স্বাধীন দেশের নাগরিক হতে পেরেছি শুধুমাত্র তাঁদের জন্যই। যারা বিপ্লবী তাঁরাই কিন্তু তাঁদের নিজেদের জীবন, এবং সাধারণ মানুষও কিন্তু নিজেদের জীবন সঁপে দিয়েছিলেন দেশের জন্য। দেশকে, দেশমাতাকে সেই সময় শৃঙ্খল মুক্ত করতে পেরেছিলেন বলেই কিন্তু আজ আমরা স্বাধীন দেশের নাগরিক। তো যে বাড়ির কথা বলছিলাম, যে আশ্রমের কথা বলছিলাম, সেই পূর্ণাশ্রম, সেখানে যোগাযোগ ছিল তরুণ বিপ্লবীদের সঙ্গে, অস্ত্র বোমাও সেখানে লুকিয়ে রাখা হতো। এই সমস্ত তথ্য পাওয়া যায় শৃঙ্খল ঝংকারে। মা সরলা দেবী সাহায্য করেছেন মেয়েদের, অসহায় নারীদের আশ্রয় দিয়েছেন, সমাজসেবা করেছেন। আর বীণা দাস সশস্ত্র বিপ্লবের পথে গিয়েছেন। দুজনের পথ মোটেই এক নয়, কিন্তু দুজনের ভিতরে মিল আছে একটা, অন্যায় পরাধীনতার সঙ্গে মোটেই আপোষ নয়। বীণা দাস ব্রিটিশদের বিরুদ্ধে অস্ত্র ধরেছেন মাত্র 21 বছর বয়সে, পোশাকের মধ্যে বন্দুক লুকিয়ে গভর্নরকে গুলি ছুড়েছেন। কোনো গুলি লক্ষ্যভেদ করেনি তাই বলে তিনি থামেননি। সেই লাজুক অন্তর্মুখী মেয়েটা 9 বছর কঠোর কারাদণ্ড দেওয়া হয়েছিল। এখানেই কিন্তু মায়ের অসাধারণ এক মানবিক ছবি পাই আমরা। বীণা দাস সংক্রান্ত লেখায় সেখানে স্মৃতিকথাতে রয়েছে, বীণার বাবা অঝোরে কাঁদছিলেন, আর মা এক ব্যক্তির কাছ থেকে আরেক ব্যক্তির কাছে গিয়ে অনুরোধ করছিলেন, আমার মেয়েটার খেয়াল রাখবেন, ওর প্রতি দয়া করবেন। এই জায়গায় সরলা দেবী আর শুধু সমাজকর্মী নন, তিনি একজন মা, অসহায় মা। জেল থেকে মাকে চিঠি লিখেছিলেন বীণা দাস, একদিকে মা অন্যদিকে মাতৃভূমি, একদিকে পরিবারের ভালোবাসা অন্যদিকে নিজের আদর্শ। 1947 বিয়ে করেছেন বিপ্লবী জ্যোতিষচন্দ্র ভৌমিককে। এরপর যান বেনারসে, সেখান থেকে ঋষিকেশে। এক লাজুক মেয়ে, অন্তর্মুখী মেয়ের হাতে নিয়েছিলেন বন্দুক, চালিয়েছিলেন গুলি, ছিলেন বিপ্লবী। আর তাঁদের জন্যই, দেশের কাজে সঁপে দেওয়ার জন্যই কিন্তু আমরা আজকে স্বাধীন, স্বাধীন দেশের নাগরিক। 6:58 অলরেডি হয়ে গেছে, আজকে তো বুধবার। আর এই বুধবারেই রত্নগর্ভাতে কথা হচ্ছে বিপ্লবী অগ্নিকন্যা বীণা দাস এবং বিপ্লবী কল্যাণী দাসের মা সরলা দেবীকে নিয়ে। যিনি ছিলেন রত্নগর্ভা যেমন, তেমন ছিলেন নিজেও অসম্ভব গুণী, প্রতিভাময়ী, উদারমনা, কুসংস্কারমুক্ত এক অসাধারণ চরিত্রের মানুষ। ছিলেন সমাজকর্মী, ছিলেন সমাজসেবী, নারী কল্যাণের কাজে যুক্ত ছিলেন, এক পূর্ণাশ্রম পরিচালনা করতেন। তিনি ছিলেন বিপ্লবী মেয়েদের মা, সন্তানদের কাছে শুধু মা ছিলেন না, তাঁর জীবন ও তাঁর কাজের প্রেরণার জন্য উৎস হয়ে উঠেছিলেন আমাদের কাছেও। ঠিক তাই, তাঁর মানে সরলা দেবীর জীবন অবশ্যই আমাদের কাছেও প্রেরণার উৎস। সেই অনেক গুণের অধিকারী সরলা দেবীকে অচেনা অজানা ঘটনায়, গল্পেই স্বাধীনতা দিবস পালন সপ্তাহে স্মরণ করলাম, জানলাম বিপ্লবী বীণা দাসের মা রত্নগর্ভাকে। 107 FM রেনবোয়ে। 6:58 অলরেডি হয়ে গেছে, তো এবারে ভোরায়ের পথ চলা থামাতেই হচ্ছে। থামছি এখন ঠিকই, তবে 7:02 ফিরছি নমস্কার কলকাতা নিয়ে। আমি আর যে মৌমিতা, 10 পর্যন্ত আমার সঙ্গেও কিন্তু থাকতে হবে আপনাকে।

0: আকাশবাণী কলকাতা এফ এম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছে নমামি বসু রুদ্র। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু জাতীয় সম্মান অবমাননা প্রতিরোধ সংশোধনী বিল 2026 অনুমোদন দিয়েছেন। জাতীয় সম্মান অবমাননা প্রতিরোধ আইন 1971 সংশোধনী হিসেবে গত মাসেই সংসদে এই বিলটি পাশ করে। এই আইনের লক্ষ্য হল জাতীয় সঙ্গীত জনগণ মনের মতো জাতীয় স্তোত্র বন্দে মাতরমকেও একই ধরনের আইনি সুরক্ষা প্রদান করা। রাষ্ট্রপতির সম্মতির ফলে বিলটি এখন আইনে পরিণত হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে দেশের প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের আত্মজীবনী ট্রায়াম্ফ অফ দ্য ইন্ডিয়ান রিপাবলিক মাই লাইফ মাই স্ট্রাগল প্রকাশ করবেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভাষণ দেওয়ার কথা রয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ রাজ্যসভায় কেরলের নাম পরিবর্তন সংক্রান্ত বিল পেশ করবেন। গতকাল এই বিলটি লোকসভায় পাশ হয়। পাশাপাশি আজ রাজ্যসভায় জাতীয় সমবায় উন্নয়ন নিগম সংশোধনী বিল 2026 আলোচনা ও পাশের জন্য উত্থাপন করা হবে। গতকাল বিলটি লোকসভায় পাশ হয়েছে। মার্কিন প্রেসিডেন্সিয়াল কাউন্সিলর পিটার নাভারো বলেছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভালো সম্পর্ক রয়েছে। রাশিয়ার জ্বালানি তেলে কর সংক্রান্ত সমস্যার সমাধান আলোচনার মাধ্যমে সম্ভব হবে বলে তারা আশাবাদী। শক্তিশালী ভূমিকম্প বিধ্বস্ত পশ্চিম কলম্বিয়ায় মৃতের সংখ্যা 250 ছাড়িয়েছে। এখনও 3000-এর বেশি মানুষ নিখোঁজ। ধ্বংসস্তূপের তলায় চাপা পড়া ব্যক্তিদের উদ্ধার করা হলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। উদ্ধারকারী দল ধ্বংসস্তূপ খুঁড়ে আটকে পড়া ব্যক্তিদের সন্ধানে খোঁজ চালাচ্ছেন। উত্তরাখণ্ডে বর্ষা মৌসুম অব্যাহত থাকলেও তীর্থযাত্রীদের যথেষ্ট উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে দ্বিতীয় পর্যায়ে যাত্রা শুরুর সঙ্গে সঙ্গে নির্বিঘ্নে এগিয়ে চলেছে চারধাম যাত্রা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা দুর্গম পার্বত্য পথে যাত্রা করে কেদারনাথ ও বদ্রীনাথ ধামে পুজো দিচ্ছেন। এই মুহূর্তে হেডলাইন্স আপাতত এটুকুই।
1: গানে বাজুক মনের রেডিও শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন। শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
2: সাতটা তো বেজে গিয়েছে, চটপট উঠে পড়ো, সকালবেলায় ওয়ার্কআউটটা নিয়মিত করো। জানি তুমি ডায়েট করো, হিসেব করেই খাও, টাইম মতোই কাজ সারো, টাইমে অফিস যাও। ক্যালেন্ডার শো করছে আজ 12th August, 10টা পর্যন্ত আমার সঙ্গে থাকাটা কিন্তু মাস্ট। এখন থেকে প্রায় ঘন্টা তিনে গানের সঙ্গে হবে নানান কথা মৌমিতার সঙ্গে। শুনতে থাকো বুধবারের নমস্কার কলকাতা। ঘড়ি 7টা ছুঁয়ে ফেলেছে আর দেখতে দেখতে অগস্টের 11টা দিন চলেও গিয়েছে। তবে যাইনি, যাইনি যে, সে হচ্ছে বর্ষা, সে ফিরে যায়নি। এবারে সে বড়ই দরাজ। আপডেট অনুযায়ী নিম্নচাপ আবারও আসছে চাপে ফেলতে। এখন একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, বৃষ্টির এই বারবারন্ত কবে হবে একেবারে অন্ত? এদিকে আবারও ফেস্টিভ মুড অন, কারণ এই উইকেই স্বাধীনতা দিবস আমরা পালন করব, সেলিব্রেট করব। তারপর মনসা পুজো রয়েছে, তারপর ঝুলন উৎসব, তারপর রাখি পূর্ণিমা, তারপরেই তো শ্রাবণ গুড বাই বলে ভাদ্রকে জায়গা দেবে। আর ভাদ্র মাস আসা মানেই তো জন্মাষ্টমী, তারপরেই মানে শরৎ চলে আসছে, আর তার মানেই হচ্ছে পুজো এসে যাওয়া। কটা দিনের মাত্র অপেক্ষা, পুজো আসবে আর ওই মাস দুয়েকের একটু বেশি, এই কয়েকটা দিন আর কি ওয়েট করলেই হলো। তবে হ্যাঁ, ওয়েট করতে পারো ওই পুজোর জন্য, তবে ওয়েট বাড়লে কিন্তু হাজারটা সমস্যা। আজকে বুধবার, সব কিছুই ঠিকঠাক হবে সময় মতো, সব সামলে দিলে। 7টা বেজে গিয়েছে, কীভাবে ম্যানেজ করবে গোটা দিনটা, প্ল্যানটা চকআউট করে ফেলো। আর সঙ্গে টুকটাক ওয়ার্কআউট করতে করতে দিনটা শুরু করো একদম পজিটিভ মনে, মানে নাচ।

বান্দা মনে তুমি যদি দিনটা শুরু করো, ডেফিনেটলি সমস্ত কাজেই কিন্তু উতরে যাবে। মানে তুমি যে কোনো কাজ, যে কোনো হার্ডল টপকে যাবে। না ছোড় বান্দা মনে, জাস্ট দিনটা শুরু করো।

নাছোড়বান্দা মনে কিন্তু দিন শুরু করতে হয়। তবে হ্যাঁ, এই যে মানে দিনের শুরুটা তুমি যদি করো একেবারে পজিটিভ চিন্তা ভাবনায়, ডেফিনেটলি সব হার্ডল পেরিয়ে তুমি একদম সফল হবেই। সফল তো হলেন তারাও, ওই যে মহাকাশচারীরা মহাকাশ থেকে ফিরলেন, সফল হলেন। ফিরছে তো অকেশন, হ্যাঁ অকেশনও ফিরছে, একটার পর একটা অকেশন রয়েছে। আসছে ভাদ্র মাস, আসছে শরৎ ঋতু, তবে বর্ষার বৃষ্টি এবছর বড়ই বারবার, অন্ত কবে যে হবে এর অন্ত সেই প্রশ্নটাও কিন্তু ঘুরপাক খাচ্ছে। আর আজকে তো বুধবার, ওয়েদার থেকে বাজার দর কতটা কি থাকবে সেই সমস্ত আপডেট তুমি সময় মতোই পাবে। আজকে অগস্টের 12 বৃষ্টি বাড়বে আবারও, হাওয়া অফিস এমনটাই বলছে। সে না হয় হলো, কিন্তু জানি না যেটা, সেটা হচ্ছে আজকে 12th August, তারিখটা কেন মেমোরেবল, কেন স্মরণীয় সেটা জানতে হলে, সেটা দেখতে গেলে অবশ্যই যেটা করতে হবে সেটা হচ্ছে ডায়েরির পেজ উল্টাতে হবে। আর সেই ডায়েরি এখন আর যে মৌমিতার হাতে। আজকে শ্রাবণের 26, 1433 বঙ্গাব্দ, 12th August 2026 ডায়েরি দেখাচ্ছে, ক্যালেন্ডারও বলছে। এবারে ডায়েরির পেজ উল্টিয়ে ডেটার কথা তোমাকে শেয়ার করছি। ইতিহাসের দিক থেকে দেখতে গেলে না দিনটার ভ্যালু অনেকখানি। আজকের দিনেই 1877 টমাস এডিসন গ্রামোফোন আবিষ্কার করেন। আজকে এমন একটা দিন, 1960 সালে প্রথম যোগাযোগ উপগ্রহ ECO-1 মহাশূন্যে উৎক্ষেপিত হয়। 104 বছর আগে 1922 12 August কাজী নজরুল ইসলামের সম্পাদনায়

0: ধূমকেতু প্রকাশিত হয়। আর আর আর কাদের দিন বলতো আজকে? হ্যাঁ, আজকে খুব শান্ত, নিরীহ, অত্যন্ত বুদ্ধিমান কিন্তু বিশাল বপু স্তন্যপায়ী প্রাণী, তার আজকে দিন। আজ হাতি দিবস, হাতিদের দিন আজকে। আর জানো তো, 24 ঘন্টার মধ্যেই হাতি 12 থেকে 18 ঘন্টা শুধু খায়, শুধু মুখ চালিয়ে যায়। ঘাস, লতাপাতা, কলা গাছ থেকে আস্তে আস্তে ফল সারা দিন ধরে হাতির মুখ চলে। আর শরীর চালাতে গেলে তো হাতির মতো খাওয়া দাওয়া না হলেও তোমাকে আমাকেও তো খেতে হয়। তুমি যতই হেলথ কনসিয়াস হও না কেন, আজকে একটু ভাজাভুজি বেশি বেশি করেই খেতে পারো। আজকে যে ডিপ ফ্রাইড আইটেমস সেলিব্রেটিং ডে, তো টিফিনে তুমি বাটার কেক ক্যারিও করতে পারো, আজকে তারও দিন। লাঞ্চে মাছ বা চিকেনের আইটেম থাকলেও গ্রিন ভেজিটেবলস রেখো, কারণ আজকে তাদেরও দিন। আর আজকে 12th August ডেটা মেমোরেবল করতেই তোমার মেনু লিস্টে বেশ কিছু স্পেশাল আইটেম জুড়ে দিলাম, যা কিনা তোমার জিভের স্বাদে অদল বদল এনে দেবে। এখন আর কোনো কথা নয়, আজকের মতো ডায়ের পেজ বন্ধ করে রাখছি একটা রোম্যান্টিক গান শুধুমাত্র তোমার জন্য 107 FM রেনবোর নমস্কার কলকাতায়। আপাতত ডায়ের পেজ বন্ধ করছি।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।

0: ভালোবাসার সাগরে এইভাবেই ডুবে যেতে হয়, আর এই দিনের শুরু থেকে শেষ থাকুক সেই ভালোবাসার আবেশ। থাকবে তো ভালোবাসার আবেশ নিয়েই যখন আজকে পথ চলা শুরু হয়েছে, থাকবো আমি তোমাদের সঙ্গে আজকে 12th August 10:00 পর্যন্ত। আর যে মৌমিতার সঙ্গে থাকাটা কিন্তু মাস্ট। তবে হ্যাঁ, এই মুহূর্তে আমি কিন্তু একটা ছোট্ট কমার্শিয়াল ব্রেক নিচ্ছি, আর তারপরেই আবারও ফিরে আসছি তোমার কাছে।
1: সর্বভারতীয় শাড়ি ও টাঙ্গাইল শাড়ির প্রস্তুতকারক ও বিক্রেতা শাড়ি কুঠি, প্রোপাইটার ননী গোপাল দাস।
2: অবিশ্বাস্য কম দামে অনবদ্য টাঙ্গাইল শাড়ির সেরা সম্ভার শাড়ি কুঠি।
3: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
0: আর যে মৌমিতার সঙ্গে তুমি শুনছো নমস্কার কলকাতা, আজকে বুধবার। আর এই বুধবারেই কিন্তু আজকে একেবারে দিনের শুরুটা আমাদের ভালোবাসার সঙ্গেই কিন্তু শুরু হয়েছে। আর এইরকম ভালোবাসা যখন থাকে, মানে মনের কথা যখন এভাবে গানে গানে বলে দেওয়া যায়, ভালোবাসার রসায়নটাও না জাস্ট জমে যায়। তবে এটাও ঠিক, ভালোবাসা কতটা গভীর হলো, প্রেমের পাল্লাটা ঠিক কতটা ভারী হলো, সেই সমস্ত প্রেডিক্ট না বাপু আমি করতে পারবো না। সে ওই অনেকটা ওয়েদারের মতো আনপ্রেডিক্টেবল। কিন্তু এটা ঠিক, প্রেম ভালোবাসার ইকুয়েশন জমে যায় মিষ্টি মিষ্টি রোমান্টিক গানে, আর ডে সেলিব্রেশন জমে যায় অফকোর্স ডেটিং আর ইটিংয়ে, আর বার্থডেটা জমে যায় কেক কেটে এবং পায়েস মুখে দিয়ে। আর আজকে তো 12th August, ডায়ের পেজ উল্টিয়ে যখন দেখছিলাম ডেটা কেন মেমোরেবল, তখনই তো দেখলাম সিলভার স্ক্রিনে অনেকের বার্থডে আজ। আজ অনেক সেলেবি সেলিব্রেট করবে দেয়ার বার্থডেজ, আমরাও করছি উইশ।
4: Bumper birthday, bumper birthday, bumper birthday, bumper birthday.
0: অ্যাক্ট্রেস সারা আলি খান, সাউথ ইন্ডিয়ান ফিল্ম ডিরেক্টর শিবা, ফিল্ম ডিরেক্টর বসন্ত, টলিউডের অ্যাক্ট্রেস সায়ন্তিকা, সিঙ্গার উন্নি মেনন। হ্যাঁ, আজকে উন্নি মেননেরও কিন্তু বার্থডে। এখানে শেষ নয় গো লিস্টটা শেয়ার করা। আজকে আরও এক বিখ্যাত সাউথ ইন্ডিয়ান সিঙ্গারের বার্থডে। তামিল, তেলুগু, মালায়ালাম ছবিতে অসংখ্য গান গেয়েছেন তিনি, তার নাম পি জে রোজেলি। অফিসিয়াল নেম এটা হলেও, মানে এই পি জে রোজেলি এই অফিসিয়াল নেমটা হলেও, কিন্তু বাবার দেওয়া আদুরে নামের সঙ্গে ওই ইলাইয়া রাজা আরও একটু জুড়ে দেন, আর সেই নামেই কিন্তু ছবির জগতে তাঁর ডেবিউ। পরে 1992-এ আরও একটা মানে নাম চিন্না চিন্না আসাই, সেই যখন জনপ্রিয় হয়ে ওঠেন এই গানটার মাধ্যমে, সেই বার্থডে গার্লকে তুমি আমি আমরা সবাই চিনি যে নামে, সেটা হচ্ছে মিনমিনি। হ্যাঁ, মিনমিনি নামেই কিন্তু আমরা তাকে চিনি। চিন্না চিন্না আশা, এই গানটাই তো এ আর রহমানের সেই ছোটি সি আশা। আর আজকে সেই সিঙ্গার মিনমিনির বার্থডে। এখন আর কোনো কথা নয় গো, কারণ এখন একটাই কথা হতে পারে, সেটা হচ্ছে গঙ্গা জলে গঙ্গা পুজো। সেটাই তো করতে ইচ্ছে করছে এই মুহূর্তে, কারণ সেটাই হবে রেইনবোর ফ্ল্যাশ ব্যাক সঙে। সেই মিষ্টি গলায় মিষ্টি গানটাই আমরা শুনবো, যে মুভি রিলিজ হয়েছিল এইরকমই এক অগস্ট মাসে, 1992-এর 15th August। আজ সেই মিনমিনির গানই এখন আসছে রেইনবো ফ্ল্যাশব্যাকে। আজ বার্থডে গার্ল মিনমিনি, তারই গান মন ছুঁয়ে যাবে রেইনবো ফ্ল্যাশব্যাক সং হিসেবে।
4: FM রেইনবোতে রেইনবো ফ্ল্যাশব্যাক সং, ফ্ল্যাশব্যাক সং।

0: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
3: রেইনবো টাইম চেক, রেইনবো টাইম চেক।
4: স্টুডিও ঘড়িতে সময় এখন ঠিক 7:23 হয়ে 19 সেকেন্ড। তুমি শুনছো 107 FM রেইনবোতে আর যে মৌমিতার সঙ্গে বুধবারের নমস্কার কলকাতা। দেখো সময় তো ছুটে চলেছে আর তার সঙ্গে তোমাকে আমাকেও ছুটতে হচ্ছে, আর ওই ছোটাছুটির জন্য চাই সময় মতো খাওয়া দাওয়া, ফাস্টিংটা ব্রেক করা। আর এই শহরের অলিতে গলিতে রয়েছে অজস্র রেস্তোরাঁ, থিম বেসড রেস্টুরেন্ট তো আছেই, আর আছে ওই জঙ্গল সাফারি ক্যাফে থেকে ট্রাম ক্যাফে, আছে তো ফ্লাইট থিমের ইন্টেরিয়ারে সাজানো রেস্তোরাঁ। চাইলে তুমি এই সমস্ত রেস্তোরাঁয় এসে লাঞ্চ বা ডিনার সারতেই পারো, তবে ফাস্ট ব্রেক করতে হলে ব্রেকফাস্টের জন্য পাড়ার মোড়ের দোকানে ওই কচুরি জিলিপি এটাও হতে পারে, আবার ডেকার্স লেন বা টেরিটি মার্কেটের রকমারি আইটেমও সব সময় হিট। আর এই সব অলিতে গলিতে যেমন কচুরি পুরি এ সমস্ত হয়, ঠিক তেমনই কিন্তু টেস্টি আইটেম চাইলেই তুমিও কিন্তু করতে পারো তোমার বাড়ির রান্নাঘরে। তো কম সময়ে চট জলদি জলখাবার কিন্তু তুমি নিজেই বানিয়ে নিতে পারো। আর দেখো আজকে তো বুধবার, আর এই বুধবারে আলু পুরি সঙ্গে আলু তরকারি, হ্যাঁ রেস্তোরাঁ স্টাইলেই হবে, তোমার একদম তোমার নিজের রান্নাঘরে। তাহলে চলো আর দেরি নয়, সোজা রান্নাঘরে চলো। রান্নাঘরে নিয়ে এলাম

কারণ এই যা যা লাগবে উপকরণ সব আছে তোমার রান্নাঘরে আর ফ্রিজে। তাহলে প্রথমে কি করবে, ওই কেজিখানেক আলুর খোসা ছাড়িয়ে আস্তে আস্তেই সেদ্ধ করে নাও। এবারে ওর থেকে খানতিনেক আলু নিয়ে গ্রেট করে তাতে কিছুটা ময়দা অ্যাড করো, সঙ্গে হাফ স্পুন মতন চিনি, টেস্ট অনুযায়ী নুন, চিলি ফ্লেক্স, আর একটু ওই মানে কালার আনার জন্য তুমি ওখানে হাফ স্পুন হলুদ গুঁড়ো মিশিয়ে দাও। এবারে যাতে পুরিটা বেশ মুচমুচে হয় তাই কি করবে, দু চামচ সুজি ওর সঙ্গে অ্যাড করে দাও। অল্প করে জল দিয়ে পুরোটা একদম মেখে তুমি ওকে মেখে মুখে একদম রেস্ট রাখো, ওই মিনিট 15। তবে হ্যাঁ, ওকে রেস্ট রাখবে মিনিট 15, কিন্তু নিজে 15 মিনিট ধরে রেস্ট নেবে না। তুমি নিজের রেস্টে না গিয়ে গ্যাসে প্যানটা বসাও। এবারে প্যানে ড্রাই রোস্ট করে নাও মৌরি, ধনে, আস্ত গোলমরিচ আর দুটো শুকনো লঙ্কা। এগুলোকে পাউডার করে ফেলো তোমার মিক্সিতে ঘুরপাক খাইয়ে সঙ্গে দুটো টমেটো একটু ঘুরিয়ে রেখে দাও। এবারে তুমি কি করবে, প্যানে তেল দিয়ে তাতে আস্ত গরম মশলা ফোড়ন দিয়ে, মানে আস্ত গরম মশলা বলতে তো তুমি জানোই ওই যেগুলো আর কি লাগে, এলাচ, দারচিনি আর হচ্ছে লবঙ্গ, ব্যাস এইগুলো ফোড়ন দিয়ে ওই ড্রাই রোস্ট করে রাখা যে মশলাটা তুমি গুঁড়িয়ে রেখেছ সেই গুঁড়ো করা পাউডারটা এবারে ওর মধ্যে নাড়িয়ে চাড়িয়ে টমেটো যে গ্রেভিটা রেখেছ সেটাও তুমি ওখানে দিয়ে দাও। এবার কি করবে, তেল ছাড়া পর্যন্ত দেখে শুনে তুমি ওকে কুক করতে দাও, ব্যাস তারপর ঢেলে দাও ওই যে বাকি যে আলু, মানে একটা বোলে তুমি ঢেলে নাও আর বাকি যে সেদ্ধ আলু রয়েছে ওগুলো তুমি হাতে ভালো করে স্ম্যাশ করে নাও, তারপরে গ্রেভিতে একটু দিয়ে দাও, ব্যাস হলায় গলায় যেই মেলামেশা হয়ে গেল ওপর থেকে কসৌরি মেথি ছড়িয়ে সার্ভিং বলে দাও ঢেলে, রেডি তোমার আলুর রসা তরকারি। আর এবারেই করতে হবে তোমাকে সেই পুরি যেটা রেস্টে রেখে দিয়েছো, সেই ময়দা মেখে, সেই রেস্টে রাখা সেই ময়দাটা তুমি এবার কি করবে সোজা একদম নিয়ে নেবে হাতে, নিয়ে সেটা নিয়ে একটু আলু ময়দা সুজি মিক্সচারটাকে একটু ভালো করে ঘিয়ের হাত দিয়ে তুমি ওই ডোটা থেকে লেচি কেটে তেলে এবার ভেজে নাও। রেডি রেডি তোমার পুরি রেডি, সঙ্গে আলুর রসা তরকারি, আলুর সঙ্গে দু চারটে উপকরণের খেলা, মুখে দিলেই তুমি বুঝবে এই দুটো রেসিপির স্বাদের ঠেলা। চলো রেসিপি দুটোই যখন রেডি তখন আর দেরি নয়, হোক আজকে রান্নাবান্না। ইলিশ চিংড়ি নিয়ে দ্বন্দ্ব আছে, ঘটি বাঙাল এদের সবারই দ্বন্দ্ব আছে ইলিশ চিংড়ি নিয়ে, কিন্তু আলু পুরি আর আলুর রসা তরকারি ঘটি বাঙাল সব বাড়িতেই হিট অ্যান্ড ফিট। তাহলে আর দেরি নয় সোজা রান্নাঘরে।

এই বাংলা আর এই বাংলার বাঙালির অবশ্যই অবশ্যই ওই পুরি আর ওই আলুর রসা তরকারি সব সময় হিট অ্যান্ড ফিট। আর যে মমিতা শেফ হয়ে আজকে দুটো ব্রেকফাস্ট রেসিপি তোমাকে শেয়ার করেছি, আলু দিয়ে তৈরি জলখাবার মুখে দিলেই তুমি বলবে খাবো আবার। আলুর সঙ্গে মাত্র কয়েকটা উপকরণের খেলা মুখে দিলেই তুমি বুঝবে পুরি থেকে আলুর রসা এর স্বাদের ঠেলা। এমন সব নতুন নতুন রেসিপি দেখে নতুন নতুন ইনফো আইডিয়াস পেতে অবশ্যই শুনতে থাকো 107 FM রেনবো। টিউন করো প্রতিদিন সকাল 7:00-তে। প্যাকেজটা অনেকখানি লম্বা, নতুন অনেক অনেক সেগমেন্ট কিন্তু রয়েছে তোমাদের জন্য, তাই তো আড়াই নয় আমরা কিন্তু রয়েছি 2 ঘন্টা 54 মিনিট অনেক নতুন নতুন সেগমেন্ট নিয়ে এই নমস্কার কলকাতায়। আর এইদিকে শহর কলকাতায় চলছে ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার থেকে হস্তশিল্প মেলা। তো তুমি এখানে মানে 20টা স্টেট এবং 10টা দেশের নানা রকম আইটেমে সাজানো গোছানো একদম 500টা স্টল রয়েছে। আফগানিস্তানের ড্রাইফ্রুট থেকে দুবাইয়ের চকলেট, চায়নার আতরাঙ্গি, শোপিস থেকে থাইল্যান্ডের রকমারি ডিজাইনের জুতো, শাড়ি থেকে জুয়েলারি, প্রায় 1 লক্ষ প্রোডাক্ট সাজিয়ে চলছে কিন্তু ট্রেড ফেয়ার। দুর্দান্ত ফুড কোর্ট রয়েছে এখানে, তুমি পেয়ে যাবে পোলাও, বিরিয়ানির সঙ্গে বিদেশি ডেজার্ট। তো 13th অগস্টের মানে এই আজকে তো হচ্ছে 12th অগস্ট, 13th অগস্ট মানে কালকের মধ্যেই তোমাকে চলে আসতে হবে সায়েন্স সিটিতে, খুব সায়েন্স সিটির কাছেই। দুপুর 12টা থেকে রাত 8:30-এর মধ্যে তোমাকে এলেই হবে। পুজোর শপিংটা কিন্তু চটপট এখানেই সেরে নিতে পারো, গাড়ি পার্কিংয়ের জন্য নো চাপ, কারণ চার্জেস লাগছে না, গাড়ি তুমি পার্কিং করে ওখানেই রাখতে পারবে। ওদিকে আবার সল্টলেক সেক্টর 3-তে শুরু হয়েছে হস্তশিল্প মেলা, তাই আজই তোমার ডেস্টিনেশন হতেই পারে এই মেলা। দুপুর 2টা থেকে গেট খুলছে, চলবে 20 অগস্ট পর্যন্ত। টুকিটাকি অর্নামেন্টসের কালেকশন থেকে ঘর সাজানো রকমারি আইটেম সব পেয়ে যাবে হ্যান্ডক্রাফট ফেয়ারে। আর আর এই যে এখন বর্ষাকাল, বৃষ্টি ভিজে হচ্ছি তুমি আমি নাজেহাল, সত্যিই তাই। তবে হ্যাঁ, বর্ষার সেই গামবুট, সেই কালো কালো বড় বড় হাঁটু পর্যন্ত যে গামবুট, সেই গামবুট থেকে বিশাল বড় দাদুর ছাতা, এই সমস্ত তো পুরো মিসিং, তাই না? কিন্তু ওই কদম ফুল ভরা গাছ থেকে জুঁই ফুলের গাছ, সে সমস্ত তো একদম অমিল আমাদের এই শহর কলকাতায়, কোথায় পাবো দেখতে? উঁচু উঁচু বিল্ডিংয়ের ভিড়ে আর ফ্যাশনের দুনিয়ায় এখন ওই গাম্বুর থেকে দাদুর কালো ছাতা সব বদলেছে চাহিদা মতোই। কিন্তু কিন্তু কিন্তু তবুও তুমি আমি খুঁজে ফিরি সেই সমস্ত কিছু, মানে সেই ছাতা, বড় ছাতা বা গামবুট, এই ব্যাপারটা কিন্তু তুমি আমি আমরা এখনও পর্যন্ত খুঁজে ফিরি। তো এই ফিলটাই, এই টাচটাই কিন্তু রয়েছে এই প্রদর্শনীতে, রেইনি র্যাপসি। হ্যাঁ, তুমি এখানে আসতে পারো, গৌরী ধর্মপাল হলে চলছে। সঙ্গে তুমি পেয়ে যাবে ডোকরা থেকে কাঠ, মাটির পুতুলের সম্ভার, কলকাতা অলওয়েজ রেডি তোমাকে ওয়েলকাম করতে, আর আমিও রেডি কিন্তু তোমাকে শহর সফরের গান শোনাতে। হ্যাঁ, যে শহর তুমি মাঝে মাঝে হাঁটাহাঁটি করতেই পারো, একটু হেরিটেজ ওয়াক তো হয় কলকাতা শহরে, কান পাতলে আর একটু যদি চোখ রাখো বিভিন্ন ওয়েবসাইট পেজে, তাহলে কিন্তু তুমি দেখতে পাবে শহরে মাঝে মাঝেই হেরিটেজ ওয়াক হয়। আর তাই জন্যই তো তোমাকে বলছি, হেঁটে হেঁটে স্বপ্নের শহরে তুমি আর তোমার সে ফিয়ান্সের সঙ্গে, বেটার হাফের সঙ্গে ঘুরতেই পারো, জমাতেই পারো এই শহর সফর। আর তখন এই গানটাই জাস্ট তুমি লিপসিঙ্ক করবে, হেঁটেছি স্বপ্নের হাত ধরে।

শহরে তুমি, এই স্বপ্নের শহরে তুমি হেঁটে হেঁটে ঘুরতেই পারো, তুমি তোমার স্বপ্নের মানুষের সঙ্গে অবশ্যই হাঁটতে পারো, শহরে পা মেলাতে পারো অবশ্যই মাঝে মাঝেই, কারণ হেরিটেজ ওয়াক হয় আমাদের শহর কলকাতায়। আর তাছাড়া তো বিভিন্ন রকম গাড়ি ঘোড়া আছেই তোমার জন্য, আসতে চলেছে ডাবল ডেকার, আর আসতে চলেছে আরও আরও অনেকগুলো রুটে কিন্তু ট্রাম। হ্যাঁ একদম, মানে ট্রামের জন্য কিন্তু রাইডস অলরেডি একদম পরীক্ষা নিরীক্ষা করতে শুরু করে দিয়েছে। নিউ টাউন, সল্টলেক এবং আরও অনেকগুলো নতুন রুটে নাকি ট্রাম ছুটবে। তো লাইন কীভাবে বসানো যাবে সেই সমস্ত প্ল্যান চলছে, খসড়া এই মাসের মধ্যে রেডি হয়ে যাবে, এবং তারপরে এক কামরা নাকি দু কামরা ট্রাম ছুটবে সেই সমস্ত কিছু ডিসাইড করেই শহর কলকাতায় আবার নতুনভাবে ট্রাম চলতে শুরু করবে। চলছে ঘড়িও, 7:39 হয়ে গিয়েছে অলরেডি। তুমি শুনছো আর যে মৌমিতার সঙ্গে নমস্কার কলকাতা। দেখো শ্রাবণ শেষের পথে হলেও বৃষ্টি কিন্তু এখনই থামছে না, বিশ্রাম প্রিয় বর্ষা বড়ই দরাজ এবছর। আর ওদিকে আরও একজন বিশ্রামে গিয়ে আবার হাসছেন, তিনি হাসছেন হেসেই চলেছেন, আমি সূর্যের কথা বলছি, সূর্য হাসছে, সূর্যের হাসি মুখ ধরা পড়েছে নাসা।

স্যাটেলাইট ক্যামেরায়। তবে সূর্যের এই হাসি মুখ মিললেও সে হাসি নাকি ভালো না, তেমনটাই কিন্তু বলছেন বিজ্ঞানী মহল। এই সমস্ত নাকি সৌরজড়ের এফেক্ট। আর সৌরঝড়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে তো স্যাটেলাইট থেকে রেডিও তরঙ্গ, রেডার, জিপিএস এর মতো যন্ত্রতন্ত্রের সমস্ত কিছু কিন্তু মোটামুটি আর কি খারাপ হতে চলেছে, ক্ষতিগ্রস্ত হচ্ছে, এমনটাই বলছেন সায়েন্টিস্টরা। এবার আমি জানি না বাপু, সৌরঝড়ের সূর্যের হাসির গুঁতোয় তোমার আমার মধ্যে এই ব্রেকআপটা না হয়ে যায়, মানে ব্রেকআপ হয়ে আমি আর

ম্যারেজ অ্যানিভার্সারিতে পরিচিতদের নিমন্ত্রণ জানিয়েছেন এক যুবক, কিন্তু অনেকেই আসেননি। ঠিক আছে, বেশ, আসেননি অনুষ্ঠানে, তারা আসেননি, আর সেই জন্য সেই যুবক তেলে বেগুনে জ্বলে তাঁর ক্ষোভ উগড়ে দিয়েছেন, প্রতিবাদ জানিয়েছেন পোস্টার সাঁটিয়ে। 500 টাকা গুনে গুনে জরিমানা দিতে হবে, যারা আসেননি ইনভিটেশন পেয়েও না আসা, এই ক্ষতিপূরণ, এই জরিমানা চাই বলেই প্রতিবাদ জানিয়েছে সেই চুচুড়ার যুবক। আমি দেখি কেমন যেন মানে পুরো স্পিচলেস হয়ে গেলাম, এমনও কি হতে পারে, এমনও হয়। আবার দেখলাম এক ইয়াং গাই বেসরকারি সংস্থায় কাজ করে, সে যখনই ছুটির আবেদন করবে অফিসে, কর্তৃপক্ষ যেন সেটা বাতিল করে দেন, ক্যান্সেল করে দেন তার ছুটির আবেদন। এমন অদ্ভুত আরজিতে হতভম্ব তো তার বস থেকে তার কলিগরা সবাই একদম পুরো অবাক হয়ে গেছে, পুরো হতভম্ব, এমনকি নেটিজেনরাও, আর সঙ্গে আমিও। এমনও হয় যে আবেদন করব ছুটির জন্য এবং অফিস কর্তৃপক্ষকে জানাবো, এই আমাকে কিন্তু ছুটি দিও না, আমি যতই বলি না কেন। এই সমস্ত খবরাখবর দেখে আমি পুরো কেবলে ভেবলে একেবারে যাকে বলে ঘেঁটে ঘ হয়ে গেলাম। এমন কত অভিনব খবরাখবর দেখা যায়, জানা যায় এক ক্লিকে। ওই যে দুনিয়ার খবরাখবর কিন্তু তোমার আমার কাছে চলে আসে কিভাবে, ওই এক ক্লিকেই চলে আসে।

এই দুনিয়া আজব দুনিয়া, সত্যি তাই আজব দুনিয়া। মনে হয় তো যখনই কিনা এক ক্লিক এই বিভিন্ন রকম ইনফো পাওয়া যায়, জানা যায় গোটা পৃথিবীর খবরাখবর। আর তাই তো ঘুম থেকে উঠেই শুরু হয়ে যায় মোবাইলে খোঁজাখুঁজি। আর এই খোঁজাখুঁজি করতে গিয়েই আমার চোখে পড়লো কেরলের বিয়েবাড়ি। বিয়েবাড়ি মানেই কী হয়, একরাশ উপহার, একরাশ গিফটের ছড়াছড়ি, গিফটের গড়াগড়ি, রঙিন সেলোফেনে একদম মানে মোড়া উপহার বাক্স হাতে বা ফুলের বুকে হাতে আমন্ত্রিত লোকজন সোজা চলে আসেন যে কোনো আমন্ত্রণের আর কি রক্ষা করার জন্য, নিমন্ত্রণ বাড়িতে চলে আসে। তো ভাইরাল হওয়া কেরলের বিয়েবাড়িতেও ছিল ঢালাও আয়োজন, প্রচুর নিমন্ত্রিত। গেটে দাঁড়িয়ে রয়েছেন অতিথি আপ্যায়নের জন্য কনের বাবা। গেস্টরা এসেই তাঁর সামনে দাঁড়িয়ে মোবাইল তাক করছেন, কনের ছবি না তুলে কনের বাবার ছবি তুলছেন কেন,

না না, কনের বাবার ছবি তুলছেন না, ভুল ভাঙলো আমার একটু পরে। বাবার পরনে সাদা শার্ট, সাদা ধুতি, চোখে চশমা। ও মা, শার্টের পকেটে ওটা কি? একটা পেন, একটা মোবাইল, ঠিক তার পাশেই ঝুলছে বাইরে উড়ে বাস কিউআর কোড। হ্যাঁ, কিউআর কোড, কিউআর কোড, সেটাই সাটিয়ে রাখা রয়েছে বাবার জামাতে। তিনি ডিজিটাল বাবা। আরে বাবা, ওই যে খামে করা টাকা বা গিফট শুধু নয়, যে কেউ এসে উপহার দিতে পারেন ডিজিটাল মাধ্যমে, তাই এই ব্যবস্থা। মা গো মা, এমন অভিনব পন্থায় বিয়ে বাড়ি সামলাতে গিয়ে তিনি হয়েছেন ভাইরাল। সেই কেরলের ডিজিটাল বাবা এসেছেন নেট নাগরিকদের চর্চায়। কেউ বলছেন ভাইরাল হতেই তিনি এমন কাজ করেছেন মেয়ের বাবা, আবার কেউ বলছেন খাবোই না এমন হলে, এরকম যদি সামনে দাঁড়িয়ে থাকে খাবো না, জাস্ট চলে আসবো। কেউ আবার হেসে গড়িয়ে যাচ্ছেন, একবারে হা হা হা করে হাসছেন আর বলছেন একেবারে যুগটা বদলে গেছে, পেটিএম, গুগল পে, ফোন পে, সমস্ত প্ল্যাটফর্মেই মানুষ লেনদেন করছেন, আর ডিজিটাল পেমেন্ট চলছে যখন দোকান, শপিং মল, মেলা, সমস্ত জায়গায়। আর এখন সেটা চলে এসেছে সোজা বিয়ের মণ্ডপেও। এদিকে এখন তো শ্রাবণ মাস, প্রচুর বিয়ে রয়েছে এখনও বাকি। শ্রাবণের পরে হ্যাঁ আশ্বিন মাস, যদিও বিয়ে টিয়ে তেমন একটা হয় না, কিন্তু অনেক সময় তো হয়ে যায় না, ওই অতিরিক্ত বিয়ে হিসেবে কি যেন সব পঞ্জিকা টঞ্জিকাতে লেখা টেখা থাকে। যাই হোক, এদিকে এখন এই শ্রাবণ মাস প্রচুর বিয়ে রয়েছে, আর সেই বিয়ে বাড়িতে গিয়ে যদি তুমি দেখো যে এমন ডিজিটাল বাবা বা ডিজিটাল রিলেটিভ দাঁড়িয়ে রয়েছেন গেটের মুখে, তুমি কি করবে? দেখেই হাসি মুখে সেখানে পে করবে, নাকি পিট্টান দেবে, নাকি যেটা হাতে করে নিয়ে গেছো সেটাই গুঁজে দিয়ে চলে আসবে, নাকি গলা ছেড়ে ঝগড়া করবে, নাকি ব্যাপারটাকে অ্যাপ্রিসিয়েট করবে, প্রশংসা করবে তুমি? 9903653992 বলে ফেলো তোমার মতামতটা, তুমি জানিয়ে ফেলো। নেট নাগরিকরা তো বলছেন এখন থেকে বিয়েতে খাম নয় মোবাইলটাই তুমি ক্যারি করো, কারণ আবার অনেকে এটা বলছেন ধুর, ভদ্রতার লেশমাত্র নেই। কেরলের এইরকম ভাইরাল হওয়া বিয়ে বাড়ির মতো কোনো বিয়েতে তুমি যদি এমনটা দেখো, এমন ডিজিটাল রিলেটিভ, ডিজিটাল বাবা, ডিজিটাল মা বা ডিজিটাল কাকু কাকিমা যাই হোক না কেন, সামনাসামনি যদি তুমি হও, কেমনভাবে নেবে বলো তো ব্যাপারটাকে? ছোট্ট করে তোমার মতামত জানাও। তুমি বাক্সবন্দি কি গিফট দিচ্ছ না সেটা জানতে না পারলেও ডিজিটাল পেমেন্টে কত দিচ্ছ বস, সেটা কিন্তু জানা যাবে অনায়াসেই। তাই ভেবে চিন্তে মতামতটা সেন্ড করো 9903653992, 10টা পর্যন্ত খোলা। তবে হ্যাঁ, আরও একটা কথা আছে, এই যে একটু আগে চুচুড়ার বিয়ে বাড়ির কথাটা বলছিলাম না, মানে বিয়ে বাড়ি না, চুচুড়ার একটা ইনভিটেশন বাড়ি, সেটা হচ্ছে ম্যারেজ অ্যানিভার্সারি। সেখানে সেই ছেলেটি তার বাড়িতে নিমন্ত্রিতরা আসেনি বলে তাদের প্রত্যেকের বাড়ি গিয়ে একটা করে পোস্টার সাঁটিয়ে দিয়েছে, 500 টাকা করে জরিমানা দিতে হবে, কেন তারা আসেনি এই জন্য। এমনটাও যদি তোমার সঙ্গে ঘটে তুমি কি করবে? 500 টাকা গুনে গুনে দিয়ে দেবে, নাকি গালমন্দ করবে, নাকি ওই নেমন্তন্ন করতে এলে দেখে দেবে এই আমার না অমুক দিন অমুক জায়গায় নেমন্তন্ন আছে রে, যদি তোরটাই না যেতে পারি আবার টাকা টাকা চাইবি না তো? বলে ফেলো 9903653992 বলে ফেলো। তাই ভেবে চিন্তে কিন্তু তুমি সমস্ত মতামত সেন্ড করো। বিয়ে মানেই তো সোশ্যাল মিডিয়ার কন্টেন্ট। আসছি, আরে বাবা আসছি, 2 মিনিট পরেই আসছি, সেই সোশ্যাল মিডিয়ার কন্টেন্ট নিয়েই আমি ফিরছি। আপাতত বিয়ের মন্ত্রটা একটু শুনতে থাকো।

0: মন্ত্রে তো এমনটাই বলতে হয়, যদি দং হৃদয়ং তব তদস্তু হৃদয়ং মম। হৃদয় দেওয়া নেওয়া হতেই পারে, কিন্তু খিদে পেলে কি করবে? দেখলাম তো বাবারে, দিল্লির সিয়ার পার্কের এক বিয়েতে বর বাবা জীবন ছাদনা তলায় বসে আছে মালা হাতে নিয়ে, আর পাত্রী কোণে ব্যস্ত রয়েছে সে বিয়ের বদলে নুডলস হাতে। হ্যাঁ, খিদে পেয়েছে বলেই তো সে খাচ্ছে। আবার দেখলাম বিহারে বিয়ের আসরে বসে রীতিমতন ঢুলছে, ঘুমে ঢুলছে বিয়ের পাত্রী। যতই বিয়েই হোক না কেন, আরে বাবা খিদে পেলে ঘুম এলে এগুলো কি সরানো যায়, থামানো যায়? তাই তো এই সমস্ত হয় ভাইরাল। আর বিয়ে মানেই সোশ্যাল মিডিয়ার কন্টেন্ট। তো তুমি আমি দেখি বর যায় কোনেকে বিয়ে করতে, এটাই দস্তুর। অথচ মেদিনীপুরে এক বিয়ের মণ্ডপে বউ এলো বাইক চালিয়ে বট বট বট বট করতে করতে, একেবারে সে হাজির ছাদনা তলায় বরের পাশে এসে বিয়ের পিঁড়িতে যথারীতি বসে পড়লো। এমন ঘটনা তোমার লাইফে হলে তুমি কি করবে? না না, মানে আমি ওসব জানতে চাইছি না যে এরকম বিয়ে বাড়িতে তুমি গেলে কি করবে, সেটা না। আমি যেটা জানতে চাইছি ওই কেরলের মতন যদি ঘটনাটা ঘটে, শ্রাবণ মাস কোনো বিয়ে বাড়িতে নিমন্ত্রিত হয়ে তুমি গেছো, কেরলের ভাইরাল হওয়া বিয়ে বাড়ির মতোই নিমন্ত্রিত হয়ে সেখানে গিয়েছো, এবং যদি সেই ঘটনাটাই ঘটে তাহলে তুমি কি করবে? বিয়ে বাড়িতে গিয়েই যদি দেখো গেটের সামনে ডিজিটাল বাবা বা ডিজিটাল রিলেটিভ দাঁড়িয়ে আছেন, কিউআর কোডে নিচ্ছেন গিফট, তুমি কি করবে? হাসি মুখে ব্যাপারটাকে সামলে নেবে, নাকি সেখানে পে করেই বিয়ে বাড়িতে ঢুকবে, নাকি যে জিনিসটা হাতে করে নিয়ে গেছে গুঁজে দেবে তার হাতে, যেভাবেই হোক গুঁজে দেবে আর গিয়ে তুমি খেয়ে দিয়ে চলে আসবে, নাকি সোজা বেরিয়ে চলে আসবে? বলে ফেলো, নেট নাগরিকরা অনেক রকম চর্চা করছেন, তুমি সেন্ড করতে থাকো তোমার মতামত, তোমার মতো করে 9903653992 তে। তুমি তো ব্যাপারটাকে কীভাবে নেবে, মজা লাগবে সত্যিই, নাকি বলবে একেবারে অভদ্র লোকজন এমনটা কী করে করে বাবা? বলে ফেলো, যুক্তি সহকারে বলে ফেলো, তবে যুক্তি দিয়েই কিন্তু উত্তর দেবে, ভেবে চিন্তে উত্তর দিও। ডিজিটাল পেমেন্ট মানে তুমি কত দিচ্ছ সেই অ্যাকাউন্টের রেকর্ড থেকে যাবে, কিন্তু তাই 10-20 টাকা দিলে নির্ঘাত কেস খাবে, পাবে না মাটন পাবে না চিকেন জীবতে। আমি এখন চেক করব তোমার বার্তা, তবে তার আগে তোমাকে আরও একবার মনে করিয়ে দিচ্ছি, চুঁচুড়ার ওই ম্যারেজ অ্যানিভার্সারি মতন যদি তোমার সঙ্গে ঘটে যে তোমাকে নেমন্তন্ন করে গেছে, নিমন্ত্রণ করেছে, ইনভিটেশন কার্ড দিয়ে গেছে, তারপরেও তুমি যাওনি এবং যাওনি বলেই পরের দিন তোমার বাড়িতে চলে এসেছে 500 টাকা দিতে হবে বলে, একদম মানে ওটাই তোমার ফাইন, ওটাই দিতে হবে, এবং সেই জন্যই তোমার বাড়িতে একটা পোস্টার সাটিয়ে দিয়েছে, তুমি কি করবে? বলে ফেলো চুচুড়াতে ওইরকম যেমনটা হয়েছে তোমার সঙ্গে এরকমটা হলে তুমি কি করবে? আমি যাচ্ছি এখন সোজা কোথায় বলো তো, কসবা হালতু, কারণ সেখানেই সৌভিক কি বলছে আমাকে। সৌভিক আজকে ভোরাইতে সব শুনেছে, সেগুলো ভালো করে বলেছে, ওর খুব ভালো লেগেছে, তার জন্য স্যালিউট শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছেন তাদেরকে, আজকে বীণা দাসের মায়ের কথা বলেছি, সরলা দেবীর কথা, সেই জন্য বলছে। এরপরে ও যেটা বলছে, আমি যে প্রবলেম দুটো দিয়েছে সেটা সলিউশন কিভাবে করেছে, সলভ কিভাবে করেছে সৌভিক, বলছে হাসি মুখে হেসে যেটা ও নিয়ে গিয়েছে কেরলের ভাইরাল হওয়া বিয়ে বাড়ির মতন, ওই রকম যদি ও বিয়ে বাড়িতে যায়, যদি সামনে ডিজিটাল বাবা বা ডিজিটাল রিলেটিভ দেখে, তাহলে সেই জিনিসটাই হাতে গুঁজে দেবে, আর জিনিসটা মোটামুটিভাবে নেব, যেটা মানে ওই ফেলো করি মাখো তেল, মানে থুড়ি, ওই ফেলো করি খাও পেট ভরে, এক্স্যাক্টলি এটাই তো কথা। আর 500 টাকা দেওয়ার থেকে ওই রকম চুচুড়ার মতন যদি ইনভিটেশন আসে এবং যদি না যেতে পারে, 500 টাকা জরিমানা বা ফাইন ওটা দেবে না, সৌভিক দেবে না, স্ট্রেট বলে দিচ্ছে দেব না, আগের থেকে বলে দেবো আমি বাপু যাবো না, ব্যাস এমনটাই কিন্তু বলছে। তুমি কি বলছো লিখে ঝটপট জানিয়ে দাও, যুগ বদলেছে, সময় পাল্টেছে, পেটিএম গুগল পে এই সমস্ত ডিজিটাল প্ল্যাটফর্মে ফোন পেতে এখন পেমেন্ট চলছে, অটো থেকে টোটো, দোকান থেকে শপিং মল, মেলাতে নাগরদোলাতে ফুচকার স্টলে, সমস্ত জায়গায় ডিজিটাল পেমেন্টই, আর সেই পেমেন্টই এখন বিয়ের মণ্ডপে, ব্যাপারটা কেমন লাগছে? তুমি গিফট নিয়ে গিয়েছো, যদি দেখো কি করবে সেই সময়, চলে আসবে নাকি গিফটটা গুঁজে দেবে, নাকি ওই ফেলো করি তার পরেই পেট ভরি এমনটাতেই তুমি যাবে? বলে ফেলো, উত্তর তোমাকেই দিতে হবে। আর আমি তো যাব হাওয়া অফিসে, যাব এখনই চলে যাব সোজা হাওয়া অফিসে, তবে তার আগে জানো তো আমাকে না একজন মেসেজ করেছে, একজন টেক্সট করেছে, সেই টেক্সটার কথা অবশ্যই অবশ্যই বলবো। সে আমার কাছে একটা গান শুনতে চেয়েছে, গান মেলান্তিতে, আর পিসিমণি বলে আবার সম্বোধনও করেছে, তাই তাকে তো সেই গানটা আমাকে শোনাতেই হবে। তবে সেই গান শোনার আগে আমি অবশ্যই অবশ্যই যাব কিন্তু হাওয়া অফিসে, নাকি না না তার থেকে বরং চলো আগে বরং সেই পিসিমণি বলে যে আমায় বলেছে প্লিজ গানটা শুনিয়ে দিও, ডোমজুর থেকে শিবম দে, তাকেই আমি এবার গানটা শুনিয়ে দিচ্ছি, গান মিলান্তিতে।
1: গান মিলান্তি, গান মিলান্তি।

এই মাসুকা মাসুকা করতে করতেই আমি হাওয়া অফিসে চলে এসেছি। আকাশের মুড থেকে থেকে বিগড়ে যাচ্ছে, আর যে মমিতার মতো মোটেই মুড একদম চনমনে নয়। বৃষ্টির চান্সেস আজও আছে, জেলাতেই সব জেলাতেই রয়েছে। আজকে টেম্পারেচার থাকবে রেসপেক্টেবলি 32 এবং 27 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। গতকাল মঙ্গলবার হাইয়েস্ট টেম্পারেচার ছিল 32.6, যা স্বাভাবিকের থেকে 2 ডিগ্রি বেশি। লোয়েস্ট টেম্পারেচার 27.9, যা স্বাভাবিকের থেকে 1.1 ডিগ্রি বেশি। হিউমিডিটি ম্যাক্সিমাম 99%, মিনিমাম 69%, বৃষ্টি 1 মিলিমিটার হয়েছে। ফিশারম্যানদের জন্য ওয়ার্নিং মেসেজ আছে, তো আগামীকাল মানে 13th August থেকে 15th August সমুদ্রে যাওয়া যাবে না। সমুদ্র থাকবে রাফ, ঝোড়ো হাওয়া বইবে, 35 থেকে 50 কিলোমিটার বেগে হাওয়া বইবে, নিম্নচাপ চাপে ফেলছে, তাই তোমার আমার ইলিশে কিন্তু খাওয়াতে ভাঁটা পড়ছে, কারণ ট্রলার যাবে না। 8টা তো বাজে চলেছে, অফিস টাইম এগিয়ে আসছে, আর এগিয়ে আসছে যুক্তি দিয়ে ঠাসা বার্তা তোমার কাছ থেকে। ওই যে কেরলের ওই বিয়েবাড়ির মতো, তুমি যদি ওইরকম কোনো বিয়েবাড়িতে যাও নিমন্ত্রিত হয়ে, তাহলে কী করবে? গেটের সামনে যদি পাত্র বা পাত্রীপক্ষের ডিজিটাল বাবা হাসি মুখে ওয়েলকাম করছেন, যাঁর গলায় বা শার্টে কিউআর কোড সাটা, সেখানে স্ক্যান করে লোকজন ঢুকছে গিফট নেওয়ার এই অভিনব ব্যবস্থা থেকে তুমি কী করবে বলে ফেলো তো, ভেবেচিন্তে উত্তর দিও। সচেতনতার পাঠ দিচ্ছে বলে মনে হচ্ছে, নাকি মনে হচ্ছে এটা নেট চর্চায় আসবেন বলে এমনটা করছেন তিনি? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দিয়ে তুমি তবেই কিন্তু পাঠিও রিপ্লাই। আর হ্যাঁ, যদি এমন কোনো বাড়ি থেকে তুমি ইনভিটেশন পাও চুচুড়ার মতো, যে ওই রকম ঘটনা যদি তোমার সঙ্গে ঘটে, যদি না যেতে পারো, যদি তোমার কাছে ওইভাবেই ক্ষতিপূরণ বা ফাইন চায়, তাহলে তুমি বা কী করবে? সেন্ড করতে থাকো 10টার আগে। আমি ফিরছি 8টা 2তে নিউজ হেডলাইন্স ব্রেকের পর, তোমার যুক্তিতে সাজানো উত্তরপত্র থেকে। সঙ্গে থাকবে শহরের রীতিকথা, থাকবে রেল কথা, থাকবে ট্রাম কথা থেকে আরও অনেক ইন্টারেস্টিং গল্পগাথা। স্টে টিউনড 107 FM রেনবো। আপাতত প্রভুর নাম করে পাঠাতে থাকো তুমি মেসেজ, পাঠাতে থাকো বার্তা।

0: আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি অনিন্দ্য সুন্দর রায়। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু জাতীয় সম্মান অবমাননা প্রতিরোধ সংশোধনী বিল 2026 অনুমোদন দিয়েছেন। জাতীয় সম্মান অবমাননা প্রতিরোধ আইন 1971 সংশোধনী হিসেবে গত মাসেই সংসদে এই বিলটি পাশ করেছিল। এই আইনের লক্ষ্য হল জাতীয় সঙ্গীত জনগণমনের মতো জাতীয় স্তোত্র বন্দে মাতরমকেও একই ধরনের আইনি সুরক্ষা প্রদান করা। রাষ্ট্রপতির সম্মতির ফলে এই বিলটি এখন আইনে পরিণত হয়েছে। 80তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। এজন্য 14 আগস্ট সন্ধে 7:35 জাতীয় সংবাদ রাত 8 সম্প্রচারিত হবে। ওইদিন সন্ধে 7:00 ও 8:00 এফএম হেডলাইন্স এবং খেলার খবর বাতিল থাকছে। অন্যদিকে স্বাধীনতা দিবসের দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লালকেল্লা প্রাকার থেকে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। রাজ্যবাসীর উদ্দেশ্যে ভাষণ দেবেন পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও। এজন্য স্বাধীনতা দিবসের দিন সকাল 7:35 স্থানীয় সংবাদ শোনা যাবে 9:15 খবরের পর। ওইদিন 7:25 জাতীয় সংবাদ এবং 7:00, 8:00 ও 9:00 এফএম হেডলাইন সম্প্রচারিত হবে। একই সঙ্গে জেলা চিঠিও বাতিল থাকবে, সম্প্রচারিত হবে না 10:00 সংবাদও। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ রাজ্যসভায় কেরলের নাম পরিবর্তন সংক্রান্ত বিল পেশ করবেন। গতকাল এই বিলটি লোকসভায় পাশ হয়েছে। পাশাপাশি আজ রাজ্যসভায় জাতীয় সমবায় উন্নয়ন নিগম সংশোধনী বিল 2026 আলোচনা এবং পাশ করার জন্য উত্থাপন করা হবে। গতকাল এই বিলটি লোকসভায় পাশ হয়েছে। শক্তিশালী ভূমিকম্প বিধ্বস্ত কলম্বিয়ায় মৃতের সংখ্যা 250 ছাড়িয়েছে। এখনও 3,000-এর বেশি মানুষ নিখোঁজ। ধ্বংসস্তূপের তলায় চাপা পড়া ব্যক্তিদের উদ্ধার করা হলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। উত্তরাখণ্ডে বর্ষার মরশুম অব্যাহত থাকলেও তীর্থযাত্রীদের যথেষ্ট উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে দ্বিতীয় পর্যায়ের যাত্রা শুরুর সাথে সাথে নির্বিঘ্নে এগিয়ে চলেছে চারধাম যাত্রা। রাজ্যে জোর করে ধর্মান্তকরণ রুখতে সরকার বিল আনতে চলেছে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। গতকাল বাঁকুড়ায় পশ্চিমাঞ্চল উন্নয়ন পরিষদের বৈঠকের পর সাংবাদিকদের তিনি বলেন, কিছুদিনের মধ্যেই অভিন্ন দেওয়ানি বিধি চালু করা হবে। ফুটবলে গুয়াহাটির ইন্দিরা গান্ধী স্টেডিয়ামে গতকাল 135তম ডুরান্ড কাপের গ্রুপ এফের শেষ ম্যাচে এফসি ওয়ানকে 3-1 হারিয়ে নর্থ ইস্ট ইউনাইটেড ফুটবল ক্লাব কোয়ার্টার ফাইনালে উঠেছে। গ্রুপের অপর ম্যাচে নংসে এসএসসি মুম্বাই ফুটবল ক্লাবকে 7-0 হারিয়ে দিয়েছে। এই মুহূর্তের খবর এখন এ পর্যন্তই।
1: গানে বাজুক মনের রেডিও শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
2: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা। ছুটির দিন আর এই সপ্তাহে স্বাধীনতা দিবস, ইন্ডিপেন্ডেন্স ডে সেলিব্রেশনে সবাই ব্যস্ত থাকবো, ব্যস্ত বর্ষাও, এবছর বড়ই সে দরাজ আর চঞ্চলাও। কয়েক সপ্তাহ ধরে এতটাই বৃষ্টি হচ্ছে যে দক্ষিণবঙ্গে স্বাভাবিকের থেকে 20% বেশি বৃষ্টি হয়েছে। হবে এখনো বৃষ্টি, বর্ষার বৃষ্টি এখন বঙ্গে রয়েছে, তোমার আমার সঙ্গে রয়েছে তো সেই সুযোগ। যদি আকাশে মেঘ না থাকে তাহলে কিন্তু দেখা যাবে কুচকাওয়াজ, গ্রহদের কুচকাওয়াজ তুমিও কিন্তু দেখতে পাবে। আজকে আবার তার সঙ্গে রয়েছে সূর্যগ্রহণ, যা দেখা যাবে মাদ্রিদে। এটা শুনে নো মন খারাপ, তুমিও পাবে শহর কলকাতাতে বসেই দেখতে। কিভাবে জানতে হলে অবশ্যই থেকে যাও আজ আমার সঙ্গে। আছেন তো তিনিও, ওই যে ডিজিটাল বাবা রয়েছেন, যাকে নিয়ে চলছে জোর চর্চা। কেরলের ভাইরাল হওয়া সেই ভিডিও, সেই বিয়ে বাড়ি এখন একদম নেট চর্চায় চলে এসেছে। এমন সিচুয়েশন যদি তোমাকেও ফেস করতে হয় তাহলে তুমি কি করবে? বিয়ে বাড়িতে গিয়েই যদি দেখো গেটের সামনে পাত্র বা পাত্রীর বাবা হাসি মুখে ওয়েলকাম করছেন, যাঁর গলায় বা টি শার্টে রয়েছে কিউআর কোড সাঁটা, তো সেখানে স্ক্যান করে লোকজন ঢুকছে। গিফট নেওয়ার অভিনব ব্যবস্থা দেখে তুমি কি করবে বলে ফেলো, ভেবে চিন্তে উত্তর দিও। সঙ্গে অবশ্যই বলো তোমার আমার সবারই তো ইনভিটেশন আসে নানা জায়গা থেকে, তো সব যে রাখা হয় বা সব জায়গায় যে যাওয়া যায় তা তো নয়। যদি চুচুড়ার মতন ঘটনাটা ঘটে যে ম্যারেজ অ্যানিভার্সারি বা কোনো একটা পার্টিতে নিমন্ত্রণ এলো এবং তুমি সেটা রাখতে পারলে না যথারীতি, তাহলে পরের দিন যদি তোমার কাছে সেখান থেকেই চলে আসে জরিমানা বা ফাইন হিসেবে 500 টাকা বা 1,000 টাকার অভিযোগ পত্র, তাহলে তুমি কিভাবে ম্যানেজ করবে ব্যাপারটাকে? আবদারটাকে মেনে নেবে নাকি তুমি তাকে গাল দেবে বলে ফেলো? জানাতে তুমি ভুলো না, এগুলো ভুলিনি আমিও, গুনছি, কাউন্টিং করছি, পুজো আসতে বাকি, বোধন হবে ঠিক 65।

পর 65 দিন পরেই হবে বোধন, মা দুর্গা ফুল ফ্যামিলি নিয়ে আসবেন। অলরেডি 8টা বেজে গিয়েছে, উইকের থার্ড ডে আজকে, গোটা দিনটা ওয়েট করছে তোমার কাজের প্রতি ডেডিকেশন দেখার জন্য। আর আমিও শেয়ার করব তোমার বার্তা থেকে ট্রেন অ্যাপ ইউজের কথা, হবে ট্রাফিক আপডেট থেকে ট্রাফিক নজরদারির কথা, থাকবে মেট্রো রেল কথা থেকে শহরের রীতিকথা। হবে তো লোকাল ট্রেনে অভিনব এক ফেসিলিটিস যে আসতে চলেছে সেই কথা থেকে সূর্যগ্রহণ কথা। তাই তো তোমাকে বলছি 12 August 10 পর্যন্ত আর যে মৌমিতার সঙ্গে থাকাটা কিন্তু মাস্ট। আরে বাবা বিশ্বাস করো, খুব চাপ গো, ভীষণ চাপ, কঠিন ব্যাপার, তোমাকে ছাড়া একটা দিন থাকাও ভীষণ কঠিন। তাই তো ওই গত পরশুর পরেই মাঝে মাত্র একটা দিন বাদ দিয়ে চলে এসেছি তোমার কাছে। দীর্ঘদিন তোমাকে ছেড়ে থাকা ভীষণ ভীষণ ভীষণ কঠিন ব্যাপার।

0: সত্যি গো, একদম সত্যি কঠিন, ভীষণ কঠিন ব্যাপার তোমাদের ছেড়ে টানা বেশ কয়েকটা দিন না থাকাটা, আবারে না আসাটা সত্যি ভীষণ কঠিন। তুমি আমি রয়েছি এখন পাশাপাশি, একদম কাছাকাছি, সকাল 7:00 থেকেই রয়েছি। আর এখন নমস্কার কলকাতা দ্বিতীয় ঘন্টায় চলে এসেছি। আর এই কলকাতায় তৈরি হচ্ছে তো রিং রোড, যাতে কিনা গাড়িগুলো স্পিডে যানজট এড়িয়ে সুন্দরভাবে যেতে পারে গন্তব্যে। সেজন্য খড়গপুর IIT ফিজিক্যাল টেস্ট তারা করে গিয়েছে, এবার শুধু সময়ের অপেক্ষা। তবে খুব বেশি দিন অপেক্ষা নয় গো, লোকাল ট্রেনে আসতে চলেছে মোবাইল চার্জিং ফেসিলিটিস থেকে টয়লেট। হ্যাঁ একদম, লোকাল ট্রেনে টয়লেটও থাকবে, আর আসছে সব কম্পার্টমেন্টেই CCTV-র যে আর কি ব্যবস্থা সেটাও কিন্তু থাকবে। এই বছর 26 সালের ডিসেম্বরের আগে কিন্তু এই সমস্ত সুবিধা নতুন পরিষেবা দিতে রেডি হচ্ছে ইন্ডিয়ান রেল। নতুন রুটে AC, ভলভো, সরকারি বাস পরিষেবাও কিন্তু রেডি রয়েছে তোমার জন্য। কলকাতা থেকে বাঁশপাহাড়ি বাসেই যেতে পারো, কনকদুর্গার মন্দির, ডুলুং নদী, চিল্কিগড় ফরেস্ট, রাজবাড়ি, বেলপাহাড়ি, বাঁশপাহাড়ি, প্রাকৃতিক যে সৌন্দর্য, সেই বর্ষার এই সৌন্দর্যটা তুমি দেখে শুনে সেই দিন মানে দিনের দিনই তুমি আবার শহর কলকাতায় ব্যাক করতে পারো। প্ল্যান করো কবে যাবে, আজকে তুমি আসতে পারো মিরাজ আর্ট গ্যালারিতে, সীমাজ আর্ট গ্যালারিতে প্রদর্শনী দেখতে, আবার আজই তোমার ডেস্টিনেশন হতেই পারে নন্দন এবং একাডেমি। কারণ এই সমস্ত জায়গায় যদি তুমি আসতে চাও, মানে কেন আসবে, কারণ এখানে সমস্ত জায়গায় সিনেমা রয়েছে, নাটক রয়েছে, সেজন্যই তোমাকে আসতে বলছি। তো এইসব জায়গায় যেতে গেলে জানতেই হবে আজকে মিটিং মিছিল আছে কিনা শহরে, কোন রাস্তা যদি ক্লোজ থেকে থাকে সেটাও তোমাকে আগে থেকে জানতে হবে। এখন যারা গাড়ি স্টিয়ারিংয়ে আছো আর যে মমিতাকে শুনতে শুনতে ভাবছো শহরের রাস্তার হালচাল কেমন, মিটিং মিছিল আছে কিনা, সেই আপডেট শেয়ার করব বলেই তো আর যে মৌমিতা এখন সোজা যাচ্ছে লালবাজারে।
1: আজকে ইন্ডিপেন্ডেন্স ডে প্যারে মানে রিহার্সাল নেই, রেডর ফাঁকাই আছে। আর এমনি প্রোগ্রাম বলতে বড় প্রোগ্রাম সেভাবে কিছু নেই, একটা পাচ্ছি দুপুর 12টার সময় একাডেমি অফ ফাইন আর্টসের সামনে একটা প্রতিবন্ধীদের একটা জমায়েত আছে, 1000-1500 মতো কালেকশন হবে, তো ট্রাফিকের খুব একটা প্রবলেম হবে না, একটা ফ্ল্যাগ বন্ধ করে আমরা গাড়ি চালাতে পারবো। আর একটা বড় প্রশ্ন আছে দুপুর 1টার সময়, যেটা আপনার ওই আইন অফ সিনেমার ওখান থেকে বেরিয়ে কর্পোরেশন পর্যন্ত আসবে, এখানে একটা ভালো গ্যাদারিং হওয়ার সম্ভাবনা আছে, এটার জন্য এশিয়ান ম্যাজি রুটের উপরে একটু প্রভাব পড়তে পারে। এছাড়া বড় মিটিং মিছিল সেভাবে আর কিছু নেই, যেটা ট্রাফিক অবস্থান করতে পারে। নমস্কার।
0: তাহলে তুমি শুনে নিলে এই মুহূর্তে শহরের রাস্তার অবস্থা কীরকম, যেমন জানলে তেমনই কিন্তু শুনে নিলে আজকে মিটিং মিছিল কোথায় রয়েছে, তো সেভাবে কিন্তু নিজের প্ল্যানটাকে সাজিয়ে নিও। তবে হ্যাঁ, ট্রাফিক আইন কিন্তু খুব কড়াকড়ি, এখন রাস্তায় বসেছে হাই রেজলিউশন যুক্ত CCTV, রাস্তায় ট্রাফিক আইন ভাঙলেই যেমন দিতে হবে জরিমানা, তেমন থুতু ফেললে, রাস্তা নোংরা করলেও কিন্তু দিতে হবে এবার থেকে ফাইন। শুধু রাস্তা নয়, রেল স্টেশনেও দিতে হবে জরিমানা, নোংরা করলে বা থুতু ফেললে স্টেশন চত্বরে কিংবা ট্রেনের কামরায় বসে তুমি খেলে খেয়ে টুক করে প্যাকেটটা ফেলে দিলে ওটি করো না, বা তুমি আমি তো ট্রেনে বসে খাচ্ছি, আমি জানলা দিয়ে হাত বাড়িয়ে ফেলতেই পারি রেলের ট্র্যাকে, নো নো নো একদম করো না। এই সমস্ত করলে কিন্তু তুমি চাপে পড়ে যাবে বস, কারণ তোমাকে ফাইন দিতে হবে। হাওড়া এবং শিয়ালদা স্টেশনে বসেছে ফেস রিকগনিশন ক্যামেরা, এবং সেখানে আইডেন্টিফাই করে ধর পাকড় চলছে, কেউ স্টেশন চত্বর নোংরা করলেই কিন্তু তাকে ধরে নিয়ে সোজা শ্রীঘরে চলে যাচ্ছে। শিয়ালদা স্টেশনেও বসেছে আরও অনেকগুলো ওয়াটার কুলার, বসেছে খুলেছে যেটা সেটা হচ্ছে ডিজিটাল ক্লোক রুম, আর এদিকে খোলা আছে তো 9903652992। দেখবো তো আমি সেখানে তোমার সেন্ড করা বার্তা, ওই যে ডিজিটাল বাবা অমন বিয়ে বাড়ি গেলে তুমি কি করবে, তোমার সেন্ড করা বার্তাই আমি এখন দেখবো আর জানবো সে কথা। ওই যে নিমন্ত্রণ রক্ষা না করতে পারলে যদি তোমাকে জরিমানা দিতে হয় তাহলে তুমি কিভাবে ব্যাপারটাকে দেখবে, মানে তুমি তার আবদারটা মেনে নেবে নাকি তুমি তাকে দু চার কথা শুনিয়ে গাল দেবে। বলে ফেলো আমি ফিরছি জাস্ট 2:17 পর, আপাতত তোমাকে একটু ওই খাওয়া দাওয়া গান টান এই সমস্ত রাখছি, কারণ রেইনবো নিউটিউনে এখন আসছে তোমার জন্য। ওই বড় পিসি ছোট পিসি মেজো পিসি এরকম নয়, ফুল পিসি এডওয়ার্ড মুভির সাউন্ড ট্র্যাক থেকেই এখন আসছে তোমার জন্য দীপান্বিতা, শ্রেষ্ঠা আর পৌশালী, সেই ট্র্যাক এখন শুধুমাত্র রেইনবো নিউটিউনে তোমার জন্য।
2: FM Rainbow, Rainbow New Tune. Rainbow New Tune.

0: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
2: স্টুডিওর ঘড়িতে সময় এখন ঠিক 8:18 হয়ে 7 সেকেন্ড। তুমি শুনছো 107 FM রেনবো, বুধবারে নমস্কার কলকাতা। আজকে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, 27 বছর পর এমনটা কিন্তু হচ্ছে। দেখা যাবে কোথা থেকে, গ্রিনল্যান্ড, আইসল্যান্ড, স্পেন, পর্তুগাল, রাশিয়াতে। দেখা যাবে না কলকাতাতে, দেখা যাবে না, তাই বলে মন খারাপ করো না প্লিজ। তুমি দেখতে পাবে তো কলকাতাতে বসেই, একদম যদি দেখতে চাও অবশ্যই দেখতে পাবে, রিয়েল টাইমেই পাবে দেখতে। সেটা হচ্ছে এই, যদি ডিজিটাল ডোমে চলে আসো, বিড়লা ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড টেকনোলজিক্যাল মিউজিয়াম BITM, এখানে বসেছে ডিজিটাল ডোম, যেখানে কিনা তুমি পাবে সূর্যের সংসারের টুকিটাকি সমস্ত ইনফো, থেকে পাবে মহাকাশের নানা খবরাখবর, আর তার সঙ্গে পারবে তুমি অবশ্যই একদম রিয়েল টাইমে সূর্যগ্রহণ দেখতে। তাহলে ডিসাইড করে নাও তুমি আসছো কিনা ডিজিটাল ডোমে। এদিকে আবার ছুটছে তো যাত্রীর সাথে শাটল বাস, ছুটছে মাত্র 39 টাকা থেকে পরিষেবা মিলবে। বলবো তো সেই রুটের কথা থেকে, কিভাবে বুক করবে তুমি শাটল বাস সার্ভিস, তোমাকে কিভাবে সে হেল্প করবে, সমস্ত কিছু আরজে মৌমিতা তোমাকে শেয়ার করবে। তবে হ্যাঁ, কখন শেয়ার করবে, তোমার সেন্ড করা বার্তা চেকের পর অবশ্যই, তারপরেই আমি বলবো সেই শাটল বাস কিভাবে তুমি বুক করবে। নিবেদিতা সেন শরফলি থেকে কি লিখছেন সেটাই তো আরজে মৌমিতা দেখছেন। আজকের রেসিপিটা খুব ভালো হয়েছে, জল খাবারের পক্ষে খুব ভালো, সেজন্যই তো বললাম এইরকম আর কি। যদি খাও জল খাবার, তুমি বলবে খাবো আবার বারবার। আলুর রসা তরকারি আর আলুর পুরি ওর খুব ভালো লেগেছে, সেটাও বলেছে, সোজা খাব। আর এর পরে যেটা বলছে, ডিজিটাল বাবা যদি সামনে দাঁড়িয়েও থাকে তাহলে নিবেদিতা সেন একটা জাস্ট গুঁতো দিয়ে ঢুকে যাবেন বিয়ে বাড়িতে। ওটা কোনোই দিয়ে গুঁতো দেবেন নাকি হাত দিয়ে গুঁতো সরাবেন সেটা আমি জানি না, তবে উনি গুঁতো গুঁতি দিয়েই মোটামুটি যাবেন বিয়ে বাড়িতে। তারপরে সেখানে গিয়ে মেয়েদের আশীর্বাদ করবে, ছেলে মেয়েকে, তারপর সোজা ফুল দেবেন। যেমন বাবা তেমন মনে মনে বললাম, মানে ঠিক যেমন এই ব্যাপারটাকে, হাতে ফুলটা দিয়ে আর কিছু করবে না। খাওয়া দাওয়াটা কি করবে, খাবে না, ও মামা বিয়ে বাড়ি যাবে খাবে না। কিন্তু চুচুড়ার মতন যদি ইনভিটেশন বাড়িতে, তুমি ইনভিটেশন পাও, সেখানে গিয়ে তুমি কি করবে, মানে যদি না যাও তাহলে যদি তোমার বাড়িতে ওইরকমভাবে একটা পোস্টার সাঁটিয়ে দেয় সেই বাড়ির ছেলেটি এসে বা সেই বাড়ির মেয়েটি এসে, যে দাও তুমি যাওনি, 500 টাকা বা 1000 টাকা ফাইন দাও, তাহলে তুমি ব্যাপারটাকে কীভাবে সামাল দেবে সেটা কিন্তু নিবেদিতা জানায়নি আমাকে। আর এরপরে আমি সোজা যাচ্ছি কোথায়, অবশ্যই আমি যাচ্ছি এবারে কোথায় কোথায় যাচ্ছি না, কোনো নাম টাম কেন এখনো পাচ্ছি না দেখতে সেটা বুঝতে পারছি না। হ্যাঁ,

পেয়ে গেছি তামিলনাড়ুতে চলে যাচ্ছি, একদম শেওড়াফুলি থেকে সোজা তামিলনাড়ু, কারণ অর্জুন সিং রয়েছে। অর্জুন কি বলছে? অর্জুন বলছে অবশ্যই ডিজিটাল বাবাকে অ্যাকসেপ্ট করবে ও, কারণ এই বাজারে কত ধানে কত চাল হয় তার সমস্ত বাবারাই জানেন, তাই নতুন এই উদ্যোগকে ও অবশ্যই স্বাগত জানাবে, ওয়েলকাম করবে। এমনিতেই উপহার নিয়ে যেতাম তো, সেখানে গিয়ে এরকম উদ্যোগ থাকে যদি তাহলে হাতে করে কিছু বহন করতেই হবে না, পে করবো, সম্মান রক্ষা করবো। কিন্তু তুমি তো জানতে পারছো না, আগে থেকে ইনভিটেশন লেটারে তো লেখা নেই যে এই তুমি কিছু গিফট এনো না, সেই ব্যাপারটা তো নেই। কিন্তু সেখানে কি আছে যে সেটাও মানে জাস্ট তুমি আসবে এই কথাটা আছে, তো তুমি স্বাভাবিকভাবেই তো জিনিসপত্র কিনে নিয়ে যাবে। আর সেখানে গিয়ে যদি তুমি এরকম দেখো ব্যাপারটা, দেখে হতবম্ব হয়ে যাবে, নাকি ওই তোমার হাতে কেনা জিনিসটাকেই তুমি গুঁজে দেবে, নাকি তুমি সত্যিই ডিজিটাল পেমেন্ট করে ওই ফেলো করি তারপর পেট ভরি এই বিশ্বাসেই বিয়ে বাড়িতে এন্ট্রি নেবে, নাকি বাবাকে সাপ সাপান্ত গাল গালাগালি এই সমস্ত দেবে, সেগুলো তুমি বলে ফেলো। 9903652992 হার্ট করে খোলা। আর এর পরে যেটা বলছে আমাকে, যে সেকেন্ড যেটা আমি বলেছিলাম যে আর কি প্রবলেমটা দিয়েছিলাম, সেই প্রবলেমটা সলভ বা সলিউশন কীভাবে করেছে অর্জুন সেটাই এবার বলছি। অবশ্যই নিমন্ত্রিত ব্যক্তিরা এলে তাদের উপর এরকম মাশুল চাপিয়ে দেওয়া হোক, যদি না আসে নিমন্ত্রিত ব্যক্তিরা, অতিরিক্ত খাবার অপচয় হয়েছে, তবে যদি কোনো কারো দুর্বল ঘটনা শরীর খারাপ থাকে তাহলে প্রমাণপত্র দেখাতে হবে, তাহলেই ব্যাস 500 টাকা বা 1000 টাকা আর দিতে হবে না। বা দারুণ ব্যাপার, কারণ কঠোর পরিশ্রম করে অর্থ উপার্জন যারা করেন তারাই ব্যাপারটা বোঝেন। তার মানে অর্জুন ব্যাপারটাকে, দুটো ব্যাপারকে খুব ভালোভাবে অ্যাকসেপ্ট করে নিল, সেটাই কিন্তু আমরা দেখলাম। এবার আমি কোথায় যাচ্ছি? সোজা আবার তামিলনাড়ু থেকে চলে আসছি ওয়েস্ট বেঙ্গলে, কারণ আমি মেদিনীপুরে রয়েছি। পূর্ব মেদিনীপুরে জুখিয়া বাজার কাঁথিতে আমি রয়েছি যাদবেন্দ্রদার কাছে। যাদবেন্দ্র পণ্ডা কি বলছেন আজকে? আমি কেরলের এইরকম ডিজিটাল বাবা বা আত্মীয় দেখলে ফুলের বুকে নিয়ে যাব, সোজা কোণের হাতে দিয়ে আশীর্বাদ করে না খেয়ে জাস্ট পেটে কিল মেরে চলে আসবো, কিল মারবো চলে আসবো। আর চুচুড়ার এরকম বিয়ে বাড়ি বা ম্যারেজ অ্যানিভার্সারি বাড়িতে এরকম যদি ইনভিটেশন বাড়িতে ইনভিটেশন পান তাহলে কি করবেন? তাহলে বলবেন একটাই কথা, আমার শরীর ভালো নেই গো, খুব দুঃখিত, আমি যেতে পারবো না। কিন্তু আপনি তো আগে জানতে পারছেন না, যেদিন যাচ্ছেন না তারপরে আপনার বাড়িতে ওই পোস্টারটা সাঁটিয়ে দিয়ে যাচ্ছে, তাহলে ব্যাপারটা কেমন হবে সেটাই তো আমি জানতে চাইছি। আগে ভাগে জেনে গেলেন আপনি যাবেন না বলে দিলেন এমনটা নয়, ব্যাপারটা হচ্ছে আপনি গিয়ে দেখছেন, মানে গিয়েই আপনি ফেস করছেন। এটার জন্যই তো বলছি গিয়ে ফেস করছেন, আবার না গিয়েও ফেস করছেন পরের দিন, ব্যাপারটা কীরকম হচ্ছে না, জমে যাচ্ছে পুরো না? তো সেটাই আমি আজকে জানাতে বলেছি, জমিয়ে দিতে বলেছি তোমাদেরকে প্রত্যেককে, যে পাঠিয়ে দাও, সেন্ড করে দাও। আর এরপরে যেটা বলছেন আমাকে যাদবেন্দ্রদা, অ্যাজ ইউজুয়াল যেমনটা আমাকে আর কি রোজ সার্টিফিকেট পাঠান সেরকমই বলেছেন, আজকে আমার অসাধারণ উপস্থাপনাতে ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের দুই অগ্নিকন্যা বীণা দাস এবং তাঁর দিদি কল্যাণী দাস, তাদের বাবা বেণীমাধব দাস, সমাজসেবী মা সরলা দেবীর অনেক কথা আলোচনা, মন ছুঁয়ে যাওয়া গান, এই সমস্ত কিছু শুনে সমৃদ্ধ হলেন। উনি বললেন বাহ, থ্যাংকস আ লট। আর তার সঙ্গে বিনম্র শ্রদ্ধা এবং স্যালিউট জানাচ্ছেন তাদেরকে যারা এরকম কাজ করেছেন, আর তার সঙ্গে আমাকেও সুস্থ থাকার কথা বলেছেন। তো এরপরে আমি কোথায় যাই বলো তো? এবারে আমি কোথায় যেতে পারি? রজতের কাছে, নদিয়ায়। রজত বিশ্বাস বানপুর নদিয়া থেকে কি বলছে? যে জিনিস হাতে করে নিয়ে গিয়েছি আমি, ডিজিটাল বাবা, ডিজিটাল মা, ডিজিটাল রিলেটিভ যেই থাকুক না কেন, সেটাই আমি তার হাতে গুঁজে দিয়ে আসবো। না নিলে বলবো মোবাইলে আমার রিচার্জ নেই, আমি তাই আপনাকে কোনো কিছু ওই আপনার ওই কিউআর কোড দেখে কিছু পে করতে পারছি না, ব্যাস পেমেন্ট আমি দিতে পারছি না। জরিমানার দেওয়ার মধ্যে একেবারেই নেই, যদি এরম চুচুড়ার মতন ঘটনা ঘটে রজতের লাইফে তাহলে আগেই ও জিজ্ঞেস করে নেবে যে আচ্ছা না গেলে জরিমানা হবে না তো? মানে যিনি আসবেন ইনভিটেশন লেটারটা নিয়ে বা ইনভাইট করবেন হয়তো মোবাইলে বা ফোনে, তো তার কাছে এই কথাটা এবার থেকে কিন্তু জিজ্ঞেস করে নিও রজত যেমনটা বলছে। যদি বলে হ্যাঁ তাহলে বলবো করতে হবে না নিমন্ত্রণ, যাব না আমি, যা আছে বাড়িতে সেটাই আমি খাবো। রজত বানপুর নদিয়া থেকে এমন চাই কিন্তু আমাদেরকে জানাচ্ছে, তুমি কি বলছো? আরে বাবা দেখছি তো তোমার মতামত, দেখছি কীভাবে তুমি সামলাবে দুটো সিচুয়েশন, যে সমস্ত আমি তো মানে তোমার সামনে রেখেছি সেই দুটো সিচুয়েশন তুমি কীভাবে সামলাবে সেই সমস্ত আমি তো তোমার কাছ থেকে পাচ্ছি, দেখছি। আরও একটা নতুন পরিকল্পনা, কলকাতা কর্পোরেশন এবার বিদেশের মতোই কিন্তু রাস্তায় কি বসাবে বলো তো? রাস্তা যাতে ঝাঁ চকচকে হয় তার জন্য রাস্তায় ভ্যাকুয়াম ক্লিনার গাড়ি নামাচ্ছে কর্পোরেশন, সাকশন সিস্টেমে ময়লা আবর্জনা সব কিছু সাফ করে দেবে এই গাড়ি। আরও একটা অভিনব ব্যবস্থা নিতে চলেছে শহর কলকাতায় অবহেলায় যে পড়ে থাকা বাস স্টপগুলো রয়েছে, সেই বাস স্টপের চেহারা জাস্ট ভোলটা বদলে দেবে, একদম ভোল বদলে চলে আসতে চলেছে নতুনভাবে। সেখানে কি কি থাকবে? বসার সিট তো থাকবেই, পাশাপাশি বসবে জল, কোল্ড ড্রিঙ্কস, স্ন্যাক্সের ভেন্ডিং মেশিন, থাকবে সিসি ক্যামেরা, আর নিরাপত্তার জন্য এগুলো সমস্ত ব্যবস্থা থাকবে। চালু হবে অ্যাপ, গাড়ি পার্কিংয়ের জন্য অ্যাপ চালু হতে চলেছে। বাস স্টপগুলোতে থাকবে চার্জিং পয়েন্ট থেকে ডিজিটাল ডিসপ্লের মতন আধুনিক সুবিধা। নতুনভাবে কিন্তু সাজতে চলেছে কলেজ স্ট্রিটের বইপাড়া, রেডি

হচ্ছে সেই খসড়াও। আর তোমার যাত্রীর সাথে অ্যাপটা নিশ্চয়ই মোবাইলে ইনস্টল আছে, ওখানেই তো, ওখানেই তুমি কি করবে, ক্যাব শুধু নয় গো, এবারে এসি শাটল বাসের জন্যও কিন্তু বুক করতে পারবে। তুমি কিভাবে করবে, রাত বিরেতে অফিস থেকে বা কোনো একটা জায়গা থেকে তুমি ফিরছো, ফিরতে এখন আর কোনো চাপ নেই, কোনো প্রবলেম নেই। যাত্রীর সাথে অ্যাপ যদি তোমার মোবাইলে ইনস্টল থাকে তাহলেই ব্যাস, টিকিট কেটে তুমি কিন্তু সেই জার্নিটা করতে পারবে। আর এটা কোথায় কোথায় যেতে পারবে, রুটটা হচ্ছে বালি, সেক্টর 5, শ্রীরামপুর, ব্যারাকপুর, এই সমস্ত রুটে দিচ্ছে সার্ভিস। আর আপ ডাউন অবশ্যই আছে। এরপর মিলবে যেটা, সেটা হচ্ছে এই আর কি অগস্টেই মিলতে চলেছে বেহালা, দমদম এবং গড়িয়া, এই তিনটে রুটেও কিন্তু মিলবে। কিভাবে তুমি এবার বুক করবে সেটা বলি, অ্যাপটা তো ইনস্টল করেছো বা অ্যাপটা তুমি ডাউনলোড করেছো, এবারে তুমি বুকিং অপশানে যাবে, সেখানে গিয়ে কোন রুটে যাবে সেই অপশানটাই তুমি দেবে, তারপর কোন স্টপেজে তুমি যাবে সেটাও তুমি টাইপ করে তারপর কনফার্ম অপশানটায় ক্লিক করবে। ব্যাস, কত ভাড়া লাগছে, কত নাম্বার বাস আসছে তোমার জন্য সব তুমি দেখতে পাবে, এরপর টিকিট বুক করে নেবে। তারপর ভাড়া তো একদম কম, 39 টাকা থেকে স্টার্ট হচ্ছে, 39 থেকে 69 টাকা পর্যন্ত রয়েছে এই ভাড়া। আর এইদিকে কলকাতা মেট্রো কিন্তু জুড়ে মানে রয়েইছে, আর তার সঙ্গে সঙ্গে ট্রামও কিন্তু জুড়বে এবারে নানাভাবে নানা দিকে, কারণ ট্রাম আসছে কালীঘাট থেকে দক্ষিণেশ্বরে ছুটবে, আর তার সঙ্গে সঙ্গে ট্রাম আরও তিনটে নতুন রুটে ছুটবে, সেটাও তোমাদেরকে বলেছি, নিউ টাউন, সল্টলেক এবং রাজারহাট, এই তিনটে জায়গাও কিন্তু ট্রাম ছুটবে। এমনটাই কিন্তু এখন এই মুহূর্তে রাইটসের কাছে দিয়েছে তারা আর কি, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট, তাদেরকে তারা যাতে ভালো করে দেখাশুনো করে, তাদের প্ল্যানটা তাদেরকে যাতে বলে দেয়, এবং সেই জায়গাগুলোতে এক কামরা নাকি দু কামরা ট্রাম ছুটবে, সেই সমস্ত কিছু রাইটসের কথা মতনই কিন্তু তারা নেবে সেই ডিসিশনটা। আর তার সঙ্গে আছে ডাবল ডেকার বাস এই শহরে। আর অবশ্যই প্ল্যান করো তুমি এই শহরে কিভাবে ঘুরবে, তোমার সফরটা কিভাবে জমাবে, তুমি প্ল্যান করো। তুমি হারিয়ে যেতেই পারো যে কোনো সময় শহরে, আরে যে কোনো মরশুমে তুমি যেতে পারো, হোক না বৃষ্টি, ছাতাটা ক্যারি করো তাহলেই তো হবে।

0: বাচ্চা, তাই জন্যই তো তুমি শহরে যে কোনো সময় যে কোনো মরশুমে হারিয়ে যেতেই পারো, আমিও যাব হারিয়ে। আরে বাবা, বেশি সময়ের জন্য আমি হারিয়ে যাব না, 30 সেকেন্ডস, মাত্র 30 সেকেন্ডসের জন্য আমি হারিয়ে যাচ্ছি, কারণ একটা কমার্শিয়াল ব্রেক রয়েছে তোমার জন্য, 8:30 বাজে যে।
1: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
2: এখন ভারতের গ্রামে গ্রামে ছাদের চেহারা বদলে গেছে। আগে যেখানে ছাদে পাপড় আর কাপড় শুকোতে দেখা যেত, এখন সেখানে বিদ্যুতের বিল জিরো হয়ে গেছে। গ্রামে গ্রামে সোলার প্যানেল লাগানো চলছে, আপনিও লাগিয়ে নিন। 78,000 টাকা সাবসিডি দিচ্ছে ভারত সরকার, 30 লাখের বেশি পরিবার তো এর সুবিধা নিচ্ছে। PM সূর্যঘর মুফত বিজলি যোজনার সঙ্গে যুক্ত হতে রেজিস্টার করুন pmsurjaghar.gov.in।
1: 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
3: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
0: 8:30 তো অলরেডি হয়ে গেছে, মানে 8:31 এখন সময়টা, তো সেটাই দেখাচ্ছে। আর তোমাকে যেটা বলছিলাম একটু আগে, মানে তুমি শহর কলকাতায় কিন্তু ঘুরতে পারো, বেড়াতে পারো, হারাতে পারো, কারণ কত শত পার্ক রয়েছে, মিউজিয়াম রয়েছে, চীনাপট্টি রয়েছে, ব্ল্যাক প্যাগোডা রয়েছে, যেখানে মন চায় সেখানেই তুমি যেতে পারো, হারিয়ে যেতেই পারো। আর এখানে শহরে টাইম লাইন হচ্ছে, তুমি আমি জানি তো, মেট্রো যানজট ছাড়াই কিন্তু সার্ভিস দিচ্ছে সকাল 6টা থেকে আর রাত 10:30 পর্যন্ত। তবে হ্যাঁ, 9:30 পর কিন্তু স্মার্ট কার্ড না থাকলে অ্যাপে টিকিট কাটতে হবে, মনে রেখো। কিন্তু কাউন্টার খোলা পাবে না, তাই উইদাউট টিকিটে নিশ্চয়ই যাবে না, কিন্তু তোমাকে ওই যদি মোবাইল অ্যাপটা যদি থাকে ডাউনলোড করা, তাহলে কিন্তু তুমি অনায়াসে যেতে পারবে কুপন কেটে বা টিকিটটা বুক করে, বা স্মার্ট কার্ড থাকলে তো নো প্রবলেম। আর সারা রাত কিন্তু কলকাতায় মিলছে বাস, তবে পেয়ে যাচ্ছ কলকাতায় বাস, সারা রাত সার্ভিস দিচ্ছে বেশ কিছু বাস, শিয়ালদা থেকে হাওড়া, দমদম, বেহালা, এই রুটগুলোতে চলছে। আর মনে আছে তো, প্ল্যানে কিন্তু রাখতে পারো IRCTC সেই সপ্ত জ্যোতির্লিঙ্গ মহাযাত্রা, এই 11 রাত 10 দিনের সফর। যদি ইন্টারেস্টেড তুমি হও, তাহলে ভিজিট করে নাও IRCTC-র ওয়েবসাইট পেজটা। আর হ্যাঁ, ভালো করে শুনে নাও, প্ল্যানে রাখো, আজকে 12th August, সূর্যগ্রহণ ভারতে দৃশ্যমান নয়, তবে তুমি কলকাতায় বসেও দেখতে পাবে রিয়েল টাইমে যদি তুমি চলে আসো BITM-এ। আর ডিজিটাল জোমে পাবে তো দেখতে, আমিও পাবো দেখতে 9903659992-তে তোমার বার্তা। এই মুহূর্তে আমি সোজা চলে যাচ্ছি হাওড়ায় সাঁকরাইলে, কারণ রয়েছে আমাদের সঙ্গে শর্মিষ্ঠা। শর্মিষ্ঠা কি বলছে? শর্মিষ্ঠা বলছে, জরিমানা করার দরকার নেই, তুমি নিমন্ত্রণ করবে না আমি যাব কি যাব না সেটা আমার ব্যাপার, তুমি করো না আমাকে ইনভিটেশন, কিন্তু তুমি জানবে কোথা থেকে? তোমার হাতে তো পরের দিন আসছে না সেই ব্যাপারটা, তোমাকে তো আগে জাস্ট বলে দিয়েছে, এই শর্মিষ্ঠা আমার কিন্তু ম্যারেজ অ্যানিভার্সারি রয়েছে, আমার এরকম এই 15 বছরে আমরা জাস্ট যাচ্ছি, এত বছর ধরে আমরা দম্পতি রয়েছি, আমাদের ভীষণ ভালো, আমরা হ্যাপি কাপল, তো তুমি কিন্তু প্লিজ কালকে সন্ধেবেলাটায় যেও এবং আমাদের সঙ্গে জমিয়ে একটু খেয়ে দিয়ে এসো। তুমি গেলে না যথারীতি, পরের দিনই তোমার বাড়িতে এসে একটা পোস্টার সাঁটিয়ে দিয়ে গেল, 500 বা 1000 টাকা তুমি দাও, জরিমানা তোমাকে দিতেই হবে। এই ব্যাপারটাকে তুমি কিভাবে নেবে সেটাই তো তোমাকে আমি জানাতে বলেছি। আর তার সঙ্গে এটাও বলেছি ডিজিটাল বাবার কথা, যে কেরলের সেই ডিজিটাল বাবা যিনি কিনা এই মুহূর্তে ভাইরাল, সেই ডিজিটাল বাবা যদি ওই রকম কোনো বিয়ে বাড়িতে যাও যেখানে গিয়েই তুমি দেখবে তোমার সামনেই দাঁড়িয়ে আছেন তিনি, একদম মানে সুন্দরভাবে তিনি রয়েছেন, মানে আমি যখন দেখলাম ব্যাপারটা, যখন আমি ওই আমার ফেসবুক পেজে যখন দেখতে পেলাম যে একদম মানে ভাইরাল হয়ে গেছেন কেরলের সেই ডিজিটাল বাবা, তিনি কি করেছেন আমি দেখছি যে সেটা হচ্ছে গেটে দাঁড়িয়ে রয়েছেন, অতিথি আপ্যায়নে কনের বাবা, গেস্টরা আসছেন, এসে তার সামনে দাঁড়িয়ে মোবাইল তাক করছেন, কনের ছবি তুলছেন না কিন্তু কনের বাবার ছবি তুলছেন। কেন কেন কেন এই ব্যাপারটা আমার মধ্যে হচ্ছিল, না না না ভুল ভাঙলো আমার একটু পরেই, কারণ বাবার পরনে সাদা শার্ট, সাদা ধুতি, চোখে চশমা, ও মামা শার্টের পকেটে ওটা কি, একটা পেন দেখতে পেয়েছি, একটা মোবাইল, ঠিক আছে, আর তার পাশেই ঝুলছে বাইরে কিউআর কোড, সেটাই সাটিয়ে রাখা, তিনি ডিজিটাল বাবা। খামে করা টাকা বা গিফট শুধু নয়, যে কেউ উপহার দিতে পারো ডিজিটাল মাধ্যমে, তবে হ্যাঁ ডিজিটাল মাধ্যমটাই কিন্তু একমাত্র অ্যাকসেপ্টেবল, তো কী করবে, এই হচ্ছে ব্যবস্থা। মা গো মা, আমি এইরকম একটা অভিনব ব্যবস্থা দেখে, মানে জাস্ট কী বলো তো, মানে এইরকম ভাইরাল হয়েছে দেখে না আমি স্পিচলেস হয়ে গেছিলাম, এমনটাও হতে পারে, সত্যি হয়, এই যে ডিজিটাল বাবা রয়েছেন দাঁড়িয়ে। তো তিনি ভাইরাল হওয়ার সঙ্গে সঙ্গে নেট নাগরিকরা তো একেবারে হেভিভাবে চর্চা করছেন, কেউ বলছেন আরে ভাইরাল হতে এমন কাজ করেছেন মেয়ের বাবা, কেউ বলছেন ওর খাবোই না এমন হলে, কেউ আবার হেসিয়ে পুরো লুটোপুটি খাচ্ছে, গড়িয়ে যাচ্ছে, আবার বলছেন যুগটা একেবারে পুরো বদলে গেছে, পেটিএম, গুগল পে, ফোনপে, সব প্ল্যাটফর্মে মানুষ লেনদেন করছে, তো ডিজিটাল পেমেন্ট দোকান, মল, মেলা, ফুচকা খেতে গেলে সেই সমস্ত জায়গা থেকে আবার বিয়ের মণ্ডপেও চলে।

এসেছে। এদিকে এখন তো রয়েছে শ্রাবণ মাস, প্রচুর বিয়ে রয়েছে, সেই বিয়েবাড়িগুলোতে যেতেও হবে। আর এরকমটা যদি গিয়েই দেখো ডিজিটাল বাবা বা ডিজিটাল মা কিংবা ডিজিটাল রিলেটিভ দাঁড়িয়ে আছেন গেটের মুখে, তুমি কি করবে? হাসি মুখে সেখানে পে করবে নাকি পিটান দেবে, নাকি যে জিনিসটা হাতে করে নিয়ে গেছো সেটাই গুঁজে দিয়ে খেয়ে চলে আসবে, নাকি তুমি সত্যি সত্যিই বলবে হে এইবারের মতো ছেড়ে দাও, নাকি গলা তুলে ঝগড়া করবে বলো তো, নাকি তুমি ডিজিটাল বাবাকে অ্যাপ্রিসিয়েট করবে? 9903659992 বলে ফেলো, 10টা অব্দি খোলা তোমার মতামত জানার জন্য। আর তার সঙ্গে সঙ্গে এটাও জানতে বলেছি, জানাতে তোমাকে বলেছি যে ওই চুচুড়ার মতন যদি হয় যেখানে ম্যারেজ অ্যানিভার্সারি রয়েছে সেখানে নিমন্ত্রণ করেছি, ইনভিটেশন তোমার কাছে এসেছে, যথারীতি তুমি যেতে পারোনি কারণ তোমার একটা কোনো প্রবলেম রয়েছে, তো যাওনি ঠিক আছে, পরের দিন সকালবেলায় তিনি হাজির তোমার বাড়িতে, একটা পোস্টার সাটিয়ে দিয়ে বলো 500 বা 1000 টাকা তুমি দাও জরিমানা, এটা কী করবে, ব্যাপারটাকে সামলাবে কীভাবে সেটাও আজকে বলো 9903659992। আরে বাবা, বিয়েবাড়ি মানেই তো মানে একদম সব সময়ের জন্য সোশ্যাল মিডিয়ার একটা আলাদা কন্টেন্ট বলতে পারি, তাই না? আর যেটা বলতে পারি, যেটা করতে পারি, সেটা হচ্ছে যে দেখতে পারি আমি তোমার বার্তা। হ্যাঁ, আমি অবশ্যই তোমার বার্তা দেখতে পারি, যেমনটা দেখলাম শর্মিষ্ঠার মেসেজ। এখন এই মুহূর্তে আমি এস এন মণ্ডল বাপি কোড়াকাটি সন্দেশখালি থেকে কি বলছেন সেটাই দেখছি। বিয়েবাড়ির নিমন্ত্রণে অবশ্যই তো যেতে হবে, ডিজিটাল যুগ এই দুনিয়ায়, সব কিছু তো মানতে হবে। গিফট দেব ঠিক হাসি মুখে, খাবার মেনু কি আছে সেটাও আগে জানাতে হবে। বিয়েবাড়ির পর গড় হাজিরে টাকা দিতে রাজি নই মোটে, প্রশ্ন নেই তাই জরিমানা বন্ধুর চাওয়া ক্ষতিপূরণে। ও একদমই দেবে না, পরিষ্কার বলে দেবে, মুখের উপর ধপাস করে দরজাটা বন্ধ করে দেবে। এস এন মণ্ডল বাপি কোড়াকাটি সন্দেশখালি থেকে এমনটাই কিন্তু জানিয়ে দিচ্ছেন তার উত্তরের মাধ্যমে। আরে বাবা, দেখছি তোমার বার্তা দেখছি, এরই মধ্যে যেটা সেটা হচ্ছে টানাটানি কাটিয়ে ট্রলার ভরে ইলিশ আসছে সাগর থেকে। ইলিশের সঙ্গে বাজারে এখন রয়েছে সোনার মাছ, মানে সেলে মাছ, আর নাম সেলে হলেও কিন্তু সেলের মতন কম দামে কিন্তু এটা বিকোয় না, সেল হয় না। এই দামটা মানে শুনলে, সেলের নাম হলেও দাম শুনলে জাস্ট তুমি যাবে হেলে। ওজন প্রায় 40 কেজি, এক একটার দাম সেরকমই হয়, হাজারে কোনো বেজার নেই এখানে। এদিকে বার্তা মানে যেটা হচ্ছে সেটা হচ্ছে তোমার তো মেসেজ আসছে, আর তার সঙ্গে সঙ্গে যেটা হচ্ছে বৃষ্টি রয়েছে, আর রকমারি মাছও কিন্তু বাজারে এখন অ্যাটেন্ডেন্স মিলছে, অনেক রকম মাছ রয়েছে বাজারে, আর মিলছে তো সেই খবর। মার্কেট অ্যানালিস্টরা বলছেন সোনার দাম যদি নাকি আরও আরও বাড়বে, সবজি বাজারে গেলে হার্টবিট বাড়ছে দাম দেখে, আর সোনা কিনতে গেলে হার্ট ফেল হওয়ার উপক্রম হচ্ছে, অথচ মার্কেট অ্যানালিস্টরা বলছেন আভি বাকি হ্যায় দাম বাড়বে এভাবেই। তাঁদের অনুমান যে 2030-এর একেবারে শুরুর দিকে কিন্তু এমনটাই হতে চলেছে, মানে দাম নাকি সেখানে 10 লাখ টাকা ছাড়িয়ে যাবে 22 ক্যারেট সোনার দাম। এবারে কি করবে বলো তো তুমি? আরে বাবা, আমি তো অবশ্যই চলছি, মানে আমি বলছি যে এটাই যে আমি চলছি, ওই 9টার দিকে এগিয়ে চলেছি, আর তার সঙ্গে সঙ্গে এগিয়ে যাচ্ছি তুমি আমি আমরা সব পরের মাসের দিকে, মানে সেপ্টেম্বরের মাসের দিকে। আর সেপ্টেম্বরেই নাকি তেল থেকে চাল ডাল সবজির দাম আরও বাড়বে, আর তার সঙ্গে সঙ্গে বেশ কিছু ব্র্যান্ডেড বিস্কিট চানাচুর এইসবের দামও বাড়বে নাকি কমবে, নাকি একই দাম রেখে তারা পরিমাণটা কমিয়ে দেবে, সেই সমস্ত নিয়ে কিন্তু এখন বেশ চর্চা চলছে। না আমি বাবা এই সমস্ত চর্চায় আমি যাচ্ছি না, কিন্তু আমি যাব এবারে তোমাকে নিয়ে যাব বাজারে, কারণ খেতে হবে তো, চলতে হবে, শরীর ছোটাতে হবে, আর সেজন্য মুখেও কিছু দিতে হবে, বাজারে যেতে হবে। আর তাই দাম বাড়াবাড়ির বাজারেও অবশ্যই বাজারে যাওয়াটা মা

0: 107 FM Rainbow. Shot Shure Sharadi. Shot Shure Sharadi.
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM Rainbow তে নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা
2: Rainbow Time Check, Rainbow Time Check.
3: স্টুডিও ঘড়িতে সময় এখন ঠিক 8:42 হয়ে 30 সেকেন্ড। আজ উইকের থার্ড ডে, হ্যাঁ আজকে বুধবার, আর বুধবার ওয়েদারটা কেমন রয়েছে সেটা তো তুমি জেনেইছ, আর তার সঙ্গে সঙ্গে সেই বর্ষা তো ভীষণভাবেই চঞ্চল, সেই আপডেট তো তুমি পেয়েছ হাওয়া অফিস থেকে। আর আগামীকাল থেকে 15 অগস্ট পর্যন্ত যে বৃষ্টির আরও পরিমাণ বাড়বে, নিম্নচাপ যে চাপে ফেলেছে সেটাও তুমি জেনেছ। আর সত্যি শুধু নিম্নচাপ তোমাকে আমাকে বৃষ্টিতে ভিজিয়ে যে নাজেহাল করছে, চাপে রাখছে তাই নয়, তোমাকে আমাকেও কিন্তু একদম মানে গলদ ঘর্ম, একদম ঘাম আমরা ঘেমে চলেছি। তার কারণ হচ্ছে বাজার দর পকেট সাপোর্ট করবে কি না সেটাও কিন্তু অবশ্যই একটা কোয়েশ্চেনের ব্যাপার রয়েছে। তুমি যতই হিসেবে হও না কেন, যতই হিসেব কষে ব্যাগ হাতে বাজারমুখী হও না কেন, পকেট ভর্তি টাকা নিয়ে গেলেও প্যাকেট ভর্তি বাজার আসবে কি না এই ব্যাপারটা সত্যিই বলছি সন্দেহ আছে। তবুও তো শরীর ছোটাতে হবে, আর ছোটাতে গেলেই অবশ্যই যেটা করতে হবে খেতে হবে, আর তাই বাজারেও যেতে হবে। দাম টাম কেমন যাচ্ছে সবজি থেকে মাছ জানা না থাকলে দরদাম জানার জন্য প্রতিদিন বাজারে যাওয়ার আগে অবশ্যই টিউন করতে হবে 107 FM Rainbow।
4: Price tag. Markete car dor koto dur. Price tag.
3: তোমাকে একটু আগেই বললাম যে একদম লাফিয়ে লাফিয়ে দাম বাড়বে সেপ্টেম্বরে, না এখনও কিন্তু দামটা বেড়েই আছে, এর থেকেও দাম বাড়বে সেপ্টেম্বরে এমনটাই শুনছি মার্কেট অ্যানালিস্টরা বলছেন এবং বিভিন্ন জায়গায় সেরকম একটা খবরাখবর পাচ্ছি। যাই হোক, এই মুহূর্তে যেটা রয়েছে সেটা হচ্ছে সবজির দাম মারাত্মকভাবে রয়েছে শেয়ার মার্কেটের মতোই, চাল ডালের দামও বাড়ছে। গোবিন্দভোগ চাল এখন 190 টাকা মতন কেজি, বাসমতি 215 টাকা মতো কেজি, আর অন্যান্য চালের দামও কিন্তু কেজিতে বাড়ছে 3-5 টাকা পর্যন্ত। আটা ময়দা দামে তুলছে ফায়দা, আর পোস্ত দাম বাড়ানোতে ব্যস্ত, 2100-2200 টাকা কেজি রয়েছে পোস্ত। আর ওদিকে আলুর দামটা ঠিক থাকলেও ঢেঁড়স 60, পটল 70 টাকা মতো কেজি, বেগুন পুরো আগুন কেজিতে 120-130 টাকা, আদা কবেই তো 250 ছিল, 250 থেকে এখন 300 টাকা কেজিতে গেছে। আর তবে পেঁপে আর কুমড়ো এই দুটো খেয়েই মনে হয় থাকতে হবে, কারণ 30 টাকাতে মিলছে। তবে ঝালে আছে একই, কিন্তু ঝাল বলে যে তুমি খাবে আর একটু বেশি সেটা কিন্তু হবে না, কারণ ঝাঁঝে বেড়েছে, লঙ্কার দামে বেড়েছে, ডাবল সেঞ্চুরি কবেই তো মানে ছাড়িয়েছে, তো এবার ডাবল সেঞ্চুরি ছাড়িয়ে কিন্তু লঙ্কা বিকোচ্ছে, কোথাও কোথাও 220-225 কিন্তু লঙ্কা মিলছে। টমেটো 120-130 টাকা কেজি, আর ওই শীতের বিট, গাজর, বিনস এগুলোও আছে বাজারে, বিট মোটামুটি 80-90 এরকম কেজি, আর গাজর হচ্ছে 60-65, আর তার সঙ্গে সঙ্গে বিনস সেটা ওই মোটামুটি 150 টাকা মতন কেজি, আর বরবটি, চিচিঙ্গে, ঝিঙে দামে রয়েছে ওরা মোটামুটি 65-70 এমনটাই। আর ডিম, হাঁসের ডিম 15 টাকা পিস, মুরগি 8-9 টাকা পিস, আর বাজার করতে করতে গলা শুকিয়ে গেলে রয়েছে সামনে ডাব, করোনা তার সঙ্গে ভাব, 70-80 টাকা পিস। তবে নারকেলটা এখন আছে, যদি তুমি নারকেল চিংড়ি টিংড়ি এসব যদি খাও তাহলে মোটামুটি 35-40 টাকা তুমি কিন্তু নারকেলটা পেয়ে যাবে। সবজি বাজার থেকে এবারে অবশ্যই যাব আমি মাছ বাজারে, কারণ সেখানে সবার অ্যাটেন্ডেন্স মিলছে, আর এই মুহূর্তে এখন যেহেতু বর্ষাকাল সবাই আছে এখন, আর তার সঙ্গে ইলিশও তো আসছে, প্রচুর ইলিশ আসছে এখন, ইলিশের অ্যাটেন্ডেন্স মিলছে, যার জন্য দামটা কিন্তু ঝট করে কমে গেছে, পড়ে গেছে, মোটামুটি ওই 500-600 গ্রামের ইলিশ মিলছে এবং 500-600 টাকাও কিন্তু ইলিশ পাওয়া যাচ্ছে। হ্যাঁ, ইলিশ কিন্তু আসছে ঘরে। আর তার সঙ্গে সঙ্গে যেটা বলবো, রুই কাতলা মিলছে 400-450 টাকার মধ্যে,

ট্যাংরা হাজার টাকা ছুঁয়ে ফেলেছে, পাবদা পমফ্রেট আছে 750-র আশেপাশে, মৌরলা আছে ওই 550-600 এরকম, আর বাগদা গলদা ওরা হাজার ছুঁতে খুব একটা বেশি দেরি নেই। আর তার সঙ্গে সঙ্গে ইলিশ ফিলিশ সবই তো বললাম, এবারে আমাকে একটুখানি ওই সোনালি ধাতুর দিকে চোখ দিতেই হবে। সোনালি ধাতুর দিকে চোখ দিচ্ছি, কারণ এই মুহূর্তে আবার 22 ক্যারাট সোনার দামটা কিন্তু বাড়তে চলেছে। হ্যাঁ, 22 শুধু না, 24 ক্যারাটেরও দাম বেড়েছে। 22 ক্যারাট সোনার দাম এই মুহূর্তে কিন্তু 1,45,570 টাকা জিএসটি সমেত, আর 24 ক্যারাট 10 গ্রামের দাম হচ্ছে 1,53,025 টাকা। ভাবো একবার, এই এত এত সোনার দাম, এত এত 22 ক্যারেট 24 ক্যারেটের দাম, রূপও কিন্তু দামে বেড়েছে। তাহলে কি করবে বলো তো, ফিয়ান্সেকে কি দেবে? সামনেই জন্মাষ্টমী আসছে, সামনেই ইন্ডিপেন্ডেন্স ডে রয়েছে, প্রচুর ছাড়ের একটি মেসেজ তোমার ফোনে আসছে বটে, কিন্তু কিনতে যাওয়াটা ভীষণ চাপ। তাই জন্য তাকে তোমার মনের কথাগুলো জাস্ট গানে গানে শুনিয়ে দাও, তাহলেই দেখবে তোমার বেটার হাফ, তোমার ফিয়ান্সে তোমারই থাকবে, আর কারোর সে হবে না। জাস্ট এইভাবেই তুমি তাকে তার মনটা জিতে নাও।

0: ফলো তো আমিও করছি, আমিও ফলো করছি, স্টুডিওর ঘড়িও দেখছি, 8:50 হয়ে গিয়েছে, আর ফলো করছি 9903659992। এই মুহূর্তে আমি হাওড়ায় চলে যাচ্ছি, হাওড়ায় বউবাজার, সেখানেই আমি যাচ্ছি, কারণ লালমোহন মাঝি জালালসি বউবাজার থেকে কী বলছেন সেটাই তো আমি বলবো। বিয়ে বাড়ি যায়নি বলে যদি আমার বাড়ির দেওয়ালে 500 টাকার জরিমানা পোস্টার কেউ সাঁটায়, যদি সেই পোস্টারটা যদি কেউ মেরে দিয়ে যায়, তাহলে আমিও তার বাড়িতে একটা নকল 500 টাকার নোট ছাপানো পোস্টার মেরে আসবো। নকল টাকা আপনার কাছে আছে দাদা? তাহলে তো সাংঘাতিক কেস খেয়ে যাবেন, জোরে জোরে বলবেন না, ফিসফিস করে আমাকে বললেন ঠিক আছে, কিন্তু আমি তো জোরে বলে ফেললাম। বা যদি নকল টাকা বাড়িতে থেকে থাকে, তাহলে তো পুলিশ আসবে যে আপনি টাকা পেলেন কোথায়। তাই একটু ভেবে চিন্তেই কিন্তু আপনাকে কাজটা করতে হবে। আর কিউআর কোড নিয়ে যদি ডিজিটাল বাবা এরকম যদি দাঁড়িয়ে থাকেন, তাহলে কি করবেন, সোজা বাড়ির ভেতরে চলে যাবেন, তাকে জাস্ট একটা গুঁতো দিয়ে ধাক্কা দিয়ে না দেখার ভান করেই তিনি চলে যাবেন, আর সঙ্গে মেয়ের সাথে দেখা করবেন, কথা বলবেন, খাবেন দাবেন, তারপর সোজা চলে আসবেন। কোনো গিফট কিচ্ছু নয়, মেয়েকে কিছু কি দেবেন? ও না, মেয়েকে কিছু একটু দেবো, কিছু মিছু যেটা নিয়ে যাবো সেটাই আর কি দেবে লালমোহনদা, লালমোহন মাঝি জালালসি বউবাজার থেকে, সেটা তিনি জানিয়ে দিয়েছেন। আর তার সঙ্গে সঙ্গে তুমি কি বলছো সেটাও বলো। ও মা, শুধু নাম আর কিচ্ছু না, আর কিছুই বলেনি, শুধু নাম জানিয়ে। এরপরে কে বলছে? সুভাষদা, সুভাষ চক্রবর্তী উত্তর বাওয়ালি থেকে কি বলছেন? রিসেপশনে কিউআর কোড লাগানো মানুষজন থাকলে তার চোখে পড়া মাত্রই একদম জাস্ট পিট টান দেবেন, ওখান থেকে পিছু হেঁটে চলে আসবেন আমাদের সুভাষদা, জাস্ট কিচ্ছু দেবেন না। কিন্তু সেকেন্ড থিং সেটা তো জানালেন না, সেটা কি করতেন? এবারে আমি সোজা যাচ্ছি কোথায়, অবশ্যই অবশ্যই যাব, তবে তার আগে যেটা করব সেটা হচ্ছে, 8:52 হয়ে গেছে অলরেডি, এখন আর কোনো কথা বলবো না, কারণ এমন একটা গান এই মুহূর্তে শুনতে ইচ্ছে করছে যে গানটা শুনলে তোমার আমার না স্ট্রেস ডিপ্রেশন সব চলে যাবে, কিন্তু তার লাইফটা, যার গান শুনবো তার লাইফটা কিন্তু স্ট্রেসে ভরা ছিল, সেই নাজিয়া, নাজিয়া হাসানের গানই এখন আসছে তোমার জন্য ইন্ডি পপে। তাহলে চলো সোজা গানটা শুনে নি।
1: এফএম রেনবোতে ইন্ডি পপ প্লেলিস্ট।

এমন ইন্ডি পপ শুনলে সহজে কি আর থামা যায়? সত্যি সত্যি বলো তো, স্টেপিংস মিলল রে কিনা? তুমি নিশ্চয়ই মিলিয়েছো, তবে এই মুহূর্তে আমিও মেলাচ্ছি, যেটা সেটা হচ্ছে 9903653992 তে বহরু ঘোষপাড়া থেকে মাধাই দা কি বলছেন সেটাই আমি মিলিয়ে দেখছি। সকাল থেকে শুরু হয়েছে ঝিমঝিম বৃষ্টি, ওই দেখো আবার বৃষ্টি, আর বৃষ্টির মতন ঝরে পড়ছে মৌমিতার মুখ থেকে নানান তথ্যের নানান রঙ্গ, নানান রং বেরঙের ফুলের মতন তথ্য। ও থ্যাংকস আ লট, আর অসাধারণ হচ্ছে নমস্কার কলকাতা। আচ্ছা ঠিক আছে বুঝলাম। যাই হোক, এবারে যেটা বলছেন আমাদের কেরলের বিয়ে বাড়ির ভাইরাল বাবার মতন যদি এমন বিয়ে বাড়িতে হাজির হন আমাদের মাধাই দা, তাহলে তিনি যদি এরকম সামনাসামনি রয়েছে কিউআর কোড ঝোলানো থাকলে প্রথমেই কিছুক্ষণ দাঁড়িয়ে ব্যাপারটা বুঝে নেবার চেষ্টা করবেন, তারপর হাতের উপহারটা জাস্ট রেখে দেবেন নিজের কাছে, আর ওই কিউআর কোডে 101 টাকা পেমেন্ট করে সোজা প্যান্ডেলে ঢুকে গিয়ে খাবার টেবিলে বসে পড়বেন, পেট পুড়ে খেয়ে সঙ্গে নিয়ে যাওয়া উপহারটা নিয়ে সোজা বাড়ি চলে আসবেন। 101-এ পুরো পেট পুড়ে আপনি খেতে পারবেন কি না বলা যাচ্ছে না, যদি ওখানে বুফে সিস্টেম থাকে তাহলে হয়তো চোখ টিপে দেবে বাড়ির বাবা। 101 টাকায় আবার ওই মাছ মাংস রকমারি খাবার দাবার খাচ্ছে, দেবো না এমনটাও কিন্তু হতে পারে, ভেবে চিন্তে করবেন। এরপর তিনি যেটা বলছেন, কেরলের কিউআর কোড বাবা কিন্তু ভাইরাল হওয়ার জন্য এমন পন্থা অবলম্বন করেছেন, এটাই বলছেন আমাদের মাধাই দা। এর মধ্যে অন্য কোনো বিষয় খুঁজতে যাবেন না, শুধু মজাটাই নেবেন। চুচুড়ার যে ব্যক্তির বাড়িতে নিমন্ত্রিতরা আসেনি বলে তাদের বাড়ির দেওয়ালে 500 টাকা দিয়েছে আর কি, মানে চাইছে, সেই রকমটা হলে যদি পোস্টার আর কি মেরে দিয়ে যায় তাহলে কি করবে? পরামর্শ একটাই, খাবারগুলো ওই নিমন্ত্রিত ব্যক্তিদের বাড়িতে পৌঁছে দিলে তবেই কিন্তু এই অভিনব পন্থাটা সঠিক বলে মান্যতা পাবে। মাধাই দা বলবেন, নিয়ে এসো খাবার দাবার, তারপরে তোমাকে 500 টাকা কি 1000 টাকা কত দেবো খেয়ে দে, তারপরেই দেবো। 9টা বাজতে চলেছে, অফিস টাইম এগিয়ে আসছে, আর এগিয়ে আসছে গ্রহদের প্যারেড দেখার সময়টাও। হ্যাঁ আজকেই পাবে দেখতে বেশি রাতে, শুধু গ্রহদের প্যারেড নয় সঙ্গে উল্কা বৃষ্টি। শুধুমাত্র প্রে করো এখন থেকে রাতের আকাশটা যেন পরিষ্কার থাকে, পরিষ্কার রয়েছে তো, পরের ঘন্টা একদম পরিষ্কার ঝাঁ চকচকে আমি দেখতে পাচ্ছি। আর তার সঙ্গে আমি দেখব যেটা, সেটা হচ্ছে তোমার মেসেজেস অবশ্যই দেখব, আর সঙ্গে ওই যে যাচ্ছি আমি পরের ঘন্টায়, বলছি না টাটা বাই বাই 10টা পর্যন্ত আর যে মৌমিতার সঙ্গে তোমার থাকা চাই চাই চাই। আপাতত আমাকে ওই কোকিলটাই নিয়ে যাচ্ছে, দুষ্টু কোকিলটা, ফাল্গুন না শ্রাবণ মাস তবুও দুষ্টু কোকিল আমাকে নিয়ে যাচ্ছে সোজা পরের ঘন্টায়।

আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি অনিন্দ্য সুন্দর রায়। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন আজ নতুন দিল্লির ভারত মণ্ডপম থেকে হর ঘর তিরঙ্গা বাইক র্যালির সূচনা করেছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ রাজ্যসভায় কেরলের নাম পরিবর্তন সংক্রান্ত বিল পেশ করবেন। গতকাল এই বিলটি

0: লোকসভায় পাশ হয়েছে। পাশাপাশি আজ রাজ্যসভায় জাতীয় সমবায় উন্নয়ন নিগম সংশোধনী বিল 2026 আলোচনা এবং পাশ করার জন্য উত্থাপন করা হবে। গতকাল এই বিলটি লোকসভায় পাশ হয়েছে। লোকসভায় আজ খনি ও খনিজ সম্পদ উন্নয়ন ও নিয়ন্ত্রণ সংশোধনী বিল 2026 পেশ করা হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে দেশের প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের আত্মজীবনী ট্রাম্প অব দ্য ইন্ডিয়ান রিপাবলিক মাই লাইফ মাই স্ট্রাগল প্রকাশ করবেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভাষণ দেওয়ার কথা রয়েছে। শক্তিশালী ভূমিকম্প বিধ্বস্ত পশ্চিম কলম্বিয়ায় মৃতের সংখ্যা 250 ছাড়িয়েছে। এখনও 3,000-এর বেশি মানুষ নিখোঁজ। ধ্বংসস্তূপের তলায় চাপা পড়া ব্যক্তিদের উদ্ধার করা হলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। জোর কদমে চলছে ত্রাণ ও উদ্ধার কাজ। রাজ্যে জোর করে ধর্মান্তকরণ রুখতে সরকার বিল আনতে চলেছে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। গতকাল বাঁকুড়ায় পশ্চিমাঞ্চল উন্নয়ন পরিষদের বৈঠকের পর সাংবাদিকদের তিনি বলেন, কিছুদিনের মধ্যেই অভিন্ন দেওয়ানি বিধি চালু করা হবে। এ সংক্রান্ত খসড়া বিল ইতিমধ্যেই তৈরি হয়ে গেছে। বেসরকারি ব্লাড ব্যাঙ্কগুলির যে সমস্ত ত্রুটি রয়েছে সেগুলি 48 ঘন্টার মধ্যে সংশোধন করার নির্দেশ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার শরদ্বত মুখোপাধ্যায়। গতকাল রাজ্যের 73টি বেসরকারি ব্লাড ব্যাঙ্ক কর্তৃপক্ষের সঙ্গে স্বাস্থ্যভবনে বৈঠক করেন স্বাস্থ্যমন্ত্রী সহ দপ্তরের শীর্ষকর্তারা। জটিলতা দূর করে যোগ্য প্রার্থীদের এসএসসিতে নিয়োগের দাবিতে আজ পথে নামছে যোগ্য চাকরিহারাদের সংগঠন ওয়েস্ট বেঙ্গল আনটেন্টেড টিচার্স অ্যাসোসিয়েশন। বিকাশ ভবনের সামনে শান্তিপূর্ণ অবস্থান ও গণডেপুটেশন কর্মসূচির ডাক দিয়েছেন তাঁরা। বঙ্গোপসাগরে সৃষ্ট নতুন ঘূর্ণাবর্তের জেরে ওড়িশার কিছু অংশে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে ভারতীয় আবহাওয়া দপ্তর আইএমডি। এই মুহূর্তের খবর এখন এ পর্যন্তই।
1: কানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
2: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
3: রেইনবো টাইম চেক, রেইনবো টাইম চেক।
4: স্টুডিও ঘড়িতে সময় এখন ঠিক 9:02 হয়ে 47 সেকেন্ড। তুমি শুনছো আর যে মৌমিতার সঙ্গে বুধবারের নমস্কার কলকাতা। দেখো, গত বছর মহাকাশে কুচকাওয়াজ করেছে, প্যারেড করেছে বৃহস্পতি, বুধ, শনি, মঙ্গল, ইউরেনাস, নেপচুন। আজকে অমাবস্যা। হ্যাঁ, আজকে অমাবস্যা, রাতে আবারও এমনটাই কিন্তু তবুও ঘটতে চলেছে। উল্কা বৃষ্টি, ছয় গ্রহের দর্শন, যাকে বলে পুরো মহাকাশে মিরাকল, তেমনটাই কিন্তু ঘটতে চলেছে। তাই এখন থেকে প্রে করো, হোক না ওড়িশায় নিম্নচাপ, হোক না বৃষ্টি, তবুও যদি শহর কলকাতার রাতের আকাশটা যদি একটু পরিষ্কার থাকে, তাহলে কিন্তু ডেফিনেটলি শুধু কলকাতা নয়, যে কোনো প্রান্তে বসে কিন্তু তুমি এই সাংঘাতিক এই মিরাকলটা কিন্তু দেখতে পাবে। আজকে 12th August রাতের আকাশে চোখ রাখাটা কিন্তু মাস্ট, কারণ ছটা গ্রহকে তুমি আজকে প্যারেড করতে দেখবে, আর এই বুধের আকাশেই কিন্তু দেখা যাবে তাদেরকে। রাখবো আমিও চোখ রাখবো, অবশ্যই আকাশে চোখ রাখবো। তবে এই বুধবার এখন আমার এই মুহূর্তে 10টা পর্যন্ত চোখ থাকবে 9903655992 তে। আরে বাবা, ওয়েট করছে তো তোমার মতামত, তোমার বার্তা। কেরলের ভাইরাল হওয়া বিয়েই এখন রয়েছে নেট নাগরিকদের চর্চায়। এমন সিচুয়েশন যদি তোমাকেও ফেস করতে হয়, তাহলে তুমি কি করবে বস, জানিয়ে ফেলো। বিয়ে বাড়িতে গিয়েই যদি তুমি দেখো গেটের সামনে পাত্র বা পাত্রীপক্ষের ডিজিটাল বাবা বা ডিজিটাল রিলেটিভ হাসি মুখে ওয়েলকাম করছেন তোমাকে, যাঁর গলায় বা যাঁর শার্টে কিউআর কোড সাঁটা রয়েছে, সেখানে স্ক্যান করেই লোকজন ঢুকছে গিফট নেওয়ার অভিনব এই ব্যবস্থা, অভিনব এই পন্থা দেখে তুমি কি করবে? ভেবে চিন্তে উত্তর দিও। সচেতনতার পাঠ দিচ্ছে বলে তোমার মনে হচ্ছে, নাকি মনে হচ্ছে শুধুই নেট নাগরিকদের চর্চায় আসবেন বলে, ভাইরাল হবেন বলেই তিনি এমনটা করছেন? সেন্ড করতে থাকো তুমি তোমার মতামত, আর ভেবে রেখো যে ওই তুমি 101 টাকা খামে পুড়ে দিয়ে দিচ্ছ, 500 টাকার একটা যা হোক কিছু কিনে তুমি দিয়ে দিচ্ছ, এমনটা হবে না। ডিজিটাল পেমেন্ট মানে তুমি কি তাকে দিচ্ছ সেটা কিন্তু একদম রেকর্ড থাকছে, তাই বুঝে শুনেই উত্তর দিও। এই ঘন্টায় আছেন কিন্তু ডক্টর, ঘরে ঘরে এখন ডায়াবেটিক পেশেন্ট। তুমি আমি জানি সুগার লেভেল বেড়ে গেলেই জিভে লাগাম দিতে হয়, খাওয়া দাওয়াতে বিধিনিষেধ মানতে হয়, এটা আমরা জানি। কিন্তু জানি না ডায়াবেটিক পেশেন্ট মিল স্কিপ করলে কি হয়। অনেকেই আছি আমরা ডায়াবেটিসের লক্ষণগুলো সম্পর্কে খবর রাখি না। ডায়াবেটিক যারা তাদের ঝুঁকি না থাকে নাকি ফুট আলসারে, এটা কি সেটা তো আমরা অনেকেই জানি না। ডায়াবেটিক নিউরোপ্যাথি নামটা জানি, কিন্তু জানি না এতে ঠিক কি কি সমস্যা আসতে পারে। অনেকেরই সুগার লেভেলটা বেশি, ইনসুলিন নিতে ভয় পান, যদি সারা জীবন আবার নিয়ে যেতে হয়, এমন ধারণা কি ঠিক? ডায়াবেটিক পেশেন্ট কিভাবে ভালো থাকবেন, নিজেকে ভালো রাখবেন, সেই সমস্ত কিছু শুনবো জানবো আজকে হ্যালো ডক্টরে। অবশ্যই অবশ্যই সঙ্গে থেকো। আরে বাবা, আছি তো আমি তোমার পাশাপাশি, আছি তোমার কাছাকাছি, আছি একদম 10টা পর্যন্ত। আর সেজন্যই বলছি 12th August আর যে মৌমিতার সঙ্গে থা 10।

আমি জানি তো তুমি আমার দিকে হাত বাড়িয়ে আছো, আর আমিও তোমার দিকে হাত বাড়িয়ে আছি, কারণ আমরা দুজনেই বন্ধু। আমরা এই মুহূর্তে কিন্তু রয়েছি নমস্কার কলকাতা তৃতীয় ঘন্টায়। আর যেটা বলছি, সকালে প্রতিদিন ব্রেকফাস্টে ডিম থাকবে কিনা সত্যি সত্যি সন্দেহ রয়েছে, কারণ এক পিস ডিম কিনতে গেলে এখন 8 টাকা খরচ হচ্ছে, কিন্তু এবারে নাকি 8-9 দিতে হবে, এবারে নাকি 10 টাকা বলছেন ব্যবসায়ীরা। এদিকে তুমি তো সেন্ড করছো বিয়ে বাড়িতে গিয়ে যদি ফেস করতে হয় কেরলের ভাইরাল হওয়া সেই বিয়ে বাড়ির মতো সিচুয়েশনটা, তাহলে কিভাবে সামাল দেবে জানাচ্ছ সে কথা। আর আমিও কিন্তু জানাচ্ছি তোমাকে ইউএসএর শার্লি আর স্টিভের বিয়ের কথা। না, সেখানে আমি ইনভিটেশন পাইনি, কিন্তু পেয়েছি যেটা সেটা হচ্ছে ভাইরাল হওয়া নিউজটা পেয়েছি, কারণ শার্লি আর স্টিভ বিয়ের খরচ ওঠাতে কোনো উপহার গিফট তো তারা নেয়নি, কিন্তু যেটা হয়েছে সেটা তারা নিয়েছে টাকা, সেটা ওই টিকিট বিক্রি করে। মানে দু রকমের টিকিট ছিল, একটার দাম ছিল 4,750 টাকা আর একটা ছিল 8,300 টাকা। প্রথমটাতে মানে প্রথম যেটা কম, সেই কমটাতে বিয়ে বাড়ি লোকজন ঢুকবে, বউ দেখবে বর দেখবে, কিন্তু খাবার পাবে না। 4,750 টাকা তারা দিয়ে টিকিটটা কাটবে, কিন্তু খাবার পাবে না। আর সেকেন্ড যেটা 8,300 টাকা, সেটা যদি দেয় তাহলে টিকিট কেটে বিয়ে বাড়িতে নিমন্ত্রণ রক্ষা করতে পারবে, কারণ তারা খেতেও পারবে পেট ভরে। নেট দুনিয়াতে কত অদ্ভুত ঘটনার যে সাক্ষী থাকা যায়। তবে তুমি কিন্তু ভেবো না, কেউ বুঝি যায়নি ওই বিয়েতে, লোকজন গিয়েছে

তাদের আয় হয়েছে শার্লি আর ওই ইয়ের যে আর কি বিয়েটা হয়েছে শার্লি এবং স্টিভ, তাদের সেই ইনভিটেশনে লোকজন প্রচুর গিয়েছেন এবং তাদের আয় হয়েছে 84 লক্ষ টাকা। বিয়ে বাড়ি মানেই সত্যি সোশ্যাল মিডিয়ার কন্টেন্ট। আর আমি তো দেখছি এই মুহূর্তে সেই ভাইরাল হওয়া নিউজ, আর এবারে দেখব হচ্ছে তোমার 9903653992 তোমার বার্তা, তোমার সেন্ড করা মেসেজ। সুপ্রভাত, গুড মর্নিং, ভোরাই থেকেই সঙ্গে রয়েছে, অনুষ্ঠান খুব ভালো হচ্ছে। এবারে যেটা বলছেন, কে বলছেন? রানাঘাট পায়রাডাঙ্গা থেকে কৃষ্ণেন্দুদা। এই কৃষ্ণেন্দুদাকে 2-3 দিন কিন্তু আমি আমার শোতে পাইনি। যাই হোক, কৃষ্ণেন্দুদা আজকে কি বলছেন সেটা দেখি। ডিজিটাল লেনদেনের সঙ্গে অভ্যেস সেভাবে এখনো তৈরি হয়নি, কিন্তু নিমন্ত্রণ বাড়িতে উপহার হিসেবে যেটা বেশি পছন্দ করেন সেটা হচ্ছে বই গিফট করা। তাই ডিজিটাল পেমেন্টের মাধ্যমে উপহার দেওয়ার রীতি চালু হলেও যে বইটা কৃষ্ণেন্দুদা নিজে নিয়ে যাবেন সেই বইটাই কোণের হাতে তুলে দিয়ে আসবেন। আর খাবেন কি খাবেন না সে কথাটা বলেননি, কারণ খাবার হয়তো পাবেনই না। ডিজিটাল পেমেন্ট করে তবেই কি না বিয়ে বাড়িতে গিয়ে খেতে হবে। আরে বস, ফেলো করি তারপর পেট ভরি, হ্যাঁ তারপরেই পেট ভরবে এমনটাই কিন্তু বলছে। গুড মর্নিং মৌমিতা, ডিজিটাল অডিজিটাল কিছুই গিফট নিয়ে যাব না, যাব আলাপচারিতায়, করব খাবো দাবো চলে আসব। মাইন্ড ফ্রেশ করে মনের মধ্যে কোনো সংকোচ রাখলে কিন্তু চলবে না। দীপকদা, দীপক কুমার তুং টুং করে এই মেসেজটাই আমাদের করে দিয়েছেন বেলপুকুর তুংপাড়া শ্যাম্পুর হাওড়া থেকে। আর তুমি তো পাঠাচ্ছ মেসেজ, তুমি তো সেন্ড করছো তোমার মতামত বার্তা, আর এদিকে বিয়ে বাড়ি অকেশন মানেই তো খাওয়া দাওয়া, আবার খেতেও তো ভয় করে, কারণ ওই যে এখন মানে অনেকেই আছি আমরা হেলথ সচেতন, হেলথ কনসিয়াস, ডায়াবেটিক পেশেন্ট দিনে দিনে বেড়েই চলেছে। আমাদের দেশ তো সুগারের পেশেন্টের মানে ডায়াবেটিসের রাজধানী হয়ে গেছে এমনটাই শুনি, ঘরে ঘরে এখন সুগারের পেশেন্ট। ওষুধ খেয়ে কীভাবে যত্ন নিলে ডায়াবেটিস ভালো থাকা যায় আমরা অনেকেই সেটা জানি, কিন্তু ডায়াবেটিক যে সাইলেন্ট কিলার সেটাও আমরা জানি, আমরা শুনি। শরীরে হঠাৎ যদি বাসা বেঁধে যায় এবং অনেক ক্ষতি করে ফেলছে, চোখ কিডনি এই সমস্ত কথা আমরা জানি, কিন্তু জানি না যেটা সেটা হচ্ছে ডায়াবেটিস ফুটের কথা। অনেকেই বলি সুগারের ওষুধ খেয়ে শুকিয়ে যাচ্ছি, আবার কেউ কেউ বলেন দূর বাবা ওষুধ তো অনেক খাচ্ছি, ওজন কমানোর জন্য কিন্তু ওষুধটা খাচ্ছি, আদৌ কি সেটা সেফ? কারণ ডায়াবেটিসে ওজন তো একটা ব্যাপার আছে, তো সেই ওজন কমানোর জন্য অনেকেই কিন্তু ওষুধ নিচ্ছেন, তো সেই ওষুধটা কতটা সেফ? ও ওজন কমে গেলে সুগার সত্যি কি কন্ট্রোলে আসবে? এই বা কোনো ধরো মেটাবলিক সার্জারি যেটা রয়েছে সেটা ডায়াবেটিক পেশেন্টের জন্য কতটা ঠিকঠাক? ফাস্টিং, পিপি, HbA1c এগুলো তো টেস্ট হচ্ছে, আর কি কি টেস্ট জরুরি? আর তার সঙ্গে সঙ্গে ডায়াবেটিক নিউরোপ্যাথিক হলেই বা কী করব, কোন ডক্টরের কাছে যাব, সেই সমস্ত কিছু আজকে শুনবো জানবো। হ্যালো ডক্টরে, আজ আমাদের সঙ্গে বিশিষ্ট ডক্টর থাকবেন ডক্টর দেবাশিস বসু, তাঁকে নিয়েই ফিরছি একটু পরেই। জাস্ট আই ধরো কতক্ষণ সময় নেব, 1 মিনিট 46 সেকেন্ডস, হ্যাঁ তারপরেই ফিরে আসছি আমি আর যে মৌমিতা। আপাতত কি করব বলো তো? আরে বাবা খাবার দাবার, হ্যাঁ খাবার দাবারের অর্ডার দেব। আরে বাবা খেতে হবে না, গুচ্ছ গুচ্ছ খাবার দাবারের অর্ডার দেব, আর তারপরেই ডক্টরের সঙ্গে কথা বলবো।

একটা জিনিস খেয়াল করে দেখো, কোনো সময় না খাবার দাবারের অর্ডার দিতে গেলে রং নাম্বার হওয়ার কিন্তু চান্স থাকে না, কিন্তু গুচ্ছগুচ্ছ খাবারকে রং ওয়েতে তুমি আমি কিন্তু ওয়েটটা গেইন করে ফেলি। আর বিশেষ করে যারা ডায়াবেটিক পেশেন্ট তাদের

0: নানা রকম সমস্যা কিন্তু হয়ে যায় যদি গুচ্ছগুচ্ছ খাবার দাবার খায়। তো ফাস্টিং ব্রেক অনেকেই করে ফেলেছেন হয়তো, কারণ 9:16 অলরেডি হয়ে গিয়েছে। আবার অনেকেই কিন্তু আছেন সকালে স্কিপ করেন ব্রেকফাস্ট, এবং দুপুরেও ওই অনেক সময় কী করেন, লাঞ্চ না করে একসঙ্গে সকাল দুপুর মিলে ব্রাঞ্চ নিচ্ছেন। বিদেশি মানে যেটা আর কি চলছে বিদেশে সেই চল, সেই জিনিসটা কিন্তু আমরাও এখন অনেকেই আছি, সেটাকে ফলো করছি। আবার ডায়াবেটিক পেশেন্টরা অনেকেই ইন্টারমিটেন্ট ফাস্টিং ফলো করছেন ওজন কমানোর জন্য, রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখবার জন্য ব্যালেন্স ডায়েটটা খুব জরুরি, এটা জানি, এটা শুনেছি। তো ডায়াবেটিসের রোগী হয়েও ভালো কীভাবে থাকা যায় ডায়েটে, অনেকেই মানে কীভাবে কী করবেন সেটা অনেকেই জানেন না, বা অনেকেই আমরা ফলো করে থাকি যে কীভাবে কী খাবো না খাবো সেটাও, কিন্তু আমরা আবার অনেকেই জানি না ডায়াবেটিক ফুট আলসারটা কী, কেন হয়, সাবধান হব কীভাবে, পায়ের ব্যথা বা শিরা ফোলা এবং খুব যন্ত্রণাও শুনেছি, ওটা নাকি ডায়াবেটিক নিউরোপ্যাথিক পেইন, কেন হয় এটা, ডায়াবেটিস থাকলেই কি এগুলো হতে পারে, এর লক্ষণই বা কী কী, সেক্ষেত্রে কি ভাস্কুলার সার্জন দেখাতে হবে, যিনি ডায়াবেটিক সেক্ষেত্রে ধরুন প্রেগনেন্সি পিরিয়ড, তো সেই প্রেগনেন্সি পিরিয়ডে বা কীভাবে যত্ন নেবেন নিজের, এই সমস্ত কিছু শুনবো জানবো সাজেশনস নেবো আজকে ডক্টরের। আমাদের সঙ্গে আছেন বিশিষ্ট চিকিৎসক ডক্টর দেবাশিস বসু, তাকে নিয়ে ফিরছি 107 FM রেনবোয়ে।
1: হ্যালো ডক্টর,
0: 107 FM রেনবোর তরফ থেকে আপনাকে ওয়েলকাম জানাই।
2: হ্যাঁ নমস্কার।
0: প্রথমেই যেটা আর কি আমাদের একটুখানি ক্লিয়ার করে দিন, যে এই যে আমরা জানি সুগারের পেশেন্ট মানে পিপি ফাস্টিং HbA1c 3 মাস অন্তর এটা আমরা করে থাকি, কিন্তু আর কি কি করলে আমরা বুঝতে পারবো যে না সুগার লেভেলটা ঠিক আছে, আমি সুস্থ আছি, আর কি কি টেস্টগুলো ভীষণভাবে জরুরি?
2: সুগার তো কথাটা যেটা বলি, রক্তে সুগার বলতে রক্তের মধ্যে ঘুরছে যে আমাদের প্রবাহমান যে ধমনী শিরা তার মধ্যে চ্যাটচ্যাটে গুড়ের মতো একটা রক্ত ঘুরছে, সেখানে বেশি চিনি হয়ে গেছে, মানে খাবার পরে আমরা দেখছি সেখানে 140-এর উপর চিনি ঘুরছে, সেখানে 160-170 মিলিগ্রাম পার ডেসিলিটার। তো এইটা যদি দেখি সেটাকে বলবো আমরা প্রি ডায়াবেটিস, সেই স্টেজে যদি আমরা আটকাতে পারি, তোমার প্রশ্নটা খুব ভালো লাগলো, এই স্টেজে যদি আমরা ধরা আমাদের ধরা পড়ে যায় যে আমাদের 160 হয়ে যাচ্ছে খাবার পরে, এবং 2 ঘন্টা মানে একটা আমরা বলি 2 ঘন্টা 75 গ্রাম গ্লুকোজ খাওয়ার পরে সুগারটা অত বেড়ে যেতে পারছে, তাহলে এই লোকটার অবশ্যম্ভাবী আর কয়েকদিনের মধ্যে ডায়াবেটিসের আকার নেবে 200-এর উপর ক্রস করে যাবে। তো এই জন্য তোমাকে দেখতে হবে, তোমার মনিটর করতে হবে, তুমি যেটা বলছিলে আমরা রেগুলার একটা সকলের ঘরে এখন ফোন আছে, একটা এসিও এসে গেছে, সেখানে একটা গ্লুকোমিটার যেন থাকে,
0: অবশ্যই গ্লুকোমিটার রাখার দরকার।
2: আমি বলি ভারতবর্ষের পুরো নামটা জানো, বাইরে গেলে ইংল্যান্ডে বলবে কোন দেশ থেকে এসছো, তুমি কি বলবে?
0: ভারতবর্ষ ইন্ডিয়া থেকে এসেছি, এটাই বলবো।
2: ইন্ডিয়া থেকে এসেছে, ইন্ডিয়া ইন্ডিয়া নয় অ্যাকচুয়ালি, এটা ইন্ডিয়া বিটিস, আমরা বিটিসটাকে ছোট করে ব্র্যাকেট রেখে দিই, বলি ছোট করে ইন্ডিয়া, কারণ আমাদের পুরো দেশটাতেই সর্বনির্ভরা ধরে নেবো যে ডায়াবেটিস হয়েছে কিংবা হবে এরকম একটা জায়গায় গেছে, তাহলে একটা গ্লুকোমিটার যেন বাড়িতে থাকে, ব্যবহার করা হয়, এটা অত্যন্ত আবশ্যক। কোন সময় করব, খাবার আগে খাওয়ার পরে এগুলো বলে দেওয়া হবে, এবং তুমি যেটা বলছিলে যে খাবারটা ঠিক করে খাওয়া, কি কি খাবার প্লেটের মধ্যে কি কি নেবো, কতক্ষণ চিবিয়ে খাবো, কোন বেলায় কি খাবো, আমাকে গ্যাপ দেবো কিনা, তারপরে খাবার পরে কতটা হাঁটবো, কতটা ঘুমাবো, 7 ঘন্টা ঘুমাবো কিনা, আর সবচেয়ে বড় কথা স্ট্রেসটা, আমাদের সবের মধ্যে স্ট্রেস, তোমার ফোন আসবে বলে আমি বসেছিলাম, তারপর একটা ফোন এসে গেল, তার যে স্ট্রেস তাকে কেটে তোমায় নিলাম, এইগুলো আর কি,
0: মানে মনটাও আমাদের একদম ঠিকঠাক রাখতে হবে, যে স্ট্রেস বেশি নিলে হবে না, ডিপ্রেশনে গেলে হবে না, অবশ্যই মনও কিন্তু সুগার লেভেলটাকে কন্ট্রোলের একটা চাবিকাঠি বলা যায়, তাই তো?
2: নিজেকেই নিজের মনের মানুষ হিসেবে খুঁজে বের করতে হবে।
0: ঠিক ঠিক। আর অনেকেই আছেন ইনসুলিন নিতে ভয় পান, যারা ওষুধ খাচ্ছেন অথচ সুগার লেভেলটা বেড়ে গেছে, আবার অনেকেই মনে করেন যে ইনসুলিন যদি আমি একবার নিতে শুরু করি তার মানে আমাকে সারা জীবন ধরে নিয়ে যেতে হবে, এই ব্যাপারটা যদি একটু আমাদের মানে এটা কি মিথ নাকি সত্যি এটা ঘটনাটা সত্যি?
2: না এটা ভীষণ মানে আমি আজকে সন্ধ্যাবেলা একটা উইকলি ইনসুলিনের লেকচারে যাব, সেখানে বলতে হবে যে কেন উইকলি করা হলো, মানে ভয় পেতে পেতে আমরাও তাদেরকে মদত দিতে দিতে কিংবা আদর দিতে দিতে যার প্রাণ বাঁচছে একটা ওষুধে তাকে বলছি যে না ঠিক আছে তোমাকে 4 বার নিতে হবে না, তুমি এখন 1 বার নাও, তারপর তুমি দিনে 1 বার নিও না, সপ্তাহে 1 বার নাও, এটা আমার মনে হয় আমরা ঠিক করছি না বোধহয়, আমাদের প্রত্যেকটা মানুষকে বোঝাতে হবে যে যেমন মা বাবা রাগ করে সকালে বলতেন যে দুধ খাও, কলা খাও, ডিম খাও, তো সেটা ভালো লাগুক না লাগুক খেতাম, যখন দাঁত মাজতে দিতেন তখন দাঁতের ওই ব্রাশ গুলো দাঁতে লাগতো, তাই সফট ব্রাশ এলো, কিন্তু আমরা টুথপেস্টটা চেবাবো মানে খাবো বলে ব্রাশটা করতাম, দাঁতটা অত ইয়ে দিই, তো এখানে ইনসুলিনটা কেমন যেতে হবে যে এখন খুব

0: তাতেও আমাদের কত কায়দা, কিন্তু কেন করছি যেখানে আমি প্রাণে বাঁচবো, আমার অন্য ওষুধ গুলো আর কাজ করছে না, প্যানক্রিয়াস ইনসুলিন বেরোচ্ছে না, তাকে আর চাবুক মেরে লাভ নেই, এবার বাইরে থেকে ইনসুলিন নিয়ে আমি ভালো থাকবো, আমার কোষের মধ্যে গ্লুকোজটা ঢুকে যেতে পারবে, রক্তের মধ্যে চটচট করবে না। তো সেটা ভয় দেখাই হবে না, সেটা বুঝিয়ে মানুষকে, যে কোনো মানুষকে বোঝালে মোটামুটি বোঝে, যদি ঠিক মতো বোঝানো যায়,
1: কারণ দিনের শেষে ভালো থাকতে হবে।
0: আমাদের ডাক্তারদের এডুকেটার কম রয়েছে, তাদের চেম্বারে এডুকেটার রাখতে হবে, আমাদের যেরকম মেটা ক্লিনিকটা পুরোপুরি এডুকেটার বেসড ক্লিনিক, মানে ভারতবর্ষের মধ্যে একটাই ক্লিনিক যেখানে ডাক্তারের ভূমিকার থেকে এডুকেটারের ভূমিকা বেশি, নিজের অ্যাংজাইটি কমাতে হবে, তাদেরকে এগুলো বুঝিয়ে তাদেরকে দেখিয়ে দিতে হবে নিজের পেটে নিয়ে যে কিভাবে নিচ্ছে, যে কোনো ব্যথা লাগছে না, কোথাও আমাদের চেম্বারে কিনে ইনসুলিন নিয়ে বাড়িতে যাবে।
1: আচ্ছা, আর একটা কথা বলছি, যে ডায়াবেটিক যারা, আমরা জানছি যে ডায়াবেটিস মানে হচ্ছে একদম সাইলেন্ট কিলার, তাতে কিডনি হার্ট এগুলো যাচ্ছে, চোখের দৃষ্টি কমে যাচ্ছে, এগুলো আমরা শুনেছি বা জানছি, হ্যাঁ, কিন্তু আমরা অনেকেই জানি না এই পায়ের ব্যাপারটা যেটা আপনি বললেন, পা, তা আমি শুনেছি যে ফুট আলসার হতে পারে যারা ডায়াবেটিক, এর সম্ভাবনা নাকি অনেকটাই বেশি, তো ফুট আলসারটা কি এবং কেন হয়, মানে সুগার হলেই কি ফুট আলসার হতে পারে, তো এটা কি আপনারা শুধুমাত্র আর কি দেখেই বুঝে যান যে, নাকি ডিটেক্ট করার জন্য আলাদা কোনো টেস্ট আছে এটার জন্য যে ফুট আলসার হয়েছে?
0: তুমি দারুণ বললে আমাদের এই মেটা ক্লিনিকটা একটা খুব স্পেশালিটি ক্লিনিক, বাই দ্য ওয়ে আমি বলি গেট মানে হাঁটা, গেট ইজ দ্য গেটওয়ে টু হেলথ। ভারতবর্ষে দেখা যাবে যে ফুট আলসার প্রায় মানে 30% মানুষ যাদের ডায়াবেটিস আছে তার উপরে, তাদের লাইফ টাইমের রিস্ক একবার তার ফুট আলসার হওয়ার, ঠিক আছে?
1: আচ্ছা,
0: এবং একবার যদি ফুট আলসার হলো তার সাথে ফুট আলসারের থেকে ফুট অ্যাম্পুটেশনের একটা বিরাট চান্স এসে যায়,
1: ঠিক আছে?
0: এবং ফুট অ্যাম্পুটেশন হলে 5 বছরের মধ্যে মৃত্যুর হার 90% হয়। তোমাকে একটা কথা বলি, তুমি একটা দারুণ প্রশ্ন করলে, যে ধরো একটা ডায়াবেটিস এর হার্ট অ্যাটাক, আমরা জানি করোনায় দেখলাম লাংসটা খেতে করোনা মাসি এসেছিলেন, খুব আনন্দে লাংস খেয়ে মেরে ফেললে, কিন্তু আমরা ব্রেন, লাংস, হার্ট, কিডনি, যৌন ক্ষমতা সব বললাম মৌমিতা, কিন্তু এটা বললাম না যে একটা রোগ যার থেকে ডাইরেক্টলি ডেথ প্রেডিক্ট করা যায় সেটা হচ্ছে ডায়াবেটিক ফুট আলসার, যার থেকে অ্যাম্পুটেশন, যার থেকে ডেথ।
1: বাপরে, অ্যাম্পুটেশন মানেই তো মৃত্যুর সমান, অ্যাম্পুট যখন করা হচ্ছে তখনই মৃত্যুর সমান।
0: সেটা একটা স্টাডি আছে, বলা হচ্ছে অ্যাম্পুটেশন কে মানুষ 3 গুণ মৃত্যুর থেকে ভয় পায়, অথচ ডায়াবেটিস ফুট আলসার সম্বন্ধে ডাক্তার কিংবা তার এডুকেটর তাকে বলছে না। একটা ডাক্তার তার চোখ দেখলো, চোখ উপর নিচ দেখলো, জন্ডিস টন্ডিস দেখলো, জিভ দেখলো, মুখে শ্বেত দিলো, ব্যাস ছেড়ে দিলো, তা তো নয়, তার শুরু করবো পা থেকে ডায়াবেটিস পেশেন্ট হলে, ওবেসিটি পেশেন্ট হলে পা থেকে, কারণ তাদের ডিফর্মিটি হয়ে যায় পায়ে, আর সবটাই ওই হ্যামাটো, আমরা ক্লট এইসব বলি না, বানিয়ান, সার্কো ফুড বলি, একটা সার্কো ফুড, এইগুলো সব কিন্তু ডায়াবেটিস এর বিশেষ বিশেষ করে ডায়াবেটিস এর স্পেশালিটি ডিফর্মিটি। তাছাড়া নিউরোপ্যাথি আছে, তুমি যেরকম বললে পেরিফেরাল আর্টারি ডিজিজ আছে, আর্টারি গুলো চ্যাটচ্যাটে, ওখান থেকে অক্সিজেন পারাপার হতে পারে না সেল গুলোর মধ্যে, তাহলে আর্টেরিওপ্যাথি, নিউরোপ্যাথি, নার্ভের অনুভূতি কমে গেল, কোথাও একটা জুতোর মধ্যে কোন খোসা ঘষা একটা কাঁটা, তুমি বুঝতেই পারছেন, একটা জ্বলন্ত সিগারেটের বার তার উপর পা দিয়ে চলে গেলে, তুমি কিন্তু পরে বুঝলে, অনেকদিন পরে যখন ওটা মানে ব্যথা শুরু হলো, জ্বর এলো, ঘা হয়ে গেছে, হাড্ডি অব্দি চলে গেছে, তখন বুঝলে তোমার ফুট আলসার, তখন আর কি তোমার অ্যাম্পুটেশনই লাগছে।
1: আচ্ছা, আর এই যে ফুট আলসারটা যখন কোনো পেশেন্ট যাচ্ছে, আপনারা কি তাতে দেখেই বুঝতে পারছেন যেটা ফুট আলসার হয়েছে, নাকি তার জন্য কোনো পরীক্ষা কিছু করা হচ্ছে?
0: বিভিন্ন রকম, এই যে আমাদের মেটা ক্লিনিকে যে ল্যাবেতে যে সেন্সেশনের টেস্ট গুলো আছে, বিভিন্ন হট কোল্ড, তারপর ছুঁয়ে স্পর্শ করে ভাইব্রেশন দিয়ে, এগুলো সব আছে, প্রত্যেকটা মানুষকে করা হবে, কার হাই রিস্ক আছে, কার মডারেট রিস্ক আছে, সিভিয়ার, মডারেট, মাইল, এগুলো এখান থেকে আমরা ধারণা করে দিই এবং তাকে বলতে থাকি, তার পরিবারকে বলতে থাকি কি করেছে,
1: কিভাবে ভালো থাকবেন, কি করবেন,
0: কিভাবে মোজাটা যেটা পরবে, মোজায় কোনো সেলাই থাকবে না, কিরকম টাওয়েল মোজা, কি তার নখ থাকবে, কিভাবে সোজা করে, পুরো মানে পায়ের আকৃতি অনুযায়ী তাকে আমরা এ করি।
1: আর একটা কথা, যে আপনি যেমন বললেন না ভেইনের কথা, যে ভেইন গুলো খুব ব্যথা হয় ডায়াবেটিক নিউরোপ্যাথিকে, শুনেছি খুব যন্ত্রণা হয় সেক্ষেত্রে, তো ভাস্কুলার সার্জন কে এখানে দেখানোর দরকার আছে? ভাস্কুলার সার্জন কে
0: দেখিয়ে তারপরে কিছুক্ষণ পর

0: তো এটা হচ্ছে আর্টেরিওপ্যাথি, মানে কোথাও ইস্টেমিক পেন। আবার ইস্টেমিয়া বেশি হয়ে গেল আর পেন নেই, তখন একটা ট্রাইজ্যান্টিনা হতো, কালো হয়ে গিয়ে আঙুলটা পড়ে গেল, পেশেন্ট ব্ল্যাক প্রেসক্রাইব বাক্স করে তার কুড়ে আঙুলটা নিয়ে এসে বলে রাখো তাড়াতাড়ি লাগিয়ে দিন না, এটা দেখছি সকালবেলা পড়ে গেছে।
1: আপনারা করেন আর যাতে কিনা এই ডায়াবেটিক নিউরোপ্যাথি, যেটা এই যে সাংঘাতিক পেইন হয়, তো এক্ষেত্রে প্রতিরোধ কি কোনোভাবে করা যায়, যে যিনি ডায়াবেটিস তিনি কিভাবে কি করতে পারেন সেক্ষেত্রে, যাতে না হয়
0: তাহলে তুমি একটা আয়না ধরলে পায়ের তলায় প্রতিদিন যেরকম চুল আছো, আমরা বলি কম দ্য ফুড, কম দ্য ফুড ডেইলি, নট কম দ্য হেয়ার, কম দ্য ফুড ডেইলি, চিরুনি তল্লাশি করো, পায়ের তলাটা দেখো, আঙুলের ফাঁকে সাদা সাদা ঘা হচ্ছে কিনা, একই ছুট গোড়ালিটার মধ্যে ফাটল ধরছে কিনা, ওখানে পেন হচ্ছে কিনা, কোথাও ফোসকা কাটা, কোথাও লাল হয়ে গেছে কিনা, তুমি বুঝতে পারছো না, পেন মানে জুতোটা নতুন জুতো ধীরে ধীরে ব্যবহার করবে, তিন দিন চার দিন পাঁচ দিন লাগবে প্রাইম করতে, গরম জলে পা ডুবিয়ে রাখবে যে পাইপটা এসে তখন ধরো ফিটকিরি দিয়ে লবণ দিয়ে, তাহলে সেই পায়ের টেম্পারেচারটা বাড়ির লোককে দিয়ে দেখতে নেবে, যদি নিজে না বুঝতে পারো কতটা পড়ে গেল, হয়তো ফোসকা হয়ে গেল, কন টন টন হলো, কনটা নিজে একটা ব্লেড নিয়ে কাটতে বসলে পডিয়াট্রিস্টের কাছে গেলে, আমাদের যেরকম পডিয়াট্রিস্ট আছে ক্লিনিকে একটু বসে আছে, কোলেস্টেরল ওজনটা এখন তো ওজনের
1: ওজনের যে ব্যাপারটা, এখানটা একটু আপনাকে ইন্টারাপ্ট করছি, যে সুগারের পেশেন্ট আচমকা যদি ওয়েট বেড়ে যায় তাহলে সেক্ষেত্রে কি করবে, ওষুধ খাবেন নাকি ওই এখন তো যেমন রয়েছে না যে জিএলপি ওয়ান অনেকেই নিচ্ছেন, জিএলপি ওয়ান, হ্যাঁ তো সেটা তো অনেকেই নিচ্ছেন, তো সেক্ষেত্রে সেটা নেবেন নাকি বেরিয়াট্রিক সার্জারির দিকে, যেমন বিদেশে হচ্ছে সেরকম তো আমাদের এখানেও হচ্ছে, কোনটা আর কি ঠিকঠাক আর কি কার্যকরী বা সাইড এফেক্ট আছে কিনা?
0: আমি চুপ করে বলেছি, তুমি দারুণ বললে যে আগে বলা হতো বিএমআই, বিএমআই দিয়ে আমাদের ওজন মাপা হতো, এখন আমরা বলছি একটা ফ্যাট, ভিতরে একটা পচা ফ্যাট, কারোর ভালো ফ্যাট কারোর পচা ফ্যাট, বিএমআই দ্বারা শুধু না, অবশ্য বিএমআই 23 কেজি পার স্কোয়ার মিটার হলেই আমরা এখন ওবেসিটি ডেফিনিশন করছি, নট 25, নট 30। তো সেখানে ওজন আগে কি হতো জানো, আগে বলা হতো 7% বিএমআই বেশি বাড়লে ডায়াবেটিস হবে,
1: আচ্ছা
0: মানে উইটের দ্বারা, এখন সেটা বলছে 70%,
1: আচ্ছা
0: এখন বলছে 70% ফর মেল, 75% ফর ফিমেল, এতটাই
1: বেড়ে গেছে
0: ওজনের,
1: এবার
0: তুমি ওজনের দ্বারা ডায়াবেটিস বাড়ান। আমরা জাস্ট গত সপ্তাহে একটা সার্কেট মিটিং করে এলাম ডায়াবেটিস ইন এশিয়া স্টাডি গ্রুপে, আমার টপিক ছিল ওবেসিটি রিলেটেড ডায়াবেটিস, সেখানে বললাম যে আমাদের বাচ্চাগুলো অ্যাডোলেসেন্ট ওবেসিটি এত বেড়ে যাচ্ছে, তাদের এত পরিবার হচ্ছে, প্রায় 30-40% বাচ্চাগুলো আহ্বান করছি তোমার মাধ্যমে, যদি পৌঁছে যাই তাহলে এই প্রোগ্রামে প্রচুর বাচ্চার প্রাণ বাঁচানো যাবে, এবং এই জন্য এদের 12 বছরের পরে জিএলপি টিএলপি দেওয়া যাবে। তবে সবচেয়ে বড় কথা হচ্ছে বিহেভিয়ারাল মডিফিকেশন, obesity is a neurobehavioral chronic progressive relapsing disease where that sick fat stick adiposopathy causes the harm and the insult to the human body. তো সেইটা দেখে নিতে হবে, আমাদের বডি কম্পোজিশন অ্যানালাইজার আছে যেটা দিয়ে সেটাতে দেখবো ভিতরে কত চর্বি রয়েছে, আমরা শুধু বিএমআই দিয়ে মাপবো না, আমরা শুধু আমাদের উচ্চতার ওজন দিয়ে মাপবো না, আমরা কিছু যন্ত্রপাতির ব্যবহার করবো যেগুলো আমাদের মতো স্পেশালিটি ক্লিনিকে পাওয়া যায়, তো সেখানে এসে মানুষজন যেন দেখায়, তারপরে আমরা যে ওষুধগুলো দিলাম তাতে ওদের ভালো করলাম না ক্ষতি করলাম সেটা বুঝতে হবে, আর এই ওষুধগুলোর প্রচুর সাইড এফেক্ট হয়, অত সোজা নয় চুপ করে নিলাম আর কমে গেলাম,
1: ওজন কমে গেল, সাইড এফেক্ট আছে। আচ্ছা তাহলে সেক্ষেত্রে কি বেরিয়াটিক

0: সার্জারিটা কি অনেকটা সেফ?
1: বেরিয়াট্রিক সার্জারি তো একদম আন্ডার ইউটিলাইজ। বেরিয়াট্রিক সার্জারিতে ডায়াবেটিসের রিমিশন হয়, ওয়েট কমে গিয়ে, দুদিক থেকে মানে ওয়েটও কমে, ডায়াবেটিসের রিমিশন হয়ে যায়, কিন্তু হার্ডলি 1%। মমিতা বিরাট প্রশ্ন করলেন এখানে, একজন মানে 100 জনের মধ্যে একজন যার দরকার সে কিন্তু এটা অ্যাভেল করছে। তুমি দেখো না কজন কজন এখানে বেরিয়াট্রিক সার্জারি তুমি চাইলেই নাম করতে পারো। তুমি তো আমার মতো ডায়াবেটোলজিস্ট মানে ওবেসিটি স্পেশালিস্ট হাজার হাজার বলতে পারবে, কিন্তু সেইভাবে তুমি ওই ওই স্পেশালিটি কাজটার জন্য কিন্তু দেখবে যে আমাদের মনে পড়ছে না, আমরা এদেরকে উপেক্ষা করছি। এইটা করলে কি হবে, 15-20 বছর টানা তারা যদি একটু একটু মেনটেন করে লাইফস্টাইলটা যেভাবে বলে দেওয়া হলো, এইটা আর ফিরবে না গো। কিন্তু আমাদের এই ওষুধগুলো যদি বন্ধ করে দাও, 1 মাসের পর থেকেই আবার 4% করে ওয়েট গেন হবে, দেখা যাবে 1-1.5 বছরে মোটামুটি 70% ওয়েট গেন হয়ে গেছে,
0: ডায়াবেটিক যারা তাদের ক্ষেত্রে বলছি। তো আপনি আরো একবার একটু বলে দিন যে ছোট্ট কয়েকটা টিপস দিয়ে দিন যে কিভাবে ডায়াবেটিক পেশেন্ট নিজে যেমন ফাস্টিং পিপি বা HbA1c টা যেমন দেখছেন তিনি, আর কি কিভাবে নিজের যত্ন নিলে তিনি এই ফুট আলসার বা নিউরোপ্যাথিক পেইন এইগুলোতে ভালো থাকবেন এবং ওয়েটটা তিনি কিছুতেই গেইন করবেন না, একদম ছোট করে যদি একটু সাম আপ করে দেন আমাদেরকে, আমাদের লিসনারকে।
1: দেখো বেসিক্যালি তুমি যা যা যেগুলো তুমি করোনি এতদিন সেগুলো আস্তে আস্তে করা, ঘুম থেকে তাড়াতাড়ি উঠলে, একটু ঠান্ডা জলে স্নান করলে, একটু বাইরে হাঁটতে গেলে, এইগুলো যদি করো, একটু ঠিক মতো সকালে প্রোটিন আর ভেজিটেবলস আর ফাইবার দিয়ে খাওয়া শুরু করলে, এইভাবে যদি জীবনযাত্রা শুরু করো, একটু মেডিটেশন করলে, একটু স্ট্রেস মানে স্ট্রেসটাকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলে, এইগুলো বেসিক জিনিস, লোকের সাথে সদ্ভাব রাখলে, ভালো ব্যবহার করলে, তোমার কম্পিটিশন থেকে একটু দূরে থাকো, আর কত চাই, ভেবে নাও যে আর দরকার নেই বোধ অনেক
0: কিছু,
1: এইগুলো করে নিতে পারলেই দেখবে অনেক কিছু ঠিক হয়ে যাচ্ছে। আর আমাদের এখন সিজিএম টিজিএম এসে গেছে, একদিন পারলে 14 দিনের জন্য একটা সিজিএম লাগিয়ে দেখো যে তুমি যেগুলো ভাবছো সেগুলো তো তোমার মেটাবলিক চেঞ্জ ওয়ান মানে আস্তে আস্তে পরবর্তী HbA1c চেঞ্জ হয়ে গেল কিনা, ব্লাড প্রেশার চেঞ্জ হচ্ছে কিনা, ওয়েট কমে যাচ্ছে কিনা, লিপিড প্রোফাইল চেঞ্জ হচ্ছে কিনা, ইত্যাদি ইত্যাদি।
0: ঠিক, কারণ তাহলেই তো যেহেতু আর কি চিনচিনে ভাব বা ঝিনঝিনে ভাবটাই তো চলে যাচ্ছে, সে নিজের বোঝার ক্ষমতাটাই চলে যাচ্ছে যদি কিনা ফুট আলসার হয় বা যদি কিনা ওই ফুট যেটা আর কি বললেন মানে আমাদের যে নিউরোপ্যাথিক পেইন সেটা আমরা আর কি বুঝতে পারবো না। থ্যাংক ইউ, হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ, আবারও কথা হবে অন্য কোনো দিন। হ্যাঁ ঠিক আছে,
2: হ্যালো ডক্টর।
0: আজ আমাদের সঙ্গে ছিলেন বিশিষ্ট চিকিৎসক ডায়াবেটোলজিস্ট ডক্টর দেবাশিস বসু। আজকে তাঁর কাছ থেকে আমরা শুনে নিলাম যে সুগারের রোগী কিভাবে কিভাবে তার নিজের যত্ন নেবেন, কিভাবে ভালো থাকবেন, ফুড কেয়ার কতটা যে জরুরি সেটাও কিন্তু আজকে জানলাম। আমরা অনেকেই জানি না যে ফুড আলসার হয় সুগারের পেশেন্টের বা নিউরোপ্যাথিক পেইনে তিনি ভোগেন, তো সেই জিনিসগুলো কিন্তু আজকে আমরা এই ছোট্ট সময়ের মধ্যেও কিন্তু গাইডলাইন পেলাম। আর ওই যে সুগারের রুগী তো এখন ঘরে ঘরে, তাই শরীরের ব্যাপারে উদাসীন আমরা অনেকটাই বেশি, আর যা পাই আমরা তাই খাই সেটা আর নয়। তবে কখনো আবার অনেক সময় কিছুই না খেয়ে হয়তো ফাস্টিং করেই চলে গেলাম, সেটাতেও কিন্তু আনকন্ট্রোলড হয়ে যায় সুগার লেভেলটা। তো গোল বাঁধে শরীরে আর কোনো গন্ডগোল বা গোলা গোল গোল কোনো ব্যাপার নয়। স্টুডিওর ঘড়ি দেখা যায় 9:34 হয়ে গিয়েছে অলরেডি, তাই এখন একটা ছোট্ট মানে ওই গানের ব্রেক নিচ্ছি 2:14, তারপরেই ফিরে আসছি আমি তোমার বার্তা নিয়ে। আর যে মৌমিতা আছি তোমার সঙ্গে, আজকে হচ্ছে 12th August, 10টা পর্যন্ত আর যে মৌমিতার সঙ্গে থাকাটা কিন্তু মাস্ট।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: রেইনবো টাইম চেক, রেইনবো টাইম চেক।
2: স্টুডিওর ঘড়িতে সময় এখন ঠিক 9:36 হয়ে 34 সেকেন্ড। তুমি শুনছো আর যে মৌমিতার সঙ্গে বুধবারের নমস্কার কলকাতা 107 FM রেইনবোয়। আজকে কলকাতা এখন এই মুহূর্তে যেটা রয়েছে সেটা হচ্ছে বর্ষার আমেজে এবং তার সঙ্গে সঙ্গে ঘোড়ার মেজাজে চলছে। তো এখন এই মুহূর্তে কিন্তু তুমি আসতেই পারো শহর কলকাতায় বিভিন্ন জায়গায়। তবে হ্যাঁ, যেটা হচ্ছে এই মুহূর্তে তোমাকে বলবো যে বারাসাতে যে এসি লোকালটা যায়, শিয়ালদা থেকে বারাসাতে এসি লোকাল, সেই ট্রেনটা কিন্তু খুব শীঘ্রই কিন্তু সম্প্রসার হতে চলেছে, সম্প্রসারিত হচ্ছে। সেটা রুটটা আরও বাড়বে, বনগাঁ পর্যন্ত নাকি যাওয়ার কথা হচ্ছে। তেমন হাওড়া দীঘা রুটেও কিন্তু এই অগস্ট থেকে ছুটবে অত্যাধুনিক ফেসিলিটিসে ঠাসা এসি ট্রেন, যাতে থাকছে ইকোনমিক কোচ, যাতে খরচ খুব সামান্য হবে, মানে তোমার পকেটটা কিন্তু সাপোর্ট করবে। দীঘা ভ্রমণ হবে খুব আরামে, আর অবশ্যই বাজেটটা হচ্ছে পকেট ফ্রেন্ডলি। আর যেটা হচ্ছে সেখানে থাকবে প্যান্ট্রি কার, মানে তুমি মোটামুটি খাবার দাবার যা বলবে সেই সমস্ত কিছু পেয়ে যাবে। আর অগস্ট, অগস্ট মানেই তো 12th August আজকে, তাই রাতে কিন্তু মহাকাশের দিকে মানে আকাশের দিকে চোখ রাখাটা মাস্ট। না, তুমি সূর্যগ্রহণ দেখতে পাবে না, যে সূর্যগ্রহণ আজকে হচ্ছে 27 বছর পর হচ্ছে, সেই সূর্যগ্রহণ দেখতে গেলে তোমাকে যেতে হবে অনেক দূরে, মানে বিদেশে, গ্রিনল্যান্ডে দেখা যাবে, মাদ্রিদে দেখা যাবে, রাশিয়াটা সেই সমস্ত জায়গায় দেখা যাবে, কিন্তু শহর কলকাতাতে রিয়েল টাইমে বসে দেখতে পারবে যদি তুমি চলে আসো একবার ডিজিটাল ডোমে। তো সেটাও তোমার জন্য কিন্তু রয়েছে, ডিজিটাল ডোমে কলকাতাবাসী হয়ে একই সময়ে সেই রিয়েল টাইমে কিন্তু আজকে সূর্যগ্রহণ দেখতে পারবে। আর এদিকে কলকাতার ঐতিহ্য তো তুমি আমি জানি যে ট্রাম অস্ট্রেলিয়া ফ্রান্সের প্রযুক্তিতে ভর করে নতুন রূপে আসতে চলেছে। সেই ট্রাম জুড়তে চলেছে উত্তর থেকে দক্ষিণ কলকাতা, শুধু তাই নয় রাজারহাট, নিউটাউন, সল্ট লেকেও কিন্তু ট্রাম ছুটবে, এমনটাই কিন্তু পরিকল্পনা রয়েছে। এবং এমনটাই পরিকল্পনা, প্ল্যান শুধু নয়, সেটাই কিন্তু এক্সিকিউট হতে চলেছে। আর তার সঙ্গে সঙ্গে ভিক্টোরিয়ার সামনে থেকে মাটির নিচে মেট্রো স্টেশন প্রায় রেডি, যে রুটে জুড়বে ইডেনের সঙ্গে মেট্রো। আর আসছে তো হাই স্পিড ট্রাম, দ্রুতগতি ট্রাম ছুটবে এবারে। তো মেট্রো আর ট্রাম নেটওয়ার্কে একেবারে এক সুতোয় বেঁধে ই ট্রিপ যাকে বলে সেটাই কিন্তু হবে এবার শহর কলকাতায়। আসলে শহর কলকাতা মানেই চলমান শহর, এই শহর সব জানে, আর সেই জন্যই তো তোমাকে বলছি এই শহর অবশ্যই অবশ্যই ঘুরবে। তো এই শহরে ঘোরার আগে আমি ঘুরতে যাচ্ছি 9903659992 তে, কারণ এই মুহূর্তে আমার কাছে রয়েছে বার্তা, কে পাঠিয়েছে, স্টার্ক দাস। বাপরে বাপরে কি নাম রে ভাই। গুড মর্নিং, কেমন আছো বিন্দাস? আগে বলো, আমি সুমন দাস আন্দুল থেকে। আচ্ছা, সুমন দাস বলছে, তাই এস তার টার্ক দাস এরকম লেখাটা রয়েছে ওর। যাই হোক, সুমন দাস কি বলছে, আন্দুল থেকে বলছে যে ও ডিজিটাল বাবাকে টাকা না দিয়ে জাস্ট গিফটটা নিয়ে গিয়েছি, তাই সেটাই দিয়ে দেবে, এমনটাই কিন্তু ঠিক করেছে। এবং ডিজিটাল বাবা থেকে বেশি তুমি ঘরে, আচ্ছা, এবং বলবে কি ঘরে বসে থাকো, আর আমার এলে মিসড, বুঝতে পারলাম না খাওয়াবো কি। যাই হোক, স্পেলিংগুলো একটু ওলট পালট হয়ে গেছে বলে কিন্তু বোঝা যাচ্ছে না, কিন্তু এবার যেটা বোঝা যাচ্ছে সেটা হচ্ছে শ্যাম সুন্দর দার বার্তা। শ্যাম সুন্দর দাস নারকেল বাগান লস্করপুর গড়িয়া কলকাতা 153 থেকে কি বলছেন সেটাই তো বলবো। চপ কাটলেট বিরিয়ানি ফ্রাই কিংবা পকৌড়া, লোভনীয় খাবারগুলি যায় না মোটেই হাত ছাড়া, গেছি যখন বিয়েবাড়ি খাবার হলে জুৎসই, ডিজিটাল টাকা দানে বাধা নিষেধ কই, বেয়াদব বাবা মায়ের হারিয়ে গেল ভদ্রতা, এছাড়া আর কি করব ভেবে পাই না মৌমিতা, লজ্জা ভঙ্গ করে আমি খাবো চেটে পুটে, যাবার সময় 200 টাকা দেব তাদের মোটে, উচিত শিক্ষা পাবে ওরা, জব্দ হবে ভারী, তাই বলে ডিজিটাল উপহার সত্যি বলিহারি, বিয়ে বাড়ি না গেলে 500 টাকা জরিমানা, লাঠি দিয়ে ভাঙবো তাদের ফোন দিবারা মস্তখানা, আগামী দিনে আর কি দেখবো বলতে পারো কজনা, মানুষ হয়ে মানুষের এইভাবে অবমাননা। ও হো, দারুণ দারুণ দারুণ হয়েছে কিন্তু এই

বার্তা সেন্ড করে দিয়েছিলেন আমাদেরকে। আজকে প্রচুর বার্তা রয়েছে এখনও, যাই যাই এবার সোজা চলে যাই দমদম ক্যান্টনমেন্টে। দমদম ক্যান্টনমেন্টে আমাদের সোমনাথদা রয়েছেন। সোমনাথদা কী বলছেন, এই উইকে দুদিন সুন্দর অনুষ্ঠান করার জন্য, এই বাকি দিনগুলো কি সুন্দর করি না, তাই কি বলতে চাইছেন? এইবার কিন্তু টেনে একেবারে ঝগড়া করবো বলে দিচ্ছি। যাই হোক, সোমনাথদা কী বলছেন সেটা বলি। তো তার জন্য আমাকে আর কি কে টু থ্যাংকস দিয়েছেন, ওরে বাবা প্রচুর থ্যাংকস। তো যখন বন্দে ভারত স্পিডে কথা বলেন, আচ্ছা আমি যখন বন্দে ভারত স্পিডে কথা বলি তখন শুনতে ভীষণ ভালো লাগে, ভেরি নাইস টপিক। তো ডিজিটাল বাবার কিউআর কোড স্ক্যান করে ইনভিটেশন ম্যানেজ করবেন, আর বিয়ে বাড়িতে না যাওয়ার জন্য যা যেটা আর কি জরিমানা করবে তার ডাবল টাকা পে করবে সোমনাথ। আরে বাবা, এ তো পুরো কি বলবো। আরে সেই লাগে টাকা দেবেন গৌরী সেন, এই গৌরী সেন মার্কা লোকটা বাড়িটা দমদম ক্যান্টনমেন্ট বলেছেন ঠিকই, কিন্তু ফোন নাম্বার নিয়ে আমাকে খোঁজাখুঁজি করতে হবে, বাকি অ্যাড্রেসটাও দিয়ে দেবেন। তো এমন মানুষ যদি থেকে থাকে যে ইনভিটেশন করার পরে 500 টাকা জরিমানা করা হয়েছে, তা নয়, আরও বেশি বেশি করে টাকা দিয়ে দেবেন এমনটাই কিন্তু বলছেন। তো সেইরকম যদি মানুষজন থেকে থাকে তাহলে খুব খুব ভালো হয়। সোমেন যাদবপুর থেকে কি বলছে, বৃষ্টি ভেজা শুভ সকাল মমিতা, তার মানে স্টুডিওর বাইরে গিয়েই আমাকেও বৃষ্টিতে ভিজতে হবে। যাই হোক, ভোড়াইতে স্বাধীনতা সংগ্রামী বীণা দাসের মা সরলা দাসকে নিয়ে অনেক অজানা তথ্য জানতে পারলাম, থ্যাংকস আ লট আমার সঙ্গে সকাল থেকে থাকার জন্য। তাই ওনাদের বিনম্র প্রণাম জানিয়েছেন, কেরালার বিয়ে বাড়িতে সোজা যাবেন, উপহারটা হাতে তুলে দিয়ে পেট পুজো সেরে সোজা বাড়ি চলে আসবেন। আচ্ছা দাদা, যদি বলে যে না কিউআর কোডে স্ক্যান করে তবেই দিতে হবে, তবেই তুমি খেতে পারবে, কি হবে ব্যাপারটা? আর গুঁতোগুঁতি মারপিট এই সমস্ত হবে? যদি গিয়ে শোনেন ডিজিটালি পেমেন্ট করতেই হবে আর ডিজিটাল বাবা মা আটকায়, তাহলে বলবেন অনলাইন পেমেন্ট করতে পারবো না, অ্যাকাউন্ট ডরমেট হয়ে গিয়েছে আর সেজন্যই আমি এইটা করছি। এরপরে বলছেন চুচুড়ায় বিয়ে বাড়িতে গিয়ে বলবেন কাকুকে একটা ভয়েস নোট পাঠিয়ে বলবো, কাকু সকাল থেকে শরীর খুব খারাপ, সরি যেতে পারবো না। আর সেটা তো আর কি করার উপায় নেই, কারণ তোমার সামনেই তো তিনি খাড়া হয়ে যাবেন, হাজির হয়ে যাবেন, পুরো বাড়িতে সাঁটিয়ে দেবেন এসে সেই ফাইনের টাকাটা, মানে সেই পোস্টারটা। এরপরে যাচ্ছি কোথায়, আমি সোজা বিকাশদার কাছে যাচ্ছি। বিকাশ রঞ্জন দাস যাদবপুর বিজয়গড় থেকে কি বলছেন, কেরলের সেই ডিজিটাল বাবাকে সমর্থন করছেন এই কারণে, যে বিয়েতে সবাই যে উপহার দেয় সেগুলো হয়তো অনেক ক্ষেত্রে কাজে লাগে না, বা একই ধরনের উপহার অনেক হয়ে যায়, তাই ডিজিটাল পেমেন্ট হলে টাকার অপচয় হবে না, সেই টাকা দিয়ে পরে প্রয়োজনীয় জিনিস কিনতে পারবে, সেই জন্য ডিজিটাল বাবাকে অ্যাকসেপ্ট করছেন আমাদের বিকাশদা। তার সঙ্গে যেটা বলছেন যে নিমন্ত্রণে যেতে পারবেন না, আগে না জানলে 500 টাকা ফাইন করাকে সমর্থন করছেন যদি এই ঘটনা সত্যি হয়ে থাকে, কারণ সেটা ভাইরাল হয়েছে চুচুড়ার ভদ্রলোকে, এবং শুধু তাই না ভিডিওটাও কিন্তু ভাইরাল হয়েছে, আমি সবটাই দেখেছি। আর যার বাড়িতে অনুষ্ঠান তাকে তো আয়োজন করতে খরচা করতে হয়, তাই অনুপস্থিত থাকলে সেই খাবারগুলো নষ্ট হয়, এইটা কিন্তু বিকাশদা খুব দামি কথা বলেছেন। এরপরে কি বলছেন আমাকে, এইরকম পরিস্থিতিতে বিয়ে বাড়িতে পড়লে বিয়ে বাড়ির একটু আগে মেয়ের বাবার ভাই হিসেবে বারকোড লাগিয়ে দাঁড়িয়ে থাকবেন, এবং সেই টাকা যে টাকাটা উঠবে সেটাই বিয়ে বাড়িতে গিফট করবেন। চিত্তব্রত গুহ জয়রামপুর হাওড়া থেকে চিত্তব্রতদা এই কথা জানিয়ে দিয়েছেন আমাদেরকে। রাঁচি ঝাড়খণ্ড থেকে সুশান্ত সেনগুপ্ত বলছেন যে বিয়ে বাড়িতে আগে খাবার খেয়ে নেবেন, সেই খাবার কেমন হয়েছে, কেমনভাবে খাবার দিচ্ছে, কেটারিং সব কিছু, দুটো করে মিষ্টি দিচ্ছে, এইসব সিচুয়েশন দেখে সেইভাবে টাকা পাবে, মানে আগে কিউআর কোডে মোটেই টাকাটা পেমেন্ট করবে না, সোজা বলবেন আগে আমি পেট ভরি তারপরে এসে ফেলো করি, এটাই উনি বিশ্বাস করছেন আমাদের রাঁচির ঝাড়খণ্ডের সুশান্ত সেনগুপ্ত, সুশান্তদা, তবে টাকা গিফট করবেন এবং এটাই ওনার মত, এটাই উনি তিনি পাঠিয়ে দিয়েছেন। এবার আমি সোজা চলে যাচ্ছি আবারও বারাসাতে। বারাসাতে রয়েছেন আমাদের সোমনাথ শঙ্করদা, শঙ্করচন্দ্র দে বারাসাত থেকে কি বলছেন সেটাই তো বলছি। প থাকলে ডিজিটাল বাপ, থাকলে দাঁড়িয়ে গেটে, হাত দিয়ে সরিয়ে তাকে ভেতরে যাব হেঁটে, কোনেকে দেব সঙ্গে আনা আমার উপহার, পেট পুড়ে ঢেকুর তুলে আসবো করে আহার, ডিজিটাল পেমেন্ট না করলে পর ঢুকতে বাধা দিলে, বিয়ে বাড়ি বয়কট করে আসবো হোটেলে গিলে, বিয়ে বাড়ি যাইনি বলে নষ্ট হয়েছে খানা, পোস্টার সাঁটিয়ে গেল বাড়িতে দিতে হবে জরিমানা, হঠাৎ হলো শরীর খারাপ, বাম হয়েছে বিধি, আগে জানলে পাঠিয়ে দিতাম আমার বদলে প্রতিনিধি, তা বলে পোস্টার সাঁটা আমার বাড়ির দোরে, তার নামে মানহানির মামলা কোর্টে আসবো আমি করে, পোস্টার সেটে জরিমানা পেয়েছো মামদো বাজি, উল্টে তোর নামে কেস, দেখ কেমন লাগে পাজি, এমনটাই কিন্তু বলছেন আমাদের শঙ্করদা। শঙ্করচন্দ্র দে বারাসাত থেকে দারুণ দারুণ কথা কিন্তু তিনি বলে দিয়েছেন আমাদেরকে। এরপরে আমি কোথায় যাচ্ছি, এরপরে আমি আবার কোথায় যেতে পারি, এরপরেও কিন্তু আমি একটু ইচ্ছে করছে আমার সেখানেই থাকতে, মানে বারাসাতে। শাওন, শাওন টেক্সট করেছে আজকে, শাওন কি বলছে, নিমন্ত্রণ পেলে সেটা আবার কেউ সেধে মিস করে নাকি, আমি তো অন্তত করি না, যদি না কোনো ক্রিটিক্যাল অবস্থা চলে আসে বা আমি কোনো কাজে আটকে পড়ি, নিমন্ত্রণ রক্ষা না করতে পারলে এক ফাইন করার ব্যাপারটা তো বেশ ভালোই লাগে, একজন অন্য একজনকে নিমন্ত্রণ করে এলো আর এই আশা করে যে আসবে, সে আসবে, তার জন্য আর কিছু না হোক একটা

প্লেট তো ধরা হলো, এখন প্লেটের যা দাম, তারপর যদি সেটা নষ্ট হয় কারোর অবহেলার জন্য তাহলে তাকে ফাইন করাই উচিত। আর যদি না যাওয়ার হয় প্রথমে জানিয়ে দাও, ব্যাস তাহলে তো মিটেই গেল, আর কোনো ব্যাপার নেই, কোনো লাজ লজ্জা নেই, তুমি এটা করতেই পারো, আর কি হতে পারে। আরে বাবা, আছে তো এখনও অনেক কথা কিন্তু রয়েছে যেগুলো কিন্তু আমার বলবার ইচ্ছে রয়েছে, কিন্তু স্টুডিওর ঘড়িতে এখন তো দেখতে পাচ্ছি 9:46 অলরেডি হয়ে গিয়েছে। আর আর তার জন্য আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ওই যে, আর কোনো কথা না বলে সোজা একটু গান শুনে নিই। চলো তাহলে, তিনেকে তিন গানের হ্যাট্রিক।

দিতে চাই, মন দিতে চাই, সবটুকু ধ্যান সারাক্ষণ দিতে চাই তোমাকে, ও তোমাকে। স্বপ্ন সাজাই, নিজেকে হারাই, দুটি নয়নে রোজ নিয়ে শুতে যাই।

মন দেওয়া নেওয়া, মন পাওয়া এবং ভালোবাসা জমিয়ে দেওয়া, ভালোবাসার কেমিস্ট্রি জমে যাওয়া, এমনই কিন্তু তিনেকে তিন গান রেখেছিলাম তোমার জন্য পরপর সাজিয়ে। তিনেকে তিন গানের হ্যাট্রিকের পর ফিরলাম স্টুডিওর ঘড়ি, দেখা যাচ্ছে 9:55 অলরেডি হয়ে গেছে, মানে আর যে মৌমিতার আজকের মতো টাটা বাই বাই বলার সময় হচ্ছে। তবে টাটা বলার আগে এটা দেখবো যে আজকে বাবাই বেলিয়াঘাটা থেকে কি মেসেজ আমাকে পাঠিয়েছে। আজকাল বিয়েতে কিউআর কোডে দেখা যায়, কারণ অতিথিরা চাইলেই খাম নয় মোবাইলে স্ক্যান করে উপহারটা পাঠিয়ে দিতে পারেন। সময় বদলেছে, উপহার দেওয়ার প্রসেসটাও তাই বদলেছে। তবে উপহারের মূল্য টাকার অঙ্কে নয়, শুধুমাত্র ভালোবাসাতে, বুক ভরা ভালোবাসা। এরকম ডিজিটাল বাবার সামনে গিয়ে বলে দেখো হবে না, কারণ তিনি ডিজিটাল ওই পেমেন্টই কিন্তু চাইছেন, এমনটাই কিন্তু তার জন্যই তিনি এমনভাবেই দাঁড়িয়ে আছেন। আর তুমি কি বলছো? হ্যাঁ না আর কি বলছো সেটা আমি জানি না, তবে আমি যেটা বলছি সেটা হচ্ছে আমি না মানে উত্তরাখণ্ডের ওই রেণুর বিনুনিকে দেখছি গো। কেন বলছি এ কথা? আরে বাবা বলবো তো, 9:56 অলরেডি হয়ে গেছে স্টুডিওর ঘড়ি, আর দেখছি রেণুকে। উত্তরাখণ্ডের রেণু ধরিয়াল এখন গিনেস বুকে জল জলে নাম, কারণ ছোটবেলায় পড়া সেই যে ছড়া, সেই যে ছড়াটা আমরা পড়েছি না, পদ্মদিঘির কালো জলে হরেক রকম ফুল, হাঁটুর নিচে দুলছে কুকুর, গোছা ভরা চুল, এই ছড়াটা মনে পড়ে যাচ্ছে রেণুকে দেখলে। তবে হ্যাঁ, হাঁটু নয়, লম্বা এতটাই, এক ঢাল চুলের অধিকারী হচ্ছে আমাদের রেণু। উত্তরাখণ্ডের হলদ্বানির বাসিন্দা রেণু, সে হচ্ছে তার চুল 8 ফুট 10 ইঞ্চি লম্বা। ভাবো একবার, 8 ফুট 10 ইঞ্চি লম্বা এই দীর্ঘতম চুলের শিরোপা জিতে এখন গিনেস বুকে রয়েছে রেণু। আর ওদিকে বুকেও কিন্তু একটু ব্যথা করছে চিনচিন করে, মানে চাল ডাল তেল সব কিছু রোজকারের ব্যবহারের জিনিসপত্রের দাম কিনা বাড়তে চলেছে সেপ্টেম্বর থেকে। আর ব্র্যান্ডেড ওই বিস্কিট কোম্পানি, চানাচুর কোম্পানি, এরা আবার বলছে দাম আমরা বাড়াবো না কিন্তু পরিমাণ একদম কমিয়ে দেবো। না, কমে যাচ্ছে স্টুডিওর ঘড়ি, 9:56 হয়ে 51 সেকেন্ড সে সময় দেখাচ্ছে, মানে 10টা বাজতে চলেছে, তুমিও অফিসে যাওয়ার জন্য রেডি রয়েছো আর আমিও কিন্তু বাড়ি যাওয়ার জন্য রেডি রয়েছি। আর একটু গিয়েই তো গুজগাছ করতে হবে, কারণ একটু বেরোবো। আরে কথায় কথায় বোঝাই যায়নি সময় যে আজ শেষ, কথায় গানে জার্নিটা কাটলো মজায়। বেশ, আজকে আমি যাচ্ছি ফিরে, বলছি টাটা বাই বাই। 18th August মঙ্গল সকালে আসছি আবার, মৌমিতার সঙ্গে থাকা চাই চাই চাই, সেজন্যই তো বললাম একটু বেশ কয়েকটা দিন পরে আসবো। আর এই সময় তুমি যে গানটা গাইবে সেই গানটাই তোমাকে রেখে মৌমিতা আজকে বলছি টাটা বাই বাই।

আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি অনিন্দ্য সুন্দর রায়। আজ আন্তর্জাতিক যুব দিবস। যুব সমাজকে বিশ্বের উন্নয়নে অংশীদার করে গড়ে তুলতে, যুবদের অধিকার ও অবদানকে তুলে ধরতে ও স্বীকৃতি দিতে, সেই সঙ্গে যুবদের নানা সমস্যার কথা তুলে ধরতে বিশ্বজুড়ে পালিত হয়ে থাকে দিনটি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, দেশের যুব সমাজ শুধু ভারতের ভবিষ্যৎ নয়, বর্তমানেরও সবচেয়ে বড় শক্তি। উত্তরপ্রদেশের প্রয়াগরাজে তরুণ প্রজন্ম, বিশেষ করে জেন জেডদের সঙ্গে সংযোগ স্থাপন এবং কবিতার মাধ্যমে তাদের ভাবনা ও মতামত বোঝার লক্ষ্যে এক অভিনব কর্মসূচির সূচনা হয়েছে। রং দে বাসন্তী নামে এই কর্মসূচি গতকাল থেকে শুরু হয়েছে। আগামী 14ই আগস্ট পর্যন্ত রাজ্যের বিভিন্ন শহরে এই কর্মসূচি চলবে। আজ বিশ্ব হাতি দিবস। হাতির সুরক্ষা ও সংরক্ষণের বিষয়টিকে সামনে রেখে হাতির আবাসস্থল রক্ষা, অবৈধ শিকার বন্ধ করা ও হাতিদের প্রতি সহানুভূতি,

0: সচেতনতার বার্তা দিতে দিনটি বিশ্বজুড়ে পালিত হয়ে থাকে। এশিয়া আফ্রিকায় হাতিদের দুর্দশার প্রতি দৃষ্টি আকর্ষণ করার লক্ষ্যে 2012 সালের 12ই আগস্ট বিশ্ব হাতি দিবস পালন শুরু করা হয়। কেন্দ্রীয় পরিবেশ, বন এবং জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং বলেছেন, বিশ্বের বন্য এশীয় হাতির 60% ভারতে বাস করে। এর ফলে দেশ হাতির বাস্তু সংস্থানে ঐতিহ্য রক্ষার এক জীবন্ত প্রতীক হয়ে উঠেছে। বেলুচিস্তানে বন্যা কবলিত পরিবারগুলির জন্য বরাদ্দকৃত বিপুল পরিমাণ অর্থ পরিকাঠামো নির্মাণ প্রকল্প সরিয়ে নেওয়ার বিষয়ে পাকিস্তান সরকারের সিদ্ধান্ত নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বিশ্বব্যাংক। তারা সতর্ক করে বলেছে, এই পদক্ষেপ দরিদ্র পরিবারগুলির দারিদ্র আরও বাড়িয়ে দিতে পারে এবং তাদের সমস্যা বাড়িয়ে তুলতে পারে। বঙ্গোপসাগরে সৃষ্ট নতুন ঘূর্ণাবর্তের জেরে ওড়িশার কিছু অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে ভারতীয় আবহাওয়া দপ্তর। আইএমডি ঘূর্ণাবর্তটি আজ নিম্নচাপে পরিণত হতে পারে। নাইজেরিয়ার লাগোসে অনুষ্ঠিত কমনওয়েলথ ফেন্সিং চ্যাম্পিয়নশিপে ভারতের পদক জয়ের ধারাবাহিকতা অব্যাহত রয়েছে। সোমবার প্রতিযোগিতার প্রথম দিন ভারতীয় ফেন্সাররা 17টি পদক জয় করেছে। এই মুহূর্তের খবর এখন এ পর্যন্তই।
1: একটা সময় হুকুম সিংহের বাড়ির লোকেরা ওকে খিটির মিটির সিংহ বলে ডাকত, কারণ লাইট ফ্যান চলতে দেখলেই চেঁচামেচি করত।
2: এই কেষ্ট, পাখা চালিয়ে রেখেছিস কেন? বিল কি তোর বাবা দেবে?
1: কিন্তু এখন ওকে সবাই পেয়ারে লাল বলে ডাকে, কারণ যখন থেকে সোলার প্যানেল লাগানো হয়েছে তখন থেকে ইলেকট্রিক মিটার যেমন ঘুমোয়, তেমন হুকুম সিংহ নিশ্চিন্তে ঘুমোয়। পিএম সূর্যঘর মুফাত বিজলি যোজনা যুক্ত হতে রেজিস্টার করুন pmsuryaghar.gov.in।

0: আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি নমামি বসুরুদ্র। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে এক অনুষ্ঠানে ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের আত্মজীবনীমূলক গ্রন্থ ট্রায়াম্ফ অফ দ্য ইন্ডিয়ান রিপাবলিক মাই লাইফ মাই স্ট্রাগলস প্রকাশ করেছেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদী বলেন, রামনাথ কোবিন্দের জীবন ও তাঁর সাফল্যের উপলব্ধির উপর ভিত্তি করে এই আত্মজীবনীমূলক গ্রন্থটি ভারতীয় গণতন্ত্র ও সমাজ ব্যবস্থার গঠনে এক গুরুত্বপূর্ণ সম্পদ হয়ে উঠবে। হর ঘর তিরঙ্গা অভিযানের অধীনে দেশব্যাপী নানা কর্মসূচি নেওয়া হয়েছে। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন আজ নতুন দিল্লির ভারত মণ্ডপমে হর ঘর তিরঙ্গা বাইক র্যালির উদ্বোধন করেছেন। এর সূচনা লগ্নে তিনি জাতীয় স্তোত্র বন্দে মাতরমের তাৎপর্য ব্যাখ্যা করেন। কলকাতা ও হাওড়া পুরসভার ওয়ার্ড সংখ্যা বাড়ানোর লক্ষ্যে আজ রাজ্য বিধানসভার একদিনের বিশেষ অধিবেশন বসছে। সেখানে সংশ্লিষ্ট আইনের সংশোধনী বিল পেশ করবে রাজ্য সরকার। কলকাতা পুরসভার ওয়ার্ড সংখ্যা বর্তমানের 144 থেকে বাড়িয়ে 209 করা হবে। একই সঙ্গে হাওড়া পুরসভার ওয়ার্ড সংখ্যাও 50 থেকে বাড়িয়ে 68 করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। শালবনি জমি দুর্নীতি মামলায় আজ নিয়ে পঞ্চম দিনে ভবানী ভবনে সিআইডির দপ্তরে হাজিরা দিয়েছেন তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক ব্যানার্জির আত্মসহায়ক সুমিত রায়। পরপর চার দিন প্রায় 34 ঘণ্টা তাকে জেরা করা হয়। জলপাইগুড়ি গরুমারা বন্যপ্রাণী বিভাগ ও দ্য জাম্বো ট্রুপের যৌথ উদ্যোগে আজ ধূপঝুড়া ঘাটবাড়িতে পালিত হল বিশ্ব হাতি দিবস। কৃষ্ণকলি ভীম শ্রাবণী নামে কুনকি হাতিদের জন্য ছিল বিশেষ আয়োজন। অনুষ্ঠানস্থল সাজানো হয় ফুল দিয়ে। পুরুলিয়ার বিভিন্ন এলাকায় গত সন্ধ্যায় বজ্রপাতে চারজনের মৃত্যু হয়েছে। এরা সকলেই হয় বাইরে ছিলেন বা মাঠে কাজ করছিলেন। এদিকে মানবচর 1 নম্বর ব্লকের খাটচিড়ি গ্রামে প্রবল বজ্রপাতে 5টি গবাদি পশুর মৃত্যু হয়েছে। এএফসি চ্যাম্পিয়ন্স লীগ 2 ফুটবলের প্রাথমিক রাউন্ডের নকআউট ম্যাচে আজ ইস্টবেঙ্গল কুয়েতের ক্লাব আল আরবিএসসির মুখোমুখি হবে। অন্যদিকে মোহামেডান স্পোর্টিং ডুরান্ড কাপ ফুটবলের গ্রুপ লিগে তাদের শেষ ম্যাচে আর্মি ফুটবল টিমের বিরুদ্ধে খেলবে। দুটি খেলাই শুরু হবে সন্ধ্যে 7টায়। এই মুহূর্তে হেডলাইন্স, আপাতত এটুকুই।
1: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 এফএম রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
2: সত্যি কথা বলি, এখন তো গরম পড়ে গেছে আর হাজার হাজার টাকার ইলেকট্রিক বিলও আসা শুরু হয়ে গেছে। গিন্নি তো কবে থেকেই বলছে সোলার প্যানেল লাগানোর কথা, বলছে সরকার সাবসিডিও দিচ্ছে। আমি যাকেই জিজ্ঞেস করছি সবাই বলছে জিরো বিল আসতে শুরু করেছে। ভাবছি এবার লাগিয়েই নিই। বিদ্যুৎ যখন বিনা পয়সায় পাওয়া যাচ্ছে তখন লাগাচ্ছেন না কেন? আপনিও লাগিয়ে নিন পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনা। যুক্ত হতে রেজিস্টার করুন pmsuryaghar.gov.in।
3: কালজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন, শুনছেন গানদরিয়া 107 এফএম রেইনবোতে। গানদরিয়া, গানদরিয়া ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।
4: আপনি টিউন করেছেন 107 এফএম রেইনবো স্টুডিওর ঘড়ি বলছে সকাল 11:03 হয়ে 30 সেকেন্ড। গানদরিয়া নিয়ে যথারীতি উপস্থিত স্বপ্না এবং নীলাঞ্জনা। আমরা থাকবো বেলা 1টা পর্যন্ত। আর যেহেতু বুধবারের গানদরিয়া, আপনারা সবাই জানেন যে আজ মন প্রাণ ভরিয়ে আধুনিক গান শোনাবো। আর
5: আর মানে আমরা দুজন এসে গেছি মানে কিন্তু একটা সেই চেনা সিরিজ। আপনারা জানেন স্বপ্না নীলাঞ্জনা মানেই হয় কলকাতাকে নতুন করে নতুন ভাবে চেনা, আর নয়তো
4: আর না হলে সেও কলকাতা, তবে কলকাতা বেতার, কলকাতা বেতারের পুরনো দিনের,
5: পুরনো দিনের গল্প, দারুণ ইন্টারেস্টিং, অনেক রকমের মণিমুক্ত সন্ধান। তো আজকে আমরা সেই আকাশবাণীর মণিকণা আবারও নতুন করে দেখবো, তাই তো? সব
4: একদম একদম। তো আমরা তো অনেক কথা বলবো, অনেক গল্প শোনাবো আপনাদের, তবে শুরু তো আমরা গান দিয়েই করি।
5: হ্যাঁ,
4: তাহলে গানে গানে ভেসে যাই আশা ভোঁসলে।

0: আশা ভোঁসলের গান দিয়ে আমরা শুরু করেছি আজকের গান দরিয়া। দেখতে দেখতে স্টুডিওর ঘড়ি একটুখানি এগিয়েছে, 11:09 হয়ে 25 সেকেন্ড। তো আমরা কলকাতা বেতারের পুরনো দিনের গল্প আপনাদের সঙ্গে ভাগ করে নেব আজ। আমরা তো কালো কালো অক্ষরের উপরে নির্ভরশীল, অনেক মানুষ এই বাড়িটিকে ঘিরে, এর কর্মকাণ্ড ঘিরে তাদের স্মৃতি কথা লিখে গেছেন, সেখান থেকেই আমরা ধার করে আপনাদের কাছে পৌঁছে দিই। আমরা মাত্র দূতের কাজ করি
1: এবং এই দূতের কাজ আমরা বেশ কয়েকটা ধারাবাহিক জুড়েই করছি
0: এবং আগামীতে আরও করব, আরও অনেক। কারণ এই বাড়িটার এত বছরের জার্নি এবং কত কিছু ঘটে গেছে, পালাবদল ঘটেছে, তার সঙ্গে এই বাড়ির কর্মকাণ্ডের প্রযুক্তিগত পরিবর্তন সব কিছু মিলিয়ে সে জার্নি এক বিশাল জার্নি।
1: এবং এত বিখ্যাত মানুষজন, এত গুণীজন সান্নিধ্যে এই বাড়ি সব সময় সরগরম হয়ে থেকেছে, সেই সমস্ত কথা যদি আমরা বন্ধুদের সাথে ভাগ করে না নিই সেটা বোধহয় একেবারেই ঠিক নয়। তাই এই বাড়িতে বসে এই বাড়ির গল্প করা, এও কিন্তু একটা বিশাল সৌভাগ্যের ব্যাপার।
0: আজকে আমরা বিশিষ্ট চিত্রাভিনেতা বিকাশ রায়, আমি জানি না জেন জি বা জেন আলফা বিটা তারা জানে কি না এই নামটা, তিনি অসাধারণ,
1: জানলেও জানাটা ভারী উচিত,
0: অসাধারণ একজন অভিনেতা। তো তার লেখা মনে পড়ে এবং আমি নামে দুটি স্মৃতিকথা থেকে আজকের গল্প আমরা ভাগ করে নেব। বিকাশ রায় তিনি একসময় রেডিওতে কাজ করতে এলেন, সেই সময় রেডিওর কাজ একটা অন্যরকম ব্যাপার। অল ইন্ডিয়া রেডিও থেকে এআরপি অর্থাৎ এয়ার রেড হলে কি ব্যবস্থা গ্রহণ করতে হবে তা নিয়ে, এয়ার রেড মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় শত্রুপক্ষের আক্রমণ থেকে সতর্কতার জন্য রেডিওই বারে বারে ঘোষণা চলত এবং বিমান আক্রমণের হাত থেকে রক্ষা পাবার জন্য নাগরিক

0: ব্যক্তিদের কি কি সতর্কতা নিতে হবে তাই বলা হতো, মানে সেটাকেই বলা হতো এআরপি বা এয়ার রেড প্রিকশন ঘোষণায়।
1: আসলে এখন যেরকম ধরো আমরা আবহাওয়া সতর্ক বার্তা দিই,
0: হ্যাঁ,
1: বা কৃষক বন্ধুদের জন্য বা মৎস্যজীবীদের জন্য, ঠিক তেমন ভাবে সেই সময় সাধারণ নাগরিকরা কিভাবে সতর্ক থাকবে, তারা কিভাবে সেই সংকটটার মোকাবিলা করবেন, সেই সম্পর্কিত
0: বক্তৃতা
1: বক্তৃতা
0: তো ইংরেজিতে বলতেন ড্রুকার। ড্রুকার ছিলেন বেতারে ইংরেজি অনুষ্ঠানের ঘোষক, তখন আমাদের তো এখনো
1: আছে।
0: ড্রুকার নিজে আর ওর বক্তব্য অনুবাদ করে বাংলাতেও বলা হতো। যিনি বলতেন, তিনি রেডিওর ঢাকা স্টেশনে ঘোষকের চাকরি পেয়ে হঠাৎ চলে গেলেন। তো ড্রুকার বললেন বিকাশ রায়কে যে তুমি করো, মাইনে অবশ্য সামান্য, 80 টাকা মাইনে, বুঝেছ, কিন্তু তুমি, দিনটা অনেক আগে, অনেক বছর আগেকার কথা, কিন্তু তুমি একেবারে বসে না থেকে এটাই করো। ইতিমধ্যে ডুকাস মানে বললেন যে আমি তোমার জন্য অন্য চাকরি দিচ্ছি, তুমি ইনিশিয়ালি এটাই করো। তো প্রথমে ঘোরতর অরাজি বিকাশ রায়, তারপর যেন ওকে উদ্ধার করার জন্যই তিনি রাজি হয়ে গেলেন এবং একদিন চাকরি করতে এলেন। তো আগেই ওকে বলে দেওয়া হয়েছিল যে কি করতে হবে, একটা সাউন্ড প্রুফ ঘরে চেয়ারে বসে টেবিলের উপর কাগজ রেখে সামনে ঝুলন্ত মাইক্রোফোন, যেটা ওর জীবনের কাল হয়েছিল, সামনে ঝুলন্ত মাইক্রোফোনে কাগজ লেখা কথাগুলো পড়ে যেতে হবে। তো বিকাশ রায় পড়ে গেলেন, পরে শুনলেন ব্রডকাস্টও হলো, ওটা তার অডিশনও ছিল বটে, রেকর্ড করা হলো, স্টেশন ডিরেক্টর শুনবেন, তিনি পাশ করলে চাকরি, না হলে এখানেই ইতি। তো ড্রুকার বাইরেই উপস্থিত ছিলেন, তিনি অত্যন্ত খুশি হলেন, বললেন খুব খুব খুব ভালো হয়েছে। আর এই প্রথম ব্রডকাস্টের সঙ্গে সঙ্গে বিকাশ রায় এক মস্ত বড় বন্ধু লাভ করলেন, মিস্টার পি কে দেব, অ্যাসিস্ট্যান্ট স্টেশন ইঞ্জিনিয়ার। তো ওদের ঘর থেকে বেরিয়ে বললেন, কোথায় ছিলেন মশাই এতদিন, আপনার এত ভালো কণ্ঠস্বর ব্রডকাস্ট করেন না, আসুন আপনাকে শুনিয়ে দিই আপনার ভয়েস। তো বিকাশ রায় মুগ্ধ হয়ে শুনলেন আর মনে মনে ভাবতে লাগলেন, আরে এটা কি আমি? সেই দিন থেকে দেব বিকাশ রায়ের অটুট বন্ধু আমৃত্য ছিলেন।
1: তো এইভাবেই কিন্তু বিকাশ রায়ের জার্নি শুরু হলো এবং তারপর বহুদিন আকাশবাণীর সাথে তার যোগাযোগ। এবং এই যে ঝুলন্ত মাইক্রোফোনের কথা আমরা বলছি না স্বপ্না, সেই ঝুলন্ত মাইক্রোফোনের রকম এখন বদল হয়ে
0: অনেক রকম বদলে গেছে,
1: অনেক আধুনিক প্রযুক্তির সাথে আমরা কাজ করি, কিন্তু সেই মাইক্রোফোন আমরাও দেখেছি, সেই মাইক্রোফোনের দুটো সাইড অফ থাকতো, এদিক ওদিকে কাজ করা হতো, এদিকে একজন বলতে পারতেন, এদিকে একজন বলতে পারতেন, এবং ওইভাবেই অনুষ্ঠান হতো। তো এই আকাশবাণীর এই গল্প শুনতে শুনতে একটাই কথা মনে পড়লো যে দিন বদল হয়ে যায়, সময় বদল হয়ে যায়, কিন্তু স্মৃতি রয়ে যায়। ছোট্ট একটা কমার্শিয়াল ব্রেক, ফিরছি তারপর।
2: শাড়ি কুঠি, সর্বভারতীয় শাড়ি ও টাঙ্গাইল শাড়ির প্রস্তুতকারক ও বিক্রেতা শাড়ি কুঠি, প্রোপাইটার ননিগোপাল দাস।
3: অবিশ্বাস্য কম দামে অনবদ্য টাঙ্গাইল শাড়ির সেরা সম্ভার শাড়ি কুঠি।

জয় বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন, শুনছেন গানদরিয়া 107 FM রেইনবোতে। গানদরিয়া, গানদরিয়া ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।

0: আহা, এত সুন্দর সুরে সুরে গানে গানে ভেসে গেলাম।
1: হ্যাঁ, আর বিকাশ রায় সেই যে মাইক্রোফোনের প্রেমে পড়লেন, তারপরে মানে যত এগোবে তত ওই মাইক্রোফোনটাই কিরকম সেন্ট্রাল ক্যারেক্টার হয়ে যাবে দেখবেন আপনারা যারা শুনছেন।
0: তাই হয়, এবং আমাদের ক্ষেত্রেও কিন্তু তার ব্যতিক্রম নয় বলো স্বপ্না।
1: একদম,
0: এই মাইক্রোফোনের সূত্রেই এত এত বন্ধুদের সাথে আমাদের আলাপ, ভালোবাসা, আরো আরো দৃঢ় থেকে দৃঢ়তর বন্ধুত্ব, সবটাই
1: মাইকের সঙ্গে অমায়িক ব্যবহার।
0: হ্যাঁ, মানে মাইকের থেকে বড় বন্ধু মনে হয় না আমার আর এই জীবনে কেউ আছে বলে। তো আবারও বিকাশ রায়ের স্মৃতিচারণে আসি, তিনি বলছেন যে এরপর তিনি 80 টাকা মাইনের চাকরিতে যোগ দিলেন রেডিওতে। তো কাজ কিছুই নয়, একবার দুপুরে আর একবার রাত্রিরে ড্রুকার সাহেব যে ইংরেজিতে এয়ার রেড প্রিকশন সম্পর্কে বলবেন।
1: এয়ার রেড প্রিকশন কি সেটা একটু আগে আমরা বলেছি,
0: বলেছি
1: যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সাধারণ মানুষের সতর্কীকরণের
0: বিমান হামলা হলে কিভাবে তারা নিজেদের সেই সময় মোকাবিলা করবে।
1: ঠিক,
0: তো সেইটা যখন ড্রুকার সাহেব ইংরেজিতে বলবেন তারপরে সেটাকে বাংলা তর্জমা করে বলা, এটাই ছিল তার কাজ। তো ড্রুকার বললেন যে দুবার যাওয়া আসার খরচ কত এবং তাতে যে অসুবিধা হচ্ছে সেটা ড্রুকার সাহেব বুঝতে পেলেন, এবং বিকাশ রায়কে বলা হলো যে তুমি কটা দিন চালিয়ে দাও, তারপরে আমি তোমাকে একটা ভালো চাকরি খুঁজে দেবো। তো হয়তো সেটাও হতো, কিন্তু একটা দুঃখজনক ঘটনা ঘটলো যে একটা এয়ার ক্র্যাশ হলো এবং তাতে ড্রুকার সাহেব
1: মারা গেলেন।
0: তো বিকাশ রায় বলছেন যে আমার নিজের ভবিষ্যৎ গড়ে তোলার দায়িত্ব এতদিন পরে ছেড়ে দিয়ে আমার এক পরম হিতৈষী চলে গেল। মানে এই জায়গাটা একটা বিরাট ট্রানজিট, একটা ফাঁকা, একটা শূন্যস্থান হয়ে গেল সারা জীবন। আবার মানে তিনি বলছেন আর কি, কন্টিনিউ করছেন তার স্মৃতিচারণটা, সারা জীবন অনেক ভালো মন্দ লোকের দেখা পেয়েছি, কিন্তু ড্রুকারের মতো এমন নিছক নিপাট ভালো লোকের সাক্ষাৎ আর মেলেনি। ভদ্রলোকের সঙ্গে যখন আমার প্রথম আলাপ তখন লড়াই চলছে, কুইট ইন্ডিয়া মুভমেন্ট চলছে, দুর্ভিক্ষ চলছে, একজন সিভিলিয়ান ইংরেজের সঙ্গে একজন বাঙালি ওয়াকম্যানের বন্ধুত্ব প্রায় অসম্ভব ছিল, কিন্তু ড্রুকার সেসব বাধা মানেননি, আলাপ হলো, বন্ধুত্ব হলো। এছাড়া তিনি

0: যে বইয়ের পোকার ছিলেন, আমার বই পড়া অভ্যেসকে উৎসাহ দিয়ে আরও বাড়িয়ে দিলেন। ওর বাড়িতে ওর নিজস্ব লাইব্রেরি থেকে কত যে বই পড়েছি তার ইয়ত্তা নেই। হঠাৎ মারা গিয়ে অবশ্য ড্রুকার আমার পরনির্ভরতার বন্ধন কেটে দিয়ে
1: নিজের পায়ে দাঁড়াতে শেখালেন,
0: একটা বড় উপকার করেছিলেন। ওর আওতায় থাকলে একটা কোনো ভদ্র সরকারি চাকরিতে ঢুকিয়ে দিতেন, বাবা আর সে চাকরি নিতে জোর করতেন, আর আমিও গতানুগতিকের নিয়ম ভেলে আমি আজকের আমি হওয়ার কোনো চেষ্টার কারণ খুঁজে পেতাম না।
1: মানে তাতে যারা আমরা মানে চলচ্চিত্রমোদী মানুষ আছি, আমরা একজন অসাধারণ অভিনেতাকে হারাতাম এই কারণে যে বিকাশ রায়ের অভিনয় জীবনের সূত্রপাত হচ্ছে এই আকাশবাণীর নাটক জগতের সঙ্গে, অর্থাৎ নাটকের সঙ্গে তিনি ওতপ্রোতভাবে জড়িয়ে পড়ছেন, সেই গল্পে আমরা এই পরবর্তী পর্বে আসব।
0: বিকাশ রায় নিজেই বলেছেন যে এই মাইক্রোফোনটাই তার
1: জীবনের কাল হয়েছে,
0: মানে এর প্রেমে যে পড়বে না তার আর কোথাও যাওয়ার কোনো জায়গা নেই, একেবারে মানে আঠার থেকেও সাংঘাতিক আঠা এই মাইক্রোফোন।
1: যে শচীনতে বড় শচীন কর্তা গিয়েছিলেন না, হাই কি যে করিয়ে মননিয়া প্রণয় হতাশে উঠে উথলিয়া, তো সেই প্রণয়
0: দুপা পিয়া বলে পিয়া পিয়া না, মাইক বলে পিয়া পিয়া।
1: ঠিক আছে, আমরা আরো দুটো গান পর্ব শুনবো।
0: অসাধারণ স্মৃতিচারণাতে আমরা আরো অনেক অনেকক্ষণ মজে থাকবো যতক্ষণ আছি, কারণ আকাশবাণীর গপ্প শেষ হওয়ার নয়, এই গপ্প চলতেই থাকবে, চলতেই থাকবে। আর যেহেতু গান দড়িয়া, তাই মাঝে মাঝে দড়িয়ায় ডুব দেব অবশ্যই।
1: এই মুহূর্তে নচিকেতা এবং নচিকেতার পরে সুমনা চক্রবর্তী।

শোভনা চক্রবর্তীর গলায় শুনছিলাম এই গান। এবারে এই যে দুবার আসা যাওয়ার খরচ আকাশবাণীতে, তো বিকাশে সেটা আর করতেন না, তিনি একবার চলে আসতেন 12টার মধ্যে আর রাতের 10টা নাগাদ ফিরতেন। তো তার দুবেলা মিলিয়ে বড় জোর কাজ ছিল আধ ঘন্টার, বাকি সময়টা তিনি কি করবেন? তখন তিনি ধীরে ধীরে মাইক্রোফোনের প্রেমে পড়ে গেলেন, যেটা বলছিলাম আকাশবাণীর সেই ঝুলন্ত মাইক্রোফোন। এবং ওই যে যন্ত্রটা মুখের সামনে ঝুলতে থাকে, ওর ফুটোগুলোর মধ্যে কত রহস্য আছে তা খুব তার জানতে ইচ্ছে করত। এবং তার কণ্ঠস্বরকে ভালো করে লোকের সামনে কি করে প্রকাশ করে। তো বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রমশায়ের ভাঙা ভাঙা কিন্তু অপূর্ব ব্যক্তিত্ব সম্পন্ন কণ্ঠস্বরকে কি অদ্ভুত মর্যাদায় না দেয়, কত মৃদুস্বরে কত মধুর কথা, কত গোপন কথা পরিষ্কারভাবে প্রকাশ করে, মাইক্রোফোনের কত কাছে এসে পরিষ্কারভাবে কথা বলা যায়, একটু আধটু সরে দাঁড়িয়ে কথা বললে স্বর পাল্টে গিয়ে কথার প্রায় অন্যরকম মানে হয়ে যায়, এইগুলোই তিনি তখন লক্ষ্য করতেন। এবং মাইক্রোফোনের আশেপাশেই তিনি থাকতেন সারা বেলা, মানে ওই যে প্রেমে পড়ে গেছেন, হ্যাঁ, তো আর তার সবচেয়ে বেশি সুযোগ ছিল নাটক বিভাগের কাছাকাছি থাকার। সামান্য চাকরি করেন, নাটক বিভাগের কর্তাদের বিরূপ না করে ওদের কাজের সাহায্য

করার চেষ্টা করতেন এবং সে সময় রেডিও নাটক বিভাগের কর্তা ছিলেন জামান নামে এক ভদ্রলোক। অমায়িক মানুষ ছিলেন আর একটু আয়েসি। তো বিকাশ রায় আস্তে আস্তে ওর হাতের সব কাজ নিজে নিয়ে নিলেন। উনি নিজে খুশি হলেন আর ওর সহকারীরা একটু মুখ খুপে মজা লুটতে লাগলো। এবং ব্রডকাস্টিংয়ের গোড়ার কথা জানা, রেডিও নাটক বলতে কী বোঝা যায় তা বুঝে কিছু রচনা করার চেষ্টা করা,

0: রাম থাকলে তিনি সেটা হাঁ করে গিলতেন, অত স্বচ্ছ বাচনভঙ্গি, শ্রোতাদের সঙ্গে যেন খেলা করছেন। তখন তিনি সরকারি পাকা চাকরি ছেড়ে বিশেষ বেশি মাইনেতে মান্থলি পেইড আর্টিস্ট হয়েছেন এবং সরকারি নিয়ম মতোই সরকারি রীতিনীতি ব্যাখ্যা করার অধিকার হারিয়েছেন। তখন লাউডস্পিকার নামে শ্রোতাদের চিঠিপত্রের উত্তর দিতে হতো এবং সেই উত্তরটা দিতেন বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র। কিন্তু যখন তিনি পেইড আর্টিস্ট হয়ে গেলেন, এই লাউডস্পিকারের চিঠিপত্রের উত্তর দেওয়ার অধিকার তিনি হারালেন, কারণ তিনি আকাশবাণীর একেবারে ইনহাউস আর্টিস্ট। তো যারা মানে বিকাশ রায় বলছেন যে যারা মনে করতে পারবেন ওই চিঠিপত্রের জবাবই কলকাতা রেডিওর সবচেয়ে নামজাদা অনুষ্ঠান ছিল একমাত্র বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের উপস্থাপনার জোরে। তো তিনি যখন গেলেন, অর্থাৎ বিকাশ রায় যখন গেলেন, তখন সামান্য কয়েকটা চিঠি আসতো এবং বীরেন্দ্রকৃষ্ণর আমলে যতদূর মনে পড়ে বলছেন বিকাশ রায় যে 20 মিনিটের প্রোগ্রাম ছিল, ওই চিঠিপত্রের জবাব 10 মিনিট কমাতে হলো। তার কারণ সেই প্রোগ্রাম লাউডস্পিকার চিঠির চিঠিপত্রের উত্তরদানের প্রোগ্রাম, সেটা তার কৌলিন্য হারিয়েছে, কারণ বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র তখন আর লাউডস্পিকারে চিঠিপত্রের উত্তর দেন না। এরকম আরও অনেক গল্প আমরা শোনাবো আপনাদের। তা লাউডস্পিকারটা আমার খুব ইন্টারেস্টিং লাগলো, যে আমাদের তো এখনও ধরো চিঠিপত্র আসে, তার নানা বিভিন্ন সময়তে তার নাম পরিবর্তন হয়েছে, কিন্তু সেই সময় এই চিঠিপত্রের উত্তরের নাম ছিল লাউডস্পিকার।
1: পরবর্তীকালে বেশ কিছুদিন আগে পর্যন্ত এরকম অনুষ্ঠান কিন্তু আমাদের এফএমেও ছিল, সেখানেও কিন্তু শ্রোতাদের চিঠিপত্রের উত্তর দেওয়া হতো। এবং এই যে শ্রোতাদের চিঠি, তার কিন্তু একটা অন্য রকমের ক্রেজ আছে
0: একদম।
1: সেই শ্রোতারা কি লিখছেন, কোনটাকে ভালো লিখছেন, কোনটাকে খারাপ লিখছেন, কোথায় তারা আরো অন্য অন্য রকমের সাজেশনস দিচ্ছেন, এই সমস্ত নিয়ে কিন্তু আকাশবাণীতে সব সময় একটা ঝোঁক থাকে, একটা জল্পনা থাকে,
0: মানে মুক্তমনা একটা
1: সংস্কৃতি। এবং সেইটা যে সেই সময়ও ছিল, সেটা বিকাশ রায়ের এই স্মৃতিচারণা থেকে পড়তে পারে আমাদের খুব ভালো লাগলো। তো বিকাশ রায় আবার কিভাবে বলছেন দেখুন, তিনি বলছেন যে যত পুরনো কথা মনে করি তখন একথা ভেবে অবাক লাগে যে অন্য সব প্রোগ্রাম ছেড়ে আমি নাটকের দিকে এত ঝোঁক দিলাম কেন।
0: হ্যাঁ,
1: এটা তো আমাদের প্রত্যেকের জিজ্ঞাসা যে হঠাৎ করে নাটকের ব্যাপারে কি।
0: এর আগের পর্বে আমরা বলেছিলাম যে সেই নাটকে কুকুরের ডাক নিয়ে কি কাণ্ডটাই না ঘটেছিল, তো সেই নাটক তখন তো ওইভাবেই হতো।
1: হ্যাঁ, তো বিকাশ রায়ের ব্যাপারে কি ছিল, তুমি একটু আগে জামান সাহেবের কথা বলছিলে, তো সেই জামান সাহেব সৎ লোক ছিলেন এবং সেই কারণে বিকাশ রায়ের সাথে মোটামুটিভাবে তার একটা বন্ধুত্ব হয়ে গিয়েছিল। এছাড়া একটা অবচেতনের মনের টান তো ছিলই, তো বহু শিল্পীর সঙ্গে পরিচয় হলো, তাদের অভিনয় দেখার জানার সুযোগ হলো এবং সমস্ত মাইনে মানে তাবড় তাবড় যে সমস্ত বাজিয়ে সেই সময়কার যারা বাজনদার তাদের সাথেও কিন্তু বিকাশ রায়ের ভালো বন্ধুত্ব।
0: এবং এই কথাটা আজকে যত সহজে আমরা বলতে পারছি, সত্যি কথা বলতে কি, তখন যারা অভিনয় করতে আসতেন, যারা গান বাজনা করতে আসতেন, তারা তো এক এক খণ্ড হীরক।
1: হ্যাঁ, এবং দিকপাল
0: দূতি ছড়ানো মানুষ সব,
1: তো তাদের সাথে বন্ধুত্ব করা এবং তাদের সাথে মানে সময় কাটানো, এটা একটা স্বপ্নের ব্যাপার। তো সেই কিন্তু সেই ঘটনাটা হয়েছিল, ভালো গান বাজনা শোনার গান তৈরি হতে থাকলো বিকাশ রায় এই আকাশবাণীতে এসে।
0: তার মানে বিকাশ রায় যে একদিনে বিকাশ রায় হননি, তার নেপথ্যে যে আকাশবাণীর একটা বিরাট ভূমিকা রয়েছে, সেটা কিন্তু এই লেখাটা পড়লে বোঝা যায়।
1: এবং এই লেখাটা না পড়লে হয়তো অনেকটাই তার মানে আমাদের কাছে অজানা থেকে যেত,
0: যে ওই রকম একজন অসামান্য প্রতিভাধর। হ্যাঁ,
1: আকাশবাণী তার মাইক্রোফোন, সেটা তার জাজল্য প্রমাণ
0: একদম।

দেখতে দেখতে প্রথম পর্বের শেষ লগ্নে এসেছি আমরা। 11:55 হয়ে 25 সেকেন্ড, সংবাদ বিরতিতে যাবার সময় হয়েছে। তবে আমরা স্বপ্না নীলাঞ্জনা আছি আপনাদের সঙ্গে, আপনিও আছেন স্বপ্না নীলাঞ্জনার গান দরিয়াতে। মাঝ দরিয়াতে এসে পৌঁছেছি আমরা, এখনও চলার পথ অনেকটাই বাকি, আমরা আস্তে আস্তে এগোবো। এবং সেই পুরনো দিনের আকাশবাণী লাউড স্পিকার নিয়ে আমরা কথা বলছিলাম, যেখানে যে অনুষ্ঠান বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের উপস্থাপনায় সে একবার সুপার ডুপার হিট হয়েছিল, এবং যখন উনি সরে দাঁড়ালেন প্রোগ্রামটা কীরকম মুখ থুবড়ে পড়েছিল, মানে শয়ে শয়ে চিঠি আসতো, সেই চিঠি 20 মিনিটের প্রোগ্রাম কমিয়ে করতে হলো 10 মিনিট, এবং সেই 10 মিনিটেও মানে চিঠির কমতি পড়তো, এতটাই জনপ্রিয় ছিল এবং তার চলে যাওয়াতে এতটাই প্রভাব পড়েছিল এই প্রোগ্রামটাতে। এইরকম আরও অনেক গল্প, এবং এই যে মাইক্রোফোনের প্রেমে পড়লেন বিকাশ রায়, এবং তারপর কিভাবে আকাশবাণী তাকে একটু একটু করে তৈরি করলো জানো তো। এই প্রবন্ধটা পড়তে পড়তে আমারও মনে হচ্ছিল যে আমরা কত প্রস্তুত হচ্ছি বলতো, হয়েছি সারা জীবন, মানে আমি যে আমার বাড়িতে একটা লাইব্রেরি ব্যক্তিগত অনুসঙ্গের কথাই বলে ফেললাম, তার জন্য আকাশবাণীর কাছে ঋণী আমি। কারণ এখানে এত পড়াশুনো করে আমাদের প্রোগ্রামে আসতে হয় যে সে কোথা থেকে পাবো, কন্টেন্ট কোথা থেকে পাবো, ফলে বই কেন, এবং কত বিচিত্র বিষয়ের বই। তো আমরা সংবাদ বিরতিতে যাচ্ছি একটা গান শুনতে শুনতে, গান শুনে আমরা ফেরত আসবো আবারও গান দরিয়াতে।

আকাশবাণী কলকাতা এফএম রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি অনিন্দিতা ভট্টাচার্য। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে এক অনুষ্ঠানে ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের আত্মজীবনীমূলক গ্রন্থ ট্রাম্প অব দ্য ইন্ডিয়ান রিপাবলিক মাই লাইফ মাই স্ট্রাগলস প্রকাশ করেছেন। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী মোদী বলেন, রামনাথ কোবিন্দের জীবন ও তাঁর সাফল্যের উপলব্ধির ওপর ভিত্তি করে রচিত এই আত্মজীবনীমূলক গ্রন্থটি ভারতীয় গণতন্ত্র ও সমাজ ব্যবস্থার গঠনে এক গুরুত্বপূর্ণ সম্পদ হয়ে উঠবে। আজ বিশ্ব হাতি দিবস, এই উপলক্ষে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী ভূপেন্দ্র যাদব হাতি ও মানুষের মধ্যে যৌথ নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করাই ভারতের অঙ্গীকার বলে আবারও উল্লেখ করেছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় শ্রী যাদব বলেন, দেশের 14টি রাজ্যে 33টি হাতি সংরক্ষণ কেন্দ্র রয়েছে, বৈজ্ঞানিকভাবে স্বীকৃত 150টি হাতির চলাচলের পথ করা হয়েছে। হাড়ঘাট তিরঙ্গা অভিযানের অধীনে দেশব্যাপী নানা কর্মসূচি নেওয়া হয়েছে। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন আজ নতুন দিল্লির ভারত মণ্ডপমে হাড়ঘাট তিরঙ্গা বাইক র্যালির উদ্বোধন করেন। এর সূচনা লগ্নে তিনি বন্দে মাতরমের তাৎপর্য ব্যাখ্যা করেছেন। ভারী বৃষ্টির পর আজ ভোরে মুম্বাইয়ের ঘাটকোপার অঞ্চলে ভূমিধসের ঘটনায় দুজন নিহত হয়েছেন। এই ঘটনায় 6 থেকে 8 জন আটকে পড়ে আছে বলে মনে করা হচ্ছে। বৃহৎ মুম্বাই মিউনিসিপ্যাল কর্পোরেশনের কর্মকর্তাদের মতে, রাত 3টে নাগাদ চিরাগ নগরের গাউসিয়া চলে এই ভূমিধসের ঘটনাটি ঘটে। বর্তমানে উদ্ধার কাজ চলছে। বঙ্গোপসাগরে সৃষ্ট নতুন ঘূর্ণাবর্তের জেরে ওড়িশার কিছু অংশে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে ভারতীয় আবহাওয়া দপ্তর IMD। ঘূর্ণাবর্তটি আজ নিম্নচাপে পরিণত হতে পারে। আঙ্গুল ও কেওনঝড় জেলায় ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে। ভারী বৃষ্টি হতে পারে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশ ও পূর্ব রাজস্থানে। উত্তরবঙ্গ, সিকিম, ছত্তিশগড়, গুজরাট, গোয়া এবং পাঞ্জাবেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তের খবর এখন এ পর্যন্তই।

0: বাজুক মনের রেডিও শুনছ 107 FM রেইনবো সাত সুরে সারাদিন সাত সুরে সারাদিন কালজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন শুনছেন গান দরিয়া 107 FM রেইনবোতে গান দরিয়া ছুঁয়ে যাক মন
1: এটা কলকাতার মানিকতলার মুরারিপুকুর এলাকা। এইখানে বাংলার বিপ্লবী আন্দোলনের সময় একটা গোপন গবেষণাগার গড়ে উঠেছিল, এবং সেটা হলো বিস্ফোরক গবেষণাগার কেন্দ্র, যার নেপথ্যে ছিলেন এই বাংলারই সেই সময়কার দাপুটে নেতা হেমচন্দ্র দাস কানুঙ্গ।

0: আমি অরিজিৎ, আর আমার সঙ্গে কুনাল দা। উত্তর কলকাতার এই মুরারি পুকুর এলাকায় যে আমরা দাঁড়িয়ে রয়েছি, এটা তো আজকের কলকাতা, নতুন কলকাতা। এই বাঁধানো পুকুর, পাশে গুরুদাস কলেজ, পেছনে অরবিন্দ ঘোষের মূর্তি। কিন্তু একটা সময়, মানে যে সময়ের কথা আজকে আমরা বলছি, এটা এই সময় ঋষি অরবিন্দ ঘোষের বাবা কৃষ্ণধন ঘোষের বাগান বাড়ি ছিল। আর তার সঙ্গে একটা গভীর সম্পর্ক ছিল হেমচন্দ্র দাস কানুঙ্গর। আর এই বাগান বাড়ির সঙ্গেই জড়িয়ে আছে হেমচন্দ্র দাস কানুঙ্গর নাম।
1: হ্যাঁ, বিপ্লবী হেমচন্দ্র দাস কানুঙ্গ ছিলেন বিপ্লবীদের সেই সময়কার বোমা বিশেষজ্ঞ। মানে উনি অনেক বোমা তৈরি করেছিলেন, তবে তার মধ্যে যেটা সবচাইতে উল্লেখযোগ্য সেটা হচ্ছে বিপ্লবী হেমচন্দ্র দাস কানুঙ্গ উনি একটা বুক বোম তৈরি করেছিলেন।
0: বুক বোম মানে মানে বইয়ের মধ্যে বোমা?
1: একদম একদম, বইয়ের মধ্যে বোমা। কনসেপ্টটা কিরকম ছিল যে উনি একটা খুব মোটা বই নিয়েছিলেন, যেটা প্রায় 1075 পৃষ্ঠার একটা বই, তার ওপরের দিকের 80 পেজ আর তলার দিকের 400 পেজকে উনি বাদ দিয়ে মাঝের যে অ্যাপ্রক্সিমেটলি 600 পেজ সেটাকে উনি কেটে একটা বক্স তৈরি করেন। সেই বক্সের মধ্যে উনি চকলেট, কোকো চকলেটের যে বক্স হয়, টিন হয়, অ্যাকচুয়ালি সেই সময় টিন হতো, টিনটাকে ভরেন, তার মধ্যে কিছু কেমিক্যাল দেওয়া হয়, যেমন পিক্রিক অ্যাসিড, ফালমিনেট মার্কারি এগুলো, আর এটাকে উনি আটকেছিলেন স্প্রিং দিয়ে, মানে স্প্রিংটা ছিল ডিটোনেটার।
0: ওকে,
1: আর কনসেপ্টটা কিরকম ছিল যে যেই মুহূর্তে বোমার বইটাকে খোলা হবে, অটোমেটিক্যালি বোমাটা এক্সপ্লোড করবে।
0: আচ্ছা কোনো দিন, যে বুক বোমা বা বই বোমা, এটা কাকে মারবার জন্য তৈরি করা হয়েছিল?
1: এটা মূলত তৈরি করা হয়েছিল সেই সময়কার ব্রিটিশ বিচারপতি ডগলাস কিংসফোর্ডকে মারার জন্য।
0: আচ্ছা,
1: আসলে উনি কুখ্যাত ছিলেন তখনকার দিনে বিপ্লবীদের কঠোর শাস্তি প্রদান করার জন্য। কিন্তু ওর যে দুঃখের ব্যাপারটা হলো, এটা তো তৈরি করলেন হেমচন্দ্র দাস কানুঙ্গ, কিন্তু বোমাটাতে না কোনো কাজ হয়নি, কিংসফোর্ড কিন্তু মারা যাননি।
0: তাই আচ্ছা কুনালরা, প্রত্যেকটা ইতিহাসেরও তার একটা ইতিহাস থাকে, তো এই বিস্ফোরক গবেষক হওয়ার গল্পটা তুমি যদি একটু বলো।
1: আসলে যদি বলতে হয়, হেমচন্দ্র দাস তার কলকাতার বাড়ি বিক্রি করে 1906 সালে পাড়ি দিয়েছিলেন প্যারিসে।
0: আচ্ছা,
1: বোমা বানানো শিখতে।
0: ওকে,
1: ওখানে ওনার সঙ্গে দেখা হয় বিপ্লবী ম্যাডাম বিকাজি কামার সঙ্গে, এবং ওখানকার কিছু রুশ বিপ্লবী যারা ছিলেন ওই সময় তাদের সঙ্গে ওনার দেখা হয়। মূলত ওনাদের থেকে উনি বোমা বানানোটা শেখেন, এবং এক বছর পরে 1907 উনি কলকাতায় ফিরে আসেন প্রায় একটা 700 পাতার রাইট আপ নিয়ে, বোমা বানানোর রাইট আপ নিয়ে।
0: ওকে,
1: এবং ফিরে এসে উনি সেটাকে লিপিবদ্ধ করেন, এবং সেইটাই কিন্তু পরবর্তীকালে বিপ্লবীদের প্রচুর কাজে লেগেছিল।
0: তো তার মানে বিদেশ থেকে সরাসরি এখানে, এবং তারপর গবেষণাগার।
1: কারেক্ট। আর এখানে যে ব্যাপারটা তৈরি হয়েছিল 32 নম্বর মুরারি পুকুরে, এখানে উনি সাথে পেয়েছিলেন অরবিন্দ ঘোষের ভাই বারিন ঘোষকে।
0: আচ্ছা কুনাল দা, এই যে এত কিছু ঘটছিল, তো ব্রিটিশ পুলিশ কিছু কাজ করতে পারেনি?
1: হয়েছিল তো, তোমার ধরো যখন 1908 সালে খুদিরাম বোস আর প্রফুল্ল চাকি মুজাফফরপুরে যখন কিংসফোর্ড হত্যার জন্য বোমা মেরেছিল, তারপরে ব্রিটিশ পুলিশ নড়েচড়ে ওঠে।
0: আচ্ছা,
1: এবং তারা ফাইনালি এই জায়গাটা খোঁজ পায়, এই 32 নম্বর মুরারি পুকুর, এখানে তারা রেড করে, প্রচুর বোমা, বোমার মশলা, বোমা বানানোর লিফলেট, রাইট আপ, এগুলো সমস্ত পান, এবং এখানে অনেকে ধরা পড়েছিলেন। মূলত অরবিন্দ ঘোষ ধরা পড়েছিলেন, হেমচন্দ্র কানুঙ্গ ধরা পড়েছিলেন, অরবিন্দর ভাই।

0: হেমচন্দ্র দাস কানুনগো এবং আরো অন্যান্য বিপ্লবীদের এনাদের সাজা হয়েছিল দ্বীপান্তর।
1: আচ্ছা,
0: ওনারা আন্দামানের সেলুলার জেলে ওনাদের রাখা হয়েছিল এবং পরবর্তীকালে ক্ষমা প্রার্থনার মাধ্যমে হেমচন্দ্র দাসকে মুক্তি দেওয়া হয়। সেটা 1921 সালে উনি কলকাতায় ফিরে আসেন এবং এই যে ঘটনাটা, এটা হচ্ছে সেই বিখ্যাত আলিপুর বোমা মামলা।
1: আচ্ছা, এটাই সেই আলিপুর বোমা মামলা।
0: আলিপুর বোমা মামলা
1: সত্যি কতটা বুকের পাটা থাকলে এই রকম একটা বিদ্রোহ করা যায়, সেটা এতটা পড়াশোনা এতটা গবেষণার পর।
0: ঠিক তাই। আর জানো তো অরিজিৎ, এই হেমচন্দ্র দাস স্বাধীনতার পরে তার এই এই যে ভাস্ট একটা এক্সপিরিয়েন্স আছে সেটা উনি অনেক জায়গায় লেখালেখি করে গেছেন এবং সেগুলো ইতিহাসের একটা প্রামাণ্য তুলি।
2: স্বাধীনতা সংগ্রামের কলিকাতা, স্বাধীনতা সংগ্রামের কলিকাতা, পুরনো কলকাতার বিপ্লবের কাহিনী, স্বাধীনতা সংগ্রামের কলিকাতা, স্বাধীনতা সংগ্রামের কলিকাতা। কালজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন, শুনছেন গান দরিয়া 107 FM রেইনবোতে। গান দরিয়া, গান দরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।

0: দিলীপ কুমার গুপ্ত, যিনি ডিকে গুপ্ত নামেই বেশি পরিচিত। তো দিলীপ কুমার গুপ্ত আর আমাদের
1: বিকাশ
0: রায়, তারা মিত্র ইনস্টিটিউশনের ছাত্র, ফলে দুজনের মধ্যে বন্ধুত্ব ছিল। তো এই ডিকে রায়ের সঙ্গে একদিন বিকাশ রায়ের দেখা। তো পারস্পরিক ভাব বিনিময়ের পরে জিজ্ঞাসা করলেন ডিকে রায় যে তুমি, ডিকে গুপ্ত জিজ্ঞেস করলেন যে তুমি কি করছো? তো বলে এই তো আকাশবাণীতে কাজ করছি। তো বলে আকাশবাণীতে ক পয়সা মায় নেই? বলে 85 টাকা। তো শুনে তো অবাক, বলে তোমার মতো লোক তুমি 85 টাকার মাইনে? তুমি এক কাজ করো, কালকে আমার অফিসে চলে এসো। তো বলছে কেন, ওখানে কি? বলে আরে এসোই না, তারপরে দেখবে। ওখানে একটা মিডিয়া ডিপার্টমেন্টে কর্তার কাজ খালি হয়েছে, ওটা তোকে করতে হবে, আর ওই 80 টাকা মাইনের চাকরি আর করতে হবে না। তখন বিকাশ রায় একটু অবাক হয়ে গেছেন। তিনি বলছেন যে আরে আমি মিডিয়া টিডিয়ার কিছুই জানি না। তা তিনি যে বড় একটা মিডিয়া সামলাচ্ছেন তখনও তার সেই ধারণা নেই আর কি। বলছে যে তুই তো সবচেয়ে বড় মিডিয়া সামলাচ্ছিস, তুই পারবি না আর কি। তো যাই হোক, এটা একটা বিজ্ঞাপন সংস্থা, সেইখানে দিলীপ রায়
1: ডিকে
0: গেলেন, ডিকে গুপ্ত গেলেন, এই তাত্রিত বিকাশ রায় গেলেন, গিয়ে তিনি জয়েন করলেন ওইখানে, এবং পরের দিন আকাশবাণীতে এসে ঘোষণা করলেন যে আগামীকাল, মানে আগামী মাস থেকে আমি আর নেই। তো সবাই তো রে রে করে পড়েছে, মানে ততদিনে তিনি অত্যন্ত নির্ভরযোগ্য একজন মানুষ হয়ে উঠেছেন আকাশবাণীর। তো এইরকম একজন মানুষ যদি হঠাৎ করে বলে যে আমি কাল থেকে আর আসছি না, মানে কি অবস্থা? তখন ডিরেক্টর তাকে চমকানোর জন্য বললেন আমি কিন্তু তোমার মাইনে কেটে নেবো। বলে সে আপনি যা খুশি করুন, আমি

0: টাকার চাকরি পেয়েছি 250 টাকা, এখানে পেতেন 85 টাকা আর ওখানে হচ্ছে 250 টাকা। তো তিনি 250 টাকার চাকরিতে জয়েন করলেন এবং জয়েন করার পরে তিনি সেইখানে অনেক বড় বড় মানুষের সঙ্গে তার আলাপ হলো বটে। সত্যজিৎ রায়ও এই বিজ্ঞাপন কোম্পানিতে কাজ করতেন। তারপরে তিনি ইন দ্য মিন টাইম যেটা ঘটেছে যে তিনি তো পার্মানেন্ট স্টাফ ছিলেন না, তিনি রেডিওর অডিশন দিয়েছিলেন এবং সেই অডিশনটাও তার রেডিওর বন্ধুরা ধরে বেঁধে তাকে দেওয়া করিয়েছিল। তো যতদিন তিনি ওই বিজ্ঞাপন সংস্থায় কাজ করছেন বিকাশ রায়, ততদিনে মানে রেজাল্ট বেরোতে অনেক দেরি হয়েছে। যখন 1.5-2 মাস হয়ে গেল কাজের, তখন এদিকে তার রেডিওর রেজাল্টটাও বেরিয়ে গেল। এবার রেডিওর রেজাল্ট বেরিয়ে যাওয়াতে দেখা গেল যে বিকাশ রায় পাশ করেছেন। এবার পাশ করেছেন দেখে তো মানে তিনি অবাক হয়ে গেছেন। এবার তিনি দ্বিধায় পড়েছেন যে তিনি কি করবেন, এখানে এত স্টেডি একটা স্যালারি, আর আকাশবাণীর ওই মাইক্রোফোন তাকে অনবরত হাতছানি দিয়ে ডাকে, আকাশবাণীর নাটক বিভাগ সেখানে কত বিশিষ্ট মানুষজন সব আসে এবং তাদের সঙ্গে তারা রীতিমতো তাকে স্নেহ করেন, ভালোবাসেন, তাদের কাছ থেকে কত কিছু শেখেন তিনি। তিনি দ্বিধায় পড়ে গেলেন। তারপরে আকাশবাণীরই জয় হলো, আকাশবাণীর মাইক্রোফোনেরই জয় হলো। তিনি যথারীতি ওই বিজ্ঞাপন সংস্থার কাজ ছেড়ে দিয়ে 175 টাকা, তখন ওই বিজ্ঞাপন সংস্থার যে ডিরেক্টর তিনি বললেন যে তুমি তো 250 টাকা পাও, তোমাকে আমি আরও 50 টাকা বাড়িয়ে দিচ্ছি, তুমি 300 টাকা বেতন পাবে, তুমি কাজ ছেড়ো না। কারণ ততদিনে না উনি বিজ্ঞাপন সংস্থারও কিন্তু অত্যন্ত নির্ভরযোগ্য একজন মানুষ হয়ে উঠেছেন এবং সেটা খুব অল্প সময়ের মধ্যে। তো উনি বললেন না, আমার এত মাইনের দরকার নেই, আমি আকাশবাণীতেই চললাম।
1: মানে নিজে বলছেন যে আমি ওই মাইক্রোফোনের দাসত্ব করতে চললাম, ঝাঁকের কই ঝাঁকেই ফিরে এলাম। তো এটা এটাই হচ্ছে মূল কথা, যে মাইক্রোফোনের প্রেমে পড়ে গেলে তার ওই যে একটা চুম্বকীয় আকর্ষণ, ওই জালে যদি একবার ধরা পড়ে যায়, তারপরে কিন্তু যেতে যেতে স্বইচ্ছাতে সেই জাল কেটে বেরোবার কোনো উপায় নেই, আর উপায় কেউ চায়ও না মনে হয়।
0: একেবারেই তাই,
1: প্রত্যেকেই চায় মাইক্রোফোনের সাথে তার সখ্যতা যেন সারাটা জীবন
0: থাকে। একদম একদম। আমরা অনেকক্ষণ গল্প করেছি, এবার পরপর দুটো গান শুনবো।

0: রেডিও নিয়ে যারাই স্মৃতিচারণ করেছেন তারা মহালয়ার কথা বলেননি এমনটা কিন্তু ঘটেনি, বিকাশ রায়ও তার ব্যতিক্রম নন। তো তিনি ক্যাপশনটা এরকম করেছেন, মনে পড়ে হেমন্তবাবু? এই মুহূর্তে দুজনের কেউই এই লোকে নেই, আনন্দ নিকেতনে দুজনেই চলে গেছেন। তো বিকাশ রায় বলছেন যে মহালয়ার রেডিও শুনছিলাম, হঠাৎ মনে পড়ে গেল 1944 সালের কথা। সেটা আবার তিনি ব্র্যাকেট দিয়ে বলছেন, 1943 সালে অমিয় বাগচির কথায়ও নিজের সুরে রেকর্ডে গিয়েছিলেন হেমন্ত মুখোপাধ্যায়, অসম্ভব জনপ্রিয় হয়েছিল গানটা। সেই জনপ্রিয় গানের প্রসঙ্গেও তিনি আসবেন। তো হঠাৎ মনে পড়ে গেল 1944 সালের কথা, তখন আপনি আমি কেউই চিত্রজগতে আসেনি, আমার নাম তো কেউই জানেন না, আপনার পরিচিতি সবেমাত্র শুরু হয়েছে, সুদর্শন সুকণ্ঠ তরুণ গাইয়ে বলে তখন আপনাকে কেউ কেউ জানে। আপনার নিজের সুরে গাওয়া কথা কোয়ো না কো শুধু শোনো এই গানটা তখন সাংঘাতিক জনপ্রিয় হয়েছে এবং প্রচুর রেকর্ড বিক্রি হয়েছিল। আর বিকাশ রায় তখন রেডিওতে চাকরি করেন,
1: আমরা দেখেছি আকাশবাণীতে,
0: হ্যাঁ ঠিক ঠিক,
1: লাইব্রেরিতে আমরা দেখেছি,
0: সেই দিনগুলো ছিল বলো,
1: সত্যি
0: 33 RPM, 78 RPM, 45 RPM, আহা হা, আমাদেরও কিরকম মানে দেখতে দেখতে আমরাও অনেক নস্টালজিক হয়ে পড়ছি।
1: আমাদের ঝুরিতেও কিন্তু কম স্মৃতি জমা হয়,
0: মানে এখন যেমন ধরো গোটাটাই আমরা কম্পিউটারে করি, কিন্তু একটা সময় তো ছিল যখন আমরা ওই কালো কালো ডিস্ক গুলো নিয়ে, মানে সেই সেও একটা পর্ব ছিল, গান খুঁজে বের করা,
1: গান খুঁজে বের করা, ট্র্যাক গুলোকে গুনে গুনে একেবারে সঠিক ট্র্যাকে পিনটা
0: ফেলা,
1: এবং সেই কালো কালো স্পুলের দিনও তো ছিল,
0: ছিল
1: স্পুলও আমরা বাজিয়েছি, এবং
0: তার মানে আমরাও আমরাও ইতিহাস হয়ে গেলাম। তো বিকাশ রায় তখন নাটকের নাটক বিভাগে চার্জে আছেন। তো তিনি বলছেন যে হেমন্ত মুখোপাধ্যায়কে আপনি গান গাইতে আসেন, যদিও বয়সে আপনি আমার চেয়ে বছর কয়েকের ছোট, তবু একই স্কুলে ভবানীপুর মিত্র ইনস্টিটিউশনের ছাত্র আমরা দুজনেই, আলাপ হয় বন্ধুত্ব।
1: এই আরেকটা স্কুল,
0: হ্যাঁ,
1: যে স্কুলের আনাচে কানাচে কিন্তু এরকম অনেক রত্ন ছড়িয়ে রয়েছে,
0: একদম
1: কত বিখ্যাত মানুষ যে এই স্কুল থেকে পঠন পাঠন করেছেন তারই অত্যাচার
0: সত্যি। তা সে সময় সুরাবর্দী সাহেবের রাজত্ব বাংলাদেশে, পুরোপুরি হিন্দুর এই মহালয়ার অনুষ্ঠান, ওর সরকার দিল্লিতে জোর খবরদারি করছে এই অনুষ্ঠান বন্ধ করার, খুব স্বাভাবিক। আর ঠিক এই সময়েই পঙ্কজদা, মানে পঙ্কজ কুমার মল্লিকের সঙ্গে রেডিও কর্তৃপক্ষের মনান্তর চলছে, পঙ্কজদা কোনো অনুষ্ঠানে যোগ দেবেন না, কর্তৃপক্ষ তার দাবি মেনে নেবেন না। আর পঙ্কজদাই তো মহালয় অনুষ্ঠানের একটা খুঁটি, গানের সুর আবহ সঙ্গীত সব তো ওরই, অতএব মহালয়ার অনুষ্ঠান বন্ধ হওয়া ছাড়া উপায় কি? এবার উপায়টা কি হবে বলো?
1: উপায়টা যেটা হবে সেটা হচ্ছে
0: মাথায় হাত দিয়ে বসে পড়লেন সবাই,
1: সবাই, কারণ একবার বন্ধ হলে আবার চালু করা অসম্ভব। 1930 থেকে শুরু করে 1944 সাল, তার মধ্যে অনুষ্ঠান কিন্তু বাঙালির জাতীয় অনুষ্ঠান হয়ে দাঁড়িয়েছে। তো তখন জোরদার রেডিও সেট বিশেষ ছিল না, তবু সারা ভারতবর্ষে যেখানে বাঙালি আছে সেখানেই এই দিন ভোরবেলা থেকে সজোরে রেডিও বাজত, সেই রেডিও আজও বাজে, সেই কথায় আসবো অবশ্যই। কিন্তু তার আগে ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, ফিরছি বিজ্ঞাপনের ওপারে।
2: আমার যে ছোট ভাই আছে না, খুবই দুষ্টুমি করে, কলেজে পড়ার সময় মার্কশিট ফটোশপ করে বাবাকে দেখাতো, কাল আমি দেখি ইলেকট্রিক বিল জিরো, ভেবেছি ঠিক ফটোশপ করেছে, না হলে জিরো বিল কি করা সম্ভব? প্রশ্ন করতেই বলল,
3: দাদা সবই ওপরওয়ালার দয়া, সোলার প্যানেল আছে না?
2: আমি বললাম, ও এটা ঠিক কাজ,
4: PM সূর্যঘর মুফত বিজলি যোজনা, যুক্ত হতে রেজিস্টার করুন PM সূর্যঘর.gov.in।
5: কালজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন, শুনছেন গান দরিয়া 107 FM রেইনবোতে, গান দরিয়া, গান দরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।
1: আমরা আবারও চলে আসি সেই সুন্দর ঘটনায় যেখানে মহালয়ার অনুষ্ঠানের কথা বলছেন বিকাশ রায়। তিনি বলছেন বাণীদার মানে বাণীকুমারের লেখা, বীরেন্দা মানে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের আবৃত্তি স্তোত্রপাঠ, এবং পঙ্কজদা সুরে, আর তার মধ্যে শ্রেষ্ঠ গায়ক গায়িকাদের গান, আর তার মধ্যে আপনিও ছিলেন, মানে হেমন্তবাবুকে তো বলছেন, তো সকলের মনে এক অদ্ভুত মায়া সৃষ্টি করত। বাঙালি বুঝত পুজো এসে গেল, সেই অনুষ্ঠান বন্ধ হয়ে যাবে। সত্যি কি বন্ধ হয়ে যাবে? আসছি সে কথায়, কিন্তু তার আগে অবশ্যই সুরের একটু ছোঁয়া নিয়ে নি গান দরিয়ায়। সবটা নীলাঞ্জনের সাথে 107 MHz FM রেনবো।

0: তো আমরা সেই মহালয়ার গল্প শুনছিলাম যে পঙ্কজ কুমার মল্লিক তিনি কিছুতেই রাজি হননি সেবারের
1: দায়িত্ব নিতে,
0: সঙ্গীত পরিচালনার দায়িত্ব। তখন তো রেকর্ডিং হয়নি, তখন তো লাইভ হতো, তাই না?
1: একদমই
0: তো। আর এই মহালয়া হচ্ছে বাঙালির ঐতিহ্য,
1: যেটা
0: আকাশবাণী আকাশবাণী উপহার দিয়েছে আম বাঙালিকে, তাই তো? সেরকম একটা অনুষ্ঠান বন্ধ হয়ে যাবে। তো বিকাশ রায় বলছেন যে যতদূর মনে পড়ে তখন স্টেশন ডিরেক্টর ছিলেন ইফতিকার উল্লাহ, তিনি অবাঙালি, বাঙালি ঐতিহ্য বোঝার কোনো চেষ্টাও তার ছিল না, দিল্লিতে কোনো কৈফিয়ত দিয়ে নিজের ভবিষ্যৎ অন্ধকার করতে তিনি চাইতেন না। তো মহালয়ার এই বিশেষ অনুষ্ঠান চিরকাল সঙ্গীত বিভাগের অনুষ্ঠান, সেবার কি কারণে ওটা নাটক বিভাগের সঙ্গে যুক্ত হয়েছিল সেটা তার মানে মনে নেই আর কি। কাজে কাজেই ওই অনুষ্ঠানের প্রত্যক্ষ দায়িত্ব বিকাশ রায়ের উপর পড়ল এবং রেডিওর সব কর্মী সেদিন একেবারে কাঁধে কাঁধ মিলিয়ে এই দায়িত্বটা নিজের দায়িত্ব বলে মনে করেছেন। বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র বললেন, সুজিত নাথ হচ্ছেন একজন বিশিষ্ট যন্ত্রসঙ্গীত শিল্পী, প্রথম দিকে অসামান্য বেহাল এবং পিয়ানো বাজাতেন, পরবর্তীকালে স্বনামধন্য গিটারবাদক হিসেবে নিজেকে মেলে ধরেন এবং বেতারে দীর্ঘকাল যুক্ত ছিলেন। তো এই সুজিত নাথ, তারপরে দক্ষিণামোহন ঠাকুরকে কম বেশি অনেকেই জানেন, তিনি ছিলেন অতুলনীয় দিলরুবা এবং তার সানাই শিল্পী, এবং এই যন্ত্রসঙ্গীত শিল্পীর একটি পরিবেশন সত্যজিৎ রায়ের পথের পাঁচালীর হরিহরের কে সর্বজয়ার বলা দুর্গার মৃত্যুর খবরের মুহূর্তেটি আত্মময় করে তুলেছিল। মাথায় রাখতে হবে শিল্পীরা কিরকম, দক্ষিণামোহন ঠাকুর, তারপরে সুরেন পাল যিনি ছিলেন বিখ্যাত ম্যান্ডোলিন বাদক। তো এই সুরেন পাল প্রমুখ বাজিয়েরাও বলেছেন যে তারা অনুষ্ঠান সফল করতে যথাসাধ্য চেষ্টা করবেন। শুধু একজন যে সবগুলো গানের সুর জানে, সকলকে একীভূত করে পরিচালনা করতে পারে পঙ্কজদার অনুপস্থিতিতে, সেই একজন কে? সেই একজন
1: তাকে খুঁজে বের করতে,
0: তাকে এবারে
1: তার
0: খুঁজে বের করতে,
1: তার অনুসন্ধান চলতে লাগলো।
0: হ্যাঁ,
1: তখন বিকাশ রায়ের কেমন যেন মনে হলো, তিনি লিখছেন যে তার মনে হলো আপনি পারবেন, আপনার বয়স তখন কতই বা, 23-24
0: ভাবা যায়,
1: তবু এত বড় একটা অনুষ্ঠান পরিচালনা করার ক্ষমতা শুধু আপনারই আছে। কর্তৃপক্ষ রাজি হয়ে গেলেন। আমার মনে আছে আপনাকে যখন এ কাজের ভার নিতে বলা হলো তখন আপনি এক মুহূর্তে স্তম্ভিত হয়ে গিয়েছিলেন, তারপরেই দৃঢ় আত্মপ্রত্যয়ের সঙ্গে বলেছিলেন, হ্যাঁ পারব, নিশ্চয়ই পারব। সেই দিন থেকে আর অনুষ্ঠানের দিনটি পর্যন্ত আপনার অক্লান্ত পরিশ্রম আমি যেন এখনও দেখতে পাচ্ছি। সে যুগে রেডিওর অনুষ্ঠান রেকর্ড করা হতো না, হলে সেই বয়সেই আপনি কত বড় সঙ্গীত পরিচালক তা বোঝা যেত। আজ সেদিনের কথা অকারণে বার বার মনে পড়ছে।
0: এটা সত্যি সত্যি যারা আমরা শুনলাম এই ঘটনাটা,

স্মৃতির সাথে যুক্ত হয়ে যেতে পারি। স্টুডিওর ঘড়ি কিন্তু আমাদের চোখ রাঙাচ্ছে। গান ধরিয়ে আর অল্প সময় রয়েছে আপনাদের সাথে আড্ডায় গল্পে। আপাতত আবারও একটু সুরের ছোঁয়াতে যাই। তালাত মাহমুদ।

0: প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের গলায় শুনছিলাম সেই অসামান্য গান, এবং ওনার গান এমন একটা আত্মিক শান্তি দেয় যেটা বারবার শুনতে ইচ্ছে করে, এবং তার কণ্ঠ একটা গবেষণার বিষয়।
1: একদমই তাই, একদমই তাই। তবে এই মুহূর্তে একটি আবহাওয়া সম্পর্কিত সতর্কবার্তা রয়েছে যেটি আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আমাদের কাছে এসে পৌঁছেছে। সেখান থেকে জানানো হচ্ছে আগামী 2 থেকে 3 ঘন্টার মধ্যে হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং তার সঙ্গে ঘণ্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান জেলার কিছু কিছু অংশে, এবং সেই অনুযায়ী প্রত্যেককে সতর্ক থাকার জন্য আবহাওয়া দপ্তরের তরফ থেকে অনুরোধ জানানো হয়েছে। আবহাওয়া সম্পর্কিত ঘোষণাটি শেষ হলো।
0: না, ঘোষণাটি শেষ হলো, কিন্তু তার সঙ্গে আরেকটা কথা বলি, সেটা হচ্ছে যে এই মুহূর্তে আমরা চার দেয়ালের মধ্যে বন্দি আছি, আপনারা আছেন বাইরে, বাইরের আকাশ কি বলছে? আকাশের মুখ ভার নাকি এই পড়ো পড়ো, নাকি বৃষ্টি অলরেডি পড়ে গেছে?
1: আজকে সকাল থেকেই কিন্তু দেখছি আকাশের মুখটা বড্ড ভার, কেমন যেন মনে হচ্ছে একটা বিষণ্ণ বিষণ্ণ ব্যাপার স্যাপার। তো তারপরে খানিকটা রিমঝিম, খানিকটা ঝরঝর, এবং খাটকা উতলো ধারা। শ্রাবণ মাস প্রায় শেষ হতে চললো, সেটা তো হবেই উতল বরিশন। তবে আমরা যে বরিশনের মধ্যে রয়েছি সেটা কিন্তু স্মৃতির মেদুরতা, আর তাতে কিন্তু আমাদের ভিজতে ভীষণ ভীষণ আনন্দ লাগে, কারণ আকাশবাণীর এই স্মৃতিপট, এই পটে তুমি যতবারই চোখ রাখো তুমি দেখবে সেই সোনালী দিনগুলো যেন চোখের সামনে উজ্জ্বল হয়ে ভেসে ওঠে। আজকে আমরা প্রখ্যাত অভিনেতা বিকাশ রায়ের স্মৃতিপটে আকাশবাণীতে তাঁর যে সুন্দর দিনগুলো কেটেছে, কিভাবে তিনি নিজেকে খুঁজে পেয়েছেন সেই কথা শুনছি।
0: এবং আমরা জানতে পারলাম যে এত বড় একজন অভিনেতা, তার জীবনের শুরুটা, মানে যেমন আমি তুমি একটু আগে বলছিলাম যে আমরাও প্রচুর কিছু শিখছি, প্রতিদিন নতুন নতুন শিখছি, এবং যত অনুষ্ঠান পেরোচ্ছে তত যেন আমরা ঋদ্ধ হচ্ছি, অনেক বিষয়ে পড়াশুনো করতে হচ্ছে। আর আকাশবাণী একমাত্র রেডিও চ্যানেল যেখানে কাজ করতে গেলে রীতিমতো কিন্তু পড়াশুনোটা করে আসতে হয়,
1: কারণ এত রকমের মানুষ, প্রত্যেকে নিজ নিজ ক্ষেত্রে দক্ষ, এবং এত রকমের বিষয়, বিষয় থেকে বিষয়ান্তর, সেই সমস্ত বিষয়গুলোতে একটু একটু করে ছুঁয়ে যেতে হলেও যে সম্যক জ্ঞানটা দরকার সেটার জন্য

0: কিন্তু একটা বিস্তৃত পড়াশোনা দরকার।
1: আমরা এই মুহূর্তে মান্নাদের গলায় একটি গান শুনব, তারপরে ফিরে আসব শেষ বেলার কথায়,
0: কারণ সময় একেবারে দ্রুত শেষ হয়ে যাচ্ছে।

0: গানে গানে আমরা এদিকে বৃষ্টি ঝরিয়ে দিয়েছি। স্টুডিওর ঘড়ি বলছে দুপুর 12:56 হয়ে 10 সেকেন্ড। স্বপ্না নীলাঞ্জনা আপনার সঙ্গে ছিলাম আমরা এতক্ষণ। আমরা কিন্তু আবার আগামী শুক্রবার চলে আসবো, সেদিন সাংবাদিক নজরুলকে নিয়ে আমরা কথা বলবো।
1: তবে আজকেও কিন্তু আবারও আসছি, শুধু শুক্রবার নয়, আজকেও দুপুর 2টার সময় আসছি
0: দুপুরের নাটক
1: নিয়ে। কিন্তু গান দরিয়া এই সুরের অবগাহন আজকে এই পর্যন্তই।
0: সবাই ভালো থাকুন, ভালো রাখুন, ভালো ভাবুন,
1: এবং পরবর্তী আবারও গান দরিয়ায় আমাদের এই দুই সিরিজ নিয়ে নিশ্চয়ই আপনাদের সাথে আড্ডা হবে, কথা হবে, গান শোনা হবে। ততক্ষণের জন্য কানে থাক হেমন্ত মুখোপাধ্যায়।
0: বন্ধু তোমার পথের সাথীকে ছিনে নিও।

আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি অনিন্দিতা ভট্টাচার্য। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে এক অনুষ্ঠানে ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের আত্মজীবনীমূলক গ্রন্থ ট্রাম্প অব দ্য ইন্ডিয়ান রিপাবলিক মাই লাইফ মাই স্ট্রাগলস প্রকাশ করেছেন। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী মোদী বলেন, রামনাথ কোবিন্দের জীবন ও তাঁর সাফল্যের উপলব্ধির উপর ভিত্তি করে রচিত এই আত্মজীবনীমূলক গ্রন্থটি ভারতীয় গণতন্ত্র ও সমাজ ব্যবস্থার গঠনে এক গুরুত্বপূর্ণ সম্পদ হয়ে উঠবে। আজ বিশ্ব হাতি দিবস, এই উপলক্ষে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী ভূপেন্দ্র যাদব হাতি ও মানুষের মধ্যে যৌথ নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করাই ভারতের অঙ্গীকার বলে আবার উল্লেখ করেছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় শ্রী যাদব বলেন, দেশের 14টি রাজ্যে 33টি হাতি সংরক্ষণ কেন্দ্র রয়েছে। বৈজ্ঞানিকভাবে স্বীকৃত 150টি হাতির চলাচলের পথ করা হয়েছে। আজ আন্তর্জাতিক যুব দিবস, যুব সমাজকে বিশ্বের উন্নয়নের অংশীদার করে গড়ে তুলতে, যুবদের অধিকার ও অবদানকে তুলে ধরতে স্বীকৃতি দিতে, সেই সঙ্গে যুবদের নানা সমস্যার কথাও তুলে ধরতে বিশ্বজুড়ে আজ আন্তর্জাতিক যুব দিবস পালন করা হয়ে থাকে। রাষ্ট্রসংঘের উদ্যোগে 2000 সালের 12ই আগস্ট দিনটি আন্তর্জাতিক যুব দিবস হিসেবে পালন করা হয়। হার ঘর তিরঙ্গা অভিযানের অধীনে দেশব্যাপী নানা কর্মসূচি নেওয়া হয়েছে। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন আজ নতুন দিল্লির ভারত মণ্ডপমে হার ঘর তিরঙ্গা বাইক র্যালির উদ্বোধন করেছেন। এর সূচনা লগ্নে তিনি বন্দে মাতরমের তাৎপর্য ব্যাখ্যা করেছেন। ভারী বৃষ্টির পর আজ ভোরে মুম্বাইয়ের ঘাটকোপার অঞ্চলে ভূমিধসের ঘটনায় 2 জন নিহত হয়েছেন। এই ঘটনায় 6 থেকে 8 জন আটকে পড়ে আছে বলে মনে করা হচ্ছে। বৃহৎ মুম্বাই মিউনিসিপ্যাল কর্পোরেশনের কর্মকর্তাদের মতে, রাত 3টে নাগাদ চিরাগ নগরের গাউসিয়া চাউলে এই ভূমিধসের ঘটনাটি ঘটে। বর্তমানে উদ্ধার কাজ চলছে তীব্র গতিতে। বঙ্গোপসাগরে সৃষ্ট নতুন ঘূর্ণাবর্তের জেরে ওড়িশার কিছু অংশে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে ভারতীয় আবহাওয়া দপ্তর IMD। ঘূর্ণাবর্তটি আজ নিম্নচাপে পরিণত হতে পারে। আঙ্গুল ও কেওনঝড় জেলায় ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া ভারী বৃষ্টি হতে পারে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশ ও পূর্ব রাজস্থানে। উত্তরবঙ্গ, সিকিম, ছত্তিশগড়, গুজরাট, গোয়া, পাঞ্জাবেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তের খবর এখন এ পর্যন্তই।

0: আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি অনিন্দিতা ভট্টাচার্য। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ দক্ষিণেশ্বরে আদ্যাপীঠ সংঘে নবনির্মিত মূল ফটকের উদ্বোধন করেন। এর পাশাপাশি সংঘের স্বাস্থ্য পরিষেবার জন্য দুটি অ্যাম্বুলেন্সেরও উদ্বোধন করেছেন তিনি। আদ্যাপীঠের অধ্যক্ষ ব্রহ্মচারী মুরাল ভাই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। মন্দিরে আরাধনার পর সংঘ পরিচালিত প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীর সঙ্গে মিলিত হন মুখ্যমন্ত্রী। তিনি রাজ্যকে আধ্যাত্মিক জাগরণের পীঠস্থান বলে বর্ণনা করেন। হাওড়া জেলা প্রশাসনের পক্ষ থেকে হারঘাট তিরাঙ্গা কর্মসূচিতে আজ এক বিশেষ পদযাত্রার আয়োজন করা হয়। শরৎ সদন থেকে শুরু হয়ে পদযাত্রাটি রামকৃষ্ণপুর ফেরিঘাটে এসে শেষ হয়। ত্রিবর্ণরঞ্জিত পতাকা হাতে প্রায় 650 জনের অংশগ্রহণে এই কর্মসূচি শুরু হয়। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দক্ষিণেশ্বরের আদ্যাপীঠে এক অনুষ্ঠানে সকলকে হারঘাট তিরাঙ্গা কর্মসূচিতে সামিল হওয়ার আহ্বান জানান। রাজ্যের নবনির্বাচিত বিধায়কদের বাজেটের বিভিন্ন খুঁটিনাটি সরকারি আর্থিক ব্যবস্থাপনা এবং সুশাসন সম্পর্কে আরও দক্ষ করে তুলতে বিশেষ প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হচ্ছে। আগামী মঙ্গলবার ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্টেন্টস অফ ইন্ডিয়ার একদিনের এই কর্মশালায় 181 জনের নতুন বিধায়কসহ বিধানসভার সকল সদস্যকে আমন্ত্রণ জানানো হয়েছে। স্কুল সার্ভিস কমিশনের একাদশ ও দ্বাদশ শ্রেণীর কাউন্সেলিং প্রক্রিয়া স্থগিত করা হয়েছে। 14 আগস্ট থেকে একাদশ ও দ্বাদশের প্যানেলভুক্ত প্রার্থীদের কাউন্সেলিং হওয়ার কথা ছিল। স্কুল সার্ভিস কমিশনের তরফে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে ওই প্রক্রিয়া আপাতত স্থগিত করা হয়েছে। আজ বিশ্ব হাতি দিবস, এই উপলক্ষে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী ভূপেন্দ্র যাদব হাতি ও মানুষের মধ্যে যৌথ নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করাই ভারতের অঙ্গীকার বলে উল্লেখ করেছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় শ্রী যাদব বলেন, দেশের 14টি রাজ্যে 33টি হাতি সংরক্ষণ কেন্দ্র রয়েছে। দক্ষিণ চব্বিশ পরগনার পাথর প্রতিমার গোবর্ধনপুরে মাঠে ধান বোনার সময় বজ্রপাতে পূর্ণিমা জানা নামে একজনের মৃত্যু হয়। আহত হয়েছেন শেফালি দাস, সুপ্রিয়া জানা ও শম্ভু জানা। এরা সকলেই জি প্লট গ্রাম পঞ্চায়েতের উত্তর শীতরামপুর এলাকার বাসিন্দা। পাশের জমিতে থাকা চাষিরা দ্রুত আহতদের উদ্ধার করে ইন্দ্রপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। এ মুহূর্তের খবর এখন এ পর্যন্তই।
1: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
2: আপনি শুনছেন বেতার নাটকের সম্ভার দিয়ে সাজানো নাটকের দুপুর,
3: নাটকের দুপুর
2: 107 FM রেইনবো দিয়ে নাটকের দুপুর,
3: নাটকের দুপুর।
4: আজকের নাটক চন্দ্র সূর্য যতদিন, কাহিনী জগদীশ গুপ্ত, বেতার নাট্যরূপ মমতা চট্টোপাধ্যায়, প্রযোজনা জগন্নাথ বসু। নাটক চন্দ্র সূর্য যতদিন।

0: কি গো, ঘুমিয়ে পড়েছ?
1: না, পড়বো এবার। এতক্ষণে কাজ মিটলো,
0: কি করি বলো? সংসারে সব পাঠ শেষ হলো, তারপর মায়ের ঘর থেকে খোকাকে নিয়ে আসতে আসতে দেরি। এত দুষ্ট হয়েছে খোকাটা, কিছুতেই ঘুমোতে চায় না।
1: ভালোই তো, খোকা সংসার শ্বশুর শাশুড়ি নিয়েই থাকো, আর আমি এখানে ছটফটিয়ে।
0: রাগ করো না, এই আমি জানি। দেখো
1: দেখো প্রভা, আমি ব্যস্ত মানুষ, কাজ নিয়ে মহালে মহালে ঘুরে কেটে যায়। কটা দিন আসি, তাও যদি আমার বউটা এমন দূরে দূরে থাকে তাহলে আমি কি করি বলো তো? না, এবার আমি বিবাহী হয়ে যাব।
0: আহা, বউ আবার দূরে দূরে কোথায়? এখন বয়স হচ্ছে, হুটহুট করে বুঝি সবার চোখ এড়িয়ে পালিয়ে আসা যায়? কত দায়িত্ব জানো, আগে যখন ছোটটি ছিলাম।
1: বয়স? আচ্ছা কত বয়স হলো তোমার?
0: এবার 20তে পড়বো, জানো না, 20তেই বুড়ি। এখন আমি ছেলের মা, এখন কি আর আমার অত চঞ্চল হলে সাজে?
1: তাই নাকি? দেখি তো, দেখি কেমন বুড়ি হয়েছো। ছেলের মা হলি বুঝি বুড়ি হয়?
0: হয়ই তো। ও কি, হাঁ করে কি দেখো বলো তো?
1: তোমাকে প্রভা, তোমাকে। আমার কাছে তুমি সেই চতুর্দশ বসন্তের বালিকা বধূটি। কদিনই মুখখানি না দেখলে আমি তো হাঁপিয়ে মরি।
0: তোমাকে বাইরে থেকে দেখে সবাই ভাবে ওই দাড়ি গোপের আড়ালে না জানি কি ভয়ঙ্কর গম্ভীর লোক।
1: কিন্তু আমার ক্ষণপ্রভাই শুধু জানে আমার দাড়ি গোপটা কেমন ছদ্মবেশ, তাই না?
0: জানি না আবার, ঘরের মধ্যে তোমার দৌরাত্মের কথা যদি তারা জানতো তো অবাক হয়ে যেত।
1: ক্ষণপ্রভা, তুমি ক্ষণপ্রভা, তুমি আমাকে এমন উতলা আর চঞ্চল করতে পারো, তা না হলে আমি তো সত্যি এরকমই। এই এসো না, কাছে এসো না, কালই তো আবার চলে যাচ্ছি।
0: খোকা উঠে পড়বে না?
1: আচ্ছা ওকে মার কাছে রেখে আসতে পারলে না? তুমি জানো না ক্ষণপ্রভা, তোমার জন্য আমি, তোমাকে ছাড়া আমি বাঁচবো না। আমি কাঁদছো কেন?
0: সুখে গো, ভাবছি জন্ম জন্ম ধরে যেন এমন ভালোবাসা পাই।
1: বোকামি, আপাতত এই জন্মের কথাটা ভাবো। চোখ মুছো, চোখ মুছো প্রভা, কেঁদে কেটে আমার এখনকার পাওয়াটা মাটি করে দিও না, দোহাই তোমার, চোখ মুছো। আচ্ছা আবার তো কাক ডাকতে না ডাকতে উঠে পালাবে, হাসো, হাসো বলছি, হাসো হাসো।
0: তুমি না সত্যি পারো বটে, পাড়া সইদের কাছে গল্প শুনি, জানো তাদের বরেরা না কেউ এত ভালোবাসে না, কেউ এত।
1: তোমার কেউ কি এমন ক্ষণপ্রভাকে পেয়েছে? পেলে ঠিক এমনি করে পাগল হয়ে যেত, এমনি করে। একি এটা আবার কি হলো, প্রণাম কেন?
0: আমার দেবতা তুমি গো, এমনি করে চিরদিন পায় রেখো।
1: সে বিষয়ে কি তোমার সন্দেহ আছে প্রভা? আচ্ছা আমাকে দেখেও কি তুমি বোঝো না? কিন্তু না, পায়ে নয়, ওঠো ওঠো প্রভা, তোমার স্থান আমারই বুকে।
0: এত প্রেম, বড্ড ভয় করে, আমার সইবে তো গো?
1: সইবে, সইবে প্রভা, শুধু তোমারই সইবে। তুমি যে, তুমি যে আমার ক্ষণপ্রভা।
0: আর আমি কিচ্ছু চাই না, তুমি আর খোকা এই আমার সব, আমার জগৎ, আমার সর্বস্ব গো।
1: ক্ষণপ্রভা,

0: Now, pan now.
1: Shomoy hole eto khone. Paer betay mochhiye dike.
0: Ei to tel gorom kore enechi. Dekhi, malish kore di.
1: Aaj ekadeshi. Bhatta sanghatik chagar jay tumi to jano.
0: Ki kori bolo? Nati ta na ghumole amake chhare na. তার উপর দিনও এসেছে আর বৌমা বেচারা উসখুস করছে, ওদিকে ছেলেও ঘুমোয় না।
1: তবু ভালো যে নাতিকে নিয়ে আসুনি, রাত্রিরে মহা জ্বালাতন করে। হ্যাঁ, ভালো কথা, তোমার সঙ্গে একটা

0: কটা আছে, মন দিয়ে শোনো।
1: কি বলো? দেখে ওদিকে পাশ ফেরো তো, ডান পাটা মালিশ করে দিই।
0: গতকাল কাচারিতে বেয়াই মশাইয়ের সঙ্গে দেখা হয়েছিল, তা তিনি কত কত বললেন তার কনিষ্ঠা কন্যাটি বিবাহযোগ্যা হয়েছে, পাত্র খুঁজছেন, বললেন তার পুত্র সন্তান নেই। ওই দুটি মেয়ে আমার ছেলের মতো যদি আরও একটি জামাই হয় তাহলে তার সম্পত্তির দায় দায়িত্ব দুই জামাইকে দিয়ে নিশ্চিন্ত হন।
1: তা বেশ তো, তোমার ভাইয়ের ছেলের সঙ্গে
0: এনাহলের মেয়ে মানে বলেছে কেন, হাতের সামনে পাখিটি চোখে পড়ে না।
1: তার মানে সে আবার কি?
0: না, আমি আমি চিন্তা করে স্থির করেছি, দিনতারণের সঙ্গেই বেয়াই মশাইয়ের ছোট মেয়ে প্রফুল্লমণির বিবাহ দেব।
1: দিনু মানে দিনুর সঙ্গে? কিন্তু সে তো তাহলে বড় বৌমা।
0: তুই যে আকাশ থেকে পড়লে দেখছি। হ্যাঁ, এক স্ত্রী বর্তমানে দ্বিতীয়বার বিবাহ কি বংশে প্রথম? আমার পিতামহ আমি দুজনেই তো বংশগত প্রথা মেনে চলেছি। তবে হ্যাঁ, সেক্ষেত্রে প্রথমা স্ত্রীর স্বর্গারোহণের পর বিবাহ ঘটেছিল, আর এই ক্ষেত্রে
1: তবে বৌমার এই কুচি বয়স।
0: দেখো, আমার দ্বিতীয় পুত্র থাকলে আমি এ সম্পর্কে অন্যভাবে ভাবতাম। বেয়াই মশায়ের অগাধ সম্পত্তি, দুটি মাত্র কন্যা।
1: তুমি কি এ নিয়ে তার সঙ্গে কথা বলেছো? তিনি কি রাজি?
0: নিশ্চয়ই, তার তো সম্মতি আছে বলেই মনে হলো, অসম্মত হবার মতন কোনো কারণ নেই। তার কারবার স্বর্ণপ্রসব করে, তুচ্ছ কন্যাদায়ে ভাগ বাটোয়ারায় তা নষ্ট হবে তিনি চাইবেন? যাই হোক, কালই আমি দিনুর সঙ্গে কথা বলবো।
1: হ্যাঁ গা, অনেক টাকার সম্পত্তি, কি বলো?
0: ওরে বাবা, দিনতারণ যদি ঠিক মতন দেখাশোনা করতে পারে তো আমার উত্তর পুরুষদের আর খেটে খেতে হবে না। আমার ব্যবসার অবস্থা তো জানো, ইদানিং পড়তির দিকে স্বরূপচন্দ্রের সম্পত্তি যদি খেলিয়ে তুলতে পারি তাহলে নিশ্চিন্তে চোখ মুজব।
1: বেশ, তাহলে যা ভালো বুঝো করো, তোমরা পুরুষ মানুষ, এসব বিষয়ের কথা তোমরাই ভালো বুঝো। আমি বৌমাকে বুঝিয়ে বলবক্ষণ, তাছাড়া নিজের বোন, অপর কেউ তো নয়, দুই বোনে একসঙ্গে থাকবে বরং ভালোই তো হবে।
0: তুমি এদিকটা সামলাও, আমি ওদিকটা দেখি, ব্যাপারটা আর দেরি করতে চাই না, শুভস্য শীঘ্রম, বুঝলে না? দাও আরেকটা পান দাও। না, শুয়ে পড়ো এবার। গাড গাড গাড

যথাবিহিত সম্মান পুরস্কার নিবেদনম। বেহাই মহাশয়, আপনার প্রস্তাব বিবেচনা করিয়া দেখিলাম, আমার পঞ্চদশ বর্ষীয়া কন্যা প্রফুল্লমণিকে আপনি আপনার পুত্রবধূরূপে চরণে ঠাঁই দিতে মনস্থ করিয়াছেন, ইহা আমার পরম সৌভাগ্যরূপে মনে করিয়াছি। আমার অত্যন্ত যত্নের এবং ক্লেশার্জিত সম্পত্তি নয় ছয় হইতে পারে ভাবিয়া আমার রাত্রে নিদ্রার ব্যাঘাত ঘটে। দীনতারণ বাবা জীবন আপনার ন্যায় মহোদাশয় ব্যক্তির পুত্র, এ যুগে অমন পিতৃভক্ত হীরার টুকরার সন্তান পাওয়া দুষ্কর। তাহার হস্তে এবং আপনার পরিবারে দুইটি কন্যাকে সমর্পণ করিতে পারিয়া আমি ধন্য হইব। ক্ষণপ্রভা ও প্রফুল্ল দুইটি ভগিনী শৈশবে একত্রে বাড়িয়া উঠিয়াছে, মনে হয় পরবর্তীকালেও একত্রে জীবনযাপন করিয়া সুখী হইবে। গৃহিণী প্রথমে একটু খুঁতখুঁত করিলেও পরে সম্মত হইয়াছেন।

0: বলিয়াছি, সম্পত্তি আমার বক্ষের পঞ্জর স্বরূপ, নিজের কবন্ধ মূর্তিও আমি অক্লেশে কল্পনা করিতে পারি, কিন্তু অযোগ্য হস্তে পড়িয়া ভাগ বাঁটোয়ারা হইয়া বিষয় জাহান্নামে যাইবে ইহা আমি কল্পনা করিতে পারি না। যাহা হোক, আপনি শুভক্ষণ দেখিয়া শুভ বিবাহের দিনক্ষণ জানাইবেন, আমি সেই মতো প্রস্তুত হইব।
1: ইতি আপনার একান্ত অনুগত শ্রী স্বরূপচন্দ্র রায়। শুনলি তো, স্বরূপচন্দ্র রাজি হবেই আমি জানতাম, এমন সুযোগ কেউ ছাড়ে? তারপর তাকে বলেছি এ বিয়েতে কোনো পণ আমি নেব না, এই চালেই সে কাঠ হয়েছে। অতি তীক্ষ্ণ বুদ্ধি তার, হিসেব কষে দেখেছে লোকসান একেবারেই নেই, টাকার কাছে গৃহিণীর অশ্রুপাত তার কাছে তুচ্ছ।
2: সে তো একলা তারই নয়, তার বেআইটিরও তাই।
1: বলেছো ভালো। তুমি তুমি কি ভুলে যাও যে তুমি আমার একেশ্বরী, তোমা বিনা জগৎ অন্ধকার?
2: ভাগ্যে সতিনটি বেঁচে নেই তাই, না হলে যে কি দশা হতো।
1: তোমরা মেয়েরা কিছুতেই সন্তুষ্ট নও, খুঁজে খুঁজে অশান্তি বার করবে, যা নেই যা হবে না তার ভাবনা না ভেবে দিনুকে বরং ডেকে দাও দেখি, মহালে যাত্রার আগেই কথাটা সেরে নি।
2: হ্যাঁ গো, আজ কি বলবে বৌমাকে একটু?
1: কেন, আজ কি ছেলের সঙ্গে কথা বলতে কি দিনক্ষণ দেখতে হবে নাকি? হ্যাঁ, তাছাড়া আমি দেরি করতে চাইনি, উনি কি আছে যদি ভাঙচি দিয়ে বসে তাহলে বিপদ হবে, অনেকেরই স্বরূপচন্দ্রের বিষয়ের ওপর টাক আছে। যাও দিনুকে ডাকো।
2: যাচ্ছি।
1: মেয়ে মানুষের বুদ্ধি, বারো হাত কাপড়ে কাঁচা নেই, সব ফোঁসফোঁসানি কান্নাকাটি শুনতে গেলে আমাদের চলে না, সংসারের হাল দৃঢ় মুষ্টিতে ধরে না থাকলে কবেই তরণটি তলা ফেঁসে ডুবে যেত।
3: বাবা আমাকে ডেকেছেন?
1: হ্যাঁ, এসো এসো এসো, হঠাৎ একটা জরুরি সিদ্ধান্ত নিতে হয়েছে, তোমার শ্বশুরমশাইয়ের সঙ্গে আমার কথা হয়েছে, তিনি তার কনিষ্ঠা কন্যাটির বিবাহ দিতে চান, তাই আমাকে একটি সদ্বংশজাত পাত্র দেখতে অনুরোধ করেছেন।
3: সে তো ভালোই হলো, ও বাড়ির ভোম্বলের সঙ্গে হতে পারে বাবা, জ্যাঠামশাই পাত্রী খুঁজছেন, প্রফুল্ল রূপে গুণে খুবই উপযুক্ত, তারা নিশ্চয়ই পছন্দ করবেন, আপনি কথা বলে দেখতে পারেন।
1: না, আমার তা ইচ্ছে নয়, আমার ইচ্ছে আমার ইচ্ছেটা হচ্ছে অর্থাৎ তোমার শ্বশুরের বিশাল সম্পত্তি, তিনি সেই সম্পত্তি অন্য কারুকে হস্তান্তর করতে চান না, তাই আমরা দুজনে স্থির করেছি ওই কন্যাটির সঙ্গে তোমার বিবাহ দেব।
3: আমি?
1: হ্যাঁ, তাহলে উভয় পক্ষেরই উপকার হয়। আমাদের কারবারের অবস্থা তো তুমি ভালো করেই জানো, ক্রমশ পড়তির দিকে, এ অবস্থায় বিনা কষ্টে যদি শরৎচন্দ্রের বিষয় আমাদের পরিবারে আসে তাহলে আমার বংশে অর্থ কষ্ট কোনো দিন থাকবে না, আমি তাই এ ভেবেই ভেবেছি।
3: আগে সবই ঠিক, কিন্তু
1: কিন্তু কি কিন্তু কি বলতে চাও স্পষ্ট করে বলো।
3: আগে মানে এখন আবার
1: দেখো বাপু, তোমার বাপ পিতামহ সবাই দুবার করে দ্বার পরিগ্রহ করেছে, এতে এ বংশে নতুন কিছু ঘটবে না, তবে তোমার মা বড় বৌমার কথা বলছিলেন, তা এই কন্যাটি তার সহোদরা, এক্ষেত্রে সতীন সম্পর্কে অশান্তি হবার সম্ভাবনা কম, তাছাড়া তার পিতারও ইচ্ছা যে তার বিপুল সম্পত্তি একই ঘরে থেকে যায়, এর মতন ভালো প্রস্তাব তো আমি আর দেখি না, বড় বৌমা বুদ্ধিমতী, তিনি ঠিকই বুঝবেন এর শুভ ফল, তাছাড়া তোমার মা রয়েছেন মাথার ওপর, কাজেই তোমার কিন্তু হবার তো কোনো হেতু দেখি না। তুমি মহাল থেকে ফিরে এসো, আমরা শুভ দিন স্থির করে তোমাকে জানাবো, এখন তুমি যেতে পারো।
3: আগে আচ্ছা,
1: ছোকরার আধুনিক হাওয়া গায়ে লেগেছে নাকি? হ্যাঁ, ওরে বাবা, ঘরে অর্থ থাকলে তবে ও সব চলে, টাকা মজুত রেখে যত খুশি আধুনিকত্ব ফলাও, কেউ কিছু বলবে না।
3: তুমি
4: সব শুনেছি, তোমাদের কথাও শুনেছি, মাও বলেছেন।
3: বলছিলাম তুমি কি
4: অত ভাবছো কেন? প্রফুল্ল কি আমার পর? ও তো আমারই ছোট বোন, ছেলেবেলায় কাঁখে পিঠে করে বেরিয়েছি। তাছাড়া আমাদের দুই বাবা মিলে যখন স্থির জেনেছেন এতে আমাদের মঙ্গল হবে, তখন
3: প্রভা তুমি বিশ্বাস করো আমার মত ছিল না, কিন্তু বাবা আমাকে
4: ও কি কথা, মেয়েরা যে বয়সে এসে গিন্নি হয়ে যায়, আমি এখন তো সেই বয়সে পা দিয়েছি। সংসারের ভালো মন্দ হিতাহিত এখন আমাদের আত্মসুখের চেয়ে ঢের বেশি বড়। আমি কি জানি না গো তোমার মনে কতখানি বাজছে, কিন্তু ভগবানের অভিপ্রায় আমাদের তো মেনে নিতেই হবে।
3: কিন্তু ক্ষণপ্রভা তুমি হয়তো আমার উপরে,
4: স্বামী আমাদের আরাধ্য দেবতা গো, তার মঙ্গলের জন্যই আমাদের বাঁচা মরা জীবন মরণ। তাছাড়া আমার খোকা আছে, সে আমাদের মাঝখানে যে সেতু তৈরি করেছে, আমাদের সাধ্য কি তাকে ভাঙি?
3: প্রভা প্রভা তুমি আমার বুক থেকে এক পাষাণ ভার নামিয়ে দিলে, আমার লক্ষ্মী তুমি। এই সংসার সুখের হয় ঘরে যদি তোমার মতো শ্রীময়ী পত্নী থাকে। তবে একটা কথা, আমি কিন্তু তোমারই রইলাম, তুমি বিনা আমি।
4: আচ্ছা গো আচ্ছা, সে কি আমি জানি না, তোমাকে আমার কাছ থেকে সরাবে এমন সাধ্য কার? তবে ছোটকেও তোমাকে দেখতে হবে, ভালোবাসতে হবে, সেই বা কার ভরসায় আসছে বলো?
3: তোমার ভরসায়? ওসব আমি কিচ্ছু জানি না।
4: বা বেশ বেশ, সে বুঝি তার দিদিকে বিয়ে করছে?
3: হ্যাঁ হ্যাঁ তাই, সব ভার তোমার, আমি কিচ্ছু ভাবতে পারবো না এই ব্যাপারে।
4: বেশ লোক বটে, তাই হবে, এখন বিয়ে তো করো, তারপর দেখা যাবে কি হবে না হবে। নাও আর ভাবতে হবে না, শো দেখি শো। আমি তোমার মাথায় একটু হাত বুলিয়ে দিই কেমন?
3: এই ঠান্ডা হাতখানি না থাকলে আমার পৃথিবী অন্ধকার। প্রভা প্রভা তুমি আমারই থাকবে তো?
4: পাগল, মেয়ে মানুষের স্বামী বই বুঝি অন্য কোনো গতি আছে? না ঘুমো এখন।

0: আমার হৃদয় এমন কেঁদে কেঁদে উঠছে, এত করে নিজেকে শক্ত করে বাঁধলাম, আর এই পরিণাম কিছুতেই পাচ্ছি না। আমরা সব পারি, শুধু স্বামীর ভাগ দিতে পারি না। আচ্ছা আমি যদি এসব কি ভাবছি, আমার স্বামী আমার উপর আস্থা রেখে বিয়ে করে আনলেন, আর আমি এখন কিন্তু কি করব, যখন থেকে দেখলাম মালা গলায় টোপর মাথায় আনন্দে হাস্যমুখ হয়ে বন্ধুদের সঙ্গে ফিরলেন, তখন থেকে যেন বুকের ভেতর বৃশ্চিক দংশন করছে। আমি কিছুতেই স্থির থাকতে পারছি না। এক্ষুনি সবাই আমাকে ডাকবে, সব দায় আমি নিজে চেঁচে নিয়েছি, অথচ এখন কেন পাচ্ছি না। না, মনকে আমি দৃঢ় করবই। একে ছেলে গেল নাকি প্রফুল্ল আমার ছোট বোন, তাকে খোকা খোকা দিতে কোথায় গেল এই সময়?
1: বড় বৌমা,
0: মা মা খোকা কোথায়, খোকাকে কে নিয়ে গেল?
1: খোকা সে তো তোমার ছোট বোনের গলা জড়িয়ে বসে আছে। একে বৌমা, কি হয়েছে তোমার? মুখ ছাইয়ের মতো ফ্যাকাশে, চোখ লাল, শরীর খারাপ লাগছে বুঝি দেখি?
0: না না মা, কি বলছিলেন বলুন, আমি ভালো আছি।
1: ভালো আছো?
0: হ্যাঁ মা।
1: বেশ, হ্যাঁ আমি বলতে এসেছিলাম ওই বরকনের জল খাবার যে তখন সাজালে, সেসব কোথায়?

0: হয়? সংসারের সবই তো তুমি নিজেই দেখো মা। লক্ষ্মী মা, তুমি তো আমাকে কিছুই করতে দাও না।
1: আমি যাচ্ছি মা, সব গোছানো আছে।
0: থাক থাক মা, তুমি বসো, আমি দেখছি।
1: না না, তাও কি কখনো হয়? আমার কিচ্ছু হয়নি, আমি যাচ্ছি, এক্ষুনি যাচ্ছি।
0: বেশ যাও তাহলে। তবে কি ভুল হলো? মেয়ে মানুষ সব সইতে পারে, কিন্তু স্বামীকে সতীনের হাতে দিতে পারে না। কর্তা কি সম্পত্তি বাড়াতে গিয়ে শেষে সংসারে ভাঙন সৃষ্টি করলেন? কি জানে। ঠাকুর, সব যেন ঠিক হয়ে যায়। ঠাকুর তুমি দেখো।

0: এই তো
1: ও মা, এ যে একেবারে রূপের ডালি, কি গণনাটি ঘর ছেড়ে নড়তে পারবি তো?
2: কি যে বলেন ঠান্ডি আপনাদের কাছে!
1: ও বাবা, এ যে কাঁচা সোনা, আমরা ভাই মেরে মেরে হয়ে গেছি। বাপ এবারে খুঁজে খুঁজে এনেছে বটে।
3: কেন ঠান্ডি, আমাদের বড় বৌদি কি কম সুন্দরী নাকি?
1: তা তো বটেই ভাই, তারও খুব জুলুস আছে। তবে কিনা ভাই কোনটি বেশি পছন্দ?
2: ও দুটোই সমান ঠান্ডি।
1: ও বাবা, দুজ পক্ষের বউ গলার মালা, বুঝলে না? তাছাড়া এমন রূপ, কাঁচা বয়স।
3: ঠান্ডি খুব বড় বৌদি। দিদি, ও দিদি বড্ড খিদে পেয়েছে।
4: তাই তো, নে তোরা খেতে বস।
3: ও দিদি, তুমি কোথায় যাচ্ছ বলো তো? তুমি গেলে কিন্তু আমি খাবো না। তখন থেকে খালি পালিয়ে পালিয়ে বেড়াচ্ছ। আমি বলি কত ভাবলাম এখন থেকে তোমার সঙ্গে দিন রাত থাকবো, কত মজা হবে তা না তুমি খালি।
4: নে খা, দেখো কাকে দে আমাকে। আহা, ঘুমিয়ে পড়েছে।
3: দিদি, ও কিন্তু এখন থেকে আমার কাছে শোবে, ওকে কিন্তু আমি ছাড়বো না। জানো আমাকে কি ভালোবাসে জানো?
1: খুব মায়া দেখছি। তা তো হবে, নিজের সহোদর বোন তো। আর খুব দিদি না ওটা। কিরে ও ভাই, বরের ভাগ দিদিকে দিবি তো নাকি?
3: ভাগ আবার কি, দিদিরই তো বর, আমার তো খালি।
1: কিন্তু এখন তো ভগ্নিপতি নয়, তুইও শালিনোস, তুই হলি ভাই গলার মালা।
2: আমি একটু বাইরে যাচ্ছি, ওদিকে ওরা আবার।
1: কেন কেন গো নাতি, লজ্জা পেলে নাকি? দুই বউ নিয়ে আসর আলো করে বসো, আমরা দেখে জগ জুড়োই। পালালে চলবে না, পালালে চলবে না গো।
4: ঠান্ডি এত মজার মজার কথা বলতে পারো, দে ছোট খোকাকে দে, উঠে পড়বে।
3: এখন নিয়ে যাচ্ছে, নিয়ে যাও, আমি কিন্তু ওকে ছাড়া শোবো না বলে দিচ্ছি।
4: সে হবে কোন, এখন দে তো।
1: নাও দাদা, এবার ওকে খাইয়ে দাও।
2: কেন ঠান্ডি, ও তো নিজেই খেতে পারে।
1: আহা, একদিন নিজে খেয়েছে বলে এখনো খাবে? এখন তুমি খাইয়ে দাও। না ধরো ধরো ধরো, আদর যত্ন করো, তবে তো কচি বউ বস হবে ভাই।

0: ওরে আমার লুলুলু, ঘুমে চোখ ঢুলু ঢুলু, হাসছে তবু খুলু খুলু। এবার না তোমায় ধরে মারতে হবে জানো, কাজল নেপটা একবারে ভূত সেজেছে। কেমন মজা এবার, কেমন
1: সোনা মনি কি হচ্ছে ছোট, এই ছোট দম বন্ধ হয়ে যাবে চাদরে ছোট।
0: দিদি ওর নাম কিন্তু আমি রাখবো। আচ্ছা বলতো এই নামটা কেমন হবে? অঙ্কুর। আমি না সেদিন একটা গল্পে পড়লাম, মস্ত বীর জানো, ঘোড়ায় চড়ে মুকুট মাথায় তরোয়াল নিয়ে রাজ্য জয় করে বেড়াচ্ছে, আমার অঙ্কুরও ঠিক তেমনি হবে দেখেছো
1: বাবা। আচ্ছা কি পাগলামি যে করিস, নে সর দুধটা খাওয়াতে দে।
0: ওই যে আমার টুটু টু খাবে শুধু দুধ ভাতু, ওই দেখো দেখো আমার চোখ পিট পিট করছে দেখো, এমন কিল মারবো না ধরে তখন দেখবি।
2: আমার পানটা নিয়ে এলে না?
0: তুমি একদিনই দিদি তুই যাস না, কিন্তু
1: পানটা সাজা হয়ে গেছে আমি এনে দিচ্ছি, তুই খোকাকে একটু ধর।
2: প্রফুল্ল আজ রাতে কিন্তু লুডোর বাজিটা খেলতেই হবে, তাড়াতাড়ি খেয়ে দিয়ে আসবে।
0: আহ তুমি যাও তো, লুডোর বাজি না হাতি, খালি ছুতো করে আমাকে জাগাবে আর ফষ্টি নোস।
2: না না না না, সেদিন আমাকে হারিয়েছো, আজ আর ছাড়ছি না।
1: এই যে পান।
2: দাও, আমি যাই দেখি কি ওরা আবার।
0: ওরে আমার লুলু, কবে শুধু
1: ছাড়তো ওকে খাওয়াতে দে, গলায় বিষম লাগবে, ছেড়ে দে, এরপর আর খাবে না
0: খাবে না খাবে না। দাঁড়াও দাও আমাকে ঝিনুক বাটিটা দাও, আমি খাইয়ে দিচ্ছি।
1: পারবি না?
0: পারবো না মানে? ও বুঝি তোমার একার ছেলে সোনা, এসো তো সোনা মানে
3: চুপ করো, বোনের হয়ে আর শাউখুড়ি করতে হবে না, ওসব ভেঙে পোনা এখানে চলবে না, বউ বউ এর মতো থাকবে। দিদিকে দেখো সহবত শিখতে পারো না, সব সময় যেন একবার নিচে বেড়াচ্ছেন। দু মাস হয়ে গেল বিয়ে হয়েছে, আধিক খেতে আর কমে না। আর তোমাকেও বলি বড় বৌমা, একটু শাসন করো বুঝলে, কিছু বলি না বলে তোমরা একেবারে না, ওকে খাইয়ে দাও। রোজ খাওয়াবার সময় করে আদরে বান ডাকিয়ে পাড়া জাগিয়ে কেতন দু চোখে বিষ।
1: এই দেখো কাঁদে না, এই ছোট ছোট চুপ কর, দোষ করলে মাও তো বকে রে।
0: কি দোষ করেছি? খোকাকে আদর করলেও ডাইনি বুড়ি সইতে পারে না, ও কেন বলবে আমাকে?
1: ও মা, শাশুড়ি কত শাসন করে কত বকে, তাই বললে কি?
0: শাশুড়ি না হাতি, ডাইনি বুড়ি।
1: আস্তে হচ্ছে কি, চুপ কর।
0: কেন চুপ করবো কেন, ও বলার কে? আমি আর এখানে থাকবো না, আমাকে পাঠিয়ে দাও বাবার কাছে, আমি কিছুতেই রাখবো না।
1: ঠিক আছে বলিস, ওকে বলিস।
0: কাকে? ওকে আমি বলতে পারবো না, তুমি বলো গে যাও।
1: পাগল তুই বল, তোকে কদিন পাঠিয়ে দিতে?
0: কদিন না, আমি একেবারে চলে যাব,
1: একেবারে চলে যাব। আচ্ছা সে দেখা যাবে, তুই বল তো ওকে।
0: তুমি হাসছো, ঠিক আছে দেখো আমি যাই কিনা দেখো, আমি যাব যাব যাব, ওই ডাইনি বুড়িকে আমি জব্দ করবো, এই আমি বলে দিলুম। হ্যাঁ
2: প্রফুল্ল, প্রফুল্ল কি হলো, মুখ ঘুরিয়ে বসে রইলে, খেলবে না?
0: না
2: রাগ হয়েছে? এই আমার পান কই, খাইয়ে দেবে না? শোন একে এটা কেবল এনেছো কেন, যাও দিয়ে এসো।
0: খোকা ঘুমোচ্ছে, আসতে
2: ওকে দিয়ে এসো মার কাছে, এক্ষুনি উঠে জ্বালাবে। তুমি না সত্যি,
0: দিদি বললো ওকে নিয়ে যা, ওর বাবাকে দে, আমি খেয়ে উঠে নিয়ে আসবো।
2: অমনি তুমি নিয়ে এলে, এই রাতটুকু তোমাকে একলা পাই, তা আবার তার সঙ্গে?
0: আর একলা পেতে হবে না, আমি চলে যাব বাপের বাড়ি।
2: সে কি কেন, দেখি দেখি মুখটা ঘোর। ও বাবা, মুখে যে মেঘ জমেছে দেখছি, কি হলো, পুতুল ভেঙে গেছে না পুষি?
0: না শাশুড়ি মা আমাকে দু চোখে দেখতে পারে না, আমি এখানে আর থাকবো না, বাবার কাছে চলে যাব।
2: সত্যি মার্চে কি হয়েছে না, সব সময় খ্যাচ খ্যাচ খ্যাচ খ্যাচ। আচ্ছা ঠিক আছে আমি মাকে বলবো।
0: না তুমি আমাকে পাঠিয়ে দাও।
2: কিন্তু তোমাকে না দেখে আমি বেচারা একেবারে মরে যাব প্রফুল্ল রতন, তার কি হবে বলো?
0: ওসব কথা ঢের শুনেছি, আমি আর ভুলবো না, এবার আমি যাবই। ওই বুড়িটা আমাকে দেখতে পারে না, বিয়ে হয়ে আসা অব্দি আমার পেছনে লেগেছে।
2: পাগলি, তাহলে তুমি যাবেই?
0: হাসছো যে, ভাবছো ইয়ার কি না, দাঁড়াও দাঁড়িয়ে আঁকবে ছেড়ে দেবো।
2: আচ্ছা বাবা, আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আচ্ছা কাজ করো, তোমার দিদিকে বলো সেই যা করার করবে, মা বাবাকে সেই বলবে। এখন
0: দিদিকে আমি বলেছি, সে তোমাকে বলতে বলেছে।
2: ও আচ্ছা ঠিক আছে, সব ঠিকঠাক হয়ে যাবে। এখন এসো লুডো খেলি, ওকে দিয়ে এসো। এক্ষুনি উঠে প্যাঁ প্যাঁ করতে শুরু করবে, মজাটাই মাটি। এত ঝামেলা তুমি সইতে পারো না সত্যি, যাও দিয়ে এসো।
0: ছোট, এই ছোট, খোকাকে দে নিয়ে যাই।
2: হ্যাঁ, ইয়ে মানে আমাদের কাছে থাকতে চাইছে না।
0: কে বলেছে থাকতে চাইছে না? ও সবচেয়ে বেশি আমার কাছে ভালো থাকে জানো।
2: তা অবশ্য ঠিক।
0: দিদিকে বলো না।
2: ইয়ে বলছিলাম যে ও কিছুদিন যেতে চাইছে, তো আমারও তো এখন মরশুমের সময়, একবার তো কদিন বাইরে যেতেই হবে, তাই ভাবছিলাম যে সে কদিন যদি।
0: আমি মাকে বলেছি, মা বলেছে কদিন ছোট ঘুরে আসুক, তাদের আপত্তি নেই।
2: আপত্তি নেই
0: না?
2: যাক বাঁচা গেল, হলো তো, এত জ্বালাতন করছো। ছেলে মানুষ দেখো না, খালি আবদার। এ কি ক্ষণপ্রভা চলে গেল? যাক এসো এসো, আহা কদিন তো থাকবে না, দেখি না এবার হাসি মুখ কানে। এই মুখটা ফেরাও না। এ কি ভেঞ্চি কাটছো জানো পতি পরম গুরু?
0: গুরু না ছাই, উকাটটা বাদ বুঝলে।
2: এই সব বিদ্যে হচ্ছে, দাঁড়াও আজ তোমাকে এমন শাস্তি দেবো না।
0: ছাড়ো না,
2: ছাড়ো ছাড়ছি।

0: বাবারে, ওফ দিদি, মরে গেলাম গো।
1: কি হলো রে ছোট, চান করে উঠে থেকে ওরকম করছিস কেন? কি হয়েছে, গা দেখি না, গা তো ঠান্ডা,
0: মাথার যন্ত্রণায় মরে যাচ্ছি, ও ছিঁড়ে পড়ছে জানো।
1: কি রে, আজকে তো যে তোর বাবার কাছে যাবার কথা, গাড়ি আনতে উনি চলে গেছেন, তাছাড়া আজ ওকে সদরেও যেতে হবে মরশুমের সময়।
0: পারছি না গো দিদি।
1: দাঁড়া দাঁড়া দাঁড়া, একটু স্থির হ, উনি আসুন একটা ওষুধ কিছু এনে দেবেন এখন।
0: আমি শুয়ে পড়ি।
1: শুয়ে পড়,
0: বুঝতে পারছি না।
1: শুয়ে পড়, শুয়ে পড়। এই যো শুনছো, একবার এদিকে এসো না,
2: গাড়ি এসে গেছে, যাবার সময় তো।
1: শোনো, ছোটর কি হয়েছে, মাথা ছিঁড়ে যাচ্ছে, খুব ব্যথা করছে।
2: ব্যথা?
1: হ্যাঁ।
2: কোথায় ব্যথা, কি হলো, কালো তো, জ্বরটর কিছু নয় তো?
0: মরে গেলাম বাবা রে।
2: এরকম তো কি করি, এদিকে তো গাড়ি এসে গেছে,
0: আমি উঠতে পারছি না, মরে যাচ্ছি।
2: তাহলে তো মাকে বলো, আজ তো যাওয়া।
1: আমি আমি গাড়িটি ফেরত পাঠাচ্ছি, এরকম করে যাবেই বা কি করে। নাকি শোনো, তুমি ওই গাড়িতেই চলে যাবে?
2: না না, তুমি এক কাজ করো, তুমি বরং সুতুকে বলে দাও যে
0: তুমি যেও না। ও মা গো, তুমি যেও না।
2: খুব কষ্ট হচ্ছে।

0: আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তুমি শো, আমি একজন ডাক্তার বরঞ্চ দেখি। আজ বোধহয় আমার যাওয়া হলো না।
1: তুমি বসো, আমি মাকে বলে শুধুকে ডাক্তারবাবুর বাড়ি পাঠাচ্ছি, আসছি আমি এক্ষুনি আসছি।
0: আচ্ছা ঠিক আছে, এত যখন ব্যথা কি করি আমি। তুমি হাসছ যে
1: কেমন জব্দ, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। শোনো, তোমাকেও যেতে দেবো না, খালি কাজ আর কাজ।
0: ওরে দুষ্টু মেয়ে, এই তোমার মতলব? হ্যাঁ, আমার যাওয়া পণ্ড করলে? দাঁড়াও, তোমাকে আমি
1: কাজ কলা করবে তুমি আমার।
0: এবার চুপটি করে শুয়ে শুয়ে কুইনিন খাও, বুঝলে?
1: হয়ে গেছে আমার তেতো কুইনিন খেতে। কি রে, জ্বরটা ছেড়েছে মনে হচ্ছে, কেমন লাগছে আজ?
2: একটু ভালো। দিদি, ওকে আমার কাছে দাও না একটু।
1: নেই,

0: ধর দুধটা খাইয়ে দে তো ছোট, আমি দেখি ও শরবতটা শুরু করলো কিনা।
1: আচ্ছা, ও আজও কাজে যায়নি?
0: যা অসুখ বাঁধালি, সে তো তটস্থ,
1: রকম দেখলে রাগ হয়। ঘন্টায় ঘন্টায় খালি খবর নিতে আসা, মা বাবা সবাই রয়েছে না?
0: চিরকাল অমনি।
1: ও, তোমাকেও বুঝি।
0: এই ছোট, দুধটা খাওয়া খোকাকে।
1: চোনা মনা মা, চোনা মনা বাপু ডুপু, খেয়ে নাও তো মানিক।
0: ছোট বেশ দেখাচ্ছে কিন্তু তোকে, খোকা কুলি করে একেবারে গণেশ জননী।
1: আহা, তোমাকে বুঝি দেখায় না? কে কে ওখানে? তুমি
2: দে দে খোকাকে, দে আমায় বলছি, খোকাকে দে।
1: দিদি, দুধটা শেষ হয়নি আর।
2: না, দুধ খেতে হবে না, দিয়ে দে ওকে।
1: দিদি দি, চলে গেল। কি হলো যে?
3: কিচ্ছু হয়নি, তুমি বসো, আমি আড়াল থেকে সব দেখছিলাম, তোমাকে দেখছিলাম প্রফুল্ল, তুমি এত সুন্দর, খোকাকে কোলে করে যেন আরো সুন্দর।
1: দিদিও তাই বলছিল যেন। আচ্ছা, তুমি বুঝি কাজ কামাই করে এই সব করছো, লুকিয়ে লুকিয়ে আড়ি পাচ্ছ?
3: আর কাজ, বউ পাগলের কি আর কাজ কম হয়? বা জ্বরটা ছেড়ে বেশ রূপ খুলেছে তো। এই শোনো না, শোনো, কানে কানে একটা কথা বলি।
1: কি?
3: শোনো না, আমি
1: তুমি না যাও তো।
2: সেই মুগ্ধ দৃষ্টিটা আমি কিছুতেই ভুলতে পারছি না। খোকাকে কোলে করে ছোট বসে হাসছে, আর তিনি যেন এক স্বর্গের দৃশ্য দেখে মোহিত হয়ে। এই তো, এইটুকুই তো আমিও তার কাছ থেকে চাইছিলাম, কিন্তু আমার সব গর্ব যে ওইটুকু মেয়েটা কেড়ে নিল, আমাকে হারিয়ে দিল, আমাকে ছোট করে দিল, তুচ্ছ করে দিল, আমার সমস্ত পাওনা, আমার জীবন মিথ্যে, আশা আকাঙ্ক্ষা প্রীতি এমনকি বাস্তব ধারণাও মিথ্যে। এতদিন শুধু কি তাহলে খেলাই করেছেন আমাকে নিয়ে? আমি কেমন করে সইব? আচ্ছা, আর একবার, আর একবার যদি অমন করে রাজরানীর মতো ওর সামনে বসি, কিন্তু যেচে তো যেতে পারবো না। ওই মুগ্ধ দৃষ্টি তো একদিন আমারই জন্য ছিল, আমারই জন্য। আমি কি চিরদিনের মতো সব হারালাম? সব হারালাম চিরদিনের মতো।
4: বৌমা, ও বৌমা,
2: এ কি
4: অমন চোখ বড় করে কি বিড়বিড় করছো? কি হলো বৌমা?
2: কিচ্ছু হয়নি তো মা।
4: দেখি, ও মা, চোখের জলে বুক ভেসে যাচ্ছে যে। মা গো, আমার কাছে লুকোবি? বল মা, বল কি হয়েছে মা? বুঝেছি মা, বুঝেছি, আমাদেরই বুঝি ভুল হলো, সকলের তো আর সব সয় না, হিত করতে কি বিপরীত করলাম কে জানে।
2: মা গো, আমি সব সময় শুধু স্বপ্ন দেখি, কাঁটার মতো অন্ধকার আমার সারা শরীরে বিঁধছে, শুধু শূন্য, শুধু অন্ধকার।
4: সব ঠিক হয়ে যাবে মা, মনকে শান্ত কর, ঠাকুরের নাম নে, তিনি শান্তি দেবেন। নে, ওঠ, সংসারের কাজে মন দে, দেখবি সব আবার আগের মতো হয়ে যাবে। আয়, আমি রান্নাঘরে যাচ্ছি, তুইও আয় আমার সঙ্গে।
2: যাচ্ছি মা, আপনি যান, আমি এক্ষুনি যাচ্ছি। মা কি ভাবলেন, ভাবলেন আমি কাঙালের মতো?
1: দিদি দিদি,
2: কি হয়েছে রে ছোট?
1: জানি দিদি, খুব মজা হয়েছে, না তা বলবো না।
2: কি হয়েছে, কি বলবি?
1: না তা পরে বলবো, আমি যাই পরে। খোকা
2: খোকা পরে হবে, কি বলছিলে?

0: কিচ্ছু নয়, অমনি কি বলতে কি বলতে যাচ্ছিলাম তাও ভুলে যাচ্ছি।
1: মাথা দিব্যি বল বলছি
0: বলছি বলছি আমি আঁচলটা ছাড়ো না
2: দিদি।
1: কি
0: লজ্জা করছে, বলবো না। শোনো, ও না বললো,
1: কি বললো?

0: কি বল
1: দিদি, তুই না যে ওপরে সুশা, ওনাকে ছেলে চাই।
0: কি বললি? কি
1: দিদি রাগ করলি? হাই দিদি, দিদি কথা বল।
0: রাগ করিনি, ভাবছি আমরা দুজনে কোথায় চলেছি। তুই কেন আমার সঙ্গিনী হলি ছোট? কেন রে শোন ছোট, ছোট কি পালিয়ে গেল? শোন শোন ছোট, ছোট শোন শোন ছোট, তোর মানে আমারটি নয়, ওর কাছ থেকে এবার চাই। ঠিক এইরকম করেই আমাকেও, এবার ওর পালা। কিন্তু ও তো জানে না, আকাঙ্ক্ষা মিটে গেলে ওরও আমার মতোই দশা হবে। এমনিতে তো স্বাদে ভরে যাবে ছোটর জীবন, মা কোঠরার মতো আমরা ওদের ছলনায় মুগ্ধ হয়ে জালে পড়ি, আর ওরা ঘৃণা ঘৃণা ঘৃণা। তবু আমি নিজেই যাবো, দেখবো নিজের চোখে কতটা ঘৃণা করতে পারে। আমাকে নিজে কি দেখতে হবে, দেখতেই হবে আমাকে।

0: মনু মোহিনী, এতক্ষণে অভাগের উপর দয়া হলো? আমি তো ভাবলাম তুমি এসো, এসো বসো প্রভা।
1: বসছি।
0: খোকা কোথায়? খোকাকে?
1: খোকা ছোটর কাছে, মার ঘরে।
0: ভালো, তুমি তুমি খুব রোগা হয়ে গেছে প্রভা। খোকাটাও তো দেখলাম সেদিন খুব ভুগছে, তাই
1: তাই
0: না ভাবছিলাম তোমাদের কিছুদিন একটু বাইরে ঘুরে এলে ভালো হয়। যা খাটুনি হয় তোমার, তাছাড়া অনেকদিন ঠাই নাড়াও হওনি, ভাবছিলাম যে কোথায়। কি দেখছো প্রভা? অমন করে একদৃষ্টে কি দেখছো? সত্যি যত দিন যাচ্ছে তত যেন মানে এত রোগা হয়ে গেছো, তাই যেন বেশি সুন্দর হয়েছে। কি হলো, কাছে আসবে না? এসো, কতদিন বাদে এলে। আমি ভাবি যে মানে মাকে খোকাকে নিয়ে ও তো ছাড়ে না, আজ আমার কি ভাগ্য যে মনে পড়েছে।
1: তা বটে।
0: হাসছো? সত্যি প্রভা, মানে আমি তোমাকে
1: থাক থাক কথা
0: না না না প্রভা, আমি তোমার স্বামী, আমার উপর তোমার অভিমান তো হতেই পারে, কিন্তু এত ব্যস্ত থাকি, তুমি তোমাকে জানোই, মানে আমি ঠিক সব দিক গুছিয়ে, কিন্তু প্রভা আমাদের সম্পর্ক তো শুধু এই জন্মে নয়, জন্ম জন্মান্তরের। আমার কাছে তোমাকে আসতে হবে, আমাকেও তোমার কাছে যেতে হবে প্রভা। আমরা দুজনে
1: জানি,
0: এই তো লক্ষ্মী সোনা বউ আমার, কত বুদ্ধি তোমার।
1: তাই তো এসেছি।
0: এসো আরো আরো কাছে এসো। সত্যি তোমার তুলনা হয় না, তোমার জায়গাকে কেউ নিতে পারে? তোমার মতো আর কেউ হয় না প্রভা, আর কেউ তোমার মুখের যোগ্য নয়। এসো এসো প্রভা, এখনো রাগ করে আছো?
1: রাগ না, রাগ নয়।
0: তবে তবে এসো, কাছে এসো প্রভা, কাছে এসো।

0: বড় বৌমাকে সকাল থেকে দেখছি না, ভাবলাম আশেপাশে অমূল্য, এই মাত্র খবর দিল পুকুর ধারে ছেলে কোলে নিয়ে।
1: ছেলে কোলে নিয়ে কি মা বলো?
0: সে কি বলবো বাবা, হতভাগী রাতারাতি বোধ হয় পাগল হয়ে গেছে, হাসছে কাঁদছে, লজ্জা সরম বলতে আর কিচ্ছু নেই বাবা, পরাশুদ্ধ লোক ভেঙে পড়েছে।
1: কি সর্বনাশ, কেন কি এমন হলো? আচ্ছা ঠিক আছে,
0: সবচেয়ে মুশকিল হয়েছে বাচ্চাটাকে কখন আমার পাশ থেকে তুলে নিয়ে গেছে, ওকে কিছুতেই ছাড়ছে না। ওকে যদি কিছু করে বসি, তুই তুই এখন যা করবার কর বাবা।
2: শেষ কেবারে শেষ ধাপে চলে এসেছি, আমাকে আর ছুতে পারবে না এইবার, সব ধরে ফেলেছি এইবার।
1: ঘরে এসো, ঘরে এসো প্রভা।
2: ঘর আমার?
1: প্রভা
2: আমি কোন ঘরে আসবো?
1: প্রভা খোকাকে দাও, খোকাকে দাও।
0: ওকে জমে না, জমে না আমার খোকাকে।
1: প্রভা
2: ও তোমার মতো হয়ে যাবে।
1: কি বলছো কি তুমি?
2: ও আমার, ও শুধু আমার, ওকে আমি এনেছিলাম, আমরা দুজনে মরে যাব একসঙ্গে। ও আমার না, ওকে জমে না। কি শান্তি, আমরা দুজনে একসঙ্গে মরে গিয়ে বাঁচবো, পবিত্র হব, গঙ্গায় দিয়ে আমাদের গঙ্গায় ডুবে তবে হাড়গুলোর পাপ ধুয়ে যাবে গঙ্গা।

0: 고가! 고가! 고가! 고가! 신기록. 아이, 믿기야.
1: 기회생아, 어, 아니, 말라, 해야지.
0: 전부 나 쉬지, 봐봐.

জগদীশ গুপ্তের কাহিনী অবলম্বনে চন্দ্র সূর্য যতদিন নাটকটি শেষ হল। বেতার নাট্যরূপ মমতা চট্টোপাধ্যায়। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জগত্তারণ, জ্ঞানেশ মুখোপাধ্যায়, দীনতারণ, শোভনলাল মুখোপাধ্যায়, সুভদ্রা, শেফালী বন্দ্যোপাধ্যায়, ঠান্দি, গীতশ্রী দেবী, প্রফুল্ল, সুমিতা বসু এবং ক্ষণপ্রভা উর্মিমালা বসু। সম্পাদনা নারায়ণ পাল। নাটকটি প্রযোজনা করেছেন জগন্নাথ বসু।

0: গানে বাজুক মনের রেডিও শুনছ 107 FM রেইনবো সাত সুরে সারাদিন সাত সুরে সারাদিন।
1: একশো সাত মেগাহার্টজ FM রেইনবো। এখন শুনবেন আধুনিক গান শিল্পী মান্না দে।

আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি অনিন্দিতা ভট্টাচার্য। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী প্রতিবেশী রাজ্য আসামে বন্যা দুর্গতদের জন্য 10 কোটি টাকা অর্থ সাহায্য ঘোষণা করেছেন। রাজ্য বিধানসভার অধিবেশনে আজ তিনি বলেন, আসামের বন্যা পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে এই অর্থ সাহায্য প্রদান করা হবে। কলকাতা ও হাওড়া পুরসভার ওয়ার্ড সংখ্যা বাড়ানোর লক্ষ্যে আজ রাজ্য বিধানসভার একদিনের বিশেষ অধিবেশন বসেছে। প্রথমেই হাওড়া পুর নিগম সংশোধনী বিলের ওপর আলোচনা শুরু হয়। আলোচনার জবাবি ভাষণে পুর ও নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল বলেন, সেখানকার অর্থনৈতিক অবস্থা, ভৌগোলিক পরিস্থিতি এবং জনসংখ্যার নিরিখে বিভিন্ন ওয়ার্ড পুনর্বিন্যাস করে ওয়ার্ডের সংখ্যা 50 থেকে বাড়িয়ে 68 করা হল। দক্ষিণেশ্বরে আদ্যাপীঠ সংঘে আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নবনির্মিত মূল ফটকের উদ্বোধন করেছেন। এর পাশাপাশি সংঘের স্বাস্থ্য পরিষেবার জন্য দুটি অ্যাম্বুলেন্সেরও উদ্বোধন করেন তিনি। আদ্যাপীঠের সাধারণ সম্পাদক ব্রহ্মচারী মুরাল ভাই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। মন্দিরে আরাধনার পর সংঘ পরিচালিত প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীর সঙ্গে তিনি মিলিত হন। তিনি রাজ্যকে আধ্যাত্মিক জাগরণের পীঠস্থান বলে বর্ণনা করেন। রাজ্যে পুলিশের বিশেষ এসটিএফ পাকিস্তানি এক জঙ্গিকে পশ্চিমবঙ্গের বনগাঁ সীমান্ত থেকে গ্রেপ্তার করেছে। রানা রাউফ ওরফে ওয়াহাব নামে এই ব্যক্তি কলকাতার তপসিয়া এলাকায় বসবাস করছিল। পেশায় সে ছুতোর মিস্ত্রি। তার ভুয়ো আধার ও ভোটার কার্ডও বানানো হয়েছিল। পাকিস্তানি আইএসআই জঙ্গি গোষ্ঠীর সঙ্গে তার যোগসাজশ রয়েছে বলে মনে করা হচ্ছে। স্বাধীনতা দিবসের প্রাককালে আগামী 14 আগস্ট রাত 9টায় মহিলাদের নিয়ে দক্ষিণ কলকাতায় এক র্যালির আয়োজন করা হচ্ছে বলে পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়েছেন। তিনি আজ সকালে কলকাতার ধনধান্য অডিটোরিয়ামে একটি বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের 25 বছর পূর্তি ও নবীনবরণ অনুষ্ঠানে জানান, বালিগঞ্জ শিক্ষা সদনের সামনে থেকে গোলপার্ক পর্যন্ত ওই র্যালির আয়োজন করা হবে। এই মুহূর্তের খবর এখন এ পর্যন্তই।

0: श्रोताओं, अभी आपने सुना ये खूबसूरत गीत जवानों उठो, और अब इसी कार्यक्रम के साथ हमारा आज का उमंग कार्यक्रम यहीं पर समाप्त होता है। तो अब मुझे यानी अजीत को उमंग कार्यक्रम की तकनीकी टीम यानी कुसुम लता, जगबंधु
1: और मंजू जी के साथ विमलेश को कल तक के लिए आज्ञा दीजिए।
0: नमस्कार।
2: उमंग उमंग उमंग उमंग।
3: और अब एक ऑरेंज वार्निंग आई है, वो बता दूं आपको कि अगले 2-3 घंटे के अंदर हावड़ा, हुगली, पूर्वी मिदनापुर, पश्चिमी मिदनापुर के जिलों में कुछ हिस्सों पर जो है तेज आंधी तूफान आ सकता है। बिजली गिरने की संभावना है, भारी बारिश की भी संभावना है और 30 से 40 किलोमीटर प्रति घंटे की रफ्तार से जो है तूफानी हवाएं भी चल सकती हैं। तो बेहतर है कि आप जो है सेफ जगह पर रहें और अगर बाहर जाना जरूरी है तो अपनी छत्र या अपना रेनकोट लेकर चले। इसी के साथ आज 3 का तड़का कार्यक्रम से मैं कहूंगी सुचिश्मिता, आप सबको टाटा एंड बाय बाय। सुनते रहिए, साथ रहिए 107.8 FM ट्विन बोर्ड, दिल से दिल तक।
4: আকাশবাণী কলকাতা FM রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি ধৃতি সেন শর্মা। লোকসভা আজ বিদেশি অনুদান নিয়ন্ত্রণ সংশোধনী বিল 2026 আরও আলোচনার জন্য যৌথ সংসদীয় কমিটি JPC-র কাছে পাঠিয়েছে। বিদেশি অনুদান নিয়ন্ত্রণ আইন 2010-এ আরও সংশোধন আনার জন্যই বিলটি উত্থাপন করা হয়। বিদেশি অনুদানের ব্যবহারকে স্বচ্ছ ও জবাবদিহিমূলক করে তোলাই বিলের উদ্দেশ্য। রাজ্যসভায় জাতীয় সমবায় উন্নয়ন নিগম সংশোধনী বিল আলোচনার জন্য গ্রহণ করা হয়েছে। সমবায় প্রতিমন্ত্রী মুরলীধর মোহন বিলটি উত্থাপন করেন। জাতীয় সমবায় উন্নয়ন নিগম আইন 1962-তে আরও সংশোধনী আনা এই বিলের উদ্দেশ্য। স্থানীয় এলাকার জনগণের সঙ্গে সংযোগ বৃদ্ধি করতে প্রতিটি বিধানসভা কেন্দ্রে একটি করে সেবা কেন্দ্র তৈরির জন্য রাজ্য সরকার বিধায়কদের আর্থিক সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ বিধানসভায় বলেন, প্রতিটি সেবা কেন্দ্রের জন্য চলতি মাস থেকে প্রতি মাসে আর্থিক সহায়তা এবং তথ্য সংস্কৃতি দপ্তর থেকে ধুতি পাঞ্জাবি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। প্রতিটি বিধানসভা কেন্দ্রে তৈরি এই সেবা কেন্দ্রের জন্য সংশ্লিষ্ট বিধায়ককে মাসে 30,000 টাকা করে সহায়তা করা হবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী প্রতিবেশী রাজ্য অসমে বন্যা দুর্গতদের জন্য 10 কোটি টাকা সাহায্যের কথা ঘোষণা করেছেন। রাজ্য বিধানসভার অধিবেশনে আজ তিনি বলেন, অসমের বন্যা পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে, মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে এই সাহায্য দেওয়া হবে। স্বাধীনতা দিবসের প্রাক্কালে আগামী 14 আগস্ট রাত 9টায় মহিলাদের নিয়ে দক্ষিণ কলকাতায় এক র্যালির আয়োজন করা হচ্ছে বলে পুর ও নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়েছেন। তিনি আজ সকালে কলকাতার ধনধান্য অডিটোরিয়ামে একটি বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের 25 বছর পূর্তি ও নবীনবরণ অনুষ্ঠানে জানান, বালিগঞ্জ শিক্ষা সদনের সামনে থেকে গোলপার্ক পর্যন্ত ওই র্যালির আয়োজন করা হবে। ভারতীয় গ্র্যান্ডমাস্টার রমেশবাবু প্রজ্ঞানন্দা সিঙ্কফিল্ড কাপ দাবা প্রতিযোগিতায় প্রথম জয় পেয়েছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের সেন্ট লুইসে গ্র্যান্ড চেস ট্যুরের অন্যতম এই প্রতিযোগিতার দ্বিতীয় রাউন্ডে উজবেকিস্তানের গ্র্যান্ডমাস্টার আসন্ন বিশ্ব চ্যাম্পিয়নশিপের চ্যালেঞ্জার জাভুকির সিভানদারকে হারিয়ে দেন। এই মুহূর্তের খবর আপাতত এ পর্যন্তই।
5: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন।
6: এই যে প্রতিদেব, সংসার চালানোর খরচটা দিন।
7: এই নাও মুদিখানার 15,000, সবজি বাজারে 2,000,
6: আর ইলেকট্রিক বিলের
7: জিরো বিলে আবার টাকা দেব কি?
6: ওহো, ভুলেই গেছি যে এখন তো সোলার প্যানেল লাগানো হয়েছে, তাহলে 4,000 টাকা বেঁচেছে, ওটা দিয়ে শপিং হয়ে যাক।
7: একদম, PM সূর্য ঘর মুফত বিজলি যোজনা, যুক্ত হতে রেজিস্টার করুন pmsuryaghar.gov.in।
8: हर घर सूर्य घर।
5: गाने बाजुक मोनेर रेडियो सुनछो 107 FM रेनबो, सात सुरे सारा दिन। सात सुरे सारा दिन।
9: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবোতে। ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা।
10: জয় জয় জয় জয় জয় জয় জয় জয় জয়।

0: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবো তে, ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতার আড্ডা চলছে। কারণ স্টুডিও ক্লক এই মুহূর্তে বলছে ঠিক 4:09, আর এইরকম যখন সময় চলে আসে তখন যেরকমটা তোমার সঙ্গে কালকে আমি কথা দিয়ে গেছিলাম, আমি আর যে মধ্যে রয়েছে, আর আমার সঙ্গে কিন্তু একটা সারপ্রাইজ রয়েছে।

0: অঙ্কিতা, অঙ্কিতা বলে গেছিল, পরশু দিন বলে গেছিল, ভাই আসবো আসবো আসবো, কোনো চাপ নেই, যাই মেসেজগুলো পড়া হয়নি, যাদের পড়া হয়নি, অনেকে বলছিল আমার মেসেজটা পড়ুন পড়ুন, আমি বলেছিলাম পরের দিন এসে পড়বো, আজকে ডেফিনেটলি পড়বো। 9903659992 হোয়াটসঅ্যাপ কিংবা টেক্সট করবে, কিন্তু আড্ডার টপিকটা একটু পরে বলবো। যথারীতি 31 ডিগ্রি সেলসিয়াস রয়েছে,
1: একদমই তাই, এবং চারপাশে দেখে নেন মনে হচ্ছে যে
0: আকাশ ভেঙে বৃষ্টি আসবে।
1: কি হবে আমার এই আকাশকে একটা বিশাল বড় প্রশ্নচিহ্ন নিয়ে আমি মাঝে মাঝে তাকাচ্ছি, মানে তুমি কি বৃষ্টি দেবে নাকি তুমি গরম দেবে নাকি রোদ্দুর কে ঢেকে রাখবে শুধুমাত্র, এক্স্যাক্টলি তোমার কাজটা কি হবে সেটা বাপু আমাকে জানা।
0: আসলে ওয়েদারও আমাদের মনের মতনই না জিলিপির প্যাঁচে একদম পেঁচিয়ে গেছে, বুঝতে পারছেন, ওর কখনো ইচ্ছে হচ্ছে বর্ষা হবে, ভরো মানে কি বলে ভরা যৌবনের বর্ষা, ঠিক আছে, কখনো মনে হচ্ছে শরতের মেঘের সঙ্গে উড়ে পালিয়ে যাবে, আবার কখনো মনে হচ্ছে না না অনেক বৃষ্টি দিয়েছি তোমরা বৃষ্টি চাও না আমি বৃষ্টি দেবো না, বেশি বৃষ্টি হলে আমরা যেরকম বলি ইস এত বৃষ্টি কেন, প্যাঁচ প্যাঁচে রাস্তা, ক্যাতকেতে রাস্তা, ওগুলো পোষায় না, তাই বলে দেখে তো ও কনফিউজড হয়ে গেছে, কিন্তু মধু আর অঙ্কিতা কিন্তু কনফিউজড হয়নি।
1: এক্স্যাক্টলি, একদমই তাই, কনফিউজড হয়নি বলেই কিন্তু আজকে তোমার সঙ্গে জুমিয়ে আড্ডা দিতে চলে এসেছি। তাই সঙ্গে থাকো, শুনতে থাকো 107 FM রেনবো ক্যাফে কলকাতা, উইথ আর্য মধু অ্যান্ড আর্য অঙ্কিতা।

0: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা।
1: শাড়ি কুঠি, সর্বভারতীয় শাড়ি ও টাঙ্গাইল শাড়ির প্রস্তুতকারক ও বিক্রেতা শাড়ি কুঠি, প্রোপাইটার ননী গোপাল দাস।
2: অবিশ্বাস্য কম দামে অনবদ্য টাঙ্গাইল শাড়ির সেরা সম্ভার শাড়ি কুঠি।
3: কানে বাজুক, মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
0: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা।
4: ভেজাল ঘাপজাল কিচ্ছু থাকবে না, মানে সলিড আড্ডা হবে। আর আজকে সলিড আড্ডার জন্য আরো একটা দারুণ টপিক পেয়ে গেছি, মানে আজকে ওয়ার্ল্ড ইউথ ডে, মানে বুঝতেই পারছো আন্তর্জাতিক যুব দিবস। এবার এই যে যুবক হওয়া, আমরা বলি না বড় হয়ে গেছি, সেবা এই ধরনের একটা কথা আমরা বলেই থাকি। তো জীবনে এমন কোনো কাজ আছে মধুরিমা তোমার জানা, যেটা যেই পদক্ষেপটা নেওয়ার পর বা যেই কাজটা করার পর তোমার নিজের প্রতি মনে হয়েছে ইয়ে, নিজের পিঠ চাপড়ে বলেছো ইয়ো ব্রো, কোয়াইট ম্যাচিওর ডিসিশন নিয়েছো তুমি, বা এই স্ট্যান্ডটা দারুণ নিয়েছো নিজের জন্য, এই যে ব্যাপারটা।
5: হ্যাঁ, এটা মাঝে মাঝে মানে মনে হয় অ্যাকচুয়ালি কী বলতো, মানে নিজে যে ডিসিশনটাই নিই সেটাই মনে হয় পিঠ চাপড়ানোর মতো না, দারুণ একটা কাজ করে ফেলেছি। কিন্তু হ্যাঁ, আমাদের এটা সবার মনে হলো, কিন্তু তোমারও কি এক্স্যাক্টলি এটাই মনে হচ্ছে? তাই আমাদের সেটা 9903652992 কিন্তু জানিয়ে ফেলো, হোয়াটসঅ্যাপ করতে পারো, মেসেজ করতে পারো। আরও একবার বিষয়টা,
4: এই যে আজকে ওয়ার্ল্ড ইউথ ডে, আরও একবার বিষয়টা এইটাই যে তুমি তোমার জীবনের এমন কোন সিদ্ধান্ত নিয়ে নিজেকে মনে হয়েছিল যে প্রচণ্ড ম্যাচিওরড কাজ করেছো, প্রচণ্ড একটা ভালো ডিসিশন বা স্ট্যান্ড নিয়েছো, হ্যাঁ পরে সেটা গণ্ডগোল দেখা গেছে, এটা হতেই পারে, কিন্তু তোমার মনে হয়েছিল সেই মুহূর্তে দাঁড়িয়ে যে এই ডিসিশনটা আমি একদম মাস্ট নিয়েছি, মানে চাকা চাক যাকে বলে,
5: একদম। 9903652992 এর অপেক্ষায় তোমাদের জন্য রইলাম। আর এই মুহূর্তে মানে এই যে যে ডিসিশনের কথা হচ্ছে না, এই মুহূর্তে সব থেকে বেশি তোমার সেই মুহূর্তটাতে কাকে সব থেকে বেশি মানে আর মানে তুই যে ডিসিশনটা নিয়েছিস একদম ঠিক, কে পাশে দাঁড়ায় বলতো? আরে বাবা, তাকেই তো আমরা এই কথাটা বলি, নীরজ শ্রীধর আর কবিতা শ্রীট যাকে বলছেন।

0: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবো তে, ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা।
1: ক্যাফে কলকাতার আড্ডা নিয়ে তো রয়েছে আমি আর যে মধুয়ার সঙ্গে রয়েছে আর যে অঙ্কিতা, ডেফিনেটলি মানে তুমি হো বন্ধু আর তুমি সখা, ডেফিনেটলি 9903653992 তে তুমি বন্ধু তুমি সখা একদম হয়ে মনের সুখে কিন্তু আমাদের মেসেজ করে দাও যে তোমার লাইফের কোন ডিসিশনটা, মানে ইভেনলি সেটা যদি মানে ওই ইউথ টাইমে হয় আর কি, সেই টাইম পিরিয়ডটাতে হয়, তাহলে কোন ডিসিশনটাতে তুমি নিয়ে জাস্ট নিজের পিঠটা নিজে চাপড়েছ, ও ব্রাভো কি একটা মানে ব্যাপার করে ফেলেছি, এরকম হয়েছে, হয় আমাদের সবার সাথে। আর সেই ঘটনাগুলোই ছোট ছোট করে জানতে চাইছি তোমার কাছ থেকে। কিন্তু আরও একটা ঘটনা আমাদের এই মুহূর্তে ইন্ডাস্ট্রিতে ঘটছে।
2: আরে ঘটবে না কেন, বুমেরাংটা করেছিলেন 2 বছর আগে, 2024 রিলিজ করেছিল, যদিও বুমেরাংটা কি একটা মেরাং হয়ে গেল জানি না, কিন্তু আমার না ভদ্রলোককে ব্যক্তিগতভাবে খুব পছন্দ, কারণ কোনো কিচ্ছুতে উনি থাকেন না, সাথে বাজে কোথাও উনি ট্রুলি শুধু অভিনয় করতেই থাকেন। হ্যাঁ অসুর করেছিলেন, তাতেও খুব বেশি একটা মানে ভালো হয়নি। অ্যাকচুয়ালি আমরা তাকে না একটা মানে ফর্সা আসে যে ও বন্ধু তুমি শুনতে কি পাও, হ্যাঁ আই এম টকিং অ্যাবাউট জিত, জিতকে আমার প্রচণ্ড পছন্দ হয়েছিল সেই সাথে সিনেমায় দেখা পর থেকে। তারপর একের পর এক আমরা দেখেছি দুই পৃথিবীতে আবার দুইজনকেই পেয়েছি, জিৎ দেব একসাথে পেয়েছি,
1: এটা দ্বারা মানে অন্যরকম ব্যাপার ছিল। কিন্তু এখন এই মুহূর্তে জিতকে আমরা ঠিক কোন অবতারে দেখতে চলেছি,
2: কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত, এই সিনেমা আমরা দেখতে চলেছি ডেফিনেটলি। আর এই সিনেমার মধ্যে অনন্ত সিং এর বায়োপিকেও
1: এক্স্যাক্টলি, হ্যাঁ
2: তো সেই কারণে আর কি তাকে নিয়ে নানান জল্পনা কল্পনা চলছে, কোথাও কোথাও উনি নানান ইন্টারভিউতে বলছেন আর কি। অনেকে জিজ্ঞাসা করছে যে আরে তোমাকে কেন আমি বছরে বারবার সিনেমা রিলিজ করতে দেখি না, 2 বছর পর তুমি এসছো বা কি করছো, এই ধরনের কথা অনেকেই বলছে। জিৎ কিন্তু জিতের জায়গায় সলিড আছে,
1: একদমই তাই। আর মোটামুটি আমার ধারণা রয়েছে যেটা 14 আগস্ট কিন্তু রিলিজ করতে চলেছে একদম স্বাধীনতার
2: প্রাক্কালে,
1: এক্স্যাক্টলি। তাই আমরা সবাই আশা করছি যে প্রেক্ষাগৃহে তো টিকিটের একটা লম্বা লাইন করবই আর কি। কিন্তু জিৎ বললে আমার এই যে তুমি এক্ষুনি বললে না যে দুই পৃথিবীর গানের কথা, আমার জিৎ বললে কিন্তু সিরিয়াসলি দুই পৃথিবীর একটা অন্যরকম চার্ম। আমার মনে হয় যে যে যে সিনেমাগুলো আগে হয়েছে সেগুলো তো ঠিক আছে, কিন্তু তার পরবর্তী ক্ষেত্রে

0: কোয়েলের সঙ্গে একটা অন্যরকম জুটি, এবং তারপরে দুই পৃথিবীতে এসে আরও অন্যরকমভাবে যে মুহূর্তে দেব একটা নিজের খুব জায়গা করে নিচ্ছে, সেই সময় দাঁড়িয়ে দুজনের পাশাপাশি অভিনয় জাস্ট অসাধারণ। মানে এ বলছিল আমায় দেখ, হ্যাঁ এ বলছিল আমাকে দেখ। তো যাই হোক, আপাতত আমরা যাকে দেখতে চাইছি সেটা হচ্ছে কুনাল গাঞ্জাওয়াল আর মোনালি ঠাকুর। তারা কি বলছে
1: দেখতে চাইছো না, শুনতে চাইছো? হোয়াটসঅ্যাপ কিংবা টেক্সট করতে কিন্তু ভুলো না যে তোমার কোন ডিসিশনটা মনে হয়েছিল জীবনে ইয়েট একদম ফাটাফাটি নিয়েছি, সেটা ভালোবাসাই হোক না কেন, হতেই পারে।

শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা FM রেইনবোতে ইন্ডি পপ প্লেলিস্ট, ইন্ডি পপ প্লেলিস্ট, ইন্ডি পপ প্লেলিস্ট।

0: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবো তে, ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা।
1: আগে হ্যাঁ, ইয়াদে তো আসে, প্রচুর ইয়াদে আসে। যেরকম আমার কাছে এই যে একটা গুড়ের রসগোল্লা পাওয়া যায়, যেটা মানে আমার বাড়ির সামনে না একটা দোকান আছে, সেই দোকানটাকে মানে দোকানের যে আবিষ্কর্তা তাকে পেলে পরে যে আমি কি করতাম আমি নিজেও জানি না। মানে ছোটবেলায় হতো কি, যখন কিছু ভাবতাম যে একে বিয়ে করে নেবো, ঠিক আছে, খুব বোকা বোকা হয়তো, হ্যাঁ এই রিক্সা চালিয়ে নিয়ে যায় তাহলে, আচ্ছা ফুচকাওয়ালা, আচ্ছা তাহলে ফুচকা যে বানাতে পারে তাকে বিয়ে করে নেবো। একটা সময় মনে হয়েছিল আমি মোমো যে বানায় তাকে বিয়ে করে নেবো। করতে করতে আমার বিয়ের লম্বা লিস্ট ছেড়ে গেছে, কিন্তু এখন বড় হওয়ার পরে ওই বাচ্চাটার মনটা এখনো যায়নি। ওই মাঝে মধ্যে মনে হয় জানো তো, গুড় দিয়ে না একটা ওই তোমার রসমালাই টাইপের একটা মিষ্টি,
2: একদম একদম, মানে মানে গুড়ের একটা গন্ধ যখনই, সেটা তুমি পায়েস বলো মিষ্টি বলো, তুমি যাতেই দেবে না একটা অন্যরকম, মানে কি বলবো, একটা মাদকতা রয়েছে। এবং সব থেকে বড় কথা, শীতকাল এলেই তো আমরা একটু গুড় গুড় গুড় প্রেমী বেশি হয়ে উঠি।
1: হ্যাঁ, খেজুর গুড়, নলেন গুড়,
2: এক্স্যাক্টলি। কিন্তু এই মাঝখানের সময়টাতেও কিন্তু গুড়ের প্রয়োজনীয়তা রয়েছেই। যেরকম অঙ্কিতা আর কি বললো যে দেখো রসগোল্লা, গুড়ের রসগোল্লা স্টিলনাও পাওয়া যায়, এবং এখন যেটা বেকড রসগোল্লা ভীষণ ইন, তাতেও কিন্তু গুড়ের ব্যবহার হয়।
1: এই আর বলো না, আর বলো না, এই অনেক বলা হয়ে গেছে, আমরা বলতে চাই না, সত্যি আমার জিভে জল চলে আসছে।
2: সিরিয়াস দ্যাট, তুমি ভাবো শুধুমাত্র যে আমরা মিষ্টির কথা বলছি, তুমি ভাবছো আহা আমার তো সুগার আছে, কিন্তু দেখো বর্তমানে আমরা মানে চিনির বদলে কিন্তু গুড়ের ব্যবহার অনেক বেশি করছি, এটা রান্না থেকে শুরু করে চায়ে। সুতরাং গুড়ের চাহিদা এখন রীতিমতন বেশি, কিন্তু যেটা ঘটছে,
1: ঘটছে তো বটে। ইভেন তোমাকে আরেকটা জিনিস বলি, যখন গুড় বলছি, এত ধরনের গুড় বললাম, আখের গুড়, আরেকটা বলতাম পাটালি গুড়। আমার খুব কনফিউশন ছিল আখের গুড় আর পাটালি গুড়।
2: এক্স্যাক্টলি, এটা এটা আমারও ছিল, এটা আমারও ছিল, তারপরে বুঝলাম না, তাল পাটালি, যেটা
1: তাল পাটালি, এক্স্যাক্টলি, তাল থেকে যে তৈরি হয়, বেসিক্যালি তাল গাছ আমরা সারি সারি কোথায় দেখতে পাই বলো তো, ওই মনের মধ্যে যখন তিতলি উড়ে বেড়ায় না, আমরা চলে যাই একটু আয়োরাম, হ্যাঁ সাউথ ইন্ডিয়ায় চলে যাই তাহলে দেখতে পাবো। তামিলনাড়ুতে গেলে তালের গাছ সারি সারি তুমি দেখতে পাবে, সেখানে রামনাথপুরম বলে একটা জায়গা আছে, টুথুকুড়ি বলে জায়গা আছে, তিরুনেলভেলি বলে একটা জায়গা আছে, খুব কঠিন কঠিন নাম বিশ্বাস করো, তেনকাশি, বিভিন্ন এই যে ডিস্ট্রিক্টগুলো রয়েছে সেখানে ঘন তাল গাছের সারি তুমি দেখতেই পাবে। আর সেখানে কিন্তু শুধু তালের গুড় তৈরি হয় তা নয়, তার সঙ্গে কিন্তু তালের গুড়ের থেকে যে রসটা সেইটা দিয়ে কিন্তু লজেন্সও তৈরি হয়।
2: একদমই তাই, কিন্তু ব্যাপারটা যেটা হয়েছে যে গত বছরে মোটামুটি সেখানে বৃষ্টির অপ্রতুলতা থাকার কারণে তালের রস খুব একটা ভালোভাবে সেখানে পাওয়া যায়নি,
1: জানুয়ারি ফেব্রুয়ারি থেকে না,
2: একদমই তাই। এবং গরমের দাপট যেহেতু সাউথ ইন্ডিয়ার দিকে, বুঝতেই পারছো, ভীষণই একটা বেশি থাকে, ফলত সেইভাবে এবার একটু তালের ব্যাপারটাতে একটু সমস্যা হচ্ছে, মানে গুড়ের ব্যাপারটাতে একটু সমস্যা হয়েছে, কারণ চাহিদা বাড়ছেই, যেটা তোমাকে বললাম, সেটা তোমার সুগার হোক বা টেস্ট হোক, মিষ্টি হোক, কিংবা ওই ডায়েট প্ল্যানের চার্টে তোমার চলে আসুক, কিন্তু কিন্তু তার জন্য দামটাও বাড়ছে। তো সব মিলিয়ে যেটা
1: দামটা শুধু বাড়ছে না, হু হু করে বাড়ছে,
2: মানে আমার যেটা মনে হচ্ছে যে অঙ্কিতার আমাকে এবং তোমাদের সাথে নিয়ে কেরালে চলে যেতে হবে, বা তামিলনাড়ুতে চলে যেতে হবে, মানে সাউথ ইন্ডিয়ার দিকে চলে যেতে হবে।
1: বলো না, আমার যেতে খুব মন চায়, শুধুমাত্র গরমটার কথা ভেবেই আর কি মনটা খারাপ হয়ে যায়, আর কিছু বলার নেই। কিন্তু হ্যাঁ, তুমি কিন্তু তোমার ইউথ ডে নিয়ে যে পিঠ চাপড়ানোর গল্পটা সেটা লিখতে ভুলো না।
2: আপাতত আমরা প্রজাপতি হয়ে একটু উড়ে আসি।

0: জমায়।
1: নমস্কার, এখন অবধি শহর কলকাতা যান চলাচল ওভারঅল স্বাভাবিক আছে। আজকে এখন অবধি কোনো রাস্তা এখনো বড় রকমের মিটিং মিছিল খবরাখবর এখন অবধি নেই। আশা করছি আগামী সময় যান চলাচল স্বাভাবিক থাকবে। ধন্যবাদ।
0: Jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam, jam,

0: শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন। শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা।
1: অঙ্কিতা অ্যান্ড বধু, গুড ইভিনিং। মাধ্যমিক পরীক্ষায় পাশ করার পর সিদ্ধান্ত নিয়েছিলাম সায়েন্স নিয়ে পড়বো। পাশ করার পর আমার এই সিদ্ধান্তে বাড়ির সকলে খুব খুশি হয়। সুভাষ চক্রবর্তী উত্তর বাঙালি থেকে, এই রে এইটা পেয়ে তার
2: সবাই খুশি হয়ে গেল।
1: হ্যাঁ, এত খুশি হয়ে গেল সবাই। কিন্তু অনেকে দেখেছি যে সায়েন্সটা নেওয়ার পর তাদের মনে হয় কেন নিলাম, এরকম করতেও দেখেছি। যাই হোক, গুড আফটারনুন দিদি। আচ্ছা দিদিরা, একবার বন্ধুরা মিলে এক জায়গায় যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। আমি একবার ভাবছি যাই, আবার একবার ভাবছি থাক। তখন মুখ ফুটে বলেই দিই যে আমার যাওয়া হবে না। পরে শুনি ট্রেনের সমস্যার জন্য ওরাও যায়নি। তখন মনে হলো সিদ্ধান্তটা তো ভালোই নিয়েছিলাম। রজত নদিয়া থেকে লিখে পাঠিয়েছে,
2: একদমই। আর আরও একবার বলে দিই, 9903650992 তোমার সঙ্গে আজকে কথা হচ্ছে যে এমন কোনো, মানে আজকে ইউথ ডে স্পেশাল, সো সেই স্পেশালিটিতে মানে তুমি ওই ইউথ টাইম পিরিয়ডটাতে ওই যৌবনকালে আর কি এমন কোনো ডিসিশন নিয়েছিলে যেটা নিয়ে মনে হচ্ছিলো ও মানে এটা তো আর কেউ ভাবতেই পারতো না, আমি একা একদম নিজের জন্য স্ট্যান্ড নিয়েছি, এটা দারুণ ব্যাপার এবং নিজের পিঠ চাপড়েছিলে। আর সেরকমই কিন্তু প্রচুর মেসেজ আমাদের হাতে রয়েছে। এই মুহূর্তে আরও একটা মেসেজ রয়েছে, আমি রাঁচি ঝাড়খণ্ড থেকে সুশান্ত সেনগুপ্ত বলছি। আমি একজনকে অন্ধের মতো ভালোবেসেছিলাম, হয়তো সে সারা জীবনের আমার হবে, আমি পুরো এইরকমই একটা ঠিক ডিসিশন নিয়েছিলাম, কিন্তু লাস্টে সে অন্য কাউকে বিয়ে করে চলে গেল। আমি পরে বুঝলাম এটা একটা ভুল ডিসিশন ছিল। নতুন সিনেমার জেদ্দার সিনেমা দেখতে, আচ্ছা ঠিক, মানে অলরেডি কিন্তু প্ল্যান প্রোগ্রামিং শুরু হয়ে গেছে, বুঝলে তো অঙ্কিতা, কারণ জেদ্দার ভীষণ বড় ফ্যান, সুশান্ত সেনগুপ্ত অলরেডি বলছে এটা। তবে হ্যাঁ, এইরকম মাঝে মাঝে ডিসিশনগুলো না আমাদের হয়ে যায়, বুঝলে তো, যে হঠাৎ করে একটা মানে ভাবলাম, টুক করে নিয়ে ফেললাম, এবং তারপরে যখন সেটা ফুলফিল হয় না, তখন বুঝতে পারি যে যেটা একসময় নিয়ে নিজেকে একদম মানে সেই সেরা মনে হয়েছিল, একদম মানে হিরো যাকে বলে, আমি নিজের কাছে হয়ে গেছিলাম আয়নার সামনে দাঁড়িয়ে। কিছুটা পরে গিয়ে আমরা বুঝতে পারি যে না, সেই সময়ের এই ডিসিশনটা ঠিক হয়নি। এই ব্যাপারটা কিন্তু আমাদের মধ্যে কনস্ট্যান্ট চলতে থাকে। এটা আমরা বোধহয় যতদিন আমাদের সময় যাবে ততদিন ধরে এটা আরও বেশি বেশি করে।
1: হ্যাঁ, কিন্তু মধু যেটা বললো আর কি, বলছে যৌবনকালে কোনো ডিসিশন নিয়েছিলে, আমি শুধু ভাবলাম যৌবনকালে শুধু ডিসিশন নিয়েছিলে, আরে তুমি কচি বয়সেও নিতে পারো, একদম কচি ছিলে তখন তুমি ভেবেছো নিজেকে ম্যাচিওর, দেখবে ছোটরা কিন্তু খুব একটা মনে করে যে আমরা বড় হয়ে গেছি, তারপরে দেখা যায় যে না, সে কোনো বড় হয়নি, সে সিদ্ধান্ত নিয়েছে ঠিকই, কিন্তু সেই সিদ্ধান্তটা মানে কি বলবো, সেই নিজে লেটে পেটে একেবারে একসার হয়ে গেছে, ছড়িয়ে ছ হয়ে গেছে। তো এরকম ঘটনাও ঘটতে পারে। তুমি মানে পরের ঘটনাটা নাই বললে আমাদেরকে, আমরা শুনতে চাইবো না, কিন্তু তুমি আগের ঘটনাটা বলতে পারো, যেখানে পিঠ চাপড়ে নিজেকে মনে হয়েছিল সাব্বাস বাচ্চা মানে ঠিক কাম কে আয়ে, এরকম মনে হয়েছিল।
2: আর আরো একটা প্রসঙ্গে শর্মিষ্ঠা মুখার্জি সাঁকরাইল হাওড়া থেকে বলছে যে, শুভ বিকেল দিদি ভাইরা, তোমাদের সাথে আছি শুনছি। কাল ছিল শরৎ, আচ্ছা কাল ছিল শরৎকাল, আজ আবার বর্ষা। হ্যাঁ একদম, তুমি ঠিক বলেছো, মানে আমার তো মনে হচ্ছে এই কয়েকদিনের আবহাওয়া যেরকম আর কি দেখাচ্ছে তার নিজস্ব একটা ভেলকি বলতে পারো, তাতে মনে হচ্ছে যে সে ঋতুচক্রের মধ্যে নিজে ঘুরপাক খাচ্ছে, বুঝলে তো। তো যাই হোক, ও বলছে যে মধুদি তোমার বাড়ি কি হাওড়াতে? আচ্ছা ওইখানে অন্নপূর্ণা বলে একটি, আচ্ছা মিষ্টির দোকান রয়েছে, একদম নাম সমেত বলে দিয়েছে, মানে এরকম অন্নপূর্ণার ব্যাপারটা না অনেক জায়গায় রয়েছে, কত মিষ্টির দোকানের এরকম সুন্দর সুন্দর যে নাম, সেখানে
1: মিষ্টির নাম শুনে মনটা কেমন কেমন করে যায় শোনো, বিশ্বাস করো আমার মনটা না একটু উচাটন হয়ে গেল, তুমি এরকম বলতে পারো না।
2: সেখানে কিন্তু গুড়ের রসমালাই পাওয়া যায়, বুঝলে তো, একটা মিষ্টির দোকানের নাম বলছে সেখানে গুড়ের রসমালাই পাওয়া যায়, সেটা কোথায় আমাকে খুঁজে সত্যি গিয়ে কিন্তু সেটা একবার খেতে হবে, বুঝলে তো। আর খেতে যাওয়ার জন্য যেটা নিতে হবে সেটা হচ্ছে একটা ছোট্ট ব্রেক, আপাতত মিষ্টি বা রসগোল্লা না হোক, একটা চায়ের ব্রেকে আমরা যেতেই পারি,
1: মানে একটা ছোট নিউজ ব্রেকে যাব।
2: এক্স্যাক্টলি, তো সবকিছু মিলিয়ে আমরা কিন্তু আবারও 5:05 ফিরে আসছি, মানে আমি আর যে মধু আর আমার সঙ্গে রয়েছে।

0: রাত্রে অঙ্কিতা।
1: আর টপিকটা কিন্তু তুমি একদম ভুলে যাও না যে আজকে তোমার কোনো একটা সময়ে বা আজকে মনে হতে পারে বা কোনো একটা দিন মনে হয়েছে যে না এই ডিসিশনটা বা এই স্ট্যান্ডটা নিজের জন্য নিয়ে খুব ভালো কাজ করেছি, পরে ছড়িয়েছো না পরে ঠিক হয়েছে সেটা না হয় তুমি চুপি চুপি বলতে পারো, কিন্তু একদম ওপেনলি 9093659992 তে এটা লিখতে ভুলো না।

আকাশবাণী কলকাতা FM রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছে প্রিয়া বিশ্বকর্মা। কলকাতা পুরসভার নির্বাচিত কাউন্সিলরের সংখ্যা 144 থেকে বাড়িয়ে 209 করার লক্ষ্যে

0: কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন আইন ১৯৮০ সংশোধনী বিল বিধানসভায় আজ গৃহীত হয়েছে। ওয়ার্ড ভিত্তিক জনসংখ্যার পরিবর্তন, বসতির বিস্তার, ভৌগোলিক পরিস্থিতি এবং পুরসভার প্রশাসনিক প্রয়োজনের কথা উল্লেখ করে এই সংশোধনের প্রস্তাব আনা হয়েছে। হাওড়া পুর নিগম সংশোধনী বিলও আজ ধনী ভোটে পাশ হয়েছে। বিভিন্ন ওয়ার্ড পুনর্বিন্যাস করে ওয়ার্ডের সংখ্যা ৫০ থেকে বাড়িয়ে ৬৮ করা হল। জনসংযোগ বৃদ্ধিতে রাজ্যের প্রতিটি বিধানসভা এলাকায় নেতাজি সুভাষচন্দ্র বসুর নামাঙ্কিত সেবা কেন্দ্র চালুর জন্য মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বিধায়কদের নির্দেশ দিয়েছেন। মুখ্যমন্ত্রী আজ বিধানসভায় বলেন, প্রতিটি সেবা কেন্দ্রের জন্য চলতি মাস থেকে আর্থিক সহায়তা ছাড়াও তথ্য ও সংস্কৃতি দপ্তর থেকে ধুতি পাঞ্জাবি পরা নেতাজির ছবি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রতিটি কেন্দ্রে এই ছবি টাঙানো বাধ্যতামূলক। লোকসভায় আজ বিদেশি অনুদান নিয়ন্ত্রণ সংশোধনী বিল ২০২৬কে আরও আলোচনার জন্য যৌথ সংসদীয় কমিটি জেবিসির কাছে পাঠিয়েছে। বিদেশি অনুদান নিয়ন্ত্রণ আইন ২০১০ আরও সংশোধন নিয়ে আনাই এই বিলটির লক্ষ্য। বিদেশি অনুদানের ব্যবহারকে স্বচ্ছ ও জবাবদিহিমূলক করে তোলাই এই বিলের উদ্দেশ্য। রাজ্যসভা জাতীয় সমবায় উন্নয়ন নিগম সংশোধনী বিল ২০২৬ আলোচনার জন্য গ্রহণ করা হয়েছে। সমবায় প্রতিমন্ত্রী মুরলীধর মোহল বিষয়টি উত্থাপন করেন। জাতীয় সমবায় উন্নয়ন নিগম আইন ১৯৬২তে আরও সংশোধনী আনা এই বিলের উদ্দেশ্য। স্বাধীনতা দিবসের প্রাককালে আগামী ১৪ই আগস্ট রাত ৯টায় মহিলাদের নিয়ে দক্ষিণ কলকাতায় র্যালির আয়োজন করা হচ্ছে বলে পুর ও নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়েছেন। তিনি আজ সকালে কলকাতার ধনধান্য অডিটোরিয়ামে একটি বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের ২৫ বছর পূর্তি ও নবীনবরণ অনুষ্ঠানে জানান, বালিগঞ্জ শিক্ষা সদনের সামনে থেকে গোলপার্ক পর্যন্ত ওই র্যালির আয়োজন করা হবে। এই মুহূর্তের খবর এই পর্যন্তই।
1: Tune to 107 FM Rainbow. Shat Shure Sharadi. Shat Shure Sharadi.
2: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM Rainbow তে ক্যাফে কলকাতা।

0: শুনছো ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা
0: 107 এফএম রেইনবোতে, ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা।
2: যেমনটা তোমার সঙ্গে কথা দিয়ে গিয়েছিলাম যে ঠিক 5:02 আবারও ফিরে আসবো ক্যাফে কলকাতার আড্ডা নিয়ে, আমি আর যে মধু আমার সঙ্গে চলে এসেছে আর যে অঙ্কিতা, আর শুধু যে আমরা দুজনে এসেছি তা নয়, 9903652992 যেরকম তোমরা এসেছো, তোমাদের মেসেজ এসেছে, ঠিক সেরকমই কিন্তু আমরা একটু বৃষ্টির খবরও নিয়ে এসেছি, বুঝলে তো। আপাতত যে খবরটা তোমাকে বৃষ্টির কথা বলবো, বৃষ্টির কথা জানাবো, সেখানে কিন্তু কমলা সতর্কতা জারি হয়েছে। মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, 30-40 কিলোমিটার বেগে হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং তার সাথে বজ্র বিদ্যুৎ সহ কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং কোথায় রয়েছে পুরুলিয়া, পুরুলিয়াতে মন পড়ে থাকলে আর কি হবে বলতো, সত্যি তো। যাই হোক, না
3: ঘুরতে যাবে বলে ঠিক করে নিয়েছে,
2: এক্স্যাক্টলি, না না পুরুলিয়া না, তবে সাউথ চব্বিশ পরগনার কিছু অংশে কিন্তু এই মুহূর্তে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং সেটা বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, কমলা সতর্কতা জারি করা হয়েছে সাউথ চব্বিশ পরগনার কিছু অংশে। তবে বৃষ্টি তো দেখো আমাদের সবারই কম বেশি ভালো লাগে, এখন যদিও বা আমরা বৃষ্টির জ্বালায় একটু বেশি জর্জরিত হয়ে পড়েছি, কিন্তু তার পাশাপাশি বজ্রপাত হলে কিন্তু আমাদের রীতিমতো একটা ভয়ের জায়গা ইদানিংকালে তো তৈরি হচ্ছে, কারণ ভীষণ মাত্রায় সেটা বেড়ে যাচ্ছে। তাই বজ্রপাতের সময় নিজেকে নিরাপদ আশ্রয় রেখো, সাবধানে থাকো, আর বৃষ্টির মরশুমের বৃষ্টিটা তো আমাদের একটু হলেও তো এনজয় করতেই হবে, বলো এনজয় করো, আর তার সঙ্গে কানে অবশ্যই রাখো 107 এফএম রেইনবো।
3: আর এফএম রেইনবোতে যখন এই ধরনের মানে কালারফুল ঘটনা শুনছো, কোথাও বৃষ্টিপাত হচ্ছে, অলরেডি আমি ফেস করে এসেছি, আমি ওই দিক থেকেই আসছিলাম এবং প্রচণ্ড বৃষ্টি হয়েছে, প্রচণ্ড। আমি ওকে বললাম, ও বললো বৃষ্টি কোথায়, মধুরিমা বললো আমাকে, আমি বৃষ্টি কোথায় মানে মানে আকাশ ভেঙে আসছে, কালো করে এসছে, ও নাকি বৃষ্টি দেখতে পাচ্ছে না, মানে ও যেখান থেকে এসছে সেখানে ঠাঠা রোদ্দুরে পাইনি কোথাও ছায়া, এরকম একটা ব্যাপার হয়ে গেছিলো। কিন্তু এই রোদ্দুর আর বৃষ্টির খেলার মাঝে একটা ছোট্ট পুচকে ইগল পাখি, মানে শুনতে পাখিটা শুনলে খুব মিষ্টি লাগে, কিন্তু ইগল তো আসলে খুব মিষ্টি হয় না।

0: আমাদের কাছে মিষ্টি নয় বুঝতেই পারছো, কিন্তু সে হঠাৎ করে এই পাইগাছি গ্রাম যেটা তোমার হাওড়ার কাছাকাছি সেখানে এই রবিবার সকালবেলা তাকে দেখতে পাওয়া যায় যে হঠাৎ করে ধপাস করে পড়ে যায় একজনের পটল ক্ষেতের ওপর। এবার সেই মানুষটা আবার সাহস করে পরম যত্নে তাকে উঠিয়ে নিয়ে যায়, বিদ্যুতের খুঁটির নিচে তাকে পড়ে থাকতে দেখা যায় এবং উদ্ধার করার পর জানা যায় যে আকাশে ওই সময় তারই এক সঙ্গী পাখি হয়তো উড়ে বেড়াচ্ছিল, একসঙ্গে উড়তে উড়তে সামহাও ওর পায়ে চোট আছে এবং ডানার কোনো সমস্যা থাকায় সে পড়ে যায়। তারপর তাকে পশু হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং তাকে সুস্থ করা হয়েছে, এখন সে অনেকটা স্টেবল। কিন্তু আমি জাস্ট একটু আগে মধুর সঙ্গে আলোচনা করছিলাম যে পৃথিবীতে এমন কিছু পাখিও আছে যেগুলো প্রেমের জন্য মাসের পর মাস একটা রোম্যান্টিক ঘর সাজায়। তুমি কি জানো এই পাখি যেমন ঈগল পাখি আকাশে উড়ে বেড়ায় এবং ছিঁড়ে খাওয়ার চেষ্টা করে, মানে ভাবলে কেমন ভয় লাগে, কিন্তু কিছু পাখি রয়েছে যেই পাখিগুলো খুব সুন্দর করে ঘর বানায়। যেমন ছোটোবেলায় আমরা পড়েছিলাম বাবুই পাখি, সেরকমই একটা পাখি হলো বাওয়ার বার্ড।
1: বাহ,
0: সেটা খুব সুন্দরভাবে নিজের সঙ্গীকে অ্যাট্রাক্ট করার জন্য সে সুন্দর বাসা বানায় এবং সেটা সত্যি দেখতে খুব সুন্দর। যদি অভিনব এরকম বাসা দেখতে হয় আমাদের একটু ঘুরে বেড়াতে হবে। বাওয়ার বার্ড কিন্তু অস্ট্রেলিয়ায় এই নিউ গিনির জঙ্গলে পাওয়া যায়, আমাদের এখানে পাওয়া যায় না
1: একদম। কারণ এবং এইটা শুনে আমার একটাই কথা বলতে ইচ্ছে করছে বুঝলে তো, মানে এই যে যেরকম ধরো ঈগল পাখিটাকে উদ্ধার করা হলো,
0: হ্যাঁ
1: যাওয়ার পর আমরা কি করতে পারি,
0: যা পাখি
1: উড়তে দিলাম তোকে।

0: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা
1: 107 FM রেইনবো প্রেজেন্টস স্বাধীনতা সংগ্রামের কলিকাতা,
2: স্বাধীনতা সংগ্রামের কলিকাতা,
1: পুরনো কলকাতার বিপ্লবের কাহিনী, স্বাধীনতা সংগ্রামের কলিকাতা,
2: স্বাধীনতা সংগ্রামের কলিকাতা।
3: এটা কলকাতার মানিকতলার মুরারি পুকুর এলাকা। এইখানে বাংলার বিপ্লবী আন্দোলনের সময় একটা গোপন গবেষণাগার গড়ে উঠেছিল এবং সেটা হলো বিস্ফোরক গবেষণাগার কেন্দ্র, যার নেপথ্যে ছিলেন এই বাংলারই সেই সময়কার দাপুটে নেতা হেমচন্দ্র দাস কানুঙ্গ।

0: আমি অরিজিৎ, আর আমার সঙ্গে কুনাল দা। উত্তর কলকাতার এই মুরারিপুকুর এলাকায় যে আমরা দাঁড়িয়ে রয়েছি, এটা তো আজকের কলকাতা, নতুন কলকাতা। এই বাঁধানো পুকুর, পাশে গুরুদাস কলেজ, পেছনে অরবিন্দ ঘোষের মূর্তি। কিন্তু একটা সময়, মানে যে সময়ের কথা আজকে আমরা বলছি, এটা এই সময় ঋষি অরবিন্দ ঘোষের বাবা কৃষ্ণধন ঘোষের বাগান বাড়ি ছিল। আর তার সঙ্গে একটা গভীর সম্পর্ক ছিল হেমচন্দ্র দাস কানুঙ্গর। আর এই বাগান বাড়ির সঙ্গেই জড়িয়ে আছে হেমচন্দ্র দাস কানুঙ্গর নাম।
1: হ্যাঁ, বিপ্লবী হেমচন্দ্র দাস কানুঙ্গ ছিলেন বিপ্লবীদের সেই সময়কার বোমা বিশেষজ্ঞ। মানে উনি অনেক বোমা তৈরি করেছিলেন, তবে তার মধ্যে যেটা সবচাইতে উল্লেখযোগ্য সেটা হচ্ছে বিপ্লবী হেমচন্দ্র দাস কানুঙ্গ উনি একটা বুক বোম তৈরি করেছিলেন।
0: বুক বোম মানে মানে বইয়ের মধ্যে বোমা?
1: একদম একদম, বইয়ের মধ্যে বোমা। কনসেপ্টটা কিরকম ছিল যে উনি একটা খুব মোটা বই নিয়েছিলেন, যেটা প্রায় 1075 পৃষ্ঠার একটা বই, তার ওপরের দিকের 80 পেজ আর তলার দিকের 400 পেজকে উনি বাদ দিয়ে মাঝের যে অ্যাপ্রক্সিমেটলি 600 পেজ সেটাকে উনি কেটে একটা বক্স তৈরি করেন। সেই বক্সের মধ্যে উনি চকলেট, কোকো চকলেটের যে বক্স হয়, টিন হয়, অ্যাকচুয়ালি সেই সময় টিন হতো, টিনটাকে ভরেন, তার মধ্যে কিছু কেমিক্যাল দেওয়া হয়, যেমন পিক্রিক অ্যাসিড, ফালমিনেট, মার্কারি, এগুলো। আর এটাকে উনি আটকেছিলেন স্প্রিং দিয়ে, মানে স্প্রিংটা ছিল ডিটোনেটার।
0: ওকে,
1: আর কনসেপ্টটা কিরকম ছিল যে যেই মুহূর্তে বোমার বইটাকে খোলা হবে অটোমেটিক্যালি বোমাটা এক্সপ্লোড করবে।
0: আচ্ছা কুনাল, যে বুক বোমা বা বই বোমা, এটা কাকে মারবার জন্য তৈরি করা হয়েছিল?
1: এটা মূলত তৈরি করা হয়েছিল সেই সময়কার ব্রিটিশ বিচারপতি ডগলাস কিংসফোর্ডকে মারার জন্য।
0: আচ্ছা,
1: আসলে উনি কুখ্যাত ছিলেন তখনকার দিনে বিপ্লবীদের কঠোর শাস্তি প্রদান করার জন্য। কিন্তু ওর যে দুঃখের ব্যাপারটা হলো, এটা তো তৈরি করলেন হেমচন্দ্র দাস কানুঙ্গ, কিন্তু বোমাটাতে না কোনো কাজ হয়নি, কিংসফোর্ড কিন্তু মারা যাননি,
0: তাই। আচ্ছা কুনালদা, প্রত্যেকটা ইতিহাসেরও তার একটা ইতিহাস থাকে, তো এই বিস্ফোরক গবেষক হওয়ার গল্পটা তুমি যদি একটু বলো।
1: আসলে যদি বলতে হয়, হেমচন্দ্র দাস তার কলকাতার বাড়ি বিক্রি করে 1906 সালে পাড়ি দিয়েছিলেন প্যারিসে।
0: আচ্ছা,
1: বোমা বানানো শিখতে।
0: ওকে,
1: ওখানে ওনার সঙ্গে দেখা হয় বিপ্লবী ম্যাডাম বিকাজি কামার সঙ্গে, এবং ওখানকার কিছু রুশ বিপ্লবী যারা ছিলেন ওই সময় তাদের সঙ্গে ওনার দেখা হয়। মূলত ওনাদের থেকে উনি বোমা বানানোটা শেখেন, এবং 1 বছর পরে 1907 উনি কলকাতায় ফিরে আসেন প্রায় একটা 700 পাতার রাইট আপ নিয়ে, বোমা বানানোর রাইট আপ নিয়ে।
0: ওকে,
1: এবং ফিরে এসে উনি সেটাকে লিপিবদ্ধ করেন, এবং সেইটাই কিন্তু পরবর্তীকালে বিপ্লবীদের প্রচুর কাজে লেগেছিল।
0: তো তার মানে বিদেশ থেকে সরাসরি এখানে, এবং তারপর গবেষণাগার।
1: কারেক্ট। আর

0: এখানে যে ব্যাপারটা তৈরি হয়েছিল 32 নম্বর মুরারি পুকুরে, এখানে উনি সাথে পেয়েছিলেন অরবিন্দ ঘোষের ভাই বারিন ঘোষকে।
1: আচ্ছা কুণাল দা, এই যে এত কিছু ঘটছিল, তো ব্রিটিশ পুলিশ কিছু আজ করতে পারেনি?
0: হয়েছিল তো, তোমার ধরো যখন 1908 সালে খুদিরাম বসু আর প্রফুল্ল চাকি মুজাফফরপুরে যখন কিংসফোর্ড হত্যার জন্য বোমা মেরেছিল, তারপরেই ব্রিটিশ পুলিশ নড়েচড়ে ওঠে।
1: আচ্ছা,
0: এবং তারা ফাইনালি এই জায়গাটা খোঁজ পায়, এই 32 নম্বর মুরারি পুকুর। এখানে তারা রেড করে, প্রচুর বোমা, বোমার মশলা, বোমা বানানোর লিফলেট, রাইটার, এগুলো সমস্ত পান। এবং এখানে অনেকে ধরা পড়েছিলেন, মূলত অরবিন্দ ঘোষ ধরা পড়েছিলেন, হেমচন্দ্র কানুঙ্গ ধরা পড়েছিলেন, অরবিন্দর ভাই বারিন ঘোষ ধরা পড়েছিলেন, আরো অনেক অনেক বিপ্লবী ধরা পড়েছিলেন।
1: তো কুণাল, একটু এই ধরা পড়ার পরের গল্পটা বলো না।
0: ধরার পরে যেটা হয়েছিল সেটা হচ্ছে যে এই আমাদের হেমচন্দ্র দাস কানুঙ্গ এবং আরো অন্যান্য বিপ্লবীদের, এনাদের সাজা হয়েছিল দ্বীপান্তর।
1: আচ্ছা,
0: ওনারা আন্দামানের সেলুলার জেলে ওনাদের রাখা হয়েছিল, এবং পরবর্তীকালে ক্ষমা প্রার্থনার মাধ্যমে হেমচন্দ্র দাসকে মুক্তি দেওয়া হয়। সেটা 1921 সালে উনি কলকাতায় ফিরে আসেন, এবং এই যে ঘটনাটা, এটা হচ্ছে সেই বিখ্যাত আলিপুর বোমা মামলা।
1: আচ্ছা, এটাই সেই আলিপুর বোমা মামলা। সত্যি কতটা বুকের পাটা থাকলে এই রকম একটা বিদ্রোহ করা যায়, সেটা এতটা পড়াশোনা, এতটা গবেষণার পর।
0: ঠিক তাই। আর জানো তো অরিজিৎ, এই হেমচন্দ্র দাস স্বাধীনতার পরে তার এই যে ভাস্ট একটা এক্সপিরিয়েন্স আছে, সেটা উনি অনেক জায়গায় লেখালেখি করে গেছেন, এবং সেগুলো ইতিহাসের একটা প্রামাণ্য তুলি।
2: স্বাধীনতা সংগ্রামের কলিকাতা,
3: স্বাধীনতা সংগ্রামের কলিকাতা,
2: পুরনো কলকাতার বিপ্লবের কাহিনী, স্বাধীনতা সংগ্রামের কলিকাতা,
3: স্বাধীনতা সংগ্রামের কলিকাতা।
4: শুনছো ক্যাফে কলকাতা,
5: ক্যাফে কলকাতা
4: 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা।

0: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবো তে, ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা।
1: বাম্পার বার্থডে, বাম্পার বার্থডে, বাম্পার বার্থডে,
2: মিলি বাওয়ালি কার জন্মদিন গো, ভাবতে পারছো কার জন্মদিন? হ্যাঁ মানে সে আমার মতোই গোলুগালু ছিল, তারপরে সে হঠাৎ করে প্রচণ্ড রোগা হয়ে গেছে, এবং প্রচণ্ড মানে রোগা মানে স্লিম অ্যান্ড ট্রিম হয়ে গেছে।
3: এক্স্যাক্টলি, এবং আমার যতদূর মনে হয় যে এই মুহূর্তে আর কি এটা জিনজি বলো বা তার ঠিক আগের জেনারেশন বলি, আমরা আর কি যারা বলো, সবারই কিন্তু এই মুহূর্তে সারা আলি খানকে ভীষণ ভালো লাগে, একটা অন্য রকম মানে কিউটনেস। এবং জিনজিরা যে বলেন যে কিউটনেসের ডিব্বা, এটা এইরকম পুরো
2: এক্সপ্রেশনটাও সেরকম। আমি তো প্রথমে ভাবতাম কি করে সম্ভব যে মায়ের মতো মেয়ে দেখতে এবং বাবার মতো ছেলে দেখতে, মানে এইটা এটা খুবই একটা অদ্ভুত পৃথিবীতে আবিষ্কার।
3: অবিকল যেন ওই মুখগুলো বসানো আর কি। তবে আমরা সারা আলি খানকে চিনেছি কিন্তু কেদারনাথ,
2: মানে একদম আইডেন্টিফাইড ভাবে যে দিস ইজ সারা আলি খান, এই ব্যাপারটা
3: একদম মানে কেদারনাথ দিয়েই বলিউডে তিনি আসেন। এরপরে একের পর এক সিম্বা, লাভ আজকাল, কুলি নাম্বার ওয়ান, অতরঙ্গি রে, জরা হটকে, জরা বচকে, এ বতন মেরে বতন, সমস্ত সিনেমাগুলোতে কিন্তু মানে অসাধারণ। আমার তো ভীষণ ভীষণ ভালো লেগেছে।
2: যাই হোক, আমরা হ্যাপি বার্থডেটা বলেই দিই, আমার সঙ্গে দেখা হলে নিশ্চয়ই আমি টিপস চাইবো কি করে রোগা হওয়া যায়।
3: এক্স্যাক্টলি, তাই 107 FM রেইনবো তরফ থেকে কিন্তু আমরা সারা আলি খানকে জানাচ্ছি
2: হ্যাপি বার্থডে।
3: আর সবথেকে বড় কথা, আমরা কিন্তু খুব সম্প্রতি উড়তাতির আয়ুষ্মান খুরানার সঙ্গে তাকে দেখতে চলেছি, এবং সেই সিনেমাটা মোটামুটি ভাবে রিলিজ করতে চলেছে 11 September, টেন্টেটিভ ডেট এসে গেছে। সো স্টে টিউনড।
2: আর তুমি যদি ভাবো তোমার মেসেজগুলো পড়ছি না, না পড়বো, পড়বো, এর পরে এসে পড়বো। দেখো এত সুন্দর একটা মিষ্টি গান, তার সঙ্গে সুশান্ত সিং রয়েছে, তো সেই গানটা না শুনলে মনটা ঠিক ভাল লাগছে না।

0: এক্স্যাক্টলি, মানে ইশক হ্যা ক্যা হে, মানে তোমার ইশক, তোমার ভালো লাগা বা তোমার ভালোবাসা ছাড়া আর কি বা আছে বলো? 9903653992, এই জন্যই তো রয়েছে। কিন্তু তার পাশাপাশি এই মুহূর্তে আরও একটা বিষয় রয়েছে,
1: 5:20 থেকে অ্যারাউন্ড 2-3 ঘন্টার মধ্যে সাউথ দিনাজপুর মানে দক্ষিণ দিনাজপুরে এবং কলকাতার বেশ কিছু জেলায় মানে বেশ কিছু অংশে, কলকাতা জেলার বেশ কিছু অংশে প্রচণ্ডভাবে ভারী বৃষ্টিপাত এবং বজ্রবিদ্যুৎ, যেটা মানে বাজ পড়ার বিষয়ে আমরা একটু আগেই কথা বলছিলাম, 30-40 কিলোমিটার পার আওয়ার বেগে কিন্তু ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা। তাই কিন্তু সবাই প্রচণ্ড অ্যালার্ট থেকো, রীতিমতো এটা অরেঞ্জ সতর্কতা মানে কমলা সতর্কতা যেটা আমরা বলি আর কি, সেটা তাই খুব হেলা ভেলা করে তুমি ছাতা ছাড়া বেরিয়ে গেলে বা বাজ পড়ছে তার মধ্যে ভাবলে আহা একটু বৃষ্টিতে ভিজি, এটা কিন্তু করো না, নিজের খেয়াল রেখো। আর তার পাশাপাশি আমার কাছে একটা বড় SMS পৌঁছে গেছে, জানি না SMSটা এতটা বড় আমি পড়ে শেষ করতে পারবো কি না, তো আমি সেই মেসেজটা পড়বো না হয়, কিন্তু তার আগে আরেকটা পুচকে মেসেজ আছে সেটা পড়ে দিই। আমি ঝুমকে কথা দিয়েছিলাম এই শরীরটা আজ থেকে, আচ্ছা মানে মনটা আমার, কারণ এই মন তোমাকে দিলাম এই তাই যত্নে রেখে দিও, এইটুকু বলেছিলাম, রূপকুমার হাওড়া থেকে লিখে পাঠিয়েছে। মানে সে ভালোবাসার সিদ্ধান্ত নিয়েছিল, ওহো
0: কি সুন্দর।
1: আরেকজন লিখেছে, হাই ডিয়ার টু আরজে দিদি ভাই, আমি লকডাউনের 4 দিন আগে আজমির সরফ যাব বলে টিকিট কেটেছিলাম, আচ্ছা টিকিট কনফার্মও হয়ে গেছিলো, বাই চান্স কি মনে হলো ক্যান্সেল করেছিলাম, তারপর লকডাউন শুরু হয়ে গেল, 15 দিনের ট্যুর ছিল, তাই আমার মনে হয়, আশেকা মোল্লা হাওড়া শিবপুর থেকে লিখেছে যে এইটা আমার খুব ভালো সিদ্ধান্ত মনে হয়েছিল। ডেফিনেটলি এটা খুব ভালো সিদ্ধান্ত,
0: এরকম মানে মাঝে মাঝে না হটকারী সিদ্ধান্ত নিতে হয় বুঝলে তো।
1: আচ্ছা তার মধ্যে আরেকটা সিদ্ধান্ত আমি তোমাদের জানাচ্ছি, শাওন বলো বাকিরা যারাই লিখেছো বলো, অনেক বড় বড় মেসেজ লিখেছো, একটু ছোট্ট করে লিখতে পারো, ছোট্ট করে 4-5 লাইন, মানে এটা যদি দুপাতার মেসেজ হয়, দুপাতার মেসেজ ধরো পড়তে গেলাম কতটা সময় লাগবে বলো তো, এবং পড়ে শেষ করতে পারবো না। যাই হোক, এই প্রসঙ্গ থেকে আমরা আজকে আমাদের তিনেকে তিনে চলে যাই বলো।
0: একদম একদম,
1: এই সারা আলী খানের কথা বলছিলাম, যখন বাবা আর মেয়ের কানেকশন তো আছেই, তো 16th অগস্ট তার কিন্তু জন্মদিন, তো সেই 16th অগস্ট যেহেতু জন্মদিন সেটা নিয়ে আমরা মানে কথাবার্তা বলবো, মানে কথাবার্তা বলবো মানে 16th কথাবার্তা বলবো, তার আগে আমাদের আজকের হ্যাট্রিক তো রয়েছে, আর এই টপিকটা র্যাপ আপ করতে হবে, টপিকের যে কটা মেসেজ বাকি থাকলাম ছোট্ট করে না হয় ওই গানের উপরে এসে পড়ে দেব, কিন্তু আমাদের মধু মধু মধু আজকে ছড়া কাটিং, খুব এক্সাইটেড।
2: ছড়া কাটিং
0: ঠিক যেরকম একটু আগে তোমার সঙ্গে কথা হয়েছিল যে আজকের আর কি বিষয়টা, আজকে ইউথ ডে, ইন্টারন্যাশনাল ইউথ ডে, ঠিক সেরকমই কিন্তু তার পাশাপাশি আজকে আমাদের এই ভারতে সেলিব্রেট করা হয় লাইব্রেরিয়ানস ডে, ইয়েস ন্যাশনাল লাইব্রেরিয়ানস ডে, এবং এটা কিন্তু বার্থ অ্যানিভার্সারি অফ ডক্টর SR রঙ্গনাথন, ওনার বার্থ অ্যানিভার্সারিকে সেলিব্রেট করতেই আমরা আজকে লাইব্রেরিয়ানস ডে সেলিব্রেট করি। আর তাই ভাবলাম বই, মাঝে মাঝেই আমাদের মধ্যে বই পোকা সবাই কোথাও না কোথাও লুকিয়ে রয়েছে, ঠিক আছে যতই যে যাই বলুক না কেন, যে বই পড়ার চলটা এখন কমে যাচ্ছে তাও স্টিল আছে, তাই আজকে তোমাদের জন্য ছড়া কাটিং রাখলাম, বই খুললেই জ্ঞান বাড়ে সঙ্গে ঘুমও, বই খুললেই জ্ঞান বাড়ে সঙ্গে ঘুমো। এক্স্যাক্টলি, 9903653992 তোমার জন্য রয়েছে খোলা, তারপরে ছোট্ট করে 2 লাইন লিখে পাঠিয়ে দাও ছন্দ মিলিয়ে, আর আপাতত তোমার জন্য আমরা রাখলাম 3-3 হ্যাট্রিক।
2: FM রেনবোতে 3-3

0: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবো তে, ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা।
1: আজকের ছড়া কাটিং ছিল, মানে আজকে যেহেতু বলেছিলাম যে ন্যাশনাল লাইব্রেরিয়ান্স ডে, তো সেই প্রসঙ্গে বই খুললেই জ্ঞান বাড়ে সঙ্গে ঘুমো, বই খুললেই জ্ঞান বাড়ে সঙ্গে ঘুমো। আর এই বই খুললে জ্ঞান বাড়ে না ঘুম সেই বিষয়ে তোমাকে বলছিলাম যে মানে দুটো লাইন মিলিয়ে আর কি লিখতে প্রচুর মেসেজ অলরেডি চলে এসেছে, তবে সেই মেসেজগুলো কিন্তু আমরা পরের ঘন্টায় মানে এই যে 6:02 আবার ফিরবো ঠিক তখন পড়বো, বুঝলে?
2: জমুক জমুক আমরা পড়বো পড়বো। এই গানটা যখন শুনছিলাম দিল চাতায়, এটা শুনে মনে হচ্ছিলো ফারহান আখতার যেমন মানে এক মাস আগে জাস্ট জানতে পেরেছিলেন, সাইফ আলী বলছিলেন আমি সিনেমার কাজটা করতে পারবো না, দিল চাতায় প্রিপারেশন হয়ে যাওয়ার পরে তারপরে সে বিশাল টেনশনে পড়েছিলেন, কিন্তু ফাইনালি দিল চাতায় যখন করলেন সেটা কিন্তু হিট করে গেল। এরকম আর কি হালকা কানাঘুষো শোনা যাচ্ছে থ্রিতে নাকি একজনকে কাস্ট করা হয়েছে, সম্ভবত রণবীর সিং, কিন্তু তিনিও নাকি একটু ধনী মাছ নাচুই পানি হয়ে যাচ্ছে, এরকম টাইপের ঘটনা ঘটছে। কিন্তু তুমি মেসেজগুলো পড়বে বলছিলে, আগের মেসেজগুলো
1: হ্যাঁ, এখানে কিন্তু ধনী মাছ নাচুই পানি করতে হবে না, কারণ এখানে একদম আমরা লিটারেলি ধরে ফেলেছি। এই মুহূর্তে আমার হাতে রয়েছে একটা ভীষণ লম্বা মেসেজ, অরূপ ভট্টাচার্য বহরমপুর মুর্শিদাবাদ থেকে লিখছেন, এবং অরূপ বলছিল যে শুভ বিকেল দুই দিদিভাই, জীবনে অনেক সিদ্ধান্ত নিয়েছি, কখনো সঠিক হয়েছে আবার কখনো ভুল হয়েছে, কিন্তু ভুল সিদ্ধান্তের কারণে কখনো কখনো মুখ থুবড়ে পড়তেও হয়েছে, তবে জীবনের কিছু সিদ্ধান্ত আজও মনে করলে নিজের অজান্তে ভীষণ ভালো লাগে। সত্যি বলতে আমার জীবনের ভালো সিদ্ধান্তগুলোর মধ্যে একটা ঘটনা আজও খুব মনে পড়ে। তখন আমি গ্র্যাজুয়েশন করছিলাম, প্রথম বর্ষে পরীক্ষা চলছিল, একদিন পলিটিক্যাল সায়েন্সের দ্বিতীয় পেপার পরীক্ষা দিতে গিয়ে বাড়ি ফেরার সময় আমার কয়েকজন বন্ধু বেলডাঙ্গা বাসস্টপে দাঁড়িয়েছিলাম, হঠাৎ একটি সরকারি বাস এলো, বাসটি বাসস্টপের কাছে একটু ধীরে মানে ধীর গতিতে চলছিল, কিন্তু পুরোপুরি না থেমেই চলতে শুরু করলো। ঠিক সেই সময় আমার বন্ধু সুকান্ত বাসে একটি সিট ধরার জন্য তার ডকুমেন্ট ভর্তি ব্যাগটা বাসের জানলা দিয়ে ভেতরে ছুঁড়ে দিয়েছিল, ব্যাগটি ভাগ্যক্রমে বাসের ভেতরে ঢুকে গেল, কিন্তু বাসটা তো না থেমেই চলে গেল, তাই যা হলো আর কি, সুকান্তের ওই ব্যাগের মধ্যে তার সমস্ত গুরুত্বপূর্ণ অরিজিনাল ডকুমেন্ট ছিল। মুহূর্তের মধ্যে আমি সেই বাসটার পিছনে জাস্ট দৌড়তে শুরু করি, প্রায় 2 কিলোমিটার দৌড়ানোর পর বাসটা থামলো, আমি দৌড়ে বাসের ভেতরে উঠে ব্যাগটা খুঁজে পেলাম, আমার পিছনে পিছনে সুকান্ত দৌড়ে আসছিল, ততক্ষণে সুকান্ত প্রায় কাঁদতে শুরু করে দিয়েছে, কিন্তু আমি দৌড়ানো থামাইনি, কারণ আমি জানতাম ওই ব্যাগের মধ্যে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সমস্ত অরিজিনাল ডকুমেন্টসগুলো রয়েছে। শেষ পর্যন্ত ব্যাগটা পেয়ে সুকান্ত ভীষণ খুশি হয়েছিল, সেদিন হয়তো আমি শুধু একজন বন্ধুর ব্যাগের জন্য দৌড়েছিলাম, কিন্তু আজ এত বছর পর মনে হয় সেই দৌড়ের মধ্যে বন্ধুত্বের একটা বড় পরীক্ষা লুকিয়েছিল। আমি যদি সেদিন না দৌড়তাম হয়তো সুকান্ত দৌড়তো না, আর ওর গুরুত্বপূর্ণ ডকুমেন্টসগুলো বাসের সঙ্গে চলে যেত। আজও যখন সুকান্তের সঙ্গে দেখা হয় তখন সেই ঘটনাটা মনে করিয়ে দেয়, ও বলে অরূপ তুই যে একদিন আর্মিতে চাকরি পাবি সেটা আমি সেদিনই বুঝে গিয়েছিলাম, সেদিন আমার ডকুমেন্টের জন্য তুই বাসের পিছনে প্রাণপণে দৌড়েছিলিস। জীবনের অনেক সিদ্ধান্তের ফল আমরা ভুলে যাই, কিন্তু কিছু মুহূর্ত আমাদের জীবনের সঙ্গে চিরদিনের জন্য জড়িয়ে থাকে। সত্যি খুব সুন্দর অরূপ ভট্টাচার্য।

0: অরূপের মেসেজ পেয়েছি, এর আগেও যেটা মাধাই দাস আমাকে লিখে পাঠিয়েছিলেন, মাধাই দাসও জীবনে এরকমই একটা সিদ্ধান্ত নিয়েছেন, কিন্তু সে তার জীবনে বিয়ের বিষয় নিয়ে একটা সিদ্ধান্ত নিয়েছিল এবং সেটা খুব পাটাপাটি একটা সিদ্ধান্ত বলবো যে জীবনে এগিয়ে যাওয়াই ভালো। খুব ছোট্ট করে বলতে হচ্ছে কারণ আমাদের পরের ঘন্টায় তো আমরা অলরেডি চলে এসেছি বলা যায়। আর শাওন একটা মেসেজ করেছিল, শাওনের মেসেজটা কোথায় হারিয়ে গেল মনে হচ্ছে, যদি হারিয়ে ফেলে থাকি প্লিজ কিছু মনে করো না। তো যাই হোক শাওন, তোমার মেসেজটা খুলে ডেফিনেটলি পড়ার ইচ্ছা রইল, কিন্তু সত্যিই পাচ্ছি না, খুঁজে পাচ্ছি না, কেন পাচ্ছি না সেটা, এই তো শাওনের মেসেজ পেয়ে গেছি। আমি একটা জায়গায় ফিজিক্স পড়তাম ক্লাস 11-12, সেখানে পাড়ার একটা মেয়েও পড়তো, পাড়ার জায়গায় বাড়ির থেকে অনেকটাই দূরে বলে মেয়েটার মা বাবা আমাকে বলেছিল আমি যেন পড়তে যাওয়ার সময় ওনাদের মেয়েকে সঙ্গে নিয়ে যাই। যাই হোক, দুজন যে যার সাইকেলে করে পড়তে যেতাম, মাসখানেক পর মেয়েটা হঠাৎ রেগুলারলি পড়তে যাওয়া বন্ধ করে দেয় আর আমাকে রোজই এক্সকিউজ দিত যে অমুক কারণে পড়তে যাবো না, তমুক কারণে পড়তে যাবো না, ওর জ্বর হয়েছে, এই সমস্ত বলতো। পড়া শেষে বেরিয়ে দেখি মেয়ের বাবা বাইরে দাঁড়িয়ে আছে, আমাকে জিজ্ঞেস করছে যে তার মেয়ে পড়তে এসেছে কি না। আমার তো সাদা মনে কাদা নেই, নিষ্পাপ শিশুর মতো বলে দিয়েছিলাম যে না তো জ্বর এসেছে বললো আর পড়তে আসিনি। আজ বুঝতে পারি কি বিশাল কেলেঙ্কারিটাই না করে ফেলেছিলাম ওর থেকে, আমার সত্যি কথা বলে দিলেই তো পারতো। আমি ঠিক কেন যে কীভাবে ম্যানেজ করতে গেলাম ব্যাপারটা আমি বুঝতে পারি না। শাওন তার ভুলের কথা লিখে পাঠিয়েছে এবং তার সঙ্গে মেসেজ করে ফেলেছে পরের আওয়ারের জন্য, আর আমরাও কিন্তু পরের আওয়ারের জন্য অপেক্ষা করে আছি। সো
1: একদম তাই, এই মানে ঘন্টায় আর কি যেতে যেতে তোমার জন্য আপাতত রেখে যাচ্ছি একটা খুব সুন্দর গান ভূত বাংলা সাউন্ড ট্র্যাক থেকে। সঙ্গে থাকো, শুনতে থাকো, আর ফিরছি কিন্তু ঠিক 6:02 একটা নিউজ ব্রেক রুট।

আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি সুদীপ বসু। নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস এবং আন্দোলন নিয়ে সংসদে বিস্তারিত আলোচনা করতে সরকার সম্পূর্ণ প্রস্তুত। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লাকে চিঠি দিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আবারও এই বিষয়টি স্পষ্ট করেছেন বলে সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু জানিয়েছেন। ভারতে বর্তমানে প্রায় 440টি মহাকাশ প্রযুক্তি সম্পর্কিত স্টার্ট আপ নিবন্ধিত রয়েছে। আজ লোকসভায় এক লিখিত জবাবে এই তথ্য জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং। ডক্টর সিং জানান, জাতীয় মহাকাশ প্রসার অনুমোদন কেন্দ্র ইনস্পেস 52টি বেসরকারি সংস্থাকে বিভিন্ন মহাকাশ গবেষণামূলক কাজের জন্য 113টি অনুমোদন দিয়েছে। এর মধ্যে 18টি হল নতুন স্টার্ট আপ। উজান আসামের

0: বিভিন্ন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির আগেই আগাম জেলাভিত্তিক পূর্বাভাস ও সম্ভাব্য সতর্কবার্তা জারি করেছিল আবহাওয়া দপ্তর। আজ লোকসভায় এক লিখিত জবাবে এই তথ্য জানিয়েছেন ভূবিজ্ঞান মন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং। তিনি জানান, জোড়হাট, গোলাঘাট, শিবসাগর ও চড়াইদেও সহ উজান আসামের জেলাগুলিতে বৃষ্টিপাতের মাত্রা সম্পর্কে অন্তত 7 দিন আগেই সতর্কবার্তা পৌঁছে দেওয়া হয়েছিল। সরকার আয়কর সংক্রান্ত একটি বিভ্রান্তিকর নোটিশকে ভুয়ো বলে চিহ্নিত করেছে। প্রেস ইনফরমেশন ব্যুরো PIB-র ফ্যাক্ট চেক বিভাগ স্পষ্ট করে জানিয়েছে, ওই নোটিশ প্রাপকদের কাছে প্রদেয় করের অংশ হিসেবে 6,000 টাকা জমা দেওয়ার দাবি করা হয়েছিল। PIB জানিয়েছে, আয়করের এই নোটিশটি ভুয়ো এবং অনলাইনে প্রতারণামূলক তথ্য সংগ্রহের অপচেষ্টা। চীনের প্রাক্তন প্রধানমন্ত্রী ঝু রংজি পেচিংয়ের শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। বয়স হয়েছিল 98 বছর। সেদেশের সরকারি সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী দীর্ঘদিন অসুস্থ ছিলেন তিনি। আগামী 2-3 ঘন্টার মধ্যে কলকাতা ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব পশ্চিম বর্ধমান জেলার জন্য মাঝারি বজ্রপাতের সঙ্গে তীব্র বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে। এই মুহূর্তের খবর এ পর্যন্তই।
1: 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন। শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা।

0: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতার আড্ডা চলছে। আর ঘড়ির কাঁটা যখন বলছে 6:07 হয়ে গিয়েছে, আর সেই মুহূর্তে কিন্তু আবারও ক্যাফে কলকাতার আড্ডা নিয়ে চলে এসেছি আমি আর্য মধু। আমার সঙ্গে আর্য অঙ্কিতা রয়েছে, আর তার পাশাপাশি বৃষ্টিও আবার আমাদের হাত ধরে এই ঘন্টাতেও চলে এসেছে, বুঝলে তো। তবে এবারে বৃষ্টির জায়গাটা পূর্ব আর পশ্চিম বর্ধমান জেলার বেশ কিছু অংশে, এবং সেখানে কিন্তু 30-40 কিলোমিটার বেগে হাওয়া বইবে। কমলা সতর্কতা জারি হয়েছে, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাই পূর্ব বর্ধমান বা পশ্চিম বর্ধমানের তোমরা যেখানেই যে রয়েছো, বাইরে রয়েছো না কেন, নিজেদের কিন্তু নিরাপদ আশ্রয় রেখো, কারণ বৃষ্টি আমাদের সবারই ভালো লাগে, কিন্তু বজ্রপাতের সময় নিরাপদে থাকাটাই শ্রেয়। তাই সবাই ভালোভাবে থেকো আর সঙ্গে থাকো কিন্তু 107 FM রেইনবোর। আর এই
2: বৃষ্টিকে বলতে ইচ্ছে করছে, একটু মজা করে বলতে ইচ্ছে করছে, সুন্দরী কমলা।
1: সত্যি আজকে বৃষ্টি মানে সুন্দরী কমলার মতনই নৃত্য করছে বটে, কিন্তু ওই যাই হোক, আমি সারাদিনে আবার বৃষ্টির মুখ দেখিনি, তাই আমি জানি না যে এই মুহূর্তে ঠিক কি ঘটতে চলেছে। কারণ আপাতত মোটামুটিভাবে যে যে জায়গাগুলো পেয়েছি, সাউথ 24 পরগনা ছিল, ওদিকে সাউথ দিনাজপুর ছিল, এদিকে পূর্ব পশ্চিম বর্ধমান রয়েছে, কলকাতা ছিল। সো আশা করছি স্টুডিও থেকে বেরিয়ে বৃষ্টি আমার দেখা মিলবে, কিন্তু এই মুহূর্তে 9903652992 তে যার দেখা মিলবে।
2: আগে বই খুললে জ্ঞান বাড়ে, সঙ্গে ঘুমো, এরপরের সাহিত্য দক্ষতা যা আছে, তুমি তোমার ট্যালেন্টকে উভার উভারকে ছেড়ে দিতে পারো। এবার দু লাইনের শাওন খুব মিষ্টি করে লিখে দিয়েছে, আগের মেসেজটা এত বড় লিখেছে শাওন, ভয় পেয়ে গেছে পরেরটা লিখতে। বই খুললে জ্ঞান বাড়ে, সঙ্গে ঘুমো, ইনসোমনিয়া দূর করতে বিছানায় বই খুলে বসে পড়ো।
1: বাহ,
2: কেমন ছড়া কাটিং হলো,
1: মানে একদিকে ঘুম, একদিকে তুমি বলছো ইনসোমনিয়া দূর করতে হবে, তার পাশাপাশি তুমি বলছো পড়তে, মানে দারুণ কনস্ট্রাকশন,
2: মানে এত সুন্দর ছড়াকে লেখে ভাই, মানে আমি ছড়াটা পড়ে কেমন কেমন যেন বেঘোর অঘোর সবকিছুতে মিলে গেলাম। যাই হোক,
1: এইরকম মানে বই পড়ি তো অ্যাকচুয়ালি থাকা ভালো। এরপরে অঙ্কিতা ছড়া কাটিং মধু, মানে এরকম একটা ট্যাগে এসেছে আর কি বিষয়টা। সুভাষ চক্রবর্তী উত্তর বাবালি থেকে লিখছেন, বলছেন বই খুললেই জ্ঞান বাড়ে, সঙ্গে ঘুমো, তাই বিদ্যার দেবী সরস্বতীকে করি নমো নমো নমো। হ্যাঁ সত্যি, মানে যখন বই খুললে সত্যি ঘুম পায় না, তখন মনে হয় মা সরস্বতী একটু মানে একটু মাঝে তুমি দেখে নিও, আমি আপাতত একটু ঘুমিয়ে নিচ্ছি, বাট বাকিটা তুমি দেখে নিও। আর এইরকমই কিন্তু আরও মেসেজ আমরা দেখে নিতে চাই 9903652992 তে। আর এই মুহূর্তে আমরা তোমাদের যেটা দেখিয়ে দিতে চাই, মানে শুনিয়ে দিতে চাই দাদা,
2: হ্যাঁ মানে আজকের যে ফ্ল্যাশব্যাকটা রয়েছে, সেই ফ্ল্যাশব্যাকেও না, এই বই বইপত্র নিয়ে, শিক্ষা দীক্ষা নিয়ে একটা গল্প আছে গানটার মধ্যে। গানটা তুমি শোনো, তাহলেই মনে হয় মোটামুটিভাবে তোমার আইডিয়া হয়ে যাবে। তার আগে ভাবছিলাম একটা টুকুস করে বাংলা গান শোনাবো কিনা, তারপরে ভাবলাম না থাক একটু ফ্ল্যাশব্যাকটাই শুনিয়ে দিই। শোনো, জাস্ট ফিরে আসবো এই 7 মিনিট পর।
0: FM রেইনবোতে রেইনবো ফ্ল্যাশব্যাক সং, ফ্ল্যাশব্যাক সং।

0: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবো তে।
1: বলছি ও লল না বলো না, সবই বলেছি। তুমি কবিতা যা যা লিখেছো মাঝে মধ্যে পড়লে আমার কেমন যেন মাথাটা ঘ্যাম ঘ্যাম লাগছে। একজন খুব সুন্দর ছন্দ মিলিয়ে একটা শব্দ লিখেছে, আমি মধুকে ভুলবো, প্লিজ পড়ো প্রেজেন্টিং দিস ছড়াস।
2: একদমই, শুভ সন্ধ্যা, প্রবল বৃষ্টি চলছে আমাদের এখানে আর শুনছি অনুষ্ঠান ক্যাফে কলকাতা। এবার ছড়া কাটিংয়ে আসি। বই কিনলে জ্ঞান বাড়ে, আচ্ছা এটা বই পড়লে ছিল না, সঙ্গে ঘুমো তাড়াতাড়ি। আমি শিখেছিলাম বর্ণ পরিচয় বই পড়তে, মুখস্থ করেছিলাম ছড়া, তাই মা আমাকে আদর করে দিয়েছিল ত্রুমো। বাহ, মাধাই দাস বহরু ঘোষপাড়া থেকে লিখছেন।
1: মানে আগে তোমাকে ঘুমের সঙ্গে সব মেলাতে হবে বলে তুমি চুমো মানে মিলিয়েছ, ভালো ভালো। এই ধরনের সিহির মানে সৃষ্টি আমি আমি একটু গুলিয়ে ফেলছি, কেমন কেমন পরে মেসেজে চলে যাই।
2: আচ্ছা, অরূপ ভট্টাচার্য বহরমপুর মুর্শিদাবাদ থেকে লিখছেন যে বই খুললে জ্ঞান বাড়ে আর বাড়ে ঘুমো। আমি ভাবতাম শুধু আমারই হয়, এমনটা কি যে বলি গো, পরে জানলাম সবার সাথেই এমন হয়, বই খুললেই চোখের পাতায় ঘুম নেমে রয়। বড় হয়ে বুঝলাম এটাই জীবনের মজার কাহিনী, ঘুম না এলে বই পড়ি, বই তখন ঘুমের ওষুধখানি। অরূপ ভট্টাচার্য বহরমপুর মুর্শিদাবাদ থেকে। একদম,
1: এই এটা ভালো বলেছো।
2: হ্যাঁ, আমিও ভাবতাম যে মানে সত্যি মানে বই পড়লে ঘুম আসে এটা বোধহয় শুধু আমারই হয়, তারপরে বড় হয়ে বুঝতে পারলাম যে না, এখন অনেক সময় এটা করে থাকি জানো তো, যে রাত্রিবেলা যদি ঘুম না আসে আমি কোনো একটা কিছু পড়ার চেষ্টা করি।
1: এই পড়াশোনার চেষ্টা করা ভালো, কিন্তু ওই পড়াশোনার মাঝে যখন একটু ডিস্ট্রাকশন ভাবতে হয় না, ডিস্ট্রাকশন ভাবতে গেলে একটা
2: বাদশার গান শুনতে হবে।

0: চল।
1: মানে লড়কি বিউটিফুল সব ঠিক আছে, কিন্তু আপাতত ছড়া কিরকম বিউটিফুল হচ্ছে সেটা আমাদের দেখার পালা। আমি রাঁচি ঝাড়খণ্ড থেকে সুশান্ত সেনগুপ্ত বলছি। আমার মতে ছড়ার কাটিং হলো, বই খুললেই জ্ঞান বাড়ে, সঙ্গে ঘুমোয় এটার সাথেই জুড়ে পাতা উল্টোলেই চোখ বুঝে স্বপ্নে গিয়ে নোবেল খুঁজে। যাই হোক, বাকিটা আর আর ছড়া মেলে নিয়ে গানটা খুব মানে কি বলবো, মানে সামঞ্জস্য রেখে এরকম একটা ছড়া চলে এলো। আর এই জন্য ছড়া লিখতে চেয়েছে, আমি বুঝতে পারছি, লিখতে চেয়েছে কিন্তু জাস্ট লিখতে লিখতে হয়নি। বই খুললে জ্ঞান বাড়ে, সঙ্গে ঘুমো, খাবার খেতে কেনই ডাকে মাগো, তারপরে একটা লিখতে পারেনি। এবার লাস্ট মেসেজ আজকে পড়ে দিই, মানে এইটুকু পড়ে আমি পালাতে চাই আর কি। মানে এই ধরনের কবিতা পড়ার পর মধুরিমাকে সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কবিতা পেয়েছিল, আর আমি চড়া একটু পেতে চেয়েছিলাম।

0: আমাদের লাইনটা ছিল হচ্ছে, বই খুললেই জ্ঞান বাড়ে সঙ্গে ঘুমো, বই পড়লেই জ্ঞান বাড়ে সাথে ঘুমো, তুমি আমি ঘুরতে যাব, বৃষ্টিতে এই হৃদয় ভিজবে সাথে ভিজবে মন, তোমার আমার হৃদয় পাবে ভালোবাসার শিহরণ। পায়েল ব্যানার্জি বেলঘড়িয়া থেকে। যাক, এখানে ছন্দ মেলার একটা লাস্ট বিষয় আমরা পেয়ে গেছি ফাইনালি। আর যখন ছন্দ মিলতে মিলতে আমাদের সময়টা খুব কমে আসে, তখন একটাই কথা বলতে ইচ্ছা করে, আবারও তো কোনোদিন ফিরে আসবো অঙ্কিতা আর মধু, অন্য কোনো দিন নিশ্চয়ই ফিরে আসবো, কিন্তু ততক্ষণের জন্য স্টে টিউন, টাটা বাই বাই, সবাই খুব ভালো থেকো, আর সঙ্গে রাখি শেষ অবধি ইতিহাসের পাতা উল্টে সেই মহেন্দ্র দারোকে, আর সঙ্গে এ আর রহমানকে,
1: একদম টাটা।

আকাশবাণী কলকাতা FM রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছে প্রবীর ভট্টাচার্য। কলকাতা হাইকোর্ট 2025 সালের বিজ্ঞপ্তির ভিত্তিতে ইস্যু করা OBC শংসাপত্র বাতিল বলে ঘোষণা করেছে। বিচারপতি রাজাশেখর বান্থা এবং বিচারপতি অনুজ সিংয়ের বেঞ্চ এই নির্দেশ দিয়েছেন। কলকাতা পুরসভার নির্বাচিত কাউন্সিলরের সংখ্যা 144 থেকে বাড়িয়ে 209 করার লক্ষ্যে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন আইন 1980 সংশোধনী বিল বিধানসভায় আজ গৃহীত হয়েছে। ওয়ার্ডভিত্তিক জনসংখ্যার পরিবর্তন, বসতির বিস্তার, ভৌগোলিক পরিস্থিতি এবং পুরসভার প্রশাসনিক প্রয়োজনের কথা উল্লেখ করে এই সংশোধনের প্রস্তাব আনা হয়েছে। হাওড়া পুর নিগম সংশোধনী বিলও আজ ধনী ভোটে পাশ হয়েছে। বিভিন্ন ওয়ার্ড পুনর্বিন্যাস করে ওয়ার্ডের সংখ্যা 50 থেকে 68 করা হয়েছে। নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস এবং আন্দোলন নিয়ে সংসদে বিস্তারিত আলোচনা করতে সরকার সম্পূর্ণ প্রস্তুত। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লাকে চিঠি দিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আবারও এই বিষয়টি স্পষ্ট করেছেন বলে সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু জানিয়েছেন। ভারতে বর্তমানে প্রায় 440 মহাকাশ প্রযুক্তি সম্পর্কিত স্টার্ট আপ নিবন্ধিত রয়েছে। আজ লোকসভায় এক লিখিত জবাবে এই তথ্য জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী ডঃ জিতেন্দ্র সিং। ডঃ সিং জানান, জাতীয় মহাকাশ প্রসারও অনুমোদন।

অনুসন্ধানকেন্দ্র ইনস্পেস 52টি বেসরকারি সংস্থাকে বিভিন্ন মহাকাশ গবেষণামূলক কাজের জন্য 113টি অনুমোদন দিয়েছে। এর মধ্যে 18টি হল নতুন স্টার্টআপ। চীনের প্রাক্তন প্রধানমন্ত্রী জু রংজি বেইজিংয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। বয়স হয়েছিল 98 বছর। সেদেশের সরকারি সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী দীর্ঘদিন অসুস্থ ছিলেন তিনি। জু রংজি 1998 থেকে 2003 পর্যন্ত চীনের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। এই মুহূর্তের খবর এ পর্যন্তই। পরের খবর রাত 8টায়।

আকাশবাণী কলকাতা এফএম রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছে প্রিয়া বিশ্বকর্মা। সংসদের উভয় কক্ষে আজ বিদেশি অনুদান নিয়ন্ত্রণ সংশোধনী বিল 2026কে আরও বিশদ পর্যালোচনার জন্য যৌথ সংসদীয় কমিটির কাছে পাঠানোর অনুমোদন দিয়েছে। এই বিলটির লক্ষ্য হল বিদেশি অনুদান নিয়ন্ত্রণ আইন 2010কে আরও সংশোধন করা। বিদেশি অনুদানের ব্যবহারকে অধিকতর স্বচ্ছ করে তোলাই এই বিলের উদ্দেশ্য। রাজ্যসভার অনুমোদনের মধ্যে দিয়ে সংসদে আজ কেরালার নাম পরিবর্তন বিল 2026 পাশ হয়েছে। লোকসভায় গতকালই এই বিলটি গৃহীত হয়। এই বিলের উদ্দেশ্য হল সংবিধানের প্রথম তফসিলে কেরালা রাজ্যের নাম পরিবর্তন করে কেরালাম করা। আলোচনায় অংশ নিয়ে বিজেপির শমিক ভট্টাচার্য সরকারের কাছে ওয়েস্টবেঙ্গল রাজ্যের নাম পরিবর্তন করে পশ্চিমবঙ্গ করার আহ্বান জানান। নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস এবং আন্দোলন নিয়ে সংসদে বিস্তারিত আলোচনা করতে সরকার সম্পূর্ণ প্রস্তুত। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লাকে চিঠি দিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আবার ওই বিষয়টি স্পষ্ট করেছেন বলে সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু জানিয়েছেন। কলকাতা হাইকোর্ট 2025 সালের বিজ্ঞপ্তির ভিত্তিতে ইস্যু করা ওবিসি শংসাপত্র বাতিল ঘোষণা করেছে। বিচারপতি রাজাশেখর মান্থা ও বিচারপতি অনুজ সিং এর বেঞ্চ এই নির্দেশ দিয়েছেন। কলকাতা পুরসভার নির্বাচিত কাউন্সিলরের সংখ্যা 144 থেকে বাড়িয়ে 209 করার লক্ষ্যে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন আইন 1980 সংশোধনী বিল বিধানসভায় আজ গৃহীত হয়েছে। ওয়ার্ড ভিত্তিক জনসংখ্যার পরিবর্তন, বসতির বিস্তার, ভৌগোলিক পরিস্থিতি এবং পুরসভার প্রশাসনিক প্রয়োজনের কথা উল্লেখ করে এই সংশোধনের প্রস্তাব আনা হয়েছে। হাওড়া পৌর নিগম সংশোধনী বিলও আজ ধ্বনিভোটে পাশ হয়েছে। বিভিন্ন ওয়ার্ড পুনর্বিন্যাস করে ওয়ার্ডের সংখ্যা 50 থেকে বাড়িয়ে 68 করা হয়েছে। গ্লাসগোতে কমনওয়েলথ গেমসে জুডোয় স্বর্ণপদক জয়ী ত্রিপুরার মেয়ে অস্মিতা দেকে আজ আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে সম্বর্ধনা দেওয়া হয়। রাজ্য সরকারের পক্ষ থেকে তার হাতে 10 লক্ষ টাকার চেক এবং জমির নথিপত্র তুলে দেওয়া হয়েছে। এই মুহূর্তের খবর এই পর্যন্তই।

0: আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি। সুদীপ বসু। সংসদের উভয় কক্ষে আজ বিদেশি অনুদান নিয়ন্ত্রণ সংশোধনী বিল 2026কে আরও খতিয়ে দেখার জন্য যৌথ সংসদীয় কমিটির কাছে পাঠানোর বিষয়টি অনুমোদন করেছে। নতুন বিলটির উদ্দেশ্য হল 2010 সালের বিদেশি অনুদান নিয়ন্ত্রণ আইনকে সংশোধন করা, যাতে বিদেশ থেকে আসা অনুদানের ব্যবহারকে আরও স্বচ্ছ ও দায়বদ্ধ করা যায়। ভারতে বর্তমানে প্রায় 440টি মহাকাশ প্রযুক্তি সম্পর্কিত স্টার্ট আপ নিবন্ধিত রয়েছে। আজ লোকসভায় এক লিখিত জবাবে এই তথ্য জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং। ডক্টর সিং জানান, জাতীয় মহাকাশ প্রসার ও অনুমোদন কেন্দ্র ইনস্পেস 52টি বেসরকারি সংস্থাকে বিভিন্ন মহাকাশ গবেষণামূলক কাজের জন্য 113টি অনুমোদন দিয়েছে। নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস এবং আন্দোলন নিয়ে সংসদে বিস্তারিত আলোচনা করতে সরকার সম্পূর্ণ প্রস্তুত। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লাকে চিঠি দিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আবারও এই বিষয়টি স্পষ্ট করেছেন। চীনের প্রাক্তন প্রধানমন্ত্রী ঝু রংজি পেচিংয়ের শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। বয়স হয়েছিল 98 বছর। সেদেশের সরকারি সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী দীর্ঘদিন অসুস্থ ছিলেন ঝু রংজি। পুরুষ ও মহিলাদের বিশ্বকাপ হকির প্রতিযোগিতা আগামী শনিবার 15 আগস্ট বেলজিয়াম ও নেদারল্যান্ডসে শুরু হচ্ছে, চলবে 30 আগস্ট পর্যন্ত। উভয় বিভাগে 16টি করে দল অংশ নেবে। উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন এলাকায় তৈরি হওয়া ঘূর্ণাবর্তটি আজ সকালে নিম্নচাপে পরিণত হয়েছে। সেটি বর্তমানে উত্তর বঙ্গোপসাগরে পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন বাংলাদেশ উপকূলের উপর অবস্থান করছে। আগামীকালের মধ্যে সেটি আরও ঘনীভূত হবে বলে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে। পাকিস্তানে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একই পরিবারের অন্তত 15 জন মারা গেছেন। গতকাল পাঞ্জাব প্রদেশের মুজাফফরগড় জেলার কোটওদু এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এই মুহূর্তের খবর এ পর্যন্তই।
1: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। বুধবারের রাতে শুনছো ব্লকবাস্টার বুধবার, 107 FM রেইনবোতে।

0: ইজ গোল্ড।
1: হ্যাঁ, সাপার সাপুরের গল্প নিয়ে তৈরি যে নাগিন এই ছবির গান মন্দোলে মেরা তন্দোলে, এই যে গানটা, এই গানটা ইটসেলফ সিনেমার ইতিহাসে একটা আলাদা জায়গা করে নিয়েছে। সুর, নাচ আর সেই যে যার স্ক্রিন প্রেজেন্স অর্থাৎ বৈজয়ন্তীমালা, এই তিনজনের দুর্দান্ত একটা মেলবন্ধন, সেই গানটা দিয়েই আজকের ব্লকবাস্টার বুধবার শুরু করলাম আমরা 107 FM রেনবোতে। এবং আমরা কারা? আমরা হচ্ছে অপরূপা আর অভিপ্সা। কিন্তু কেন
2: আজকে? কারণ একটাই, আজকে এই যে এত সুন্দর একটা গান দিয়ে আমাদের আজকে

0: পুরোটা হলো ব্লকবাস্টার বুধবারের, তার কারণ হচ্ছে বৈজয়ন্তী মালাজির জন্মদিন সেলিব্রেট করছি আমরা। হ্যাঁ, আজকে দাঁড়িয়ে আমরা 13th August ওনার জন্মদিন, আজ আর মাত্র কয়েক ঘন্টা পরই হয়ে যাবে 13th August। তো আমরা আজকে এই ওল্ড ইজ গোল্ড সেগমেন্টে কিন্তু ফিরে ফিরে ওনার সিনেমা, ওনার গান এবং ওনার কথায় থাকবো।
1: একদমই তাই। তো এই যে একটা সুন্দর বাইরে চারদিকে একটা পরিবেশও চলছে, এবং শুধু যে আজকে 107 FM রেনবোতে 9টা থেকে 12টা অপরূপা আর রূপিকশা কথা বলবে সেটা তো একেবারেই নয়, তার কারণ হচ্ছে তোমার জন্য 3টে ঘন্টার 3টে কুইজ থাকবে। না, যদিও আজকে কুইজওয়ালা নয়, কারণ সেটা কালকেই অপরূপা করে গেছে।
0: হ্যাঁ,
1: তুমি কি ছিলে কালকে কুইজ?
0: না, কালকে ছিল হচ্ছে তমনজিৎ, অর্ণব,
1: তুমি রাত্রে ছিলে,
0: রিয়া, আমি তার আগের দিন ছিলাম, টপ 20।
1: তো যাই হোক, যেটা কুইজওয়ালা যেটা আমাদের প্রত্যেক মঙ্গলবার থাকে, আজকে ব্লকবাস্টার বুধবার। তবে হ্যাঁ, এবার একটু প্রেমের আবহ, যেটা আমরা বাইরে বেরোলেই পাচ্ছি, কারণ শ্রাবণ মাস চলছে এবং শ্রাবণও ধারা বাইরে ঝরছে। তো এই সময় যে একটা সুন্দর একটা প্রেমের আবহ থাকে,
0: সেই প্রেমের আবহে আজকে যখন আমরা ফিরে ফিরে বৈজয়ন্তী মালাজির গান শুনবো, যেমন এর পরে যে গানটা আছে সনম, সেখানে একটু প্রেম মাখা একটা ব্যাপার আছে, একটা প্রেমময় ব্যাপার আছে। সব নিয়ে আজকে আমরা 12টা পর্যন্ত বিশ্বাস করো একটা দারুণ প্লেলিস্ট সাজিয়ে নিয়ে এসেছি। এসেছি বলবো না, এসেছে বলা বেটার, কারণ আজকের প্লেলিস্টের কৃতিত্ব কিন্তু অভিপসার। অসাধারণ কিছু গান আছে যা আমাদের নিজেদেরও ভীষণ প্রিয়। তো বেশি কথা না বলে এইটুকু বলি, আজকে ওল্ড ইজ গোল্ড সেগমেন্টে আমরা ফিরে দেখব, আমরা সেলিব্রেট করব বৈজয়ন্তী মালাজির জন্মদিন, তার সাথে তার গান তো থাকছেই, পাশাপাশি 9903653992 তে তোমার পছন্দের গানও তোমাকে শোনাবো। তাই তুমি কোন গান শুনতে চাও সেটা আমাদেরকে জানাও
1: অবশ্যই।

0: গোল্ড ইজ গোল্ড। চাঁদের আলো যদিও বাইরে নেই, কিন্তু এই যে নির্জন রাত, একটা বৃষ্টি ভেজা রাত, সেখানে দুজন মানুষের মনের কথা, পুরনো সিনেমার যে একটা রোম্যান্স, এর চেয়ে সুন্দর আর কি বলা যায়। আর সেই কারণেই আজকে 107 FM রেনবোতে এই মুহূর্তে ব্লকবাস্টার বুধবারে রয়েছি আমরা দুজন, অভিপ্সা আর অপরূপা।
1: একদম। এবং এই যে তুমি বলছো না বৃষ্টি ভেজা রাত, বৃষ্টি ভেজা রাতে যখন পথ দিয়ে হাঁটি, রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে যখন একটুখানি কাদাটাও একটু ছিটকে ছিটকে আসে না, উফ কি রোমান্টিক লাগে মাইরি।
0: ও মা খেলবো হলি রং দেবো না,
1: হ্যাঁ বৃষ্টি ভেজবো, কাদা লাগবে না, এটা আবার হয় নাকি বিষয়টা। তার মানে আমরা দুজনেই একটু আগে যখন এই ফুটপাথ ধরে, ইডেন গার্ডেন্সের ফুটপাথ ধরে হেঁটে আসছি, তখন বুঝতে পারছিলাম যে বৃষ্টি বৃষ্টির মতো রোমান্টিসাইজ করাই যায় বৃষ্টিকে, কিন্তু তার সাথে কিছু অ্যাডিশনাল জিনিসপত্র আসে। যেমন প্রেম করলে মাঝে মধ্যে একটু মন খারাপ আসে, তো একটুখানি ঝগড়াঝাটি, কান্নাকাটি, হল্লাহাটি,
0: না থাকলে হয় না,
1: হয় না। তো সেরকম বৃষ্টির সাথে কিছু অ্যাডিশনাল এক্সট্রা জিনিসপত্র আসে, বোনাসের মতো, কাদা, একটু জমে থাকা কাপ প্লেট ডিশ চারিদিকে পড়ে আছে, কাগজের অবশ্যই চায়ের দোকান টোকানে, তো সব নিয়ে আমরা সেগুলো ডিঙিয়ে ডিঙিয়ে তো চলে এসেছি। কিন্তু আজকে রাত 12টা পর্যন্ত আমরা কিছু ডিঙিয়ে ডিঙিয়ে যাব না, আমরা একদম মানে পুরো ফ্লোতে যাব, ফ্লোতে যাব, কারণ প্রেম চলছে, গান চলছে, ভালোবাসার কথা চলছে, আর বৈজয়ন্তী চলছে, বৈজয়ন্তী মালার জন্মদিন।
0: এক্স্যাক্টলি, যদিও জন্মদিনটা আজকে নয়, আজকে অনেক আরও অনেকের জন্মদিন থাকতে পারে, কিন্তু এই মানুষটির জন্মদিন আগামীকাল। তবে এতক্ষণ আমরা প্রেমে ছিলাম, এই যেমন বললো একটা একটা ধাপ আমরা এগোবো, আর এইবারে বন্ধুত্ব, ভালোবাসা আর এই যে সম্পর্কের জটিলতা, মানে সব কিছু তো মিলেমিশে থাকে, সেরকমই সঙ্গম। এই সঙ্গম সিনেমাটা তখন একসময় সেই সময় অন্যতম একটা রোম্যান্টিক মুভি বলা যেতে পারে, যেখানে রাজ কাপুর, রাজেন্দ্র কুমার এবং বৈজয়ন্তী মালার এই যে ত্রিকোণ, লাভ ট্রায়াঙ্গল, সেই সম্পর্কের গল্প ছিল সেই সিনেমাটার মধ্যেই। তো আপাতত এই মুহূর্তে তোমার কানে কানে থাকবে সেই সিনেমার গল্প। আর না না, তোমাকে এক্ষুনি যেতে হবে না, তার কারণ এর পরে মন দিয়ে শুনতে হবে, তার কারণ এই ঘন্টার কুইজের কোয়েশ্চেন নিয়ে আসবো আমরা দুজনে। শুনতে থাকো 107 FM রেনবোতে ব্লকবাস্টার বুধবার।

0: বুধবারের রাতে শুনছো ব্লকবাস্টার বুধবার, ব্লকবাস্টার বুধবার 107 FM রেইনবোতে, ব্লকবাস্টার বুধবার। তোমায় পড়েছে মনে পরপরই তিনটে ক্লু শুনে কার কথা মনে পড়ছে।
1: ক্লু নাম্বার 1, 1955 সালে মুক্তি পাওয়া এই ছবিতে দিলীপ কুমার, সুচিত্রা সেন এবং বৈজয়ন্তী মালা অভিনয় করেছিলেন। ক্লু নাম্বার 2, ছবিটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাস অবলম্বনে তৈরি। ক্লু নাম্বার 3, এই ছবিতে বৈজয়ন্তী মালা অভিনয় করেছিলেন চন্দ্রমুখীর চরিত্রে। বলুন তো কোন সিনেমার কথা বলছি?
0: উত্তর পাঠাও 9903659992 এই নম্বরে, হোয়াটসঅ্যাপ বা SMS করে, সঙ্গে লেখো নিজের নাম আর শর্ট লোকেশন, আর খেলতে থাকো তোমায় পড়েছে মনে।

0: Old is gold. গোল্ড নিয়ে আবারও অপরূপা এবং অভিপ্সা আমরা দুজনে ফিরে এলাম আর স্টুডিও এন্ড বলছে যে এখন 9:29 হয়ে গেছে। আজ বৈজয়ন্তীজির জন্মদিন, বৈজয়ন্তী মালাজির জন্মদিন আমরা সেলিব্রেট করছি। একদম ছোট্ট বয়সে, 16 বছর বয়স মাত্র, সেই সময় তামিল সিনেমার হাত ধরে এই মানুষটিকে বড় পর্দায় আমরা দেখি এবং আজও যখন তার সিনেমা এবং তার গান টিভির পর্দায় আমরা দেখছি তখন খুব অবাক হয়ে দেখি যে তার যে এক্সপ্রেশন, এক্সপ্রেশন কুইন বলতেই পারি আমরা খুব অনায়াসে, না বৈজয়ন্তী মালাকে?
1: এবং শুধুমাত্র এক্সপ্রেশন, এক্সপ্রেশন কুইন বলাটা তো যাই, তার সঙ্গে যেটা যায় এই যে যে গানটা আমরা শুনলাম ফ্রম দ্য ফিল্ম জুয়েল থিপ, যে হোঁটো পে আইসি বাত, এইখানে যে একটা এনার্জি তিনি আমাদেরকে দেখিয়েছিলেন তার নাচের মাধ্যমে, মানে সেই কোরিওগ্রাফি এবং ক্লাসিক্যাল ডান্সের ছাপটা কিন্তু তার মধ্যে ছিল একদম স্পষ্ট।
0: একদমই, কারণ উনি শুধুমাত্র অভিনেতা নন, পাশাপাশি কিন্তু উনি খুব ভালো একজন নৃত্যশিল্পীও বটে। তো কাজেই আজকে এত গুণী একজন মানুষের জন্মদিন সেলিব্রেট করছি অপরূপা এবং অভিপ্সা 107 FM রেইনবোতে, ব্লকবাস্টার বুধবারে। তাই গানগুলোর দিকে তাকালে মন কেমন কেমন করছে মনে হচ্ছে, আরে কথা বলবো না, গান শোনাবো শুধু। আচ্ছা, শুধু একটা কথা বলে রাখি, হ্যাঁ, টিপিএম এর উত্তর কিন্তু পাঠাতে থাকো, কারণ প্রথম টিপিএম এর উত্তর প্রশ্নের উত্তর আমরা মোটামুটি এই ঘন্টাতেই
1: অনুরোধ যে আমরা যে সেগমেন্টে কথা বলছি সেই সেগমেন্ট অনুযায়ী যদি তোমরা একটু তোমাদের গানের রিকোয়েস্টটা পাঠাও তো সেটা আমাদের পক্ষে খুব ভালো হয় আর কি।
0: মানে এক কথায় যদি সুন্দর করে, অত এত সুন্দর করে বললো, এবার আমি যদি তোমাকে একটু সোজাভাবে বলে দিই যে এখন হঠাৎ করে লেপাগ্লু ডান্স ডান্স শুনতে চাইলে একটু বিপদ, কারণ বুঝতেই পারছো আমরা এখন কোন এরাটায় রয়েছি, কোন ফ্লোতে রয়েছি। আমরা এখন একদম ওই 60s আছি, 60s 70s এই জনরাটার মধ্যে আছি, এই সময়টার মধ্যে আছি। সেই সময়ের দুর্দান্ত দুর্দান্ত কিছু গান আছে যা তুমি হয়তো আজকে 2.0 version কি 3.0 version শুনছো এবং মুগ্ধ হয়ে যাচ্ছ, সেরকম কোনো গান যদি তোমার শুনতে ইচ্ছে করে তাহলে অবশ্যই আমাদের জানাতে পারো।
1: একদমই তাই। আর এখন স্টুডিও ক্লক বলছে 9:31 হয়ে গেছে, আর এই মুহূর্তে আমার মনে হয় এই গানটা যেটা এই মুহূর্তে অপরূপা চালাতে চলেছে সেই গানটা একেবারে অ্যাপ্ট। কোনো কথা না, সরাসরি চলে যাবো গানে।

0: তোমায় পড়েছে মনে, তোমায় পড়েছে মনে, পরপরই তিনটে ক্লু শুনে কার কথা মনে পড়ছে, কার কথা মনে পড়ছে।
1: ক্লু নাম্বার 1955 সালে মুক্তি পাওয়া এই ছবিতে দিলীপ কুমার, সুচিত্রা সেন এবং বৈজয়ন্তী মালা অভিনয় করেছিলেন। ক্লু নাম্বার 2, ছবিটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাস অবলম্বনে তৈরি। ক্লু নাম্বার 3, এই ছবিতে বৈজয়ন্তী মালা অভিনয় করেছিলেন চন্দ্রমুখীর চরিত্রে। বলুন তো কোন সিনেমার কথা বলছি?
0: উত্তর পাঠাও 9903659992 এই নাম্বারে, হোয়াটসঅ্যাপ বা এসএমএস করে, সঙ্গে লেখো নিজের নাম আর শর্ট লোকেশন, আর খেলতে থাকো তোমায় পড়েছে মনে, তোমায় পড়েছে মনে, তোমায় পড়েছে মনে। বুধবারের রাতে শুনছো ব্লকবাস্টার বুধবার।

0: Old is gold. Old is gold. Old is gold.
1: Old is gold নিয়ে অপূর্বা রবিশা আবার আমরা চলে এসেছি আর তোমাকে জানিয়ে রাখি আজকে টিপিএম যেটা প্রথমবার তোমাকে শুনিয়েছি সেটার সঠিক উত্তর দেওয়ার সময় কিন্তু ক্রমশ ফুরিয়ে আসছে, তাই এখনও যদি ভেবে যাচ্ছ এত সহজ প্রশ্ন যদি মনে হচ্ছে যে কী উত্তর হতে পারে, তাহলে আর একবার তোমাকে টিপিএম শোনাবো, তারপর কিন্তু আমরা আর আজকে প্রথমবার যে টিপিএমটা শুনিয়েছি সেটা কিন্তু আর শোনাবো না। কিন্তু যেটা করব সেটা হচ্ছে একটু আমরা হিন্ট দিতে চাই, যদিও যে তিনটে ক্লু অলরেডি বলা হয়ে গেছে সেগুলো শুনে প্রচুর সঠিক উত্তর আসছে তো, এবং রিকোয়েস্টের গানও আসছে, অলরেডি আমরা একটা রিকোয়েস্টের গান বাজিয়েছি। এই গানটায় আমরা কথা বলছি সেই মানুষটিকে নিয়ে যার আগামীকাল জন্মদিন, সেই মানুষটি হয়তো আজকে আমাদের মধ্যে নেই এই মুহূর্তে, কিন্তু ওনার

0: কাজ, ওনার শিল্পকলা সব কিছু আমাদেরকে ভীষণ ভীষণ রকমভাবে সমৃদ্ধ করে চলেছে। সেই কারণে এই সেগমেন্টটা পুরোটাই আমরা ওনার জন্যই রেখেছি আজকের ব্লকবাস্টার বুধবারে। তবে হ্যাঁ, খুব বেশি কথা আমরা বলবো না, কারণ প্রচুর গানের রিকোয়েস্টও আসছে। তো এই মুহূর্তে তোমার জন্য আরও একটা রিকোয়েস্টের গান থাকছে, সিনেমার নাম গাইড, সেই সিনেমা থেকেই রিকোয়েস্ট করেছে আবির এই গানটা শোনার জন্য। আবিরের জন্য এবং সবার জন্য রইল তোমায়।
1: ব্লকবাস্টার বুধবারে এখন তোমার রিকোয়েস্টের গান, তোমার রিকোয়েস্টের গান। ব্লকবাস্টার বুধবারে তোমার রিকোয়েস্টের গান।

0: নাম্বার ওয়ান। 1955 সালে মুক্তি পাওয়া এই ছবিতে দিলীপ কুমার, সুচিত্রা সেন এবং বৈজয়ন্তী মালা অভিনয় করেছিলেন। ক্লু নাম্বার টু, ছবিটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাস অবলম্বনে তৈরি। ক্লু নাম্বার থ্রি, এই ছবিতে বৈজয়ন্তী মালা অভিনয় করেছিলেন চন্দ্রমুখীর চরিত্রে। বলুন তো কোন সিনেমার কথা বলছি?
1: উত্তর পাঠাও 9903659992 এই নম্বরে, হোয়াটসঅ্যাপ বা SMS করে সঙ্গে লিখুন নিজের নাম আর শর্ট লোকেশন, আর খেলতে থাকো তোমায় পড়েছে মনে, তোমায় পড়েছে মনে, তোমায় পড়েছে মনে। বুধবারের রাতে শুনছো ব্লকবাস্টার বুধবার, ব্লকবাস্টার বুধবার 107 FM রেইনবোতে।

0: বুধবারের রাতে শুনছো ব্লকবাস্টার বুধবার, ব্লকবাস্টার বুধবার 107 FM রেইনবোতে, ব্লকবাস্টার বুধবার।
1: Old is gold, old is gold, old is gold.
2: 107 FM রেইনবোতে তুমি শুনছো ব্লকবাস্টার বুধবার, এবং যেটা শুনছো সেটা হচ্ছে আমরা এমন একটা যুগের গান এখন শুনছি যে যুগটার মধ্যে কোনো রকম কোনো ভেজাল ছিল না, সবটাই ভীষণ রকমের খাঁটি ব্যাপারটা ছিল। এবং সেই কারণেই আজকে 12ই আগস্ট হলেও আগামীকাল 13ই আগস্ট ওনার জন্মদিন, যার কথা বলছি বৈজয়ন্তীমালা। তিনি ছিলেন অভিনেত্রী, শাস্ত্রীয় নৃত্যশিল্পী এবং একজন টিচারও তিনি অবশ্যই ছিলেন। বিশেষ করে যেটা আমরা জানতে পারি, তিনি ভরতনাট্যমে তার অসাধারণ দক্ষতা তাকে সমসাময়িক অভিনেত্রীদের থেকে অনেকটা আলাদা করে দিয়েছিল। মাদ্রাজে অর্থাৎ বর্তমান চেন্নাইতে তিনি জন্মেছিলেন ঠিকই, কিন্তু সেই যে ছোট্ট বয়সেই তার এই চলচ্চিত্রে অভিনয়ের যাত্রাটা শুরু হয়েছিল। হিন্দি সিনেমায় তার বড় সাফল্য আসে নাগিন সিনেমার হাত ধরে, যার গান আমরা আজকের শোয়ের একদম শুরুতেই শুনেছিলাম।
3: এবং সাধনা ও মধুমতি এই দুটি সিনেমায় কিন্তু ওনার প্রচণ্ড নাম ডাক হয়, এবং তার আগে অবশ্যই দেবদাসের মতো একটা চরিত্রে উনি সিনেমায় অভিনয় উনি করেছিলেন, খুব গুরুত্বপূর্ণ একটি চরিত্রে। আজকের যদি এবার ক্লোজিং এর টাইম, মানে এর পর বলে দিলেও উত্তর এলেও আমরা খুব একটা নেব না, আজকে নাম লেখা হয়ে গেছে, কারণ আজকের তোমায় পড়েছে মনেটা খানিকটা সেই রিলেটেড। তো সাধনা এবং মধুমতি এই দুটি চরিত্রের জন্যে কিন্তু উনি সেই সময় ফিল্মফেয়ার সেরা অভিনেত্রী পুরস্কারও পেয়েছিলেন, মানে পুরস্কারের মনোনীত হয়েছিলেন। এবং প্রথম যে পুরস্কার সেটা কিন্তু এই দুই সিনেমার হাত ধরেই।
2: একদমই তাই, তার কারণ হচ্ছে তিনি যে শুধুমাত্র অভিনয় করেছেন সেটা আমরা একেবারেই বলতে পারি না, কারণ তিনি এই সিনেমা বলতে গেলে, বৈজয়ন্তীমালা বলতে গেলে, তিনি শুধুমাত্র সিনেমায় যে নাচ করেছেন বা অভিনয় করেছেন একেবারেই না। শাস্ত্রীয় নৃত্যকে জনপ্রিয় চলচ্চিত্রের ভাষার সঙ্গে তিনি মিলিয়ে দিয়েছিলেন। তো আপাতত আরেকটি গান তোমার জন্য থাকছে, আর তারপরেই যারা যারা সঠিক উত্তর দিয়েছ তাদের নাম নিয়ে ফিরছি অপরূপা আর রূপসা।

0: তোমরা এতজন সঠিক উত্তর দিয়েছো যে মোটামুটি আমাদেরকে আরো এক দফা একটুখানি দেখে নিতে হচ্ছে যে কারো নাম বাদ পড়লো না। তো তো তোমার নাম যাতে বাদ না পড়ে সেই জন্য আপাতত আরও একটা গানের ব্রেক আমরা নিচ্ছি, কারণ প্রচুর সঠিক উত্তর এসেছে। এবং সেই গানের ব্রেকে তোমাকে শোনাবো তোমার পছন্দের গান, যে গান শুনতে চেয়েছো তুমি আমাদের বাঁকড়াহাট থেকে আদিত্য। আদিত্যকে আদিত্যর পছন্দের গান এই মুহূর্তে শোনাচ্ছি। এছাড়াও তোমরা যদি মনে করো যে তোমার পছন্দের গান, মানে তুমি যে এখনও পাঠাওনি রিকোয়েস্ট, তাকে বলি যে তোমার পছন্দের গানও কিন্তু আমরা শোনাবো। তাই 9903653992 তুমি আমাদেরকে কিন্তু তোমার পছন্দের গান পাঠাতেই পারো, আমরা তোমায় শোনাবো। আপাতত বাঁকড়াহাট থেকে আদিত্যর পছন্দের গান তোমার কানে।
1: ব্লকবাস্টার বুধবারে এখন তোমার রিকোয়েস্টের গান, তোমার রিকোয়েস্টের গান, ব্লকবাস্টার বুধবারে তোমার রিকোয়েস্টের গান।
2: জানো, আমি কাল আমার ভাইপোর বাড়িতে গিয়েছিলাম, দেখে অবাক হয়ে গেলাম যে ওরা সারা দিন এসি চালায়, রোজ ওয়াশিং মেশিন চালায়, বাড়িতে দুটো ফ্রিজ, তা সত্ত্বেও ওদের ইলেকট্রিক বিল কত আসে জানো? জিরো। আমি প্রশ্ন করতে ভাইপো বলল,
3: কাকা সবই উপরওয়ালার দয়া, মানে সোলার প্যানেলের।
2: আমি ভাবছি এবারে তো লাগাতেই হবে পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনা। যুক্ত হতে রেজিস্টার করুন pmsuryaghar.gov.in।
1: ব্লকবাস্টার বুধবারে এখন তোমার রিকোয়েস্টের গান, তোমার রিকোয়েস্টের গান, ব্লকবাস্টার বুধবারে তোমার রিকোয়েস্টের গান।
4: লাগা গরি গুজরিয়া সে

0: যখন এইভাবে সুন্দরভাবে একটা টিং টিং টিং শুরু হয়, তখনই আমরা বুঝতে পারি যে চলো আমরা আবার ব্লকবাস্টার বুধবার নিয়ে চলে এসেছি। আর চুরালিয়া হ্যায় তো আমাদের খুব প্রিয় একটা গান, তার যখন ইনস্ট্রুমেন্টালটা আমরা মিউজিকটা শুনি, আহাহাহা কি চমৎকার ক্রিয়েশন। আচ্ছা, এই মুহূর্তে আমরা কিন্তু তোমাদের নাম নিয়ে চলে এসেছি।
1: হ্যাঁ, অনেকে অনেক মানে প্রচুর মানুষজন সঠিক উত্তর দিয়েছেন। এই প্রশ্নটা এতটাই সহজ এবং ক্লুগুলোও এতটাই সুন্দরভাবে সাজানো, কেউ ভুল করতেই পারে না।
0: না,
1: তো সঠিক উত্তরটা হচ্ছে দেবদাস। তবে না, 1955 সালে যে এটি চিত্রায়িত হয়েছিল সেই সিনেমার কথা, সেটারই উত্তর ছিল। তো যারা

0: আপনারা সঠিক উত্তর দিয়েছেন,
1: তাদের নামগুলো বলে ফেলবো, তাই তো? এক এক করে প্রত্যেকের নাম বলবো, এবং একটা দুটো নাম নয়, হ্যাঁ, বিশাল নামের তালিকা বলা যেতে পারে। তো চলো আমরা শুরু করি। মোটামুটি রমা দত্ত বেলতলা রোড, শঙ্কর নন্দী ব্যারাকপুর, দুলাল মণ্ডল বিজয়গড়, শ্রাবণী চক্রবর্তী চেতলা, গোপাল সিনহা মধ্যমগ্রাম, কবিতা দাস বাঘা যতীন থেকে, তন্ময় ভবানীপুর থেকে, অসিত বৈরাগী অভয়নগর থেকে, অর্চনা সাবুইপাড়া থেকে, সুদীপ দাশগুপ্ত টলিগঞ্জ থেকে, আর অভিজিৎ পাল চৌধুরী সোদপুর থেকে।
2: আর নয়, আরও আছে,
1: আরও আছে,
2: তারা হচ্ছেন বিজলি চক্রবর্তী মহেশতলা থেকে, শেখ লতিফ হাওড়া থেকে, শান্তন দাস দাড়িবাড়ি বিড়িয়া থেকে, বারাসাত থেকে শঙ্করচন্দ্র দে, কালিন্দি থেকে অভিষেক ঘোষ, হুলিয়া থেকে বাসুদেব বসাক, প্রসেনজিৎ ভট্টাচারিয়া আগরতলা থেকে, বিশ্বনাথ গায়েন হুগলি থেকে, সুভাষ চক্রবর্তী উত্তরবাওয়ালি থেকে, সমর বর দেউলপুর থেকে, বৌবাজার থেকে লালমোহন মাঝি, রাঁচি থেকে সুধানন্দ সেনগুপ্ত, প্রশান্ত দলুই ফরিদপুর থেকে, গঙ্গাধরপুর থেকে দীপাঙ্কর মাল, মেঘনা মল্লিক ফ্রম মহিষাদল, বরুণায়ন দাস ফ্রম বেলঘরিয়া, সুব্রত মাল ফ্রম গঙ্গাধরপুর, কল্যাণী মণ্ডল ফ্রম দোমজুর, দক্ষিণ সাকরাইল থেকে মনিরুদ্দিন লস্কর, এবং হাওড়া থেকে মুন্না সর্দার। সকলের জন্য যেটা আমরা করতে পারি সেটা হচ্ছে একটা জোরে হাততালি দিতে পারি। এবং তার সঙ্গে আরও একটা করতে পারি, সেটা হচ্ছে আমরা সেই যে একটা সুপার ডুপার হিট দেবদাস, সেই সিনেমার একটা সাউন্ড ট্র্যাক তোমার জন্য অবশ্যই থাকবে। এবং না না না, আমরা কেউই এখনই যাচ্ছি না, কারণ কথা দিয়েছি 12টা অবধি থাকবো। আর সেই কারণেই যেটা করব সেটা হচ্ছে, আমরা ইতিমধ্যে পরের ঘন্টায় চলে গেছি, এই মুহূর্তে তোমার জন্য দেবদাসের গান থাকবে, আর তার পরের ঘন্টায় পরের প্রশ্ন থাকবে, তাই তো? তো আপাতত থাকুক তোমার জন্য

0: বুধবারের রাতে শুনছো ব্লকবাস্টার বুধবার, ব্লকবাস্টার বুধবার 107 FM রেইনবোতে, ব্লকবাস্টার বুধবার।
1: ওল্ড ইজ গোল্ড, ওল্ড ইজ গোল্ড, ওল্ড ইজ গোল্ড।
2: আজ তো সেই মানুষটার জন্মদিন পালন করছি, যদিও আর কয়েক ঘন্টা পর তাঁর জন্মদিন। হ্যাঁ, 13 আগস্ট তাঁর জন্মদিন। বিখ্যাত অভিনেতা নৃত্যশিল্পী বৈজয়ন্তী মালাজির জন্মদিন। এবং বৈজয়ন্তী মালাজির জন্মদিনে আমরা আজকে ব্লকবাস্টার বুধবারে শুধুই ওনাকে স্মরণ করলাম ওল্ড ইজ গোল্ডে। আর বৈজয়ন্তী মালাজির যদি নৃত্য প্রতিভার কথা বলতে হয়, সেক্ষেত্রে আম্রপালিকে কিন্তু আলাদা করে উল্লেখ করতেই হয়। আম্রপালি প্রাচীন ভারতের পটভূমিতে তৈরি একটি সিনেমা, যেখানে তিনি বিখ্যাত নর্তকী আম্রপালির ভূমিকায় অভিনয় করেছিলেন। অর্থাৎ এই সিনেমার নাম ভূমিকায় ছিলেন বৈজয়ন্তী মালাজি। সেই সিনেমার গান দিয়ে আজকে ওল্ড ইজ গোল্ড সেগমেন্ট আমরা শেষ করব। অপরূপা অভিপ্সা দুজনই 107 FM রেইনবোর তরফ থেকে ওনাকে জানায় শুভ জন্মদিনের অসংখ্য শুভেচ্ছা এবং অভিনন্দন। খুব ভালো থাকুন, তাই তো?
3: একদমই তাই, খুবই ভালো থাকুন উনি, এটাই আমরা কাম্য করি। এবং যেটা করবো সেটা হচ্ছে আমরা একটু গান শুনবো, তারপরে ফিরবো পরের সেগমেন্টে।

0: কানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। বুধবারের রাতে শুনছো ব্লকবাস্টার বুধবার, ব্লকবাস্টার বুধবার 107 FM রেইনবোতে, ব্লকবাস্টার বুধবার।
1: গান ভালোবেসে গান, গান ভালোবেসে গান, গান ভালোবেসে গান।

0: তোমায় পড়েছে মনে পরপরই তিনটে ক্লু শুনে কার কথা মনে পড়ছে।
1: ক্লু নাম্বার 1, 1987 সালে মুক্তি পাওয়া এই ছবির পরিচালক ও চিত্রনাট্যকার দুই ভূমিকাতেই ছিলেন আজকের বার্থডে স্পেশালের অন্যতম মানুষটি। ক্লু নাম্বার 2, ছবির মুখ্য ভূমিকায় ছিলেন নাসিরুদ্দিন শাহ, রেখা ও অনুরাধা পাটিল। ক্লু নাম্বার 3, ছবির এই গানটিতে হারিয়ে যাওয়া সম্পর্ক, স্মৃতি, অসম্পূর্ণতা এবং এক অদ্ভুত ব্যক্তিগত টান সবকিছু একসঙ্গে ধরা পড়েছে। বলুন তো কোন গানের কথা বলছি?
0: উত্তর পাঠাও 9903659992 এই নম্বরে, হোয়াটসঅ্যাপ বা SMS করে। সঙ্গে লেখো নিজের নাম আর শর্ট লোকেশন, আর খেলতে থাকো তোমায় পড়েছে মনে। বুধবারের রাতে শুনছো ব্লকবাস্টার বুধবার 107 FM রেইনবোতে ব্লকবাস্টার বুধবার।
2: গান ভালোবেসে গান।
3: ইয়েস, 107 FM রেনবোতে তুমি শুনছো ব্লকবাস্টার বুধবারের। ঠিক যেমনটা শুনলে, গান ভালোবেসে গান। আমরা এখন সেই সেগমেন্টেই রয়েছি যেখানে আমরা সত্যি ভালোবাসার গানগুলোই শুনবো, যদিও ঠিক তা নয়, কারণ আজকে যে কটা গান আজকে আমরা দুজনে প্লেলিস্টে সাজিয়ে এনেছি প্রত্যেকটা গানই যেন ভালোবাসার গান, কিন্তু তাও আমাদের কিছু একটা বাধ্যবাধকতা থাকে। সেই কারণেই আমাদের সেগমেন্ট ভাগ করা, আর এই সেগমেন্টে আমরা এমন একজনের কথা বলবো যার কলম থেকে বেরোনো যে কোনো শব্দ কখনো কবিতা হয়, কখনো গান হয়, কখনো আবার নিঃশব্দ একটা অনুভূতি হয়ে আমাদের সকলের কাছে পৌঁছে যায়। এক্স্যাক্টলি তাই।
4: আর তিনি কে? তিনি গুলজার। গুলজার মানেই একটা অন্যরকমের ইমোশন বলা যেতে পারে। গুলজার সাহাবের জন্মদিন আজ থেকে ঠিক
3: 4 দিন পর
4: 18ই অগস্ট। আমরা আজকে না আমাদের ব্লকবাস্টার বুধবারটা সাজিয়েছি সেভাবে যে এমনভাবে সাজিয়েছি যে যাতে যাদের যাদের জন্মদিন এবং সেই সমস্ত বিখ্যাত মানুষ যারা রয়েছেন তাদেরকে একটু ছুঁয়ে ছুঁয়ে যাওয়ার ইচ্ছে রইল। এবং এই যে ও খুব সুন্দর করে বললো না যে কথায় গানে সবেতেই একটা গুলজার ছোঁয়া থাকে, মানে ওইটাই হচ্ছে ম্যাজিক, যে গান শুনলেই মনে হয় যে আরে এটা তো মনে হচ্ছে গুলজারজির লেখা। তো তার লেখা মানেই সাধারণ কিছু কথার মতো একটা অসাধারণ অনুভূতি আমরা খুঁজে পাই। এবং আজ

0: এর যে গানগুলো রয়েছে সেখানে কখনো বিচ্ছেদ আছে, কখনো একাকিত্ব আছে, আবার কখনো জীবনের খুব ছোট্ট ছোট্ট মুহূর্তগুলোকে এমন করে ছুঁয়ে যাওয়া আছে যা তোমারও মনে হবে যে আহ এটাই তো জীবন, একেই তো জীবন বলে। গান শুনে, গান বুঝে, গান অনুভব করেও যে জীবন আবিষ্কার করা যায় সেটা বোধ হয় গুলজারজি আমাদের শিখিয়েছিলেন।
1: একদমই তাই। তার কারণ হচ্ছে, মানে আমার জাস্ট একটা কথা এক্ষুনি মনে পড়ে গেল, মানে যে কোনো ধরনের সোশ্যাল মিডিয়া বলো, সেখানে ওনার না একটা আলাদাই ক্রেজ রয়েছে, মানে গুলজারিজম বা এই যে একটা ব্যাপার সব কিছু, মানে সেখানে তার শায়রি, ছোট ছোট লেখা, এই সব কিছু থাকে। তো সব কিছু কথা নিয়ে আমরা আসবো, কিন্তু তার আগে এই যে যাকে নিয়ে আমরা এই মুহূর্তে কথা বলছি, তার যে ফিল্ম ইন্ডাস্ট্রিতে অ্যাজ এ লিরিসিস্ট যে সিনেমার মাধ্যমে আত্মপ্রকাশ ঘটেছিল সেটি হচ্ছে বন্দিনী। তো আপাতত এই মুহূর্তে 107 FM রেনবো তোমার কানে কানে সেই বন্দিনী সিনেমা সাউন্ডট্র্যাক থেকেই থাকবে একটা গান, গানটার নাম মোরা গোরা অঙ্গ লাইয়ে, কণ্ঠস্বর লতা মঙ্গেশকর।

0: বুধবারের রাতে শুনছো ব্লকবাস্টার বুধবার, ব্লকবাস্টার বুধবার 107 FM রেইনবোতে, ব্লকবাস্টার বুধবার।
1: গান ভালোবেসে গান, গান ভালোবেসে গান, গান ভালোবেসে গান।
2: কিছু সন্ধ্যা বা কিছু রাত্রি এমন একটা অদ্ভুত হয়, এই যেমন আজকের এই সন্ধ্যাটা, আজকে বুধবারের এই যে রাতটা, সন্ধ্যা ঠিক নয় এখন, কারণ স্টুডিও ক্লক বলছে 10:38 হয়ে গেছে। আর এই মুহূর্তে অপরূপ অভিপ্রায় রয়েছে গান ভালোবেসে গানের সেগমেন্টে। একটা দিকে আমরা অনেক

0: রয়েছি, সেখানে একটা অদ্ভুত রকমের কথা বলছি, সুন্দর সুন্দর গান শুনছি, যে গানগুলো বিশেষ করে সেই মানুষটারই লেখা। আবার দেখো অফের আমাদের আবার অন্যরকম আড্ডা চলছে, তো ব্যাপারটা পুরোটাই কিন্তু অন্যরকম হলেও বিষয়টা একই, মানুষটা হচ্ছেন গুলজার। যেমন কিছু কিছু সন্ধ্যা, যেমন খুব বেশি কিছু ঘটে না কিন্তু সন্ধ্যেটা থেকে যায়, সেরকমই ও শাম কুছ অজীব থি, এই খামোশি সিনেমার এই গানটা শুনে আবারও ফিরে এলাম গান ভালোবেসে গানে গুলজার সাহেবকে নিয়ে।
1: আর এই মানুষটাকে নিয়ে কথা বলতে গেলে ওনার শুধু লেখনীতেই আটকে থাকলে চলে না, ওনার পরিচালনার কথাও বলতে হয়। এবং ওনার যে সিনেমাগুলিতে উনি পরিচালক হিসেবে কাজ করেছেন, এক্সে বারকার এক সিনেমা, মেরে আপনি, আন্ধি, মৌসুম, তো এই মানুষটার লেখায় বলো পরিচালনায় বলো সব জায়গায় না সম্পর্কের একটা টানা পড়েন, বা সম্পর্কের যে অনুভূতিগুলো সেই অনুভূতিগুলোকে যতটা নিংড়ে নেওয়া যায়, যেটা আমরা আজকে দাঁড়িয়ে আরেকজনের মধ্যে যে প্রতিভা বলো বা যে এক্সপেরিমেন্টটা করতে দেখি সেটা হচ্ছে ইমতিয়াজ আলী। গুলজার সাহাব কিন্তু ঠিক সেরকমই সম্পর্কগুলোকে না একদম নিংড়ে, সম্পর্কের সবটুকু যেন উনি সেই স্বাদ যেন গ্রহণ করতে চেয়েছেন এবং আমাদের সামনে তুলে ধরেছেন। আজকে যে গানগুলো শোনাবো সেই গানের যে কথা যেগুলো উনি লিখেছেন সেখানেও তুমি দেখবে কোথাও কোথাও কোথাও একটু হাটকে, একটু তোমায় দু মিনিট ভাবাবে, তোমাকে একটু থামিয়ে দেবে, তোমার প্রচুর ব্যস্ততার মধ্যে তোমায় বলবে এক মিনিট একটু বসে যাও, আমার কথাটা শুনে যাও, এইটাই বোধ হয় ওনার ম্যাজিক।
0: একদমই। তার একটু আগেই যে তুমি আন্ধি সিনেমাটার কথা বললে, তো সেই সিনেমাটা যে গানগুলো রয়েছে না, সেই প্রত্যেকটা গানের মধ্যে কোথাও গিয়ে একটা আলাদা ম্যাচিউরিটি রয়েছে। যেমন ধরো গানগুলোর মধ্যে একটা প্রেম আছে, আবার সম্পর্কের বাস্তবতাটাও কিন্তু ভীষণ রকমভাবে রয়েছে। তো সেরকমই আন্ধি সিনেমার একটা গান আপাতত থাকবে আমাদের সকলের জন্য, এখানে বলবো না যে তোমার জন্য একার জন্য থাকছে, একেবারেই না, এটা আমাদের সকলের জন্য থাকবে। তো ভালোবাসার মানুষ যখন জীবনে আমাদের ফিরে আসে তখন কোথাও গিয়ে আমাদের সাধারণ যে একটা ছোট্ট ঘর, সেই ঘরটাও ভীষণ রকমভাবে আলো হয়ে ওঠে। এই যেমন তুম আ গয়ে হো নূর আ গয়া হ্যায়, এই গানটার মধ্যে। তো আপাতত এই গানটা তোমার জন্য থাকবে। আর ওদিকে 9903659992 তোমায় পড়েছে মনে যে সেকেন্ড কোয়েশ্চেনটা আমরা রেখেছিলাম তার উত্তরও আসছে, সেটাও আমরা শোনাবো। এবং তার পাশাপাশি যেটা আসছে সেটা হচ্ছে রিকোয়েস্টের গান, এই গানটার পরেই থাকবে তোমার রিকোয়েস্টের গান।

0: ব্লকবাস্টার বুধবারে এখন তোমার রিকোয়েস্টের গান, তোমার রিকোয়েস্টের গান, ব্লকবাস্টার বুধবারে তোমার রিকোয়েস্টের গান।
1: দিওয়ানা,
2: এক দিওয়ানা শহর মে,
1: এক দিওয়ানা নহীঁ, এক দিওয়ানী ভি।
2: দো দিওয়ানে শহর মে,

0: ঘরন্দার সাউন্ডট্র্যাক থেকে এই গান তুমি শুনলে, আর স্টুডিও এন্ডও বলছে, স্টুডিও ক্লক বলছে যে 10:50 প্রায় ছুঁই ছুঁই। এবার মজাটা হচ্ছে যে এই যে এত সুন্দর একটা গান দো দিওয়ানে শহর মে, এইটা কিন্তু আমরা রিকোয়েস্টের গান ছিল, আমাদেরকে রিকোয়েস্ট করে পাঠিয়েছিলেন, মানে আমাদের মেসেজ করেছিলেন 9903659992 কসবা থেকে রাহুল। রাহুলের পছন্দের গান শোনালাম এবং শুনতে শুনতেই ভাবছিলাম যে আসলেই এই শহরে কত দিওয়ানা ঘুরছেন।
1: ভীষণ
0: ভালোবাসা গুলজারজির কলমে লেখনীতে থাকবে না, এটা কিন্তু হয় না। এবং সেটা শুধুই যে আমি তোমায় ভালোবাসি, তুমি আমায় ভালোবাসো, তো এইখানেই সীমাবদ্ধ নেই। সেখানে এমন কিছু কথা আছে যা কখনো কখনো একটুখানি অন্যভাবে ভাবতে শেখায়, যেমন ধরো তুৎসে নারাজ নেহি জিন্দেগি। তো হ্যাঁ, সত্যি তো জীবন মানে তো শুধু মান অভিমানের খেলা নয়, জীবন মানে অনেক অনেক অনেক অনেকগুলো স্তর রয়েছে একটা জীবনের। তো সেই রকমই গুলজার জির প্রত্যেকটা লেখনই চমৎকার
1: একদমই। তার এই যে গানটার কথা বললে, মাসুম সিনেমার সাউন্ড ট্র্যাক, এই গানটা এমনই একটা গান যেটা শুনলে সত্যিই যেন মনে হয় যে আমাদের মনের কথাই তিনি বলছেন। এবং এখানেই কোথাও গিয়ে মানে বোধ হয় ওটাই গুলজারজির এটা সবথেকে বড় শক্তি যে তিনি আমাদেরকে মানে আমাদের কাছে কখনোই কোনো কিছু বা বলা যেতে পারে জীবন দর্শনকে কখনো কঠিন করে দেন না, মানে খুব সহজ কথায় ভীষণ গভীর অনুভূতি তিনি বলে দেন। এই যেমন ঠিক এই গানটাই তুচ্ছে নারাজ নেহি জিন্দেগি এই মুহূর্তে আমরা শুনব অনুপ ঘোষালের কণ্ঠে। তুমি শুনছো 107 FM রেনবোতে ব্লকবাস্টার বুধবার, সঙ্গে রয়েছি অপরূপা আর ভিপসা।

0: তোমায় পড়েছে মনে, তোমায় পড়েছে মনে, পরপরই তিনটে ক্লু শুনে কার কথা মনে পড়ছে, কার কথা মনে পড়ছে।
1: ক্লু নাম্বার 1, 1987 সালে মুক্তি পাওয়া এই ছবির পরিচালক ও চিত্রনাট্যকার দুই ভূমিকাতেই ছিলেন আজকের বার্থডে স্পেশালের অন্যতম মানুষটি। ক্লু নাম্বার 2, ছবির মুখ্য ভূমিকায় ছিলেন নাসিরউদ্দিন শাহ, রেখা ও অনুরাধা পাটিল। ক্লু নাম্বার 3, ছবির এই গানটিতে হারিয়ে যাওয়া সম্পর্ক, স্মৃতি, অসম্পূর্ণতা এবং এক অদ্ভুত ব্যক্তিগত টান সবকিছু একসঙ্গে ধরা পড়েছে। বলুন তো কোন গানের কথা বলছি?
0: উত্তর পাঠাও 9903653992 এই নম্বরে, হোয়াটসঅ্যাপ বা SMS করে সঙ্গে লিখুন নিজের নাম আর শর্ট লোকেশন, আর খেলতে থাকো তোমায় পড়েছে মনে, তোমায় পড়েছে মনে, তোমায় পড়েছে মনে।
2: হ্যাঁ, এবার একটু অন্যরকম খেলা, তোমায় পড়েছে মনে তো চলছেই, তবে এবার যেটা অন্যরকম খেলা সেটা হচ্ছে তিন একে তিন গানের হ্যাট্রিক, মানে পরপর তিনটে গান যাবে, তিনটে সিনেমা এবং তিনটে গুলজারের সৃষ্টি সঙ্গে জড়িয়ে। একটি গান পরিচয় সিনেমা সাউন্ড ট্র্যাক, একটি মঞ্জিল এবং আরেকটি গোলমাল। আপাতত এই তিনটে সিনেমার গান থাকবে, এবং অবশ্যই যে গোলমাল সিনেমার একটা গান, সেই গানটা আনেওয়ালা পাল জানেওয়ালা হ্যায়, সেই গানটি রিকোয়েস্ট করেছেন একজন আমাদের শ্রোতা সুদীপ দাশগুপ্ত টালিগঞ্জ থেকে। তো এই সব কিছু মিলিয়ে তিনটে গান পরপর তোমার জন্য থাকছে, এবং তারপরে তোমায় পড়েছে মনে যারা সঠিক উত্তর দিয়েছেন তাদের নাম নিয়ে ফিরবো। শুনতে থাকো ব্লকবাস্টার বুধবার
3: FM Rainbow Team।

0: বুধবারের রাতে শুনছো ব্লকবাস্টার বুধবার, ব্লকবাস্টার বুধবার 107 FM রেইনবোতে, ব্লকবাস্টার বুধবার।
1: সেই বিখ্যাত তিনটে গান শুনে আমরা আবারও ফিরলাম ব্লকবাস্টার বুধবারের রাতে। আর আর আর আর যে তিনটে গান আমরা অবশ্যই শুনলাম, সেই তিনটে কোথাও গিয়ে আমাদের নিয়ে চলে গেল সেই একটা ঘুরে বেড়ানোর জায়গায়, সেই একটা এই যে এখন বৃষ্টি পড়ছে সেই বৃষ্টিমুখর দিনে। আর বৃষ্টি বলতেই যেটা মনে পড়লো সেটা হচ্ছে আবহাওয়া দপ্তর আমাদেরকে জানাচ্ছে যে আগামী 2-3 ঘন্টার মধ্যেই একটু ভারী বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে চলেছে। বাতাসের গতিবেগ 30-40 কিলোমিটার প্রতি ঘন্টায় থাকতে পারে। তাই বীরভূম, মুর্শিদাবাদ এই জেলার যারা রয়েছেন তারা যদি কাজ শেষ করে ফেলেন তাহলে চটপট বাড়ি চলে যান এবং বাড়ি গিয়ে নিশ্চিন্তে ঝড়ের রাস্তা কাটিয়ে ফেলুন। আর যারা বাইরে রয়েছেন তারা প্লিজ অনুরোধ করে বলছি তারা একটু সাবধানে থাকবেন।
2: একদমই তাই, সাবধানে থাকতে হবে, একটু শেল্টারের মধ্যে থাকতে হবে। আপাতত আমাদের তোমায় পড়েছে মনে টু, যেটা তার সঠিক উত্তর নিয়ে, সঠিক উত্তর দাতাদের নাম নিয়ে চলে এসেছি আমরা। যারা যারা কারেক্ট আনসার দিয়েছো তাদের নামও বলবো এবং সঠিক উত্তরটা কী ছিল।
1: সঠিক উত্তর যেটা ছিল সেটা হচ্ছে মেরা কুচ সামান তুমারে পাস পারা হ্যায়, ওই গানটার কথাই আমরা বলেছি। এবং যেটা ইজাজত সিনেমার গান, ভীষণ ভীষণ একটা কি বলবো, যে মানুষ প্রেম করেনি সে মানুষ হতে এই গানটার মানে বুঝবে না। কিন্তু না, আমি নিশ্চিত যে প্রত্যেকটা মানুষই একটা না একটা সময় সেই সময়ের মধ্যে দিয়ে গেছে যাদের কাছে এই গানটা ভীষণ রকম অর্থবহ।
2: একদমই তাই। এবং এই গানের যে কথাগুলো আছে সেগুলো যদি খুব মন দিয়ে শোনা হয় তাহলে আগেন গুলজারজির যে ম্যাজিক, ওনার যে সৃষ্টিতে যে ম্যাজিক আমরা বারবার ফিরে ফিরে পাই সেটা হচ্ছে সম্পর্ক, সম্পর্কের নানান স্তরকে একদম নিংড়ে সবটুকু গ্রহণ করার যে একটা অদ্ভুত প্রবণতা দেখা যায় ওনার সমস্ত সৃষ্টিতে সেটাই রয়েছে। বেশি কথা বাড়াবো না, আমরা চলে যাই কারা কারা কারেক্ট আনসার দিয়েছো তাদের নামে, তারপর ফিরে এসেই শোনাবো তোমাকে সেই গান।
1: যারা যারা সঠিক উত্তর দিয়েছেন তারা হচ্ছেন রমা দত্ত বেলতলা রোড থেকে, অভিজিৎ পাল চৌধুরী সোদপুর থেকে, শ্রাবণী চক্রবর্তী চিত্রা থেকে, কবিতা দাস বাঘাযতীন থেকে, অভিষেক ঘোষ লেকটাউন থেকে, রাঁচি থেকে সুশান্ত সেনগুপ্ত, বরুণায়ন দাস বেলঘরিয়া থেকে, প্রসেনজিৎ ভট্টাচার্য আগরতলা থেকে, শঙ্করচন্দ্র দে বারাসাত থেকে, সোমনাথ ঘোষ দমদম ক্যান্টনমেন্ট থেকে, প্রশান্ত দলই ফরিদপুর থেকে, বিজুলি চক্রবর্তী মহেশতলা থেকে, দক্ষিণ সাঁকরাইল থেকে মনিরুদ্দিন লস্কর, টালিগঞ্জ থেকে সুদীপ দাশগুপ্ত এবং ভবানীপুর থেকে তন্ময় আরও একটা নাম আছে দেবর্ষী সাউ দক্ষিণ চব্বিশ পরগনা থেকে। এরা প্রত্যেকেই সঠিক উত্তর দিয়েছেন, তাই এনাদের জন্য থাকছে একটা জোরে হাততালি এবং তার সঙ্গে যেটা থাকবে
2: তার সঙ্গে
1: যেটা আছে অবশ্যই গানটা আছে।
2: ইয়েস, হাততালির পরেই তোমাকে শুনিয়ে দিচ্ছি সেই সুন্দর গানটা। শুধু তোমাকে শোনাচ্ছি বললে কেমন একটা শোনায়, আমরাও শুনবো এখন খুব মন দিয়ে এই গান। ইজাজতের সাউন্ড ট্র্যাক থেকে রইল তোমার কানে মেরা কুচ সামান, গেয়েছেন আশা ভোসলেজি।

0: বুধবারের রাতে শুনছো ব্লকবাস্টার বুধবার, ব্লকবাস্টার বুধবার 107 FM রেইনবোতে, ব্লকবাস্টার বুধবার। তোমায় পড়েছে মনে পরপরই তিনটে ক্লু শুনে কার কথা মনে পড়ছে, কার কথা মনে পড়ছে।
1: ক্লু নাম্বার ওয়ান, এই ছবিতে বলিউডের জনপ্রিয় অভিনেত্রী মনীষা কৈরালা অভিনয় করেছিলেন। ক্লু নাম্বার টু, এটি মনীষা কৈরালার অভিনীত একমাত্র বাংলা সিনেমা। ক্লু নাম্বার থ্রি, ছবিটির পরিচালক ছিলেন ঋতুপর্ণ ঘোষ এবং এই ছবিতে মনীষা কৈরালার সঙ্গে অভিনয় করেছিলেন রাইমা সেন ও প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। আচ্ছা বলুন তো, আমরা কোন বাংলা সিনেমাটির কথা বলছি?
0: উত্তর পাঠাও 9903659992 এই নাম্বারে, হোয়াটসঅ্যাপ বা এসএমএস করে, সঙ্গে লেখো নিজের নাম আর শর্ট লোকেশন, আর খেলতে থাকো তোমায় পড়েছে মনে।
2: গান ভালোবেসে গান।
3: চিকি লাকি চিকি চিকি লাকি চুম তর রাপ চিকি।

0: তোমায় পড়েছে মনে, তোমায় পড়েছে মনে, পরপরই তিনটে ক্লু শুনে কার কথা মনে পড়ছে, কার কথা মনে পড়ছে।
1: ক্লু নাম্বার ওয়ান, এই ছবিতে বলিউডের জনপ্রিয় অভিনেত্রী মনীষা কৈরালা অভিনয় করেছিলেন। ক্লু নাম্বার টু, এটি মনীষা কৈরালার অভিনীত একমাত্র বাংলা সিনেমা। ক্লু নাম্বার থ্রি, ছবিটির পরিচালক ছিলেন ঋতুপর্ণ ঘোষ এবং এই ছবিতে মনীষা কৈরালার সঙ্গে অভিনয় করেছিলেন রাইমা সেন ও প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। আচ্ছা বলুন তো, আমরা কোন বাংলা সিনেমাটির কথা বলছি?
0: উত্তর পাঠাও 9903659992 এই নম্বরে, হোয়াটসঅ্যাপ বা এসএমএস করে, সঙ্গে লিখুন নিজের নাম আর শর্ট লোকেশন, আর খেলতে থাকো তোমায় পড়েছে মনে, তোমায় পড়েছে মনে, তোমায় পড়েছে মনে।
2: স্টুডিও ক্লক বলছে 11:28 হয়ে গেছে, আর এই মুহূর্তে আমরা রয়েছি এখনো গান ভালোবেসে গানে। আর এই মুহূর্তে যে গানটা আমরা শুনলাম মিস্টার ইন্ডিয়া থেকে, হাওয়া হাওয়াই, হ্যাঁ তিনি হয়তো সত্যি বিজলি গিরানে আয়ে থে, অর্থাৎ

0: এটা কিন্তু তিনি করে দিয়েছেন, কারণ সেই সময়ে যদি বলা যায় তিনি রানী, মানে যে মানুষটি মাত্র 4 বছর বয়সে শিশু শিল্পী হিসেবে অভিনয় জীবন শুরু করেছিলেন, অর্থাৎ শ্রীদেবী, তারও কিন্তু জন্মদিন আগামীকাল, অর্থাৎ 13ই আগস্টে। বলিউডে তিনি এমনভাবে এসেছিলেন এবং সেই 80-এর দশক থেকে শুরু করে 90-এর দশকের শুরুর দিকে যে হিন্দি সিনেমা, সেই সময় এই মানুষটিকে ছাড়া কিন্তু একেবারেই ভাবা যায় না।
1: এবং এই যে 4 বছর বয়স থেকে একদম যতদিন উনি ছিলেন আমাদের মাঝে, ততদিন কিন্তু উনি নিজের সবটুকু দিয়ে, নিজের সমস্ত অভিনয় দক্ষতা বলো, ওনার নাচের দক্ষতা বলো, সব দিয়ে কিন্তু উনি আমাদের মন জয় করেছেন। এবং শ্রীদেবী মানে আজও কিন্তু সেই চুলবুলি, বাবলি, সুন্দরী, সবথেকে বড় কথা ভীষণ সুন্দরী একজন অভিনেত্রী, যাকে ছাড়া মোটামুটি বলা যেতে পারে যে বলিউড অধরা, আজ কিন্তু অধরাই রয়ে গেল শ্রীদেবীকে ছাড়া। শ্রীদেবী ভীষণ, মানে ওনার যদি সিনেমাগুলোর কথা বলতে হয় তাহলে হিম্মতওয়ালা এবং ন্যানো মে সপনা বলো বা মিস্টার ইন্ডিয়া বলো, সব কিছুতেই কিন্তু, হিম্মতওয়ালা ন্যানো মে সপনা বলো বা মিস্টার ইন্ডিয়ার হাওয়া হাওয়াই বলো, সব কিছুতেই কিন্তু ওনার ওই একটা নিজের যে নাজাকত, তার একটা ছোঁয়া রয়েছে। কারণ শ্রীদেবী মানেই তার কমিক টাইমিং নিয়েও কিন্তু প্রচুর কথা হয়। তার কমিক টাইমিং এতটাই স্মুথ ছিল যে আজও সেই রকম অতটা পারদর্শী অভিনেত্রী কিন্তু বলিউড পেয়েছে বলে মনে হয় না।
0: একদমই তাই। তবে আমরা একটু এখন ফাস্ট পেসে যাব, আর এখন দুটো সিনেমার গান পরপর থাকবে, একটা হচ্ছে চাঁদনি এবং আরেকটা হচ্ছে চালবাজ। এবং এই দুটো গান যেগুলো শোনাবো তার মধ্যে অনেকেরই রিকোয়েস্টের গানের মধ্যেই পড়ছে। তো আপাতত আমরা শুনবো চাঁদনি সিনেমা সাউন্ড ট্র্যাক মেরে হাতো মে নও নও চুরিয়া, এবং তার সঙ্গে শুনবো চালবাজ থেকে না জানে কাহাঁ সে আই হ্যায়। এই গান দুটো শুনবো এবং তারপরে আসবো আমাদের আজকের লাস্ট সেগমেন্টে। তো শুনতে থাকো 107 FM রেনবোতে ব্লকবাস্টার বুধবার।

0: তোমায় পড়েছে মনে পরপরই তিনটে ক্লু শুনে কার কথা মনে পড়ছে, কার কথা মনে পড়ছে।
1: ক্লু নাম্বার ওয়ান, এই ছবিতে বলিউডের জনপ্রিয় অভিনেত্রী মনীষা কৈরালা অভিনয় করেছিলেন। ক্লু নাম্বার টু, এটি মনীষা কৈরালার অভিনীত একমাত্র বাংলা সিনেমা। ক্লু নাম্বার থ্রি, ছবিটির পরিচালক ছিলেন ঋতুপর্ণ ঘোষ এবং এই ছবিতে মনীষা কৈরালার সঙ্গে অভিনয় করেছিলেন রাইমা সেন ও প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। আচ্ছা বলুন তো, আমরা কোন বাংলা সিনেমাটির কথা বলছি?
0: উত্তর পাঠাও 9903659992 এই নম্বরে, হোয়াটসঅ্যাপ বা এসএমএস করে, সঙ্গে লিখুন নিজের নাম।

0: শর্ট লোকেশন, আর খেলতে থাকো তোমায় পড়েছে মনে, তোমায় পড়েছে মনে, তোমায় পড়েছে মনে। বুধবারের রাতে শুনছো ব্লকবাস্টার বুধবার, ব্লকবাস্টার বুধবার 107 FM রেইনবোতে, ব্লকবাস্টার বুধবার।
1: মিলেনিয়াম ম্যাজিক, মিলেনিয়াম ম্যাজিক, মিলেনিয়াম ম্যাজিক।
2: ইয়েস, মিলেনিয়াম ম্যাজিক্সে আমরা রয়েছি এই মুহূর্তে, আর অলরেডি যেটা করব সেটা হচ্ছে আমরা এই যে তোমায় পড়েছে মনে থার্ড যে কোয়েশ্চেনটা, সেক্ষেত্রে সেখানে কিন্তু আমরা উত্তর অলরেডি পাচ্ছি, এবং যাকে ঘিরে কথা হবে এবার তিনি হচ্ছেন মনীষা কৈরালা। মানে 90-এর দশকের বলিউডে যে কয়েকজন অভিনেত্রী, মানে শুধু যে জনপ্রিয় সেটা একেবারেই নয়, নিজের অভিনয় দিয়ে তিনি আলাদা একটা পরিচয় তৈরি করেছিলেন, তো তাদের মধ্যেই মনীষা কৈরালা অন্যতম। মানে যদি বলা যায় যে 1942-এর লাভ স্টোরি, খামোশি, দ্য মিউজিক্যাল, দিল সে, বম্বে, লজ্জা, মানে একদিকে যেমন তিনি একজন রোম্যান্টিক হিরোইন, এবং অন্যদিকে আবার খুবই চ্যালেঞ্জিং, এবং কোথাও গিয়ে কিছু কিছু জায়গায় একটা লেয়ার্ড ক্যারেক্টারেও আমরা তাকে বার বার দেখেছি, তাই নয় কি?
3: একদমই তাই। এবং আমার সবথেকে যেটা ভালো লাগে, ওনার চোখে মুখের মধ্যে না একটা অদ্ভুত ইনোসেন্স রয়েছে, এবং সেই ইনোসেন্সটাকে কিন্তু যে কোনো ডিরেক্টর ভীষণভাবে কাজ করেছেন সেই ইনোসেন্সটাকে নিয়ে। সেই জন্য তুমি দিলসের মতো সিনেমার দিকে তাকাও কি তুমি খামোশির মতো একটা সিনেমার দিকে তাকাও, সেখানে ওনার অভিনয় চূড়ান্ত শিখরে যেন পৌঁছে গেছে বলা যেতে পারে। এবং তার এই পুরো বিষয়টার মধ্যে একটা বিশেষ দিক ছিল কিন্তু তার চোখ, এবং খুব কম সংলাপেও চোখের এক্সপ্রেশন দিয়ে, এবং ওই যে গলার মধ্যে দলা পাকানো কষ্টটা উনি এত ভালো ফুটিয়ে তুলতেন স্ক্রিনে, যার জন্য আমার মনে হয় আজও আমার ভীষণ ভীষণ মনের কাছাকাছি ভীষণ প্রিয় একজন অভিনেত্রী কিন্তু মনীষা কৈরালাজি।
2: একদমই তাই। আর এই মুহূর্তে আমরা রয়েছি মিলেনিয়াম ম্যাজিক্সে, যে জায়গাটা, যে এরাটা, কোথাও গিয়ে ওই 90 যখন শেষ হচ্ছে বা শুরু হচ্ছে ওই সময়টা থেকে আসেই, আবার কোথাও গিয়ে মানে এই মনীষা কৈরালা বলতে যে সিনেমাটার কথা মনে পড়ে সেটা হচ্ছে রাজা কো রানী সে প্যার হো গয়া, যেখানে দুর্দান্ত রকমভাবে আমরা আমির খানের সঙ্গে ওনাকে দেখেছিলাম। আরও অনেক সিনেমাই রয়েছে, তবে না এই মুহূর্তে আপাতত যেটা থাকবে সেটা হচ্ছে একটা রিকোয়েস্টের গান। আজকের এই 3 ঘন্টার লাস্ট রিকোয়েস্টের গান আমরা বাজাচ্ছি। গানটিকে রিকোয়েস্ট করেছেন,
3: গানটি রিকোয়েস্ট করেছেন তনুশ্রী বেহালা থেকে।
2: তো আপাতত মনীষা কৈরালার কথা বলছি, আর রাজা কো রানী সে সাউন্ডট্র্যাক রইল তোমার জন্য।
0: ব্লকবাস্টার বুধবারে এখন তোমার রিকোয়েস্টের গান, তোমার রিকোয়েস্টের গান, ব্লকবাস্টার বুধবারে তোমার রিকোয়েস্টের গান।

0: বুধবারের রাতে শুনছো ব্লকবাস্টার বুধবার, ব্লকবাস্টার বুধবার 107 FM রেইনবোতে, ব্লকবাস্টার বুধবার।
1: মিলেনিয়াম ম্যাজিক, মিলেনিয়াম ম্যাজিক, মিলেনিয়াম ম্যাজিক,
2: মিলেনিয়াম ম্যাজিক নিয়ে চলে এলাম। আর আজকে যে তোমায় পড়েছে মনের তৃতীয় এবং শেষ সেগমেন্টে যে প্রশ্নটা ছিল, সেই প্রশ্নের উত্তর এই মুহূর্তে আমাদের হাতে। উত্তরটা খেলা এবং কারা কারা সঠিক উত্তর দিয়েছো সেটাও দেখে নিই। আমরা সত্যি ভেবেছিলাম যে প্রথম দুটোতে প্রচুর উত্তর এলেও এটাই খুব একটা বেশি উত্তর আসবে না, কিন্তু সঠিক উত্তর দাতা তোমরা যারা, তারা জাস্ট ফাটিয়ে দিয়েছো বস। আচ্ছা, কারা কারা সঠিক উত্তর দিয়েছো চট করে বলে দিই। আবির জানা বারুইপুর, শঙ্করচন্দ্রদেব বারাসাত থেকে, জয়দীপ রায় বাঘাযতীন থেকে, অভিষেক ঘোষ লেকটাউন থেকে, শ্রিয়া মুখার্জি বেহালা থেকে, প্রদ্যুৎ শিকদার রানাঘাট থেকে, প্রশান্ত দলুই কাঁথি পূর্ব মেদিনীপুর থেকে, বিজলি চক্রবর্তী মহেশতলা থেকে, স্বাতি কর্মকার আন্দুল রোড থেকে, সোমনাথ ঘোষ দমদম ক্যান্টনমেন্ট থেকে, রীতা শ্রীমানী বেহালা থেকে, বরুণায়ন দাস বেহালা থেকে, অভিজিৎ পাল চৌধুরী সোদপুর থেকে, তন্ময় ভবানীপুর থেকে, দেবর্ষী সহ আমাদের মেসেজ করেছো চন্দনদহ থেকে, রমা দত্ত বেলতলা রোড থেকে, শিবম দে ডোমজুর থেকে, গোপাল সিনহা মধ্যমগ্রাম থেকে, মনিরুদ্দিন লস্কর দক্ষিণ সাঁকরাইল থেকে, এবং নবকুমার দাস আমাদের মেসেজ করেছো কোথা থেকে, নবকুমার দাস পাঁচলা থেকে। একদম আমাদের সঠিক উত্তর দিয়েছো, তাই যেহেতু তোমরা সবাই সঠিক উত্তর দিয়েছো তাই তোমাদের জন্য আগে একটা হাততালি থাক।
3: ইয়েস, এবং স্টুডিও ক্লক বলছে 11:53 হয়ে গেছে, তাই অপরূপার অভিপ্রাকে টাটা বাই বাই জানাতে হবে। তবে হ্যাঁ, মনীষা কৈরালার কথা বলতে বলতে একটু অন্য রকম যে অধ্যায়, যে খেলা, বাংলা সিনেমা, যেখানে একমাত্র একটা বাংলা সিনেমা যেটা 2008 সালে মুক্তি পেয়েছিল, পরিচালক ছিলেন আমাদের অনেকেরই প্রিয় ঋতুপর্ণ ঘোষ। তো আপাতত আমাদের তো টাটা বাই বাই করতেই হবে, কিন্তু যাওয়ার আগে যে গানটা দিয়ে আমরা আজ টাটা বাই বাই করব, সেই গানটা কোথাও গিয়ে মনীষা কৈরালাকে পিকচারাইজেশনে রাখা হয়নি ঠিকই, কিন্তু ওই সিনেমায় তিনি ছিলেন, অর্থাৎ আমি বলছি আনোয়ার সিনেমার কথা।
2: আর সেই সিনেমার দারুণ একটা গান দিয়ে আজকে আমরা টাটা বাই বাই বলছি। মলা মেরে মলা রইল তোমাদের কানে, আবার অপরূপা অভিপ্সা জুটি।

কানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। তোমার রিকোয়েস্টের গানের শো, শুনতে কি চাও, শুনতে কি চাও, only on 107 FM রেইনবো, শুনতে কি চাও, শুনতে কি চাও।

0: তোমার রিকোয়েস্টের গানের শো, শুনতে কি চাও? শুনতে কি চাও? Only on 107 FM Rainbow. শুনতে কি চাও? শুনতে কি চাও?
1: পর পর দুটো গান, আর সেই দুটো গানের সঙ্গে শুরু হলো আজকের শুনতে কি চাও 107 FM Rainbow এবং নিউজ অন AIR অ্যাপে। আপনাদের সঙ্গে রয়েছে তপজা মিত্র, থাকব রাত তিনটে পর্যন্ত, আর তিনটে থেকে ছটা আপনাদের সঙ্গে সৌমদে। প্রথম গানটা শুনলাম ভিলেন ছবি থেকে, রাজ বর্মন এবং তৃষা চট্টোপাধ্যায়ের কণ্ঠে। আর দ্বিতীয় গানটা রূপঙ্কর বাগচি, ছবির নাম মিসেস সেন। আজ 13ই আগস্ট এবং আজ বৃহস্পতিবার। শুনতে কি চাওয়ার অনুরোধ অলরেডি আসতে শুরু করে দিয়েছে 9903652992 এই নাম্বারে। আমাদের প্রথম যিনি গানের অনুরোধ করেছেন পিয়ালি গড়িয়া থেকে, হরিহরণের কণ্ঠে উনি শুনতে চেয়েছেন ক্যা কহেনা ছবির গানটা। সে গানের সঙ্গে শুরু হোক আজকের বন্ধুদের গানের অনুরোধের প্রথম গান।

অনুরোধ ছিল বালিগঞ্জের অনুষ্কা ঘোষের, ছবির নাম ছিল অ্যালন, শিল্পীরা ছিলেন অঙ্কিত তিওয়ারি এবং প্রকৃতি কাক্কার। আমাদের পরের অনুরোধ মহড়া ছবি থেকে। মহড়া ছবির গানের অনুরোধ উদিত নারায়ণ এবং অলকা ইয়াগনিকের কণ্ঠে আমরা গানটা শুনি, তারপর আমাদের বন্ধুদের বন্ধুর নাম জানাচ্ছি।

অনুরোধ ছিল আমাদের বেলতলা রোডের রমা দত্তর। আমরা শুনছি, শুনতে কি চাও 107 FM রেনবো এবং নিউজ অন AIR অ্যাপে। এরপর তুফান ছবি থেকে লতা মঙ্গেশকরের কণ্ঠে একটা দুর্দান্ত গান আমরা শুনব। সেই গানের অনুরোধ রাজু মান্না, জগৎপুর, উলুবেড়িয়া।

তোমার রিকোয়েস্টের গানের শো, শুনতে কি চাও, শুনতে কি চাও, only on 107 FM Rainbow, শুনতে কি চাও, শুনতে কি চাও।

আশা ভোসলের কণ্ঠে আমরা এই গানটা শুনলাম, দুর্দান্ত গান, যতবার শুনি আমাদের ততবারই ভালো লাগে। আর এই সুন্দর গানের অনুরোধটি করেছেন সমর দাস বসিরহাট থেকে। এরপর খিলাড়ি থেকে একটা গান শুনব আমরা, খিলাড়ি ছবি থেকে। সুবীর সেন দেগঙ্গা থেকে অনুরোধ করেছেন এই গানের। খিলাড়ি ছবির যে গানটা আমরা শুনব, শিল্পীরা হলেন অভিজিৎ এবং আলকা ইয়াগনিক, ওয়াদা রাহা সনম।

এর পরের গান প্যার কে সাইড এফেক্ট থেকে জুবিনের কণ্ঠে একটা গান শুনব, অনুরোধ ভবানীপুরের তন্ময়ের।

অবশেষে ভালোবেসে চলে যাব। অরিজিৎ সিং এর কণ্ঠে আমরা গানটা শুনলাম কিসমিস ছবি থেকে, দেব এবং রুক্মিণী ছবি। ছবিটাও খুব সুন্দর, গানটাও দুর্দান্ত। এর পরের গানের অনুরোধ অনুরাধা পরোয়াল এবং কুমার শানুর কণ্ঠে আশিকি ছবির গান শুনতে চেয়েছেন নবকুমার দাস গাব্বেড়িয়া পাঁচলা থেকে।

শুনতে কি চাও আজ শেষ করব? ইচ্ছে তো করে না বন্ধু, ইচ্ছে করে আপনাদের সঙ্গে আরও আরও অনেকক্ষণ গান শোনাতে থাকি। তবে এরপর তো আমাদের সুররঞ্জনী রয়েছে, তারপর রয়েছে আপকে লিয়ে হিন্দি ছবির গান, তো সেখানেও তো গান শোনাবো, কিন্তু এটা হচ্ছে আপনাদের অনুরোধের গান। শেষ করি আজকে সায়ন্তন কোলে কামারকুণ্ডু সিঙ্গুর হুগলি থেকে সায়ন্তন অনুরোধ করেছেন মেরা কুছ সামান ইজাজত ছবির গান আশা ভোসলের কণ্ঠে, এবং উনি এই গান আমাদের সমস্ত বন্ধুদেরকে শোনাতে চেয়েছেন। সায়ন্তনের সঙ্গে আমরাও শুনতে থাকি এই গান, আর এই গানের সঙ্গে শেষ হোক আজকের মতন শুনতে কি চাও।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: এখন সুররঞ্জনী, আমরা প্রথমেই শুনব খেয়াল, শিল্পী রঞ্জিনী রামচন্দ্রন, রাগ।

আমরা শুনলাম খেয়াল, শিল্পী ছিলেন রঞ্জিনী রামচন্দ্রন, রাগ সুর মলহার। এরপরে শুনব একক তবলাবাদন, শিল্পী উজ্জ্বল ভারতী, তিন তাল।

0: আমরা শুনলাম একক তবলাবাদন শিল্পী ছিলেন উজ্জ্বল ভারতী, তিন তাল। শেষ হল সুররঞ্জনী আপকে লিয়ে কিছুক্ষণ পরে।
1: কানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
2: এটা কলকাতার মানিকতলার মুরারি পুকুর এলাকা। এইখানে বাংলার বিপ্লবী আন্দোলনের সময় একটা গোপন গবেষণাগার গড়ে উঠেছিল, এবং সেটা হলো বিস্ফোরক গবেষণাগার কেন্দ্র, যার নেপথ্যে ছিলেন এই বাংলারই সেই সময়কার দাপুটে নেতা হেমচন্দ্র দাস কানুঙ্গ।

0: আমি অরিজিৎ, আর আমার সঙ্গে কুনাল দা। উত্তর কলকাতার এই মুরারি পুকুর এলাকায় যে আমরা দাঁড়িয়ে রয়েছি, এটা তো আজকের কলকাতা, নতুন কলকাতা। এই বাঁধানো পুকুর, পাশে গুরুদাস কলেজ, পেছনে অরবিন্দ ঘোষের মূর্তি। কিন্তু একটা সময়, মানে যে সময়ের কথা আজকে আমরা বলছি, এটা এই সময় ঋষি অরবিন্দ ঘোষের বাবা কৃষ্ণধন ঘোষের বাগান বাড়ি ছিল। আর তার সঙ্গে একটা গভীর সম্পর্ক ছিল হেমচন্দ্র দাস কানুঙ্গর। আর এই বাগান বাড়ির সঙ্গেই জড়িয়ে আছে হেমচন্দ্র দাস কানুঙ্গর নাম।
1: হ্যাঁ, বিপ্লবী হেমচন্দ্র দাস কানুঙ্গ ছিলেন বিপ্লবীদের সেই সময়কার বোমা বিশেষজ্ঞ। মানে উনি অনেক বোমা তৈরি করেছিলেন, তবে তার মধ্যে যেটা সবচাইতে উল্লেখযোগ্য সেটা হচ্ছে বিপ্লবী হেমচন্দ্র দাস কানুঙ্গ উনি একটা বুক বোম তৈরি করেছিলেন।
0: বুক বোম মানে মানে বইয়ের মধ্যে বোমা?
1: একদম একদম, বইয়ের মধ্যে বোমা। কনসেপ্টটা কিরকম ছিল যে উনি একটা খুব মোটা বই নিয়েছিলেন, যেটা প্রায় 1075 পৃষ্ঠার একটা বই, তার ওপরের দিকের 80 পেজ আর তলার দিকের 400 পেজকে উনি বাদ দিয়ে মাঝের যে অ্যাপ্রক্সিমেটলি 600 পেজ সেটাকে উনি কেটে একটা বক্স তৈরি করেন। সেই বক্সের মধ্যে উনি চকলেট, কোকো চকলেটের যে বক্স হয়, তিনটাকে ভরেন। তার মধ্যে কিছু কেমিক্যাল দেওয়া হয়, যেমন পিক্রিক অ্যাসিড, ফালমিনেট মার্কারি এগুলো। আর এটাকে উনি আটকেছিলেন স্প্রিং দিয়ে, মানে স্প্রিংটা ছিল ডিটোনেটার।
0: ওকে,
1: আর কনসেপ্টটা কিরকম ছিল যে যেই মুহূর্তে বোমার বইটাকে খোলা হবে, অটোমেটিক্যালি বোমাটা এক্সপ্লোড করবে।
0: আচ্ছা কোনো দিন, যে বুক বোমা বা বই বোমা, এটা কাকে মারবার জন্য তৈরি করা হয়েছিল?
1: এটা মূলত তৈরি করা হয়েছিল সেই সময়কার ব্রিটিশ বিচারপতি ডগলাস কিংসফোর্ডকে মারার জন্য।
0: আচ্ছা,
1: আসলে উনি কুখ্যাত ছিলেন তখনকার দিনে বিপ্লবীদের কঠোর শাস্তি প্রদান করার জন্য। কিন্তু ওর যে দুঃখের ব্যাপারটা হলো, এটা তো তৈরি করলেন হেমচন্দ্র দাস কানুঙ্গ, কিন্তু বোমাটাতে না কোনো কাজ হয়নি, কিংসফোর্ড কিন্তু মারা যাননি।
0: তাই আচ্ছা কুনালরা, প্রত্যেকটা ইতিহাসেরও তার একটা ইতিহাস থাকে, তো এই বিস্ফোরক গবেষক হওয়ার গল্পটা তুমি যদি একটু বলো।
1: আসলে যদি বলতে হয়, হেমচন্দ্র দাস তার কলকাতার বাড়ি বিক্রি করে 1906 সালে পাড়ি দিয়েছিলেন প্যারিসে,
0: আচ্ছা,
1: বোমা বানানো শিখতে।
0: ওকে,
1: ওখানে ওনার সঙ্গে দেখা হয় বিপ্লবী ম্যাডাম বিকাজি কামার সঙ্গে, এবং ওখানকার কিছু রুশ বিপ্লবী যারা ছিলেন ওই সময় তাদের সঙ্গে ওনার দেখা হয়। মূলত ওনাদের থেকে উনি বোমা বানানোটা শেখেন, এবং এক বছর পরে 1907 উনি কলকাতায় ফিরে আসেন প্রায় একটা 700 পাতার রাইট আপ নিয়ে, বোমা বানানোর রাইট আপ নিয়ে।
0: ওকে,
1: এবং ফিরে এসে উনি সেটাকে লিপিবদ্ধ করেন, এবং সেইটাই কিন্তু পরবর্তীকালে বিপ্লবীদের প্রচুর কাজে লেগেছিল।
0: তো তার মানে বিদেশ থেকে সরাসরি এখানে, এবং তারপর গবেষণাগার।
1: কারেক্ট। আর এখানে যে ব্যাপারটা তৈরি হয়েছিল 32 নম্বর মুরারি পুকুরে, এখানে উনি সাথে পেয়েছিলেন অরবিন্দ ঘোষের ভাই বারিন ঘোষকে।
0: আচ্ছা কুনাল দা, এই যে এত কিছু ঘটছিল, তো ব্রিটিশ পুলিশ কিছু আজ করতে পারেনি?
1: হয়েছিল তো, তোমার ধরো যখন 1908 সালে ক্ষুদিরাম বসু আর প্রফুল্ল চাকি মুজাফফরপুরে যখন কিংসফোর্ড হত্যার জন্য বোমা মেরেছিল, তারপরেই ব্রিটিশ পুলিশ নড়েচড়ে ওঠে।
0: আচ্ছা,
1: এবং তারা ফাইনালি এই জায়গাটার খোঁজ পায়, এই 32 নম্বর মুরারি পুকুর। এখানে তারা রেড করে, প্রচুর বোমা, বোমার মশলা, বোমা বানানোর লিফলেট, রাইট আপ এগুলো সমস্ত পান, এবং এখানে অনেকে ধরা পড়েছিলেন। মূলত অরবিন্দ ঘোষ ধরা পড়েছিলেন, হেমচন্দ্র কানুঙ্গ ধরা পড়েছিলেন, অরবিন্দর ভাই বারিন ঘোষ ধরা পড়েছিলেন, আরো অনেক অনেক বিপ্লবী ধরা পড়েছিলেন।
0: তো কোনাল, একটু এই ধরা পড়ার পরের গল্পটা বলো না।
1: ধরা পড়ার পরে যেটা হয়েছিল সেটা হচ্ছে যে এই আমাদের হেমচন্দ্র দাস কানুঙ্গ এবং আরো অন্যান্য বিপ্লবীদের, এনাদের সাজা হয়েছিল দ্বীপান্তর।
0: আচ্ছা,
1: ওনারা আন্দামানে সেলুলার জেলে ওনাদের রাখা হয়েছিল, এবং পরবর্তীকালে ক্ষমা প্রার্থনার মাধ্যমে হেমচন্দ্র দাসকে মুক্তি দেওয়া হয়। সেটা 1921 সালে উনি কলকাতায় ফিরে আসেন, এবং এই যে ঘটনাটা, এটা হচ্ছে সেই বিখ্যাত আলিপুর বোমা মামলা।
0: আচ্ছা, এটাই সেই আলিপুর বোমা মামলা।
1: আলিপুর বোমা মামলা।
0: সত্যি কতটা বুকের পাটা থাকলে এই রকম একটা বিদ্রোহ করা যায়, সেটা এতটা পড়াশোনা, এতটা গবেষণার পর।
1: ঠিক তাই। আর জানো তো অরিজিৎ, এই হেমচন্দ্র দাস স্বাধীনতার পরে তার এই যে ভাস্ট একটা এক্সপিরিয়েন্স আছে, সেটা উনি অনেক জায়গায় লেখালেখি করে গেছেন, এবং সেগুলো ইতিহাসের একটা প্রামাণ্য দলিল।
2: 107 FM Rainbow presents স্বাধীনতা সংগ্রামীর কলিকাতা।
3: স্বাধীনতা সংগ্রামীর কলিকাতা,
2: পুরনো কলকাতার বিপ্লবের কাহিনী। স্বাধীনতা সংগ্রামীর কলিকাতা।
3: স্বাধীনতা সংগ্রামীর কলিকাতা।
2: কানে বাজুক, মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো। সাত সুরে সারাদিন,
3: সাত সুরে সারাদিন।
4: এখন আপকে লিয়ে হিন্দি ছবির গান, আর আপনাদের সঙ্গে রয়েছে তপজা। প্রথম গান অনুরাধা পারওয়ালের কণ্ঠে, ছবির নাম বেটা।

দুর্দান্ত একটা গান শুনলাম বেতাব ছবি থেকে, এর পরের গান চাঁদনী ছবি থেকে লতা মঙ্গেশকর, আমরা শুনছি আপকে লিয়ে হিন্দি ছবির গান।

ছবির নাম ছিল মিস্টার ইন্ডিয়া, শিল্পীরা ছিলেন কিশোর কুমার এবং আলিশা চিনায়। এরপর সানি সংস্কারিকে তুলসী কুমারী, ছবি থেকে সোনু নিগম এবং আশিস কাউড়।

ছবির নাম ছিল বনবাস, শিল্পীরা ছিলেন সোনু নিগম, মহালক্ষ্মী আয়ার, মিথুন। এর পরের গান ধুরন্ধর থেকে অরিজিৎ সিং এবং আরমান খান।

শুনছি আপকে লিয়ে হিন্দি ছবির গান 107 FM রেনবো এবং নিউজ অন এআইআর অ্যাপে। বিশাল মিশ্র এবং সচিন জিগারের কণ্ঠে শুনলাম গানটা চাঁদ কাগজ কা পরম সুন্দরী ছবি থেকে। এরপরের গান 21 থেকে মাস্টার সালিম এবং মধুবন্তী বাগচি।

আজকের প্রথমার্ধ অর্থাৎ আপকে লিয়ের প্রথমার্ধ শেষ করব দিল মুসাফির এই গানটি শুনিয়ে। তো মেরি মায় তেরা তু মেরি ছবির গান লাকি আলীর কণ্ঠে। কিন্তু সঙ্গীতের এই প্রবাহ চলবেই, কারণ আপনাদের সঙ্গের পরে আসছে সৌম্যতে। সৌম্য থাকবে সকাল ছটা পর্যন্ত, অতএব শুনতে থাকুন 107 FM রেনবো এবং নিউজ অন এআইআর অ্যাপে আপনাদের পছন্দের অনুষ্ঠান। আজ এই পর্যন্তই, সঙ্গে ছিলাম তপজা।

গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।

লিলিয়ের দ্বিতীয় ঘন্টা শুরু করলাম ঝাঙ্কার বীচ এবং করিব ছবির দুটি গান দিয়ে। এরপর সনম রে ছবি থেকে

0: এরপর শোনাবো কিউ হো গয়া না এবং
1: শুনছো 107 FM রেডিও দুটি গান সাত সুরে সারা দিন সাত

আপনাকে লিয়ে রাসুর থেকে বিদায় নেব লাকির ছবির দুটি গান শুনতে শুনতে, এবং তারপর আমরা প্রবেশ করব শাস্ত্রীয় সঙ্গীতের আসরে।

0: স্টুডিওর ঘড়ি বলছে এখন সময় ভোর 4:45। শুরু করব শাস্ত্রীয় সঙ্গীতের আসর প্রভাতী। প্রভাতীতে আজ প্রথমে আমরা শুনব রাগ মিয়াকি তোড়ি এবং তারপর রাগ আহির ভৈরব। মিয়াকি তোড়ির আগে খেয়াল পরিবেশন করবেন শিল্পী অর্ণব চ্যাটার্জি এবং সেতারে রাগ আহির ভৈরব বাজিয়ে শোনাবেন শিল্পী কল্যাণজিৎ দাস।
1: কানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।

0: কানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শাস্ত্রীয় সঙ্গীতের আসরের পর শুরু করব আনন্দধ্বনি, রবীন্দ্রনাথের গানের আসর। শুরু করব যে গানটি দিয়ে, সেই গানটি গেয়েছেন সুদেষ্ণা মুখোপাধ্যায়, সুচিত্রা মিত্র এবং রমা মণ্ডল।

এরপরের যে গান দুটি শোনাব, প্রথম গানটি গেয়েছেন শিল্পী ঋতু গুহ এবং তার পরের গানটি আমরা শুনব শিল্পী স্বস্তিকা মুখোপাধ্যায়ের কণ্ঠে।

এরপর যে দুটি গান শোনাবো, যাঁদের কণ্ঠে শোনাবো বরং বলা ভালো। প্রথম গানটি শিল্পী অদিতি মহসিন এবং তারপরের গানটি শিল্পী অগ্নিভব বন্দ্যোপাধ্যায়।